ঘুমোতে পারেননি, মাথায় একটাই চিন্তা, পারবেন তো সফল হতে? বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে ওপেনহাইমার আরো বেশি উত্তেজিত হয়ে পড়েছেন, যেন নিঃশ্বাস নিতে পারছেন না। কাউন্টডাউন শেষ হলো, বিস্ফোরণ ঘটল, সূর্যকে ছাড়িয়ে গেল। 21 কিলোটনের টিএনটি সমৃদ্ধ বোমা, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বিস্ফোরণ। এরই শকওয়েভ 160 কিলোমিটার দূর থেকে টের পাওয়া গেছে, কেঁপে উঠেছে মরুভূমি, আকাশ জুড়ে দেখা দিচ্ছে মাশরুম আকৃতির মেঘ। ওপেনহাওয়ারের মুক্তি বেরিয়ে এলো কয়েক মিনিট পরে, হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছেন। তার এক বন্ধু তখন বলেছিল, তার সেই হাঁটার দৃশ্য আমি ভুলব না, যেভাবে তিনি দৃপ্ত পায়ে হেঁটে এসেছিলেন দেখি বোঝা যাচ্ছে যে নিজের কাজটা তিনি ঠিকভাবে করতে পেরেছিলেন। পরবর্তীকালে তিনি একটা সাক্ষাৎকারে এর প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিস্ফোরণের কয়েক মিনিট পরে গীতার একটি শ্লোকের কথা তার মনে হয়েছে। দাদু যে কথাটা, শ্লোকের কথাটা বলল, আমি মৃত্যু, আমি বিশ্ব ধ্বংসকারী। ওপেনহাইমারের চরিত্রটা না খুব অদ্ভুত ছিল, তিনি মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে পড়তেন, তার মধ্যে অসম্ভব বিষণ্ণতা ভর করত। আসলে তাকে নিয়ে অনেকগুলো জীবনী গ্রন্থ আছে, লিখেছেন অনেকে, এবং ওপেনহাইমারকে নিয়ে একটা সিনেমাও তো হয়েছে, উজ্জয়ন তো জানোই। উজ্জয়ন বলল, হ্যাঁ, আসলে জাপানের যে ঘটনাটা তাতে তাকে দুঃখ প্রকাশ করতে দেখা গিয়েছিল, কিন্তু আবার তার চিন্তা পাল্টে গেছিল। তখন তিনি ভেবে মানে জানতেন বা ভাবতেন যে কি করে এই বোমটা সব থেকে ক্ষতিগ্রস্ত বেশি করা যায়। যখন এই বোমা বৃষ্টির দিনে যাতে না ফেলা হয় এবং খুব নিচ থেকে যেন ফেলা হয়, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাবে, তিনি বলেছিলেন। এবং একই মানুষের মধ্যে না অদ্ভুত অদ্ভুত রূপ দেখা যায়। ছোট থেকে তিনি ছিলেন দুর্বল, লাজুক, কিন্তু অসম্ভব বুদ্ধিমান, প্রচণ্ড ট্রোলড হতেন তোমাদের ভাষায়, এবং সেখান থেকে তার মনের মধ্যে অদ্ভুত কিছু বৈপরীত্য তৈরি হয়েছিল। একবার তার বন্ধুরা যখন তাকে ট্রোল করছিল, তিনি একটা বই উল্টো করে দিয়ে বলেছিলেন, তোমরা উল্টো করে বইটা পড়তে পারবে? তোমরা পারবে না, আমি পারবো। তিনি জানতেন যে তিনি খেলাধুলো খুব করতেন না বা করতে পারতেন না, খুব দুর্বল ছিলেন। তিনি বিভিন্ন রকমের পাথর সংগ্রহ করতেন। তিনি ছোটবেলাতে এই পাথর সংগ্রহ করার যে সংস্থা বড়, তাদের একটা মানে যারা বিভিন্ন রকম জিওলজিক্যাল কাজকর্ম করে, তাদের কেমন একটা চিঠি লিখেছিলেন। তারা ভেবেছিল কোনো বড় লোক, তারা তাকে চিঠি লিখে আমন্ত্রণ জানানোর ব্যবস্থা করেছিল যাতে তিনি এখানে এসে বক্তৃতা দেন। কিন্তু তার মধ্যে অদ্ভুত কিছু চরিত্রের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা যেমন ছিল, মহানুভবতা ছিল, আবার হতাশা ছিল। তো এই রকম একজন নেতা, তার প্রচুর বিষয়ে পড়াশুনো, প্রচুর বিষয়ে জানা, তাকেই কিন্তু ওই ম্যানহাটন প্রকল্পের নেতা করা হয়েছিল, ওই বিজ্ঞানীকে, যাতে তাড়াতাড়ি কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ তিনি মনে মনে বিশ্বাস করতেন যে ওদিকে জার্মান বিজ্ঞানী যাদের সঙ্গে তিনি পড়াশুনো করেছেন, তারাও কিন্তু চেষ্টা করছে জোর একটা বোমা বানানোর, এবং তারা যদি সফল হয় তাহলে পুরো পৃথিবীর ইতিহাস অন্যদিকে ঘুরে যাবে, যার জন্য খুব তাড়াতাড়ি করতে হবে। 2.5-3 বছরের মধ্যে এই ঘটনাটা ঘটনা একমাত্র ওপেনহাইমারের পক্ষেই সম্ভব ছিল। তো এরকম অনেক গল্পের কথা। ওপেনহাইমারের বাবা মা জার্মান থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন, তারা ইহুদি ছিলেন। বাবার ছিল টেক্সটাইলের ব্যবসা, এই ব্যবসার মাধ্যমেই ধনী হয়ে উঠেছিল ওপেনহাইমারের পরিবার। নিউ ইয়র্কের আপার ওয়েস্ট সাইডে তাদের একটা বড় অ্যাপার্টমেন্ট ছিল, সেখানে ছিলেন। কিন্তু শৈশবে তিনি খুব লাজুক, দুর্বল, বুদ্ধিমান, যেরকম বলেছিলাম দুর্বল ছিলেন কিন্তু অসম্ভব বুদ্ধিমান। সেই ক্লাবটির কথা বললাম তোমাদেরকে, যেখানে তাকে তিনি চিঠি পাঠিয়েছিলেন, এবং সেই মিনারেলজিক্যাল যে ক্লাব, সেখানে তাকে প্রাপ্তবয়স্ক ভেবে ভুল করে তাকে আলোচনা সভার জন্য আমন্ত্রণও জানানো হয়েছিল। আসলে ওপেনহাইমার যা ভাবতেন বা যা করতেন তা নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন। তিনি তার বন্ধুবান্ধবের বিদ্রুপের

উপকার হতেন। কিন্তু তার বাবা মা ছেলের প্রতিভা সম্পর্কে নিশ্চিত ছিলেন, বন্ধুরা যদি উপহাস করত। পরবর্তীকালে ওপেনহাইমার বলেছিলেন, আমি আমার বাবা মার আস্থার প্রতিদান দিয়েছি, শৈশবে যারা আমাকে অপমান করেছে তারা আমার ধারে কাছেও আসতে পারেনি, এটাই তাদের দুর্ভাগ্য। আসলে মনের মধ্যে জেদ, রাগ, এটাও কিন্তু মানুষের এগিয়ে চলার একটা বড় উপায়। যখন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গেছিলেন রসায়ন পড়তে, সেখানে পদার্থবিজ্ঞানের কোর্সও ছিল। পদার্থবিজ্ঞান পড়তে গিয়ে তার ভালো লাগে, কারণ রসায়নে ল্যাবে বসে বসে টেস্ট করতে হবে, তার মোটেই ভালো লাগতো না। এই নিয়ে শিক্ষকের সঙ্গে তার মনোমালিন্য ছিল। একদিন একটি আপেলের মধ্যে বিষাক্ত রাসায়নিক ভরে তিনি শিক্ষকের টেবিলে রেখে দিয়েছিলেন। সৌভাগ্যবশত শিক্ষক সেটা খাননি, কিন্তু তিনি ধরা পড়ে যান। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া তোড়জোড় শুরু হয়। তাকে মনোবিজ্ঞানী শরণাপন্ন হতে হয়। মনোবিজ্ঞানীরা তাকে বললেন যে ওপেনহাইমার সাইকোসিস নামে একটি রোগে ভুগছেন, চিকিৎসা করে এই রোগ ভালো হয় না। তিনি তখন খুব আত্মহত্যা করতে চাচ্ছেন, অসম্ভব হতাশায় ভুগছেন, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে তিনি চলেছেন। একবার তার এক বন্ধু ফ্রান্সিস ফার্গুসন ওপেনহাইমারের এক বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তিনি খুব এমন রেগে গেলেন, তাকে সে প্রায় শ্বাসরোধ করে মেরে ফেলতে চেয়েছিলেন। ফ্রান্সিস বলেছিলেন ব্যাপারে যে আমি ঘাড়ে আঘাত পেয়েছিলাম, আমি দূরে পড়ে গেছিলাম। ওপেনহাইমার কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গিয়েছিল। আসলে মনোবিজ্ঞানীরা তাকে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা যেগুলো সাইকোসিস রোগের তিনি শিকার হয়েছিলেন, বিভিন্ন চিকিৎসার পরেও সেগুলো সারেনি, কিন্তু অদ্ভুত ব্যাপার জানো তো, তারই সাইকোসিস রোগটা সেরে গেছিল সাহিত্যের মধ্যে দিয়ে। তিনি যখন প্যারিসে যান, সেখানকার সাহিত্য দর্শন ফ্রান্সের পাঠ করেন। সুতরাং সাহিত্য, শিল্প, দর্শন, এগুলোর যে কত বড় ভূমিকা জীবনে, এরকম ছোট ছোট অনেক ঘটনা থেকে আমরা কিন্তু বুঝতে পারি। বিজ্ঞান এবং সাহিত্য পাশাপাশি হাত ধরাধরি করে চলে। এরকম আরো অনেক গল্প যখন দাদুদের মধ্যে হয় তিতলি বসে বসে শোনে। তিতলি, উচ্চয়ন একটু বড় যদিও, সে ডাক্তারি পড়ছে এখন ফাইনাল ইয়ার, কিন্তু তাদের মনের মধ্যেকার এই যে চিন্তাভাবনাগুলো এখন থেকেই ধীরে ধীরে বিকশিত হচ্ছে, প্রস্ফুটিত হচ্ছে। আমাদের বাচ্চাদের মনের মধ্যে এরকম কিউরিওসিটি, বিভিন্ন রকমের ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে তাদের জীবন আদর্শের কথা, সেগুলো যদি তুলে ধরা যায় তাহলে কিন্তু আমাদের বাচ্চাগুলো অদ্ভুতভাবে বদলে যাবে। দাদুরই কথা, সে কথাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এই মুহূর্তে আরও গল্প আছে, প্রচুর গল্প আছে। আপনাদের গল্পগুলো বরং একটু চট করে শুনে নিই, হোয়াটসঅ্যাপ মেসেজে আপনারা যারা গল্প পাঠিয়েছেন তাদের গল্পগুলো, তারপরে ফিরে আসব আবার যদি কিছু গল্পের সময় পাওয়া যায় তাহলে। আসলে এই আগস্ট মাসটা আমরা বিপ্লবীর মাস বলে ভেবেছি, তো যার ফলে 15ই আগস্ট এবং তার আশেপাশের সময়, সেটা সামনের সপ্তাহ হতে পারে বা তার পরের সপ্তাহ হতে পারে, আনন্দমঠটা ধারাবাহিকভাবে পড়ব বলে আপনাদের কথা দিয়েছি, তো সেটা নিশ্চয়ই পড়ব। আর তার পাশাপাশি বিজ্ঞানীদের গল্পও শোনানো হবে এই আগস্ট মাসে, আগস্ট মাস জুড়ে, আগস্ট সেপ্টেম্বরে। তবে এই মুহূর্তে আপনাদের পাঠানো বার্তা। সৌভিক সরকার কসবা থেকে লিখছেন, সুপ্রভাত, আর চিরন্তনী সপ্তাহের শেষ দিন, আবার অপেক্ষা করব পরের সপ্তাহের জন্য। আসলে অপেক্ষাটা ভালো লাগে, কারণ নতুন গল্প শুনতে পাবো, নানা কথা জানতে পারবো, তাই অপেক্ষা। এই অপেক্ষাতে এক আনন্দ আছে। সৌভিক, আমি জানি না তুমি বা আপনি কত বড়, কিন্তু জীবনের সবথেকে বড় জিনিস কি জানো, এই যে প্রতীক্ষা করতে পারা, ধৈর্য ধরে এবং নিজের কাজের মধ্যে তার মধ্যে লেগে থাকা, এটা কিন্তু একটা বড় গুণ প্রতিটি মানুষের ক্ষেত্রে, প্রতীক্ষা। এবং এখনকার জেনারেশনের যেটা সবথেকে বড় সমস্যা বলে বিজ্ঞানীরা বা মনোবিজ্ঞানীরা বলেন, তার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে তাদের অস্থিরতা, প্রতীক্ষা করতে না পারার ঘটনা। হয়তো এখনকার সময়ের সঙ্গে সেটাই যুগোপযোগী, আমি জানি না, কারণ সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যায়, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুকেই গ্রহণ করতে হয় তাদের মতো করে, কারণ সেই চাপটাও তারা নিতে পারে। কিন্তু প্রতীক্ষার একটা বড় ভূমিকা আছে, অন্তত আমরা তো সেটা বুঝেছি বা বুঝি। থ্যাংক ইউ সৌভিক। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখছেন, শুভ সকাল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আবার সামনের সপ্তাহের জন্য অপেক্ষা করে থাকবো। আসলে এই যে অপেক্ষা করে থাকা, এটা

পারস্পরিক। তোমরা বা আপনারা যেমন অপেক্ষা করে থাকেন, আমরাও কিন্তু অপেক্ষা করে থাকি কখন আপনাদের সঙ্গে আবার কথা হবে। আনন্দ কুমার কর, ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে লিখছেন, গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলদা, ইউ আর রিয়েলি ইউনিক অ্যান্ড ইনকম্পারেবল, ইউর সুইট ভয়েস অ্যান্ড প্রেজেন্টেশন অলওয়েজ চার্মস মি, স্টে হে অ্যান্ড হ্যাপি অ্যান্ড হেলদি, আই অলওয়েজ ইউ অ্যান্ড চিরন্তনী অলসো, থ্যাংকস এ লট। আপনাকেও অনেক ধন্যবাদ। আসলে আপনারা যারা এইসব মানে সুন্দর কথাগুলো, আপনাদের ভালো লাগার কথাগুলো, আপনাদের যে এনকারেজিং কথাগুলো লেখেন, তখন কিন্তু আমাদের ভালো লাগাটা আরও অনেক বেড়ে যায়, মনে হয় আরও বিভিন্নভাবে সাজানো যায় এই চিরন্তনীকে, আরও কী কী করে সাজানো যায়। থ্যাংক ইউ। অরিজিৎ দাস অধিকারী, সেঞ্জ্যোতি, বিবেকনগর, মাথানী সবং, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, নাগাসাকি দিবসের আজকে বিশেষ দিনে আছি সবে অতীতের সেই বিশেষ ক্ষণে, সাত সুরে সারাদিন তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে ঋণী। উজ্জ্বলবুর সাথে চিরন্তনী বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন, ক্রান্তি দিবসে শান্তি চাই, দূরদর্শনের পথ চলা শুরু, সেদিনের গল্প কথায় উজ্জ্বলবাবু গল্প তরু, পরমাণু বোমের কথা হিরোশিমা নাগাসাকি, ভয়ালি বোমের থেকে সবাই দূরে থাকি, যুদ্ধ নয় শান্তি চাই, বিশ্বে আসুক প্রীতি, আজকের অনুষ্ঠানের থাকবে মননের স্মৃতি, প্রীতি প্রেমের মধ্যে মোরা বেঁধে বেঁধে থাকি, আসুন সকল মানব জাতি হাতেতে হাত রাখি, পুরাণ সাথে বাস্তবতার অপূর্ব এই নিবেদন, শিক্ষক হয়ে চিরন্তনী হয়ে উঠছেন আপনজন। অরিজিৎ দাস অধিকারী, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন কে, চিরন্তনী শ্রোতাদের ঋদ্ধ করে কথায় ও সুরে, উজ্জ্বলের আজকের বিষয়ের উপস্থাপনা খুবই হৃদয়গ্রাহী, সংযুক্তা ভাদুরী। সংযুক্তাদি, খুব ভাল লাগলো, আপনি অনুষ্ঠান শোনেন, মাঝে মাঝে লেখেন, আমরাও আপনার গান শুনি, গান চাল মানে এখানে আমরা বন্ধুরা সবাই শুনি, একসঙ্গে চালাই। এরপরে লিখছেন তপতিদি হিনমটর থেকে, সুপ্রভাত ভাই উজ্জ্বল, আজ রবিবারে চিরন্তনী শুনছি, হিরোশিমার ভয়ঙ্কর ঘটনার কথা উজ্জ্বল ভাই খুব আবেগের সাথেই বর্ণনা করছেন, মন ভারাক্রান্ত হয়ে উঠছে, গান শুনছি, ভালো লাগছে, শ্রাবণের প্রভাতি, শুভেচ্ছা জানাই। আসলে বিজ্ঞানের একটা বড় ব্যাপার হচ্ছে যে বিজ্ঞান কিন্তু আমাদেরকে হত্যা করতেও শেখায় না, গড়তেও শেখায় না, বিজ্ঞানীরা শুধু তত্ত্বটাকে গ্রহণ করেন প্রকৃতি থেকে, তারপর সেই তত্ত্বের যে ফসল সেটা চলে যায় কিছু মানুষের হাতে যারা এই পৃথিবীকে চালান, শুধু দেশ নয়, তারা তাদের মতো করে সাজান গুটিগুলো, তাদের এই দল সেই দলের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, কথা আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, রুলু খাগড়ার প্রাণ যায়, সাধারণ মানুষই মরে। লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজকের সপ্তাহের শেষ চিরন্তনী শুনছি, গানে গল্পে অতুলনীয়, চিরন্তনীর আসর জমে ওঠে আপনার সুন্দর উপস্থাপনায়, হিরোশিমা ও নাগাসাকির ঘটনাটা দাদুর গল্পে শুনলাম, খুব ভালো লাগলো। এটি মোহাম্মদ আকবর মোল্লা, অনেক ধন্যবাদ আপনাকেও, আপনারা শোনেন লেখেন, সেগুলি আমাদের কাছে অনেক বড় পাওয়া। নিবেদিতা সেন শাওরাপুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ রবিবারে চিরন্তনীতে শুনছি গান, নতুন নতুন গল্প, এটা আমাদের অতি প্রিয় অনুষ্ঠান, আমিও তিতলিয়া দাদুর গল্প শুনছি উজ্জ্বলদার কণ্ঠে। আজকে তিতলি দাদুর সংক্রান্ত প্রমথা দাদু আছে, প্রমথা দাদুর গল্পই আজকে বেশি শুনেছি, কারণ প্রমথা দাদু এসে এত সুন্দর করে বলছিল গল্পগুলো। উজ্জয়ন তিতলিকে বলা এবং আমাদেরও কানে কানে শোনা বাস্তব ঘটনাটি গল্পকারে খুব ভালো লাগলো, শুনতে শুনতে শিহরণ জাগছিল। অর্জুন সিং তামিলনাড়ু থেকে, সত্যি সত্যি তাই, এই বাস্তবের ঘটনা যখন আমরা জানি, বাস্তব যেন কল্পনাকেও ছাড়িয়ে যায়, সত্যি সত্যি শিহরণ লাগে। থ্যাংক ইউ অর্জুন। লিখছেন শিবশঙ্কর সাত, পুয়াগড়, হরিপুর, আইবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে, সুন্দর শুভ সকাল, মেঘ বৃষ্টিহীন সকাল, সপ্তাহের শেষ রবিবার চিরন্তনী, কবি গুরু ঠাকুরকে জানাই প্রণাম, কলকাতা থেকে বাড়ি ফিরছি আর উজ্জ্বলবাবুর উপস্থাপনায় বাসে বসে শুনছি আর লিখছি হিরোশিমা নিয়ে মর্মান্তিক ঘটনার কথা, শিবশঙ্কর সাত, থ্যাংক ইউ। আসলে যে কোনো ঘটনাই শুধুমাত্র একটা ঘটনা নয়, সেই ঘটনার পরবর্তী যে প্রভাবগুলো সেগুলোই কিন্তু একটা বড় ভূমিকা নেয়, আর সেই প্রভাবটাকে যে যার মতো

পুরোপুরি বিশ্লেষণ করে নিতে পারে। আমরা আরো ভালো থাকব, বেঁধে বেঁধে থাকব, এই প্রচেষ্টা, এই আশা তোমার হাতে নাই ভুবনের ভার। কবিগুরু বলে গেছেন, কিন্তু আমাদের চারপাশের ছোট্ট যে অংশটুকু সেগুলোকে পরিষ্কার করে মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা তো আমরা করতেই পারি। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দাস, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল। অনেক ধন্যবাদ, আপনাকেও শুভ সকাল জানাচ্ছি। সুপ্রভাত চিরন্তনী শ্রোতা বন্ধুরা, আজও আমাদের সবার প্রিয় উজ্জ্বল ভট্টাচার্য তার অসাধারণ কণ্ঠমাধুর্যে আমাদের তিতলি দাদুর গল্প শোনাচ্ছেন, নাকি স্মৃতিগুলো উস্কে দিচ্ছেন। স্কুলে হিরোশিমা নাগাসাকি নিয়ে পালন করা হয়েছিল দিবস। আমি কবিতা লিখেছিলাম আগস্টের 6 আর 9 তারিখের লিটল বয় আর ফ্যাটম্যানের বোমের আঘাত নিয়ে। সেই সময় সিটিবিটি অ্যাবডিভিয়েশন এসব মনে পড়ছে। উজ্জ্বল ভাই মনের অগচরে ঢুকে মনের ঘরকে উথাল পাতাল করে দিলেন। আমাদের যৌবনে অনেক মিছিল, মিটিং, ডিবেট, অধিবেশন হতো। যুদ্ধ নয় শান্তি চাই স্লোগানে মুখারিত হতো রাজপথ। ওপেনহাইমারের অন্তর্দ্বন্দ্ব তাকে কুড়ে কুড়ে খেয়েছিল, সব যেন সামনে চলে এলো। ভাই উজ্জ্বল তোমার সেলাম, ভালো থাকবেন সবাই। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে। আসলে কি জানেন, এটা খুব সত্যি কথা, মনের মধ্যে কথাগুলো হারিয়ে যায় না, লুকিয়ে থাকে। যখন অন্য কোনো একটা সেতার বা তানপুরা বেজে ওঠে, সেই সুরে অনুরণিত হয় কিন্তু আমাদের হৃদয়ের ভেতরকার সেই তানপুরা বা সেতারটাও। তাই ছোটবেলাকার কথা মনে পড়ে, আমাদের ভালো লাগে, আমাদের জীবনের অনুভূতির কথাগুলো আমাদেরকে নৃত্য করে। থ্যাংক ইউ। দাদুর বাড়িতে গল্পের কথা একদিকে ভালো, আবার অন্যদিকে ধ্বংস। ধ্বংস আমরা চাই না, আগামী দিন সুস্থভাবে বাঁচতে চাই। দাদাভাই দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে। সত্যি তো তাই, আমরা সাধারণ মানুষরা তো কি চাই, খেয়ে পরে সুন্দর করে বাঁচতে, আনন্দ করে থাকতে। কিন্তু যারা এই পৃথিবীর যারা নেয়, তারা চায় শুধু নিজেদের আরো ক্ষমতা বাড়াতে। তার জন্যই তো এই যুদ্ধ। কিন্তু যুদ্ধ করে অদ্ভুত ব্যাপার, সাধারণ মানুষ সাধারণ মানুষের বিরুদ্ধে। অদ্ভুত কিছু ফেলাছি, তাই না? ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত উজ্জ্বল দা, আমেরিকার জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামে পারমাণবিক বোমা ফেলেছিল। বোমা শুধু ইট পাথর ভাঙে না, প্রজন্মের পর প্রজন্মকে শেষ করে দেয়। আজও হিরোশিমার মানুষ রেডিয়েশনের কষ্টে বয়ে বেড়াচ্ছে। চিরন্তনীতে দাদু তিতলির শিক্ষামূলক গল্প শুনে মুক্ত হলাম, ভালো থাকবেন। আরও গল্প শোনার অপেক্ষাতে রইলাম, সোমেন যাদবপুর থেকে। থ্যাংক ইউ সোমেন। মাঝে মাঝে আপনার বার্তা পাই, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বল দা, আজ বেশ অন্যরকম লাগলো, আনন্দমঠ শোনার অপেক্ষাতে থাকলাম। আর শুক্রবারের জীবন ও মৃত্যু নিয়ে শেষ করেছিলেন, এই জীবন ও মৃত্যু দিয়ে কোনো গল্প যদি বলেন তার অনুরোধ রইল, খুব সুন্দর উপস্থাপনা। আজকে যদি সময় পাই, আমি জানি না সময় পাবো কিনা, তাহলে রবীন্দ্রনাথের একটা ছোট্ট কবিতা পরের দিনও শোনাতে পারি। কয়েকদিন আগে আসলে পড়লাম, আমার এক স্টুডেন্ট সে এই কবিতাটাকে বলল যে স্যার, এই মানে সিনিয়র স্টুডেন্ট অনেক, তো তিনি বললেন যে এই কবিতাটা একটু দেখে দেবেন স্যার। তো তখন ওই কবিতাটা দেখছিলাম, রবীন্দ্রনাথের বিদায় কবিতাটা। আসলে ঘটনাচক্রে এই কবিতাটা আমার আগে পড়া ছিল না, খুব সুন্দর কবিতা। তখন মনে হয়েছিল আপনাদের কথাই যে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, কোনো একটা অনুষ্ঠানে নিশ্চয়ই শেয়ার করব। এবং সবথেকে বড় কথা হচ্ছে, কবিতাগুলো শুধু তো কবিতা নয়, কবিতাগুলোর পেছনের যে ভাব, তার শব্দের যে চয়ন, তার যে অনুরণন, তার যে ভাবনা, সেগুলি সবথেকে বেশি বেশি বড় করে ছুঁয়ে যায়, সেই নিয়েও কিছু কথা বলবো। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে বলছেন, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সুপ্রভাত। সপ্তাহের শেষ চিরন্তনী, আজকে 9ই আগস্ট, হিরোশিমা দিবস। তিতলি উজ্জ্বল আর দুই দাদুর সাথে ওপেনহাইমারের কথা, ট্রিনিটি টেস্ট, ম্যানহাটন প্রজেক্ট, সাথে গীতা, অ্যাটমিক কেজ ফরমেশন, সত্যি অনবদ্য ইনফরমেটিভ পরিবেশনা, ভীষণ ভালো লাগলো। সত্যি আপনারা কি প্রত্যেকটা কথা, যেগুলো যেগুলো দাদুরা বলছিল আমি শুনে শুনে এসে কোনো রকমে বলার চেষ্টা করছি না, উগলে দেওয়ার, আপনারা কি সুন্দর প্রত্যেকটা ধরে ধরে লিখেছেন। রিয়েলি আপনারা খুব মন দিয়ে শোনেন, এবং আপনাদের মতো শ্রোতা দর্শক যাই বলুন না কেন, কারণ আমরা তো দেখি গল্পের মধ্যে দিয়ে, আমাদের একটা বড় অ্যাসেট। ভালো থাকবেন সবাই। আলপনা মণ্ডল কলংপার আসাম থেকে, মনে হচ্ছে প্রথমবার পেলাম আপনার বার্তা। সুপ্রভাত উজ্জ্বল দা, আপনার অসাধারণ উপস্থাপনায় শুনলাম পারমাণবিক বোমার ইতিহাস, যে আজকেও আমাদের মনে শিহরণ জাগায়। আশা করি এর পুনরাবর্তন যেন না হয় কখনো।

সত্যি তাই, আমরা চাই না যেন এটার পুনরাবৃত্তি হয়। পুনরাবৃত্তি আসলে মানুষকেই তো মারবে না। থ্যাংক ইউ। শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত, সপ্তাহে তিন দিন ঘুম ভাঙে চিরন্তনীর গল্প গানে, বাকি চার দিন যায় কেবল গুনে গুনে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন। প্রতীক্ষার কথাই ফিরে এসেছে কিন্তু খুব সুন্দর ছন্দে। থ্যাংক ইউ। গুড মর্নিং উজ্জ্বল।

মিত্র জানাই সুপ্রভাত উজ্জ্বল ভাই, সদ্য পেরিয়ে এলাম রবি প্রয়াণ দিবস। আগামী সপ্তাহে খুব মূল্যবান 10ই লিয়ন লায়ন রিজার্ভেশন দিবস, 11 শহীদ ক্ষুদিরাম বসুর অন্ত বলিদান দিবস, 12 ইন্টারন্যাশনাল ইউথ ডে, 13 ওয়ার্ল্ড অর্গ্যান ডোনেশন ডে আজ নাগাসাকিতে। সঙ্গে তোমার টোটাল পরিবেশনা খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাকেও। আসলে আমরা যেহেতু বলেছি যে অগস্ট মাসে বিপ্লবীদের গল্পে যাব, ক্ষুদিরামের গল্প নিশ্চয়ই থাকবে, চেষ্টা করব উল্লাসকর দত্তের গল্প শোনাতে। আসলে এত জিনিস শোনানোর থাকে না, এত পড়াশুনো মানে করতে ভালো লাগে, তাই সেই পড়াশুনোর মধ্যে দিয়ে যখন সেই তথ্যগুলোকে মানে আহরণ করি, তখন মনে হয় প্রতিটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আসলে প্রমথ দাদু, তিতলির দাদু, এনারা সব রয়েছেন, এনারাও খুব শেখান আমাদেরকে, থ্যাংক ইউ। বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি লিখছেন, বাড়িধারা ঝরছে আজই হৃদয়ের ওই তীরে, হৃদয়ে আজ বান এসেছে গানের সুরে সুরে, উথাল প্রাণে আজ এ কিসের মায়া খেলা, এ যেন এই প্রাণের তীরে নির্জন সাগর বেলা। পায়েল ব্যানার্জি। আসলে পায়েল, আপনি ইংলিশই মানে ইংলিশ লেটারে লেখেন, যার ফলে একটু ধরে পড়তে হয়, বাই চান্স ভুল না হয়ে যায়। এরপরে লিখছেন মৌলি ঢাকুরিয়া থেকে, আজকের চিরন্তনীর দাদু, দাদুর বন্ধু তেতলি ও উজ্জয়নকে গল্পওয়ালা, সেই গল্প উজ্জ্বলদার মুখে শুনে আমি অভিভূত, আমি আর কিছু বলতে পারছি না, আর তার সঙ্গে রবি ঠাকুরের গান মনের মধ্যে এক দারুণ উচ্ছ্বাস এনে দিল, থ্যাংক ইউ। আপনার আগের দিনের যে পাঠানো বার্তাটা খুব ভালো লেগেছিল, রবীন্দ্রনাথের প্রতিটি গানগুলোকে পরপর পরপর দিয়ে একটা যেন সুন্দর মালা গেঁথেছিলেন, থ্যাংক ইউ। সময় প্রায় শেষ, অপেক্ষা করছে এরপরে মহু আপনাদের জন্য, নমস্কার কলকাতা, আর তার আগে ফোরাই চিরন্তনীর। সামনের সপ্তাহে আমরা আবার ফিরে আসব বিভিন্ন রকমের গল্প অনুষ্ঠান নিয়ে, আর সবাই খুব ভালো থাকবেন, কারণ ভালো থাকাটা খুব জরুরি। একদম শেষ করছি চিরন্তনীর শেষ পর্বে বন্দে মাতরম দিয়ে।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: আকুল স্বরে যদি সত্যিই কাউকে ডাকা হয় তাহলে সে কি সাড়া না দিয়ে পারে? একেবারেই পারে না। আর সেই জন্যেই তো যেমন রাইও জেগে ওঠে, সুখ সারিও তার পাশে থাকে, জেগে ওঠে সকলে সবাই। নমস্কার, সুপ্রভাত, সুস্বাগতম, সুপ্রদিন। আপনি টিউন করেছেন 107 FM রেইনবো এবং আপনি শুনছেন আপনার ভীষণ প্রিয় একটি অনুষ্ঠান
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
0: হ্যাঁ, ঠিক তাই, 107 FM রেইনবোতে আপনি শুনছেন ভোরাই। আর আমি কে রয়েছি, সেটা তো উজ্জ্বলদা একটু আগে বলেই দিয়েছে। যারা আগে থেকেই শুনছিলেন তারা শুনে নিয়েছেন আমি মহুয়া রয়েছি, এবং এছাড়াও যারা আমাকে চেনেন, আমার কণ্ঠস্বরই আমার পরিচয়, তাই না? বহুদিন বহু সময় আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসি সকালবেলার এই সময়টা, তাই আজকেও একেবারেই তার কোনো বিকল্প হয়নি। আমি চলে এসেছি স্টুডিওতে 107 FM রেইনবোতে ভোরাই নিয়ে। আজ রবিবারের ভোরাই, আজ রবিবার 9ই আগস্ট, 09/08/2026 এই হচ্ছে আজকের তারিখ। তো ভোরাই আমরা যেটা করি, শনি রোববার দিন চিঠি পড়ার দিন, তাই চিঠি নিয়ে, বেশ কিছু চিঠি নিয়ে আবার আমি চলে এসেছি। তো এবার আজকে সবার প্রথম যেটা চিঠি, সেটা হচ্ছে গৌতম পতি লেখা চিঠি। গৌতম পতি লিখেছেন কুলবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। বলছেন, অন্ধকার ফিকে হয়ে আসছে, একটু পরে দিক চক্রবালে টুকটুকে লাল সূর্যের মুখ দেখা যাবে। সেই সময় আকাশে বাতাসে যে মিষ্টি শান্ত স্নিগ্ধ সুর ছড়িয়ে পড়ে তাকেই প্রভাতী সুর আমরা বলি। হ্যাঁ ঠিক, প্রভাতী সুর, প্রভাতী সুর এই বিষয়ে চিঠি লিখেছেন আপনারা। সারা মাস জুড়ে এই বিষয়ে চিঠি আপনারা লিখবেন এবং সেই চিঠি আমরা পড়ব। চিঠিতে আসি, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রভাতী সুরের গুরুত্ব অপার। প্রভাতী রাগগুলির মধ্যে ভৈরব, আহিত ভৈরব, তোড়ি, রামকেলি বা ললিত অন্যতম। এই রাগগুলির গম্ভীর অথচ শান্ত সুর মানুষকে মন থেকে রাতের ক্লান্তি দূর করে, এক নতুন আশা এবং ইতিবাচক শক্তির সঞ্চার করে। এটি নতুন দিনের সূচনা এবং আশার প্রতীক। ভোরবেলায় আমাদের চারপাশে যে অপূর্ব স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে, তার সঙ্গে যখন সুরের মিলন ঘটে, তখনই সৃষ্টি হয় প্রভাতী সুর। প্রভাতী সুর কেবল ঘুম ভাঙানিয়া গান, ভোরের কীর্তন বা প্রভাতী সঙ্গীত নয়, এ যেন হৃদয়ের গহীনে ছড়িয়ে পড়া প্রকৃতির এক মিঠে জাগরণী মন্ত্র। তবে প্রভাতী

সুর কেবল সেতার, হারমোনিয়াম বা তবলার বলেই সীমাবদ্ধ নয়, প্রকৃতির নিজস্ব প্রভাতে সুর তৈরি হয়। পাখির কলকাকলি, বাতাসে পাতার মর্মর ধ্বনি, নদীর কলকল ছলছল শব্দে মৃদু বয়ে চলার মাধ্যমে বৈজ্ঞানিকভাবেও দেখা গিয়েছে, সকালে শান্ত মধুর পরিবেশ মানুষের মস্তিষ্কে প্রশান্তি আনে এবং সারাদিন কাজ করার নতুন উদ্যম যোগায়। ভোরের নির্মল সুর আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি নতুন দিনই এক নতুন সম্ভাবনার শুরু। আসুন প্রভাতী সুরের ছন্দে আমাদের প্রতিটি দিনকে আনন্দে এবং আশায় ভরিয়ে তুলি। বাহ, খুব সুন্দর লাগলো চিঠিটা পড়ে। আসলে প্রভাতী সুরে অনেকেই অনেক রকম কথা লিখেছেন, আমি গত সপ্তাহতেও পড়ছিলাম, কিন্তু হ্যাঁ, প্রকৃতির যে সুর সেই কথা হয়তো অন্য কোনো চিঠিতেও রয়েছে, কিন্তু এই চিঠিতে আমি পেলাম। বেশ ভালো লাগলো চিঠিটা পড়ে, ধন্যবাদ। আচ্ছা, এবার পরের যে চিঠি সেটা পেয়েছি আমি নুরুল ইসলাম বাবুল, লিখেছেন তিনি। নুরুল ইসলাম বাবুল লিখছেন মির্জা গালেব স্ট্রিট থেকে, মির্জা গালেব স্ট্রিট, কলকাতা 16। কি লিখছেন? লিখছেন, আমার কাছে প্রভাতী সুর মানে শৈশবের শিশির ভেজা সকাল, ঘুম ভাঙা চোখে দূর থেকে ভেসে আসত রবীন্দ্রসঙ্গীত, শ্যামাসঙ্গীত, নজরুল গীতি কিংবা দেশাত্মবোধক গান। কিন্তু সেই পরিচিত সুরগুলির ফাঁক গোলে হঠাৎ কোনো অচেনা মাইক থেকে ভেসে আসত পুরোনো দিনের হিন্দি গানের সুর। শব্দগুলো স্পষ্ট শুনতে পেতাম না, অথচ সেই সুরই অদ্ভুতভাবে আমাকে আচ্ছন্ন করে ফেলতো। ঠিক তখনই অনিচ্ছা সত্ত্বেও মক্তবে পড়তে যেতে হতো, হাতে কায়দা, সামনে মাস্টারমশাইয়ের কঠোর শাসন, মনোযোগ দিয়ে পড়তে বসলেও দূর থেকে ভেসে আসা সেই সুর যেন আমার কিছুতেই পিছু ছাড়তো না। মাস্টারমশাইয়ের ধমক শুনেও কান বারবার ছুটে যেত সেই অচেনা গানের দিকে, বইয়ের অক্ষর ঝাপসা হয়ে যেত আর মন উড়ে যেত সুরের ডানায়। বড় হয়ে জানতে পারলাম যে কণ্ঠগুলি অজান্তে আমার শৈশবকে আলোড়িত করত। সেগুলো ছিল লতা মঙ্গেশকর, কিশোর কুমার, মোহাম্মদ রফি বা আশা ভোঁসলের মতন কিংবদন্তির শিল্পীদের কণ্ঠ। আর তখনই বুঝলাম সেই অদৃশ্য টান ছিল সুরেরই জাদু। আজও ভোরের বাতাসে কোথাও সেই সুর ভেসে এলে মনে হয় শৈশব এখনও আমার পাশেই হাঁটছে নিঃশব্দে অথচ গভীর ভালোবাসা। বাহ, সুন্দর চিঠি, বেশ ভালো লাগলো চিঠিটা পড়ে। তো এই দুটো চিঠি তো পড়লাম, এবার আরো একটা চিঠি পড়ে ফেলি। পরের যেটা চিঠি সেটা পেয়েছি আমি মনামি দোলাইয়ের কাছ থেকে। মনামি দোলাই লিখেছেন, ভোর হলো দোর খোলো কুকুমনি ওঠরে, ওইটাকে জুঁই শাখে ফুল খুকি ছোটরে। প্রভাতী সুর মানে শুধু পাখির ডাক নয়, এটা পৃথিবীর ঘুম ভাঙার প্রথম মন্ত্র। রাতের অন্ধকার সরে যেতেই পুব আকাশে যখন আবির রং লাগে, তখন বাতাসে ভেসে আসে এক অদৃশ্য রাগিনী। সেই সুর শুরু হয় ক্লান্তি আর ভারাক্রান্ত রাত শেষে। সূর্যরশ্মির প্রথম কিরণে শোনা যায় মসজিদের আজান আর মন্দিরের শঙ্খধ্বনি। তারপর শুনি কোকিলের গুহুতান, চড়ুইয়ের কিচিরমিচির, মাঠের আলের ধার ধরে হেঁটে যাওয়া কৃষকের গুণগান, নদীর পাড়ে মাঝির ভাটিয়ালি, সব মিলে এক অপূর্ব সুরেলা পরিবেশ তৈরি হয়, যেন পৃথিবীর সব সুর এক সুতোয় বাঁধা। প্রভাতী সুরের মানে বুঝি ঝিলমিলে এক মনোহর দিনের সূত্রপাত। এই সুর আমাদের শেখায় প্রতিটি দিন নতুন করে কিছু দেখানোর। শহরের তীব্র কোলাহলের মাঝে এই সুর শুনে তার হৃদয়ে জ্বলে শান্তির প্রদীপ। এই সুরে ক্লান্তি নেই, আছে নতুন করে বাঁচার প্রতিশ্রুতি। রাতের বিষাদ ধুয়ে দেয় ভোরের শিশির, জানলার পাশে দাঁড়ালে অনুভব হয় যেন প্রকৃতি নিজেই তার বীণা বাজাচ্ছে। ঘাসের ডগায়, গাছের পাতায় পাতায় সেই সুর টুপ টাপ ছড়ে পড়ে। প্রভাতী সুর যেন ঈশ্বর সৃষ্ট প্রথম গান, যা পৃথিবী আবার প্রাণ ফিরে পায়, নিজের প্রতি বিশ্বাস করতে শিখে। খুব সুন্দর মনামি দোলাইয়ের চিঠি, বৃন্দাবনপুর পূর্ব মেদিনীপুর থেকে লিখেছিলেন মনামিদি। আজকে চিঠিগুলো পড়তে শুরু করেছি এবং সুন্দর সুন্দর সব চিঠি আমার হাতে উঠে আসছে, চিঠি পড়তে থাকবো। তবে এবার একটা গান শোনার পালা, গান শুনে চট করে ফিরে এসে তারপরে বাকি চিঠির কাছেও যাচ্ছি। প্রভাতী সুর অনুষ্ঠান করছি এবং সেখানে একটা প্রার্থনা সঙ্গীত শুনতে একটু মন চায়, একটা প্রার্থনা সঙ্গীত শুনবো। এই যে গানটা শোনাবো, এই গানটা ভীষণ পরিচিত একটা গান, সবাই জানেন, সবাই শোনেন, আমি এর আগেও অনুষ্ঠানে বাজিয়েছি। এই গানটা আমার স্কুলে গাওয়া হতো। আমার স্কুলে কী হতো জানেন তো? আমার স্কুলে, আমি যে স্কুলে পড়তাম, সেখানে প্রতিদিন একটা করে গান গাওয়া হতো, তার সঙ্গে জনগণমন গাওয়া হতো, মানে দুটো গান গাওয়া হতো। তো প্রতিদিনের এক একটি করে গান বরাদ্দ ছিল, সোমবার গাওয়া হতো এই গানটি, যে গানটি আমি এখন শোনাবো আপনাদের, প্রার্থনা সঙ্গীত। গানটা আপনারা শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: প্রিয় প্রভাত সুরে লহরী ভোরাই, হ্যাঁ ঠিক এরকম ভাবেই আমাকে, মানে আমাদের অনুষ্ঠান ভোরাইকে সম্বোধন করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। দেবাশিস দা লিখেছেন জ্ঞানদাস কন্দ্রা পূর্ব বর্ধমান থেকে। কি লিখছেন, প্রভাতী সুরের লহরী ভোরাই, কার্তিকের ভোরে গ্রামাঞ্চলে তহল দেওয়ার রেওয়াজ রয়েছে প্রাচীনকাল থেকেই। ছোটবেলায় এক বাবাজিকে দেখতাম খঞ্জনি বাজিয়ে টেনে টেনে গিয়ে চলতো রাই জাগো গো জাগো শ্যামীর মন মোহিনী বিনোদিনী রাই। সেই সুরে ঘুম ভাঙতে পৌঁছে যেতাম গোঁসাই বাড়ি, মৃদঙ্গ করতাল সহযোগে শুরু হতো মঙ্গলারতি, মঙ্গলারতি গৌর কিশোর মঙ্গল নিত্যানন্দ বৈষ্ণবদের কাছে কার্তিক মাস দামোদর নামে পরিচিত। নিয়ম সেবার মাস এটি, তাই প্রত্যুষের আকাশ মুখরিত হয়ে ওঠে ভগবানের নাম সংকীর্তনে। বছর অন্যান্য দিনগুলো এমনটা না হলেও দেবালয়ে ভক্তগৃহের প্রভাতে সুরে সুরভিত হয়ে ওঠে সকালের বাতাস, কারণ আমার জন্ম

ভূমি জ্ঞানদাস কন্দ্রা এক প্রাচীন বৈষ্ণব তীর্থ। জ্ঞানদাস, জয়গোপাল দাস ঠাকুর, শশী শেখর, চন্দ্রশেখর সহ বেশ কয়েকজন বৈষ্ণব কবির আবির্ভাব ঘটে এখানে। আবার কীর্তনের মনোহর শাহী ঘরানার প্রবর্তন এই অঞ্চল থেকে। স্বভাবতই নরম সুললিত ভক্তি সঙ্গীতের সুরে আমার প্রভাতী সুর মিশে চলে চিরায় অত জীবন জুড়ে। সময়ের সঙ্গে আধুনিকতার ছোঁয়া লাগে সবেতেই। সুর তাল লয় ছন্দ চমক থাকলেও আদি মনোহর শাহী ঘরানার সুর আখর অনেকটাই বিলুপ্ত। তবে আকাশবাণী কলকাতা শিলিগুড়ির সঙ্গীতাঞ্জলি বন্দনার প্রভাতী সুর, হে চির সুন্দর বিশ্বচরাচর তোমারই মনোহর রূপের ছায়ায়, অথবা মন চল নিজ নিকেতনে নিত্যকার প্রভাতে এক অনন্য অনুভূতি নিয়ে আসে। উদয়াস্তের পর্ণব্যস্ত জীবন পার হয়ে সে সুর বয়ে চলে আমাদের নিদ্রালস অঙ্কের পাতা জুড়ে। বাহ, আর্দ্র শ্রাবণের শুভেচ্ছায় দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। জ্ঞানদাস কন্দ্রা, পূর্ব বর্ধমান। এবার আরও একটা চিঠি এসেছে মলয় কুমার বিশ্বাসের কাছ থেকে। মলয়দা কোথা থেকে লিখেছেন অবশ্য জানাননি। আচ্ছা, প্রত্যেকেই জানান, তাও যারা জানান না একটু মনে করিয়ে দিই, শুধুমাত্র নিজের নাম না আপনি কোথা থেকে লিখছেন সেটাও একটু প্লিজ বলবেন, তাহলে ভালো লাগে আমাদের, আমরা জানতে পারি আমাদের কারা কারা কোথা থেকে শুনতে চাইছেন। মলয় কুমার বিশ্বাসের চিঠি। স্মৃতি জাগা নিয়ে ভোরে সাথে ভোরে, তোমার বিষয় ভাবনা আমার স্মৃতিকে আরও এক ধাপ এগিয়ে দিল। সেই ফেলে আসা মধুময় সকালের ঘুম ভাঙানো ঈশ্বর বন্দনার সুমধুর কণ্ঠে গাওয়া একটি প্রভাতী সুর। আজ থেকে 50-60 বছর আগে স্থানীয় গৌড়ীয় মঠের কিছু মহারাজ, তাঁরা খুবই কাকভোরে হরিনাম সংকীর্তন সহ আরও অনেক ভক্তিমূলক সঙ্গীত সহকারে চলত নগর কীর্তন। কি ছিল মধুর সুর, এমন সুন্দর সুর মূর্ছনে আমরা সবাই মুগ্ধ হয়ে যেতাম। এ আমার কাছে এক অনবদ্য স্মৃতি, মনের আকুল চাওয়া, প্রভাতীশ্বরে ঈশ্বরের বন্দনা, পরমেশ্বরের এক মহিমা, নিদ্রার আলস্যতা আপনা আপনি ভেঙে যেত, আমি আলাদা জগতে প্রবেশ করতাম। বিশেষ বিশেষ সময় ভগবানের নাম, যেমন রথযাত্রার সময় জগন্নাথদেবের 108টা নাম করে স্মরণ, দুর্গোৎসবের সময় মা দশবিঝার নামের মাহাত্ম্য, কেনই বা এই অকাল বোধন, এইভাবে ফেলে আসা নানা প্রভাতী সুর আমার জীবনে সত্যিই প্রভাব ফেলেছিল। এইটুকুই উপলব্ধি করতে পেরেছি, সঙ্গীতে প্রভাতী সুরের একটা আলাদা মর্যাদা আছে যার কোনো ব্যাখ্যা হয় না। ঠিক, একদম ঠিক। সবাই সুস্থ এবং ভালো থাকুন এই গুরু পূর্ণিমা তিথিতে। সবার ওপর পরম গুরুর আশীর্বাদ বর্ষিত হোক। মলয় কুমার বিশ্বাস, বাহ, সুন্দর চিঠি। আচ্ছা, এবার লিখেছেন কে? এবার লিখেছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি মধ্যপাড়া পশ্চিম মেদিনীপুর থেকে। দিলীপদা বলছেন, প্রিয় ভোরাই, আমার খুব ছোটবেলা কেটেছে একেবারে গ্রামের সরল সাধারণ পরিবেশে। গ্রামই আমার জন্ম। বাবার চাকরি সূত্রে একটি সরকারি আবাসনে থাকতাম, তাই গ্রামে থেকেই উপভোগ করেছি প্রভাতীশ্বর এক ভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশে। যে সময় কথা বলছি তখন গ্রামে কোনো রেডিও ছিল না, তাই তখন আমার ঘুম ভাঙত রেডিওর কোনো প্রভাতীশ্বরের গান শুনে নয়, ঘুম ভাঙত আমার ভোরের পাখির কলরবে। আমাদের বাড়ির সামনে অনেক রকমের গাছ ছিল, সেই সব গাছে বিভিন্ন ধরনের পাখিরা এসে বসতো আর ভোরবেলা বিভিন্ন সুরে ডাকত। তখন এই প্রভাতী সুর শুনে আমার ঘুম ভাঙত। মাঝে মাঝে কোনো পূর্ণিমা তিথিতে গ্রামের কোনো কাকা প্রভাতে কীর্তন করে বাড়ি বাড়ি ঘুরে শুনিয়ে যেত। এখন আর সেই প্রভাতী সুর নেই, জীবন পাল্টেছে, এখন শহুরে জীবন, চারিদিকে শুধুই ব্যস্ততা, সব দিকে এসেছে স্বার্থপরতা। ছোটবেলার সেই প্রাকৃতিক পরিবেশে পাখিদের প্রভাতী সুরের আওয়াজ শুনে ঘুম ভাঙার সেই সময় চলে গেছে। এখন যার প্রভাতী সুরের আওয়াজ শুনে মনে আনন্দ পাই সেটা হলো রেডিও। প্রভাতী সুর যখন প্রতিদিন রেডিওতে শুনি তখন সেটা দিয়েই জীবনের সবচেয়ে ভালোটা শুরু হয়ে যায়। প্রভাতের রবীন্দ্রসঙ্গীত, ভক্তিমূলক শ্যামা সঙ্গীতের সুর যেন প্রাণে আগুনের পরশমণি হয়ে যায়। সারাদিন চলার পথে এই প্রভাতী সুর আমার প্রাণে নরমভাবে বাজে। দিলীপ কুমার দত্তর লেখা চিঠি। দিলীপ দার চিঠির পর আরও একটা চিঠি পড়ি। এবার এই চিঠিকে লিখেছেন, এই চিঠি লিখেছেন গোকুল মাইতি ক্ষীরপাই থেকে। কি লিখেছেন? লিখেছেন, মনে পড়ে সেই ছোট্টবেলা ঘুম থেকে উঠে মাকে বলতাম, মা, আজ আমি ভাইকে নিয়ে ভীষণ একটা খারাপ স্বপ্ন দেখেছি, খুব খারাপ। কখন কখন দেখেছিস স্বপ্ন? এই তো ভোরবেলা। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? মা, তাহলে কি হবে ভাইয়ের? কিচ্ছু হবে না, তোদের দুজনকে কিছু একটা পোড়া খাইয়ে দেব। না, ভাইয়ের কিছু হয়নি, হওয়ার কথাও নয়, কোনো স্বপ্নেরই সত্যি হওয়ার বৈজ্ঞানিক ভিত্তি নেই। কত যে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি, আহা,
ভোরে দেখা ভালো স্বপ্নগুলো যদি সত্যি হতো, মা চলে গেছে কতদিন। সেদিন একবার ভোরে মাকে স্বপ্নে দেখেছিলাম বলে

দিলাম, ভাত দিয়েছি, খাবি আয়। আমার পছন্দের পালং, বিউলির ডাল, আলু পোস্ত, মা বসে আছে, তো সবই মনে হচ্ছে যেন মা মা বলে চেঁচিয়ে উঠি। এভাবেই সকালটা যে শুরু হয়, সকালের শুরুও এইভাবেই চলে আসে মনের মধ্যে। প্রিয় ভোরাই, এইভাবেই বুঝি আমি সমস্ত কিছুর সান্নিধ্য পাই। বেশ, রিমঝিম বৃষ্টি শুভেচ্ছায় গোকুল মাইতি ক্ষীরপাই থেকে। এবার আরও একটা চিঠি, প্রণতি পাল নিউলিপুর থেকে লিখেছেন, বলছেন, আমাদের মনের গভীর তলদেশে অবারিত আশা আকাঙ্ক্ষা ভয় ভীতি, ইচ্ছা অনিচ্ছার যে ঢেউ, সমস্ত কিছু নিয়েই এই সকালবেলার কথা। হঠাৎ দেখছি যে ট্রেনে চেপে চলেছি কর্মস্থলের দিকে, লাফিয়ে পড়ে যাচ্ছি যেন খাট থেকে, তারপরে দেখলাম যে না, হয়তো শুয়েই ছিলাম। আচ্ছা, প্রণতি পালের লেখা চিঠি নিউ আলিপুর থেকে। সমস্ত রকম চিঠি মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে। যাই হোক, একটা গান শুনি, গান শুনে ফিরে এসে কথা হচ্ছে। সঙ্গে থাকুন, শুনছেন আপনি ভোরাই, সঙ্গে রয়েছি আমি মহুয়া।

ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653999।

9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM Rainbow Day।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোতে শুনছেন ভোরাই। মহুয়া রয়েছে আপনার সঙ্গে। ঘড়ির কাঁটা বলছে সকাল 6:29 হয়ে 48 সেকেন্ড। আচ্ছা, প্রভাতী সুর এই বিষয়ে আপনারা চিঠি লিখেছেন আর প্রভাতী সুরের বিভিন্ন চিঠি আমার হাতে রয়েছে। এবার আমি যার চিঠি পড়ব, তিনি হচ্ছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট থেকে লিখেছেন, বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে বিধানচন্দ্র সান্যাল। পড়ি, প্রভাতী সুর মানেই নতুন দিনের আলোর সাথে মনের গভীরে এক অজানা শান্তির বরশ। ঘুম ভাঙানিয়া পাখির ডাক আর ভোরের স্নিগ্ধ হাওয়ায় যখন চারিদিকে মুখরিত হয়, ঠিক তখনই আমাদের মনে বেজে ওঠে এক অপূর্ব সুর। এই সুর কেবল প্রাণের তৃপ্তি নয়, এটি হলো জীবনকে নতুন করে চেনার এবং নতুন উদ্যমে দিনটি শুরু করার একটা প্রেরণা। বাঙালিরই প্রভাতী চেতনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আকাশবাণীর প্রথম অধিবেশন। ভোরবেলা রেডিওর নব ঘুরে এসেই চিরপরিচিত সুর, মহিষাসুর ও মর্দিনীর অনুপম প্রকাশ বা প্রাত্যহিক ভোরের সূচনা সঙ্গীত আমাদের বাঙালি মানুষকে এক সুতে বেঁধে ফেলে। বিশেষ করে আকাশবাণীর সকালে সেই সুরের মূর্ছনা যেন কান থেকে সোজা গিয়ে পৌঁছায় হৃদয়ের অন্তরে। তন্ত্রিতে তন্ত্রিতে বেজে ওঠা সেই ক্লাসিক্যাল এবং লোকসুরের মিশ্রণ দিন শুরুর প্রথম আশীর্বাদ। চিঠি মানেই তো মনের গোপন কথা কাগজের পাতায় ফুটিয়ে তোলা। আজ তোমায় ভোরের বালয় বসে লিখছি, যখন আকাশবাণী সে চেনা প্রভাতী সুর আমার পড়ার ঘরের জানলা দিয়ে ভেসে আসছে। মনে হচ্ছে এই সুর কোনো বয়স নেই, যুগ যুগ ধরে এরকম সজীব এবং সুন্দর এই সুরের আবেদন। ব্যস্ততার ভিড়ে আমরা হয়তো অনেক কিছু ভুলতে বসেছি, কিন্তু ভোরের প্রথম আলো আর আকাশবাণীর সুর আমাদের শেকড়ের সন্ধান দেয়। আজকের এই কোলাহলপূর্ণ সময় দাঁড়িয়ে প্রভাতী সুর আমাদের মনে করিয়ে দেয় আত্মিক শান্তির কথা। প্রকৃতির সাথে সুর মিলিয়ে নিজ ভেতরের সব গ্লানি মুছে ফেলার এক অপূর্ব লগ্ন হলো এই সকাল। আশা করি তোমার প্রভাতে অনেক সুন্দর সুরের মধ্যে দিয়ে শুরু হয়েছে। ভালো থেকো, নতুন দিনের নতুন আলোর শুভেচ্ছায় তোমাকে ভালোবাসা জানাই ইতি বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট থেকে। বাহ, বেশ সুন্দর চিঠি। এবার কে লিখেছেন, লিখেছেন শৈবাল মাইতি, মুইপিট, সুন্দরবন থেকে। মুইপিট, আচ্ছা এই জায়গাটার নামটা আমি এর আগে শুনিনি। সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শৈবাল দা লিখেছেন, ছোটবেলায় ঠাকুমার শঙ্খবাদনের আওয়াজে ঘুমটা ভেঙে যেত। কোনো রকমই দাঁত মুখ ধুয়ে চাল ভাজা খেতে খেতে পিঠে বইয়ের ব্যাগ নিয়ে সোজা পাঠশালায়। সেই শঙ্খবাদনের আওয়াজ যেরকম আমাদের প্রত্যেকের অ্যালার্মের মতন কাজ করতো, সেই সঙ্গে প্রভাতী আবহাওয়ার পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখত। মনে হতো যেন এই তো নতুন দিনের শুরু হলো। পাখিদেরও ঘুম ভাঙার পর তাদের কিচিরমিচির আওয়াজে শান্ত পৃথিবীর নরম রোদ কিরণে শুরু হতো নতুন দিনের পথের চলা। স্কুলের পরীক্ষার সময় ভোরবেলা প্রতিটা বাড়ি থেকে পড়ার গুনগুন গুনগুন আওয়াজ আসতো। এমনিতেই রাস্তা দিয়ে গেলে প্রতি বাড়িতে রেডিও সুন্দর সুন্দর গান বাজত। সুন্দর মনের সঙ্গে সুন্দর পরিবেশের একটা সামঞ্জস্য থাকতো। হাত খরচের 1 টাকা 2 টাকা যা পাওয়া যেত সেই সব খাবারের স্বাদ আজও মুখে লেগে আছে। বর্তমান প্রগতিশীল ডিজের যুগে বিশ্বাস অবিশ্বাস আস্তিক নাস্তিক দোলা চলে, এখনও কিছু সেই সব সংস্কৃতি বজায় আছে। টেবিলগুলোর আরামে ঘুম ভাঙা থেকে বর্তমান মোবাইলে ভোর হলো বিভাবরি, এই অ্যালার্ম রিংটোন সেট করে কোনো রকমে সেই ধারা বজায় রাখতে চেষ্টা করেছি। ওল্ড ইজ গোল্ড পাথেয় করে বর্তমানে প্রকৃতিকে সঙ্গে নিয়ে ভালো কিছু শুনে ভালো কিছু দেখে দিনটা শুরু হোক।

এই কামনা করি। প্রভাতের প্রথম সোনালি রোদের আভা গায়ে মেখে খোলা আকাশে মুক্ত বিহঙ্গের মতো পাখা মেলে উড়ে যায় মানুষের মন। খোলা আকাশে মুক্ত বিহঙ্গের মতন, ঠিক। আর সেই সকালবেলার হাত ছানিটা কিন্তু সেই খোলা আকাশটাই দেয়। খুব ভালো লাগছে চিঠিগুলো পড়তে। আচ্ছা, এবার কার চিঠি? এবার লিখেছেন পুষ্প সাঁতরা আর বেরিয়া হারিজামা পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। দিদি কি লিখেছেন? রাই জাগোগো, রাই জাগোগো বলে শুকো শাড়ি, কত নিদ্রা জাগো শ্যাম নাগরের কোলে। আমার মা দুয়ারে ছড়ার ঝাঁট দিতে দিতে এই সুরটি গুনগুন করতো, আর এই সুরটি শুনেই আমরা সব ভাই বোনেরা উঠে পড়তাম। চারপাশে গাছগাছালি ভরা আমাদের বাড়িতে কত রকমের পাখির ডাক, কিচিরমিচির, তার আগে মুরগির ঘর থেকে কুকুরকো, ওটাও আমাদের প্রভাতের সুর। ভাইকে ঠেলা দিয়ে বলতাম, মা এক্ষুনি ডাক দেবে, খোকারে তোরা উঠে পাওয়ার ভোর হয়েছে। এটাই ছিল মায়ের রিংটোন। তারপর খুব জোরে রেডিও অন করে দিত। সব থেকে ভালো লাগতো যখন দিনু জেঠু করতাল বাজে, টহল গাইত সারা গ্রাম ঘুরে ঘুরে, জয় জয় গোবিন্দ, জয় গোপাল গদাধর। এই সুর আর তালের প্রভাতী গানে মনে কপার আনন্দে ভরে উঠত। আসলে প্রভাতী গান হলো ভগবানের উদ্দেশ্যে নিবেদিত, তাই এত ভালো লাগে। এখন সময় বদলেছে, মানুষের জীবনযাত্রা প্রভাতী গানের সুরও বদলে গেছে। ফোনের রিংটোনে বেজে উঠছে ভজন, শ্যামাসঙ্গীত, এই প্রভাতী সুর ও মনে অন্যরকম মাত্রা আনে। তবে মায়ের প্রভাতী সুর যেন একেবারেই অনন্য। বাহ, কত রকমের কথা উঠে আসছে দেখুন। প্রভাতী সুরে কখনো প্রকৃতির হাতছানি, আবার কখনো হয়তো রেডিওর থেকে শব্দ, আবার দিদিভাই এখানে বলছেন যে মায়ের সুর, মা যেরকমভাবে শব্দ করত, গুনগুন করে গান গাইত, তাই তো সমস্ত কিছু স্মৃতি, এই সমস্ত স্মৃতিগুলোই কিন্তু আপনারা উজাড় করে দিয়েছেন। আরও একটা গান শুনবো, গান শুনে ফিরে এসে কথা হচ্ছে। সঙ্গে থাকুন, শুনছেন আপনি ভোরাই মহুয়ার সাথে।

ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আমবাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই মহুয়া রয়েছে আপনার সঙ্গে। আর আজ চিঠি পড়ছি প্রভাতী সুর এই বিষয়ে লেখা সমস্ত চিঠি। এবার আমার হাতে রয়েছে অমিতাভ দার লেখা চিঠি। অমিতাভ মাইতি লিখেছেন হরেন্দ্রনগর ঢোলাহাট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। কি লিখেছেন বলছেন, রাতের নির্জনতা মনকে যখন আঁকড়ে ধরে, ঘন ঘন ঠোক্কর খায় ব্যস্ত চেনা স্মৃতির দোরগোড়ায় পেয়ে ওঠা মন, ঠিক তখনই ভোরের পাখির ডাক মনে আনে এক নতুন প্রাণের সঞ্চার। ডুলুডুলু চোখে টলমলে পায়ে হেঁটে যায় গোবে দিয়ার বুকে, দূর থেকে ভেসে আসে নোনা হাওয়ার স্পর্শ চোখের জড়তা দূর করে, মন খুঁজে পায় এক প্রাণের ঠিকানা। হঠাৎই কোনো এক নাম না জানা পাখি কিচিরমিচির শব্দে জানান দেয় সাদর আমন্ত্রণে। নদীর পাড়ে হেঁটে যাওয়ার সময় ঝাউবনের শোষ্য শব্দ, কেওড়া গাছের ঝড়ো ঝড়ো সুর মনকে নিয়ে যায় এক অপার্থিব স্বর্গে, যেখানে আছে শুধুই শান্তি। কিছুটা দূরে কোনো এক জেলে মাঝির ভাটিয়ালি মিঠে গান ভেসে আসে, আর তার মাথার উপর শঙ্খজেলের ঝাঁক চিৎকার করে নিজেদের উল্লাস প্রকাশ করে। পাশে সেই ছোট্ট খাড়ির পাশে ভেঙে পড়া ঘাটের কাছে কিছুটা সময় বসি, শুনি বয়ে চলা নদীর কলকল সুর, পাতায় জমে যাওয়া ভারী জলের কণা অনবরত গড়িয়ে পড়ে নদীর জলে টুপটুপ শব্দে, যে মুছে দেয় পাতার ওপর জমে থাকা কলঙ্কের দাগ। বিভোর হয়ে শুনি প্রকৃতির সুর, খুঁজে পাই হারানো স্মৃতির সন্ধান, আরো গভীর হয় ভুলে যাওয়া স্মৃতির আধার। হ্যাঁ বন্ধু ভোরাই, এসব সুরেই আমার নিত্যদিনের সূচনা। তারপর আবার বাড়িতে ফিরে আসি, শুনতে পাই রেডিওতে পুরনো শানাই বা অল ইন্ডিয়া রেডিওর সিগনেচার টিউন, তারপর দেশাত্মবোধক সঙ্গীত। সাধারণত এভাবেই শুরু হয় আমার সারা দিনের সূচনা। অমিতাভ মাইতি লিখেছিলেন এই চিঠি হরেন্দ্রনগর থেকে। হ্যাঁ সত্যি তাই, আমাদের যেভাবে দিন শুরু হয় সেই কথাটাই তো আমরা জানতে চেয়েছিলাম, আপনাদের প্রত্যেকের মনের কথা, এবং সবাই লিখেছেন খুব সুন্দরভাবে। যাই হোক, দীপঙ্কর মান্নার পরের চিঠি এবার আমার হাতে এসেছে। দীপঙ্কর মান্না লিখেছেন চাকপোতা আমতা হাওড়া থেকে। কি বলছেন বলছেন, হেই শালো মারো টান, হেই শালো কুকুর পিষে, হেই শালো কালুর শালি, হেই শালো পিদির মেশো, হেই শালো জলের কলের পাইপ তোলা শিব প্রভাতী সুর আমার খুব প্রিয়, এই সুরে ঘুম ভাঙে শুয়ে শুয়ে গলা মেলাই, হেই শালো হেই শালো। ছোটবেলা থেকে দেখে আসছি গ্রাম গ্রামে জলের কল তৈরির মজার মজার সুর, ছ সাত জনের দল, যে পাড়ায় কল হবে সেই পাড়াতে অস্থায়ীভাবে তাঁবু হয়ে ভোর থেকে তৈরি হয় কল তৈরির তোড়জোড়। লোহার পাইপে জল তরঙ্গের শব্দ, ঘুরে ঘুরে সুরে সুরে এক একটা পাইপ মাটির নিচে নামানো, ওদের মাথা ঘোরে না, ক্লান্তি নেই, মালিকের হুকুম, ছ দিনে জল চাই, পাথর পড়লেই চিন্তা বাড়ে, একটা পাইপ নামলেই রাত কাবার। অনেক সময় শক্ত পাথর পড়লে পাড়ার ছেলেরাও হাত লাগায়, ডালু আর আলু চোখা ভাত খেয়ে রাতের ঘুম, আচ্ছা ডাল আর আলু চোখা দিয়ে ভাত খেয়ে আবার রাতের ঘুম, কতটুকুই বা ঘুম, গর্তের নিচে বালি সব সরে, সব কিছু সরে গিয়ে জমে গেলেই বিপদ, তাই হুড়মুড়িয়ে রাতে থাকতে হবে, রাতে জেগে থাকতে হবে। এই পাইপ তোলার সময় শোনা যায় নানা মজার প্রভাতী সুর, হাসির সুর, হেঁড়ে গলা, নেই কোনো বাদ্যযন্ত্রের তালিম, তা সত্ত্বেও কাদা জল বালি ঘাঁটা পরিবেশে ওদের গানে কাজ করার একটা আলাদা রকম শক্তি থাকে, বেঁচে থাকার রসদ থাকে। কখনো সখনো ওদের পাইপ তোলার গানে মজে যায় গায়ের বউ বা কিছু উঠতে চোরা কর্তাকে আড়ালে রেখে চা করে খাওয়ায়, ঘরে তাল ফুলুরি হলে দেয়, প্রেম করে বিয়েও করে ফেলে অনেক ছুটকি, মোরলদের শালিশি বসে, মিষ্টি প্রভাতী সুরে খেয়ে হারিয়ে ফেলে মোরল মশাই, আজও কান পাতলে শোনা যায় সেই প্রভাতী সুর। দীপঙ্কর মান্না চাকপোতা আমতা হাওড়া থেকে। এটা কিন্তু বেশ অন্যরকম একটা চিঠি। সত্যি তাই, সকাল থেকে যারা কায়িক পরিশ্রম করে কাজ করেন নানা ধরনের কঠিন কঠিন সমস্ত কাজ, যে গান যে কাজ একা একা করা কোনোভাবেই যায় না, দলবদ্ধভাবে করতে হয়, একসঙ্গে অনেককে দলে হাত মিলিয়ে কাজ করতে হয়, তারা প্রত্যেকে কিন্তু এরকম ভোরবেলা থেকে কাজ শুরু করেন এবং তাদের কাজের মধ্যে সত্যি একটা সুর রয়েছে। তারা একটা নিজেদের গান করেন, সেই গানটা তারাই জানেন, তারাই করে বেড়ান আর কি। যে সমস্ত সৈনিকরা যুদ্ধে যায় তাদেরও নিজেদের এরকম গান বাঁধা রয়েছে যারা সকালবেলা করে। আবার সকালবেলা যে হয়তো গলা সাঁততে বসেছে তার কাছেও সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা। যাই হোক, সব কিছু মিলেমিশে একটা কত কত কত ধরনের চিঠি। কোনো চিঠিতে একটুখানি প্রাণের আরামের কথা, কোনো চিঠিতে আবার একটুখানি কারোর কোনো পরিশ্রমের কথা ফুটে উঠেছে। এসব কিছু মিলিয়ে আজকের ভোরাইয়ের চিঠির পড়ার দিনটা কিন্তু বেশ ভালো লাগছে। আচ্ছা, আরও একটা চিঠি রয়েছে আমার হাতে, যেটা হচ্ছে আজকের দিনের জন্য শেষ চিঠি, এবং এই চিঠিটা কিন্তু ছন্দে ছন্দে বাঁধা রয়েছে। চিঠি কে লিখেছেন সেটা অবশ্য একটু বাদে বলছি, তার আগে চিঠির কথাগুলো পড়ে ফেলি। চিঠি না বলা ভালো, এটা একটা পদ্য কবিতা ছড়া, যাই বলি না কেন। ঊষা ঝংকৃত ভোরাই, আধেক শ্রাবণ দিন আধা ভাদরেতে লীন, ইংরাজি মাস অষ্টমের বিষয় নির্বাচন, ভোরাই জোরে প্রভাতী সুর আনমনা হয় মন, ভোরের মেঘ বাতাসের বেগ দন্ধবি স্বরে খরতাল, কর হঠাৎ গাওয়া গান মাতল ছন্দে অতি আনন্দে জল ছল ছল প্রাণ, তৃতীয় প্রহর নিশি ঝমঝম দশ দিশি, ভোর রাত্রে মেঘ কিশোরীর গোমরা বরণ মুখ, কে বকেছে কে মেরেছে কে দিয়েছে দুঃখ, শ্রাবণের অভিমান অশ্রুবাড়িতে স্নান, ভৈরবী সুরে বাজায় মধুরে ঘুম ভাঙানিয়া বাসি গান, পূব আকাশে আলোক রেখা কে জ্বালালো আসি, সূর্যকান্তি রাগিনী ধন ধান্য ধরণী, আলোমঞ্জরি প্রাণে সঞ্চারী এলো প্রভাতের বেলা, মেঘের কোলে নাচের তালে সূর্যি করে খেলা, আনত আকাশ বৃঠা বাতাস জলকুমারী কাঁকেতে ঘাগরি শুভ্র ঝর্ণা হাসি, কুলুকুলু তান জোয়ারের টান সুর নদী বান ভাসি, শান্ত শালু কেকা ডাহুক কমলের বনে আপনার মনে, ভোরের ঝিলের জলে সুরভিত সুর ঝুমুর ঝুমুর লুকায় কুসুম তোলে, শ্রাবণের সোম ভক্তির ওম আধুর গায়ে খালি পায়ে শিব গানে নির্ভয়, বাঁক কাঁধে ভোরের পথে ভোলে বাবার জয়, শূন্য অম্বর উদাস চরাচর বাইশে শ্রাবণ কবির সৃজন স্তব্ধ হাহাকার, রবিহারা প্রাণে মুন্দ্রিত ধ্যানে বেদনার ওঙ্কার, পঞ্চমী তিথি মনসার গীতি শুক্লপক্ষে সে উপলক্ষে নাগদেবী বরা ভয়, আগস্ট ১৫ সবে উচ্চার ভারত মাতার জয়, স্তিমিত বাদর এসেছে ভাদর ঝুলন যাত্রার রাখি পূর্ণিমা, ফাতেয়া দোহাস তাহাম মাঠ ঝুড়ে ধান রোপণের গান প্রত্যুষে অবিরাম, ভোরের বেলায় গাঙের ভেলায় গ্রন্থি খুলে মনের ভুলে লুপ্ত তারারা সুদূর, ললিত টরি আহা মরি মরি সেই তো প্রভাতী সুর, আহাহা কি সুন্দর। সেই জন্যই বলছিলাম যে নামটা একদম শেষে বলবো, এবং আমাদের দিদিভাই যিনি লিখেছেন তিনিও নামটা শেষেই লিখেছেন। অবশ্য সুরে ছন্দে লিখেছেন মিতুল ঘটক, সিহার্শল রাজবাড়ি রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে। খুব সুন্দর লাগলো আজকে যে কটা চিঠি পড়লাম, সবকটা চিঠি কিন্তু বেশ অনবদ্য লাগলো। এবার একটা গান শুনি, গান শোনার পর আবার আমি ফিরে আসবো, তাই কোথাও যাবে না। ঘড়ির কাঁটা বলছে 6:51 বাজে, আর এখন আপনাদের জন্য তরুণ বন্দ্যোপাধ্যায়ের একটা গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: হ্যাঁ, ভোরাই শুনছেন আপনি, মহুয়া রয়েছে আপনার সঙ্গে। আর পাঁচ মিনিট হাতে রয়েছে, পাঁচ মিনিটও খুব একটা নেই, সাড়ে চার মিনিট বলা চলে হাতে রয়েছে আমার। তো যেতে যেতে যে কথাটা বলে যাই সেটা হচ্ছে যে ভোরাইতে আপনারা চিঠি লিখবেন এই মাসে প্রভাতে সুরের বিষয়ে। অনেকে হয়তো ইতিমধ্যে চিঠি লিখেও ফেলেছেন, কারণ আজকে মাসের ন তারিখ। তো সেই সমস্ত চিঠি আমরা সব কিছু কম্পাইল করে একসঙ্গে নিয়ে পড়ব। পরের মাসে আবারও নতুন বিষয় থাকবে, সেই চিঠিও আপনারা লিখবেন। কিন্তু যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে চিঠি কিন্তু যেন 200 শব্দের বেশি না হয়। 200 শব্দের বেশি হয়ে গেলে সেটা সত্যিই কম্পাইল করতে আমাদের ক্ষেত্রেও মনে হয় যে একটুখানি হয়তো মনে হচ্ছে অনেকগুলো চিঠি যেহেতু এসে যাচ্ছে একটু সময় লেগে যাচ্ছে। তো এবার সেটা অবশ্যই আমরা করতেও যাই, কারণ আপনাদের চিঠিগুলো প্রত্যেকটা চিঠিই আমাদের কাছে অমূল্য। কিন্তু তাও 200 শব্দের বেশি চিঠি হয়ে গেলে যেটা সবথেকে বড় সমস্যা হয় সেটা হচ্ছে পড়তে গিয়ে সমস্যা হয়, কারণ অনেক অনেক চিঠি আসে। অনেক সময় তো প্রচুর চিঠি নিয়ে বসি। আজকে যে কটা চিঠি ছিল আমার হাতে আজকের জন্য সে কটা সব কটা চিঠি আমি শেষ করলাম। এরপরে তো অনেকটাই সময় রয়েছে, এখনও 3 সপ্তাহ রয়েছে, সুতরাং আরও চিঠি পড়ার সময় রয়েছে। আপনারা একেবারেই মনে করবেন না যে আমার চিঠিটার কী হলো, না, আপনার চিঠিটা নিশ্চয়ই রয়েছে। আপনার চিঠিটা নেক্সট উইকে বা তার পরের উইকে নিশ্চয়ই পড়া হবে, কেউ না কেউ পড়ে ফেলবেনই। তো চিঠি যখন লিখবেন তাই একটু যদি ব্রিফ করে লেখেন, এবং 200 শব্দের মধ্যে লেখেন যদি, তাহলে সেটা ঠিক হয়, কারণ তার থেকে বেশি সংখ্যা হয়ে গেলে কিন্তু চিঠি বাতিল হতে পারে। তাই মন খুলে চিঠি লিখুন, প্রাণ খুলে চিঠি লিখুন, কিন্তু তার সঙ্গে শব্দ সংখ্যাটা একটু মাথায় রাখবেন এবং তাড়াতাড়ি চিঠি লিখুন। আপনাদের সমস্ত ভালোবাসার জন্য আমরা অবশ্যই বসে আছি। আচ্ছা, এবার শুনব আজকের শেষ গান, ভোরাই অনুষ্ঠানে আজকের শেষ গান। কিন্তু নমস্কার কলকাতা নিয়ে একটু পরেই আমি ফিরে আসবো, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। মহুয়া রয়েছি আপনার সাথে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। সারা দেশের হাড় ঘাড় তিরঙ্গা অভিযান আজ শুরু হচ্ছে, চলবেই মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা। এই উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশে বন্দে মাতারাম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী মোদী জানান, তাঁরা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামগ্রিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গতকাল আবিদজানে আইভরি কোস্টের রাষ্ট্রপতি আলাসান ওয়াত্তারার সঙ্গে সাক্ষাৎ করেন। দুদেশের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব নিয়ে আলোচনার পাশাপাশি আফ্রিকার সঙ্গে আরও শক্তিশালী ও নিবিড় সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে ভারতের অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে বলেছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে। সমস্ত পার্সন টু পার্সন অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনও মাশুলমুক্ত থাকবে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইউপিআই এর মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কোনো প্রকার মাশুল দিতে হবে না। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ থেকে কয়েকদিন স্থগিত থাকছে। পহেলগাঁও এবং বালতাল উভয় রুটেই যাত্রা বন্ধ থাকবে। সাম্প্রতিক বৃষ্টির কারণে তীর্থযাত্রীদের যাতায়াতের পথ সারাইয়ের কাজ চলায় এই যাত্রা স্থগিতের সিদ্ধান্ত। অসমে বন্যায় গতকাল গোলাঘাট জেলায় আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে রাজ্যে বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 99-এ। এখনও প্রায় 1,47,000 মানুষ বন্যা কবলিত বলে সরকারি সূত্রে জানা গেছে। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলা সিঙ্গলসের ফাইনালে ভারতের রশ্মিতা চালিহা চীনের হাং কিয়ানসের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে সকাল 7:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ঘড়ির কাটার সময় বলছি 7:02 হয়ে 48 সেকেন্ড। নমস্কার কলকাতা, শুনছেন 107 FM রেইনবোতে মুহুয়ার সঙ্গে আজ।

0: না লুকোতে হবে না, আর অবাক হওয়ারও তো কারণ নেই। তার কারণ 107 FM রেনবোতে আপনি রেগুলারলি সকাল সকালেই সময়টা রেডিওটা টিউন করেন এবং আপনার প্রিয় প্রোগ্রামটা শুনতে পান, যেখানে আজ আমি মহুয়া রয়েছি আর আমাদের প্রোগ্রামের নাম
1: শুনছেন নমস্কার কলকাতা। নমস্কার কলকাতা 107 FM রেনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: এক্স্যাক্টলি তাই, নমস্কার কলকাতা। নমস্কার কলকাতায় আপনাদের সবাইকে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। ইনফ্যাক্ট লাস্ট উইকও এসেছিলাম আমি আপনাদের সাথে গল্প করবার জন্য, আর আজকে আরও একবার চলে এসেছি। আজকে হচ্ছে 9th অগস্ট। 9th অগস্ট কী কী আছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত, সব কিছু নিয়ে কথা হবে, সব কিছু বলবো। কিন্তু কী করব নমস্কার কলকাতায়, নমস্কার কলকাতায় আজকে সারাটা ক্ষণ জুড়েই কিন্তু নানা রকমের গল্প থাকবে, গান থাকবে, হ্যাঁ, আর তার সঙ্গে গান মিলানতির রিকোয়েস্ট থাকবে। আর আমি জাস্ট ফোনটার দিকে তাকলাম এবং তাকিয়ে দেখলাম বেশ 7-8টা রিকোয়েস্ট চলে এসছে। যে একটু বলে দিই, সেটা হচ্ছে যে খুব পুরনো গান কিন্তু বাজাচ্ছি না, তার কারণ রেট্রো প্রোগ্রাম তো এটা করছি না। তাই 90s আগে, মানে 80s, 70s, 60s যদি কোনো খুব পুরনো গান আপনি শুনতে চান সেটা কিন্তু আমি শোনাচ্ছি না। সেটার জন্য আপনি FM গোল্ড অবশ্যই টিউন করতে পারেন, সেখানটা আমি শোনাচ্ছি না, বা আমাদের রেট্রো সংসের আলাদা প্রোগ্রাম রয়েছে সেখানে আপনি শুনতে অবশ্যই পাবেন। যদি আমার কাছে গানের রিকোয়েস্ট পাঠাতে চান, আপনি 90s সময় থেকে শুরু করে 1990s পর থেকে শুরু করে প্রেজেন্ট টাইমস অবধি যে কোনো গান আপনি শুনতে চাইতে পারেন, সেটা যদি আমি সম্ভব হয় অবশ্যই বাজাবো, অবশ্যই শোনাবো আপনাকে। আর আর কি, এর পাশাপাশি থাকবে বেশ কিছু গল্প, থাকবে আপনার সঙ্গে আড্ডা দেওয়ারও একটা বিষয়। হ্যাঁ, 9903652992 তা নিশ্চয়ই রেডি রয়েছে, তো সেটা কি সেটাও বলবো। আজকের দিনটা না, আজকের দিনটা বেশ, সেটা বেশ অন্যরকম দিন, এটা বৈপ্লবিক ব্যাপার রয়েছে। তার পাশাপাশি কিছু এমন কিছু ঘটনা রয়েছে যেটা কিন্তু পৃথিবীকে, সারা পৃথিবীর মানুষকে বাধ্য করেছে চিন্তাভাবনার স্তরকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যেতে। আসলে আমরা তো শান্তি চাই, আমরা ভালোবাসাটুকুই চাই, আমরা পজিটিভিটিটুকুই চাই, আর সেটাই সকাল সকাল রেডিওর মাধ্যমে কিন্তু সবার কাছে পৌঁছে দিতে চাই। যাই হোক, আপাতত আর একটা গান শুনবো, গান শুনে ফিরে এসে তারপরে একখানা ছোট্ট পুচকি স্পট ব্রেক রয়েছে, তারপর ফিরে আসছি একদম ডিরেক্টলি, কথা দিচ্ছি কোথাও যাচ্ছি না। সঙ্গে থাকুন, নমস্কার কলকাতা শুনছেন আপনি মহুয়ার সঙ্গে। গান গান গান, গানের পরে আবার ফিরে আসছি, কোথাও যাবেন না।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: ডিনার টাইম।
4: ডিরেক্টলি ফিরে চলে এসেছি নমস্কার কলকাতায়। খুলে ফেলেছি আজকের ডায়েরির পাতা। আজকে হচ্ছে 9th অগস্ট 2026। তো এই 9th অগস্টে কিন্তু বেশ অনেক রকমের বিষয় রয়েছে, যে বিষয়গুলো কিন্তু আমাদের বেশ কি বলবো নাড়া দিয়ে যাওয়ার মতন বেশ কয়েকটা ব্যাপার রয়েছে। এবং 9th অগস্ট আজকে 2026 তো বললাম, কিন্তু তার সঙ্গে বাংলা ক্যালেন্ডারের দিকে যদি তাকে সেটা একটু বলে দিই, আজকে হচ্ছে 23শে শ্রাবণ 1433, আর আজকে হচ্ছে একাদশী তিথি, রবিবার। তো এবার কি কি হয়েছে ব্যাপারটা বলি আমি। সবার প্রথম যেখানে যেতে চাইবো সেটা হচ্ছে 1942 সালের 9ই অগস্ট। যারা ইতিহাস নিয়ে চর্চা করছেন বা ওই সংক্রান্ত পড়াশোনা মোটামুটি সেই পড়াশোনার মধ্যেই রয়েছেন, তারা নিশ্চয়ই মনে করতে পারবেন আজকে কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো মুভমেন্ট আজকে শুরু হয়েছিল এবং তাতে কিন্তু মাস অ্যারেস্ট হয়েছিল। আজকের দিনটা সেখানে ক্রান্তি দিবস হিসাবেও কিন্তু পালিত হয়। সেখানে মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেহরু, বল্লভভাই প্যাটেল সবাইকে কিন্তু ইমপ্রিজন করা হয়েছিল এবং ব্রিটিশরা সেটা করেছিল 9ই অগস্টের। এটা হচ্ছে ঘটনা যখন কিন্তু একেবারে সারা ভারত জুড়ে যখন এই একটাই ডাক এসেছিল যে ভারত এবার তোমাকে ছাড়তে হবে। ভারত ছাড়া আন্দোলনের দিন হচ্ছে আজকে 9ই অগস্ট। এছাড়াও কিন্তু যারা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সেখানে নাম বলতে পারি আমি রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খান, তারা কিন্তু একটা সরকারি ট্রেন লুট করেছিলেন লখনউ, এবং সেখানে তারা চেয়েছিলেন লখনউতে তারা বেশ কিছু বৈপ্লবিক কাজকর্ম চলছেন সেইখানে যারা যাতে সেখানে ফান্ডটা আসে সেই জন্য। কাকুরি কনস্পিরেসি সেটাকে বলা হয়, 1925-এর ঘটনা, সেটাও কিন্তু আজকের ডেটে। এবং আরও একটা ঘটনা রয়েছে যেটা একেবারেই হৃদয় বিদারক, 1945-এর সময় যখন কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আজকের দিনেই 9ই অগস্ট নাগাসাকিতে, জাপানের নাগাসাকিতে বোমা বিস্ফোরণ হয়েছিল এবং যে বোমাটা ফেলা হয়েছিল সেই বোমাটার নাম ছিল হচ্ছে ফ্যাট ম্যান, মানে মোটাসোটা একটা লোক। তো এমন একটা মোটাসোটা বোমা ফেলা হয়েছিল, তাতে তো পুরো পৃথিবীর একটা অন্যরকম মানে তাক লেগে যাওয়ার মতন একটা বিষয়। এবং আরও আরও যে কত রকমের কথা এসেছিলো আমার মনের ভেতর থেকে আমি সেই কথাগুলোকে পাচ্ছি না। এবং বোমা বিস্ফোরণের ফলে যা হওয়ার সেটা হয়েছে, সেটা বহু বহু বহু বছর ধরে তারপর থেকে জাপানে হয়েছে, বহু মানুষ সেই কষ্ট পেয়েছেন। এখন বর্তমানে কিন্তু জাপান অনেকটা অন্যরকম একটা জায়গায় চলে এসেছে। এবং বেশ কিছুদিন আগের একটা ঘটনা আমার মনে পড়ছে, তখন এক জাপানিজ একটা গিয়েছিল একটি দল আমেরিকায় সাক্ষাৎ করতে, তারা একটা গাছ উপহার দিয়েছিল এবং এই সংক্রান্ত হিরোশিমা নাগাসাকি বম্বিংয়ের ইয়েতে তারা একটা গাছ উপহার দিয়েছিল যে দেখো তুমি আমাকে বোমা দিয়েছ কিন্তু আমি কিন্তু তোমাকে একটা গাছ উপহার দিচ্ছি। যাই হোক, দ্যাটস এ পার্ট। 3টে সালের কথা বললাম, 3টে সালেই কিন্তু বেশ অন্যরকম ব্যাপার। 1942 যেটা ভারত ছাড়া আন্দোলন, 1925 কাকুরি কনস্পিরেসি যেখানে ট্রেন লুট করা হয়েছিল এবং সেটা স্বাধীনতা সংগ্রামের কারণে, 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা অন্যতম কালো দাগ দিয়ে লেখা একটা দিন নাগাসাকি দিবস।

0: আজকেই সেই ডেটটা কিন্তু। আচ্ছা 1965 যদি আসি, আরেকটু এগিয়ে গেলাম, 1965 আজকের দিনে কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে গেছিলো। সিঙ্গাপুর একটা অফিসিয়াল নিজের একটা দেশ হিসেবে, নিজেকে একটা সভরেন রিপাবলিক হিসেবে নিজেকে ঘোষণা করেছিল। এবং আজকের দিনটা 9 আগস্টকে কিন্তু ইউনাইটেড নেশনসের তরফ থেকে কিন্তু আজকে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ওয়ার্ল্ডস ইন্ডিজিনিয়াস পিপল, মানে পৃথিবীর যে অঞ্চলের মানুষরা, যেখানকার আদি বাসিন্দা, তাদের জন্য আজকের দিন আদিবাসী দিবস বলা যেতে পারে। তো আপনি যেখান থেকেই আসুন না কেন, আপনার রুট তো কোথায় রয়েছে, আপনার রুটকে মনে করার দিন কিন্তু আজকের দিনটা। সুতরাং সমস্ত কিছু দিক থেকে কিন্তু আজকের দিনটা বেশ সিগনিফিক্যান্ট। আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর ইন্ডিজিনিয়াস পিপল। আচ্ছা, শুধু এখানেই শেষ নয়, আজকে কিন্তু বেশ কিছু মানুষের বার্থডেও। তো সেই বার্থডেগুলো একটু দেখে নিই। আজকে হচ্ছে এস আর রঙ্গনাথনের জন্মদিন, যিনি 1892 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কি, তিনি একজন ম্যাথামেটিশিয়ান এবং একজন লাইব্রেরিয়ান, যাকে কিনা ফাদার অফ লাইব্রেরি সায়েন্স ইন ইন্ডিয়া বলা হয়। তো লাইব্রেরি ব্যাপারটা, সেই বইয়ের সম্ভার, সেই জিনিসটা কীরকম হতে পারে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছিলেন। আচ্ছা, এবার চলে আসি ঝপ করে অনেকটা এগিয়ে 1975 সালে, 1975-এর আজকেরই দিনে মহেশ বাবুর আজকে হচ্ছে জন্মদিন। মহেশ বাবুর নাম ডেফিনেটলি আপনারা শুনেছেন, তেলেগু সিনেমার অ্যাক্টর এবং প্রডিউসার মহেশ বাবু। তিনি একজন বেশ ইনফ্লুয়েন্সিয়াল ফিল্ম অ্যাক্টর, তার আজকে জন্মদিন। হনসিকা মোতওয়ানির আজকে জন্মদিন। 1991-এ হনসিকা পৃথিবীতে এসেছিলেন এবং তিনি একজন ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, তিনি তামিল তেলেগু সিনেমাতে অভিনয় করেছেন। হনসিকা মোতওয়ানি ছোটোবেলার অনেকগুলো অভিনয় রয়েছে, সেটা ডেফিনেটলি আপনি মনে করতে পারবেন হয়তো। আরেকজনের নাম বলবো, যিনি হচ্ছেন আর্টিস্টিক জিমন্যাস্ট, তিনি হচ্ছেন দীপা কর্মকার। দীপা কর্মকার অলিম্পিকে জিমন্যাস্টিক্সের ক্ষেত্রে ভারতবর্ষের নামটাকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিলেন। 1993-তে তিনি জন্মগ্রহণ করেছিলেন আজকেরই দিনে। এবং তার যে, মানে তিনি জিমন্যাস্টিক্স করতে গিয়ে যে ভল্টটা দেখিয়েছিলেন, সেটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস একটা জিনিস এবং সেটা তিনি খুব সুন্দরভাবে এক্সিকিউট করেছিলেন। তো দীপা কর্মকারেরও কিন্তু আজকে জন্মদিন। সুতরাং আজকের দিনটা কিন্তু বেশ একটা ইভেন্টফুল ডে। তো বাই দ্য ওয়ে, আজকের দিনে যদি আপনার বার্থডে হয় বা আপনার লাইফের কোনো স্পেশাল ডে হয়, ডেফিনেটলি তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আর যাদের জন্মদিনের কথা বললাম তাদেরকে হ্যাপি বার্থডে। আজকের দিনে যে সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটেছিল সারা পৃথিবী জুড়ে এবং অবশ্যই ভারতবর্ষে, অতি অবশ্যই ভারতবর্ষে, সেই সব নিয়েও কিন্তু একটা বিরাট ব্যাপার রয়েছে, তার বিরাট ব্যাপক ইতিহাস রয়েছে এবং ভারত ছাড় আন্দোলন, এই সমস্ত সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু আজকে আপনার সঙ্গে আমার আড্ডা হবে। টাইম লাইন 0365999 2। অনেকক্ষণ কথা বলেছি, এবারে কিন্তু আর কথা না, এবার গান মিলান্তির গান শুনবো। রিকোয়েস্ট নিয়ে চলে এসেছে বন্ধুরা এবং মানে একদম ঝপাঝপ চলে এসেছে প্রথম, মানে যে রিকোয়েস্ট। আচ্ছা, আমি আর একটা কথা বলে দিই, প্রত্যেক আওয়ারে ম্যাক্সিমাম 2টো গান আমি বাজাতে পারবো, তার থেকে বেশি কিন্তু গান মিলান্তির গান আমি বাজাবো না। তো ম্যাক্সিমাম 6টা গান মিলান্তির রিকোয়েস্ট আমি পেতে পারি, তার মধ্যে বেশ কিছু রিকোয়েস্ট আমি পেয়ে গেছি। তো যাই হোক, আপনারা চাইলে এখনও কিন্তু জানাতে পারেন রিকোয়েস্ট, চেষ্টা করবো একটু অন্যরকম গান বাজানোর। তো সবার আগে যে রিকোয়েস্ট আমি পেয়েছি সেটা হচ্ছে সোমনাথ ঘোষের কাছ থেকে, দমদম ক্যান্টনমেন্ট থেকে। সোমনাথ দা যে গানটা শুনতে চেয়েছিলেন সেই গানটা এখন চলে আসছে। স্টে টিউন টু 107 FM রেইনবো, শুনছেন নমস্কার কলকাতা। পরপর গান শুনবো এবার।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হ্যাঁ, আমি প্রমিস করেছিলাম যে গান শোনাবো, আর আপনারা যখন এত এত গান শুনতে চেয়েছেন তখন সেই প্রমিসটা তো না রেখে কোনো উপায় নেই, তাই আরও একটা গান মিলান্তির গান এসে গেছে। এবার শুনবো রিয়া চক্রবর্তীর পছন্দের গান। রিয়া গানটা রিকোয়েস্ট করেছেন বারসার থেকে। রিয়া, তোমার জন্য রইল পরের গানটা।
0: গান মিলান্তি, গান মিলান্তি।

0: চাঁদ কিন্তু টাটা বাই বাই সিইউ বলে চলে গেছে, আবার আসবে সেই সন্ধেবেলা। আপাতত একেবারে ঝলমলে একটা দিন, ঝলমলে দিন নাকি বৃষ্টির দিন সেটা আমি জানি না। বন্ধুরা কিন্তু অনেকগুলো বৃষ্টির গান শুনতে চেয়েছে। শ্রাবণ মাস, এই সময় তো যে কোনো সময় ঝড়ো ঝড়ো ধারায় নেমে আসতেই পারে, কিন্তু যদি বৃষ্টি ঝড়ো ঝড়ো ধারায় নেমে আসে তাহলে মনটা কিরকম উতাল পাতাল হয়ে যায় না? আচ্ছা, মন উতাল পাতাল থেকে মনে পড়লো, হ্যাঁ, এই যে আপনি রেডিওটা টিউন করেছেন, কি শুনছেন? মন উতাল পাতাল করে একটা প্রোগ্রামই তো শুনছেন, তাই না?
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: হ্যাঁ, দেখুন, নমস্কার কলকাতাকে আমরা অনেক রকম অ্যাডজেক্টিভ দিয়ে বলতে পারি। যেমন সকালবেলার আপনার একদম একদম সকালবেলাটাকে সেট করে দেওয়ার যে প্রোগ্রামটা, বা আপনার দিনটাকে সেট করে দেওয়ার যে প্রোগ্রামটা, বা আপনার সারা দিনের যেটা একদম যেটা যাকে বলে ডেইলি ডোজ, এক বড়ি নমস্কার কলকাতা খেয়ে নিলে আপনার দিন একদম সেট। এছাড়াও মন উথাল পাথাল করা, এক্ষুনি যেটা বলছিলাম, এবার মন উথাল পাথাল করার কথা যখন বললাম, তাহলে সেরকম টাইপের যদি কোনো খবর না দিই তাহলে কি চলে? একটা অন্যরকম খবর রয়েছে আমার কাছে, অন্যরকম কতটা সেটা শুনলেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আপনার চুল নিশ্চয়ই আপনার ভীষণ প্রিয়। চুলটা আমাদের মুখটাকে ফ্রেম করে, মুখটার সৌন্দর্যটাকে আরও বেশি করে যেন ফুটিয়ে তোলে। তো হেয়ার স্টাইলটা ঠিকঠাক রাখা, আইব্রাউটা ঠিকঠাক রাখা, এটা কিন্তু ডিপেন্ড করে আপনার আপনাকে কীরকম দেখতে লাগবে তার উপরে। তো চুলের অনেক রকম, চুল চুল দিয়ে যায় চেনা, এরকম ব্যাপার হচ্ছে। চুল নিয়ে চুলও চুলই হোক বা চুল নিয়ে চুল চেরা বিশ্লেষণ হোক, আমি আপাতত বলবো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে যিনি দ্য লিভিং পার্সন, যিনি জীবিত একজন ব্যক্তি যার সবথেকে লম্বা চুল রয়েছে, তো সেই ব্যক্তির খেতাব পেয়েছেন একজন, তিনি হচ্ছেন রেনু ধারিওয়াল। রেনু ধারিওয়াল, নাম শুনেই বুঝতে পারছেন তিনি একজন

0: ভারতীয় মহিলা, এবং তিনি হচ্ছেন লংগেস্ট হেয়ার অন আ লিভিং পার্সন ফিমেল, সব থেকে লম্বা চুল একজন জীবন্ত ব্যক্তি এবং একজন মহিলা, তিনি হচ্ছেন রেণু ধারিওয়াল। তো তার চুলটা কতটা কতটা চিন্তা করুন আপনি, একজন মানুষের হাইট ম্যাক্সিমাম কতটা হতে পারে, 6 ফুট 6.5 ফুট, প্রচুর লম্বা লম্বা ফুটবলারদের আমরা দেখলাম দৌড়াদৌড়ি করতে, মাঠ একেবারে টকবকিয়ে ঘুরে বেড়াতে, 7 ফুটের কাছাকাছি হাইট, কিন্তু 7 ফুটের কাছাকাছি হাইট ম্যাক্সিমাম। আমাদের রেণুদেবীর চুলের যেটা মাপ সেটা হচ্ছে 8 ফুট 10 ইঞ্চি, মানে অলমোস্ট ন ফুট চুল, 271.50 সেন্টিমিটার, এটা হচ্ছে তার চুলের মাপ। এবং তিনি 2015 পর থেকে চুল কাটেননি, চুলটাকে ভীষণ সুন্দর করে যত্ন করেছেন। আমার কাছে একটা ছবিও রয়েছে, মানে আমি যখন এগুলো সার্চ করছিলাম যে খবরগুলো কি খবর আপনাদেরকে প্রেজেন্টেশন করা যায়, তো সেখানে আমি ছবিটা দেখলাম, চুলটা কিন্তু সুন্দর সিল্কি ঝলমলে, মানে দারুণভাবে মেনটেন করা চুল, মানে আপনার ছোট্ট চুলকে আপনি এত সুন্দরভাবে মেনটেন করতে পারবেন না, হ্যাটস অফ তার জন্য। এইটা করতে গিয়ে আরও একটা যেটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে যে সব থেকে লম্বা যার চুল রেকর্ড করা হয়েছিল, মানে লংগেস্ট হেয়ার, যে রেকর্ডটাকে এখনও কেউ ছাপিয়ে যেতে পারেনি, কিন্তু তিনি জীবিত নেই এই মুহূর্তে, তিনি হচ্ছেন চাইনার একজন মহিলা, তিনি হচ্ছেন কি কিউপিং, জি কিউপিং তার নাম। এবং তার চুলের যে মাপ সেটা শুনলে সত্যি আপনি ঘাবড়ে ঘাবড়ে যেতে পারেন, আপনার মন উথাল পাতাল হয়ে যেতেই পারে, সেটা হচ্ছে 5.627 মিটার, যেটা আমি ফিটে যদি বলি 18 ফিট 5.5 ইঞ্চেস, 18 ফুট 5 ইঞ্চি, মানে চিন্তা করতে পারছেন এত বড় চুলের মাপ। 2004 সালে সেটা মাপটা নেওয়া হয়েছিল এবং 1973 থেকে তিনি সেই চুলটা লম্বা করছেন, চুলটাকে মেনটেন করেছেন। তো এটা তো সিরিয়াসলি এটা অন্যরকম রেকর্ড, মানে লিভিং র্যাপুনজেল যাকে বলা হয়। র্যাপুনজেল তো নিজের চুল একবারে নামিয়ে দিয়েছিল টাওয়ার থেকে এবং সেই চুল ধরেই আর কি প্রিন্স চার্মিং তার টাওয়ারে উঠে চলে এসেছিল, কিন্তু এরা হচ্ছেন রিয়েল লাইফ র্যাপুনজেল। এবং রিয়েল লাইফ উথাল পাথাল করার ঘটনা, যাই হোক, এরকম একটা সুন্দর ঘটনা যখন বললাম তার একটা সুন্দর গান শোনার দরকার পড়ে। আপাতত যেটা করবো সেটা হচ্ছে একটা ফ্ল্যাশব্যাক সং শুনবো, ফ্ল্যাশব্যাক সং শুনে ফিরে চলে এসে আবার কথা, কোথাও যাবেন না, মোয়া রয়েছি, থাকবো এখনও প্রায় 2 ঘন্টা 15 মিনিটের উপর সময় রয়েছি দাদা আপনার সঙ্গে, তাই স্টে টিউন।
1: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হ্যাঁ, আপনার মনে হতেই পারে একদম সকাল সকাল যখন একটু হাতে করে কফির কাপটা নিয়ে বসেছি, একটুখানি খবরের কাগজটা একটু দেখছি, চোখ বোলাচ্ছি, রবিবারের সকাল একটুখানি আলসেমি করে কাটিয়ে দেওয়া যাবে, একটু ধীরে সুস্থে এগোবো, তখন এরকম একখানা বেশ চাপ্পা চাপ্পা চারখাচালে টাইপের গান। কী ব্যাপার? ব্যাপারটার কিছুই না, ব্যাপারটা হচ্ছে আপনি যখন আলস্যটা ভেঙে, আড়মোড়া ভেঙে, আঙুল ঠাঙুল ফাটিয়ে যখন উঠছেন, তখন আপনাকে একটুখানি রিচার্জ করে দেওয়াটা অবশ্যই আমার কাজ। আচ্ছা, আঙুল বাড়ানোর থেকে মনে পড়লো, এই যে আপনি রিচার্জ হওয়ার জন্য অনেক সময় বা অনেকে অ্যাংজাইটিতে বা অনেকে এমনি অস্বভাববশত অনেকেই করে থাকেন, পটাশ পটাশ করে আঙুলের গাঁটগুলোকে ফোটাতে থাকেন, আঙুল ফাটানো, আঙুল ফোটানো, যেভাবেই বলেন না কেন। তো

রয়েছেন সেই গ্রুপের স্ট্রেংথটা কমে যেতে পারে। পাঁচ পাঁচ দশটা আঙুলি কিন্তু এভাবে পটপট করে পটানো সম্ভব। এবারে জয়েন্টে থাকা তরলে সেখানে নাইট্রোজেন বুদবুদ থাকে এবং সেইটা পপ হয় এবং সেই জন্য এই পপ টাইপের পট টাইপের শব্দটা হয়। তো আড়মোড়া ভেঙে আপনি উঠুন, কফি টফি খেয়ে নিন, মৌয়া তো রয়ে যায় সকাল দশটা পর্যন্ত আপনার সঙ্গ দেওয়ার জন্যই। তার সঙ্গে কী কী লিস্ট টিস্ট করবেন আজকে বাজারের জন্য সেসবও হিসাব টিসাব করে ফেলুন আর কি। নমস্কার কলকাতা শুনুন আর এনজয় করুন। আমি জানি না বাইরে বৃষ্টি হচ্ছে না রোদ উঠেছে, তবে আপাতত শ্রাবণ মাস যখন বৃষ্টির সময় যখন তখন একটা ভেজা ভেজা গান শুনতে মন তো অবশ্যই চায়, তাই না? তাই মেঘলা দাশগুপ্তের পরের গানটা আপনার জন্য রইলো।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: দেখো ঘড়ি কাটা বলছে 7:59 হয়ে 12 সেকেন্ড হয়ে গেছে টাইম, তাই আপাতত যেটা সময় বলছে তাই আমাকে চলে যেতে হবে একটুখানির জন্য, ছোট্ট একটু সময়ের জন্য। নিউজ ব্রেক থাকবে, তারপর ফিরে আসি নমস্কার কলকাতা নিয়ে ডিরেক্টলি মৌমার সাথে। কোথাও যেও না, স্টে টিউন্ড 107 FM রেইনবোতে।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদযাপনের অংশ হিসেবে সারা দেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী মোদী জানান, তারা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামগ্রিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও গভীর করার বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গতকাল আবিদজানে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসান ওয়াত্তারার সঙ্গে সাক্ষাৎ করেন। আফ্রিকার সঙ্গে আরও শক্তিশালী ও গভীর সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে ভারতের অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন। কেন্দ্র মাদ্রাজ, কলকাতা, মধ্যপ্রদেশ এবং কর্ণাটক হাইকোর্টে মোট 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন বিচারপতিদের মধ্যে 20 জন আইনজীবী এবং 10 জন জুডিশিয়াল সার্ভিসের আধিকারিক। নিয়োগপ্রাপ্তদের মধ্যে মাদ্রাজ হাইকোর্টে 15, কলকাতা হাইকোর্টে 8, কর্ণাটক হাইকোর্টে 6 এবং মধ্যপ্রদেশ হাইকোর্টে 1 জনকে নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে বলেছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে এবং সমস্ত পার্সন টু পার্সন অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন মাশুলমুক্ত থাকবে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইউপিআইয়ের মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কোনো মাশুল দিতে হবে না। জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রা আজ থেকে কয়েকদিন স্থগিত থাকছে। পেহেলগাঁও এবং বালতাল উভয় রুটেই এই যাত্রা বন্ধ থাকবে। সাম্প্রতিক বৃষ্টির কারণে তীর্থযাত্রীদের যাতায়াতের পথ সারাইয়ের কাজ চলায় এই যাত্রা স্থগিতের সিদ্ধান্ত। এছাড়া আগামী কয়েকদিন প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসও রয়েছে ওই এলাকায়। অসমের বন্যায় গতকাল গোলাঘাট জেলায় আরও একজনের মৃত্যুর ফলে বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 99-এ। চীনের হেফাইতে আয়োজিত নবম আন্তর্জাতিক যুব ব্রিজ প্রতিযোগিতায় অনূর্ধ্ব 31 বিভাগে ভারতের সাগ্নিক রায় এবং সায়ন্তন কুশারী জুটি সোনা জিতেছেন। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ ভারতের অস্মিতা চালিহা চীনের হান কিয়ানসির মুখোমুখি হয়েছেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: পুরপুরে রোদের জন্মদিন নাকি মেঘলা দিন সেটা জানবো এখন। নমস্কার কলকাতা,
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: ইয়েস, নমস্কার কলকাতার সেই সেগমেন্ট যার নাম হচ্ছে হাওয়া অফিসের হালচাল। হাওয়া অফিস কিন্তু হালচাল আমাকে জানিয়ে দিয়েছে হাতে গরম ওয়েদার রিপোর্ট। হাতে গরম না হাতে জল আমি বুঝতে পারছি না, তার কারণ হাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টায় মোটামুটি মেঘলা আকাশই থাকবে, আর তার সঙ্গে দুপুর বিকেল থেকে কিন্তু একটা বৃষ্টি হওয়ার চান্স আছে, বেশ মডারেট রেইন, বেশ ভালো রকমের বৃষ্টি হওয়ার চান্স আছে, এবং তার সঙ্গে মেঘটেক ডাকবে আর কি। সুতরাং আপনার যদি বাইরে যাওয়ার কোনো প্ল্যান থাকে সাবধান। জাস্ট লাস্ট উইকে একটা বড়ো সড়ো বিয়ের বাড়ির ডেট ছিল, দেখলাম যে প্রচুর প্রচুর বিয়ে হচ্ছে একসঙ্গে, তো সেই সময় আবার বৃষ্টি বাদলও হচ্ছিলো। তো এরকম কোনো যদি প্ল্যানিং থাকে তাহলে কিন্তু বেশ প্রিকশন নিয়ে বেরোতে হবে, সাজুগুজু করবেন, সাজুগুজু যদি ধুয়ে চলে যায় তাহলে তো চলবে না। আচ্ছা আর কি, আর যেটা কথা

0: সেটা আপনাকে মনে রাখতে হবে, কারণ আজকের টেম্পারেচারটা কিন্তু ম্যাক্সিমাম উঠবে 33, মিনিমাম যাবে 27, এইটা যা আমাকে ওয়েদার রিপোর্ট বলছে। গত 24 ঘন্টার দিকে যদি তাকাই তাহলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম, আর মিনিমাম টেম্পারেচার ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি। তো মোটামুটি ওই 27টা 27-এর কাছেই থাকবে, কিন্তু যেটা গতকাল 31 পেয়েছি সেটা আজকে কিন্তু 33-এ পৌঁছবে, সুতরাং একটুখানি গরম লাগতে পারে। দেখুন, আপেক্ষিক আর্দ্রতা মোটামুটি ছিল 98% এবং মিনিমাম ছিল 71%, বাইরে গেলে গরম প্যাচপ্যাচে সমস্ত কিছু ফিল হয়েছে, সেটা আজকেও ফিল হবে। সুতরাং হ্যাঁ, ওই যে বলছিলাম বিকেলবেলা যদি কোথাও যাওয়ার থাকে তাহলে সাজগোজটা, মেকআপটা, জামা কাপড়টা একটু ঠিকঠাক বুঝে শুনে পড়তে হবে, স্পেশালি বৃষ্টি হওয়ার যেহেতু চান্স রয়েছে। প্লাস আজকে কিন্তু রাস্তাঘাটেরও যেটা খবরাখবর, হ্যাঁ সেই খবর নিয়ে আমি আসবো, ডিরেক্টলি আমি যোগাযোগ করব, এখন সেখানে কথা হয়নি, তো সেই আপডেটটাও আমি দিয়ে দেব, তো পুরো চিত্রটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। বা যদি সানডে চিল করার দিন হয় তাহলে চিল করুন, চিল, CHILL, চিলের কথা বলছিলাম আমি আর কি। হ্যাঁ, আরেকটা যেটা কথা সেটা হচ্ছে গতকাল কিন্তু সেরকম কোনো বৃষ্টির খবর নেই, এবং যেটা দরকারি কথা এত কিছুর মধ্যে সেটা হচ্ছে যেহেতু এই ঝোড়ো হাওয়ার একটা তাপমাত্রা, ঝোড়ো হাওয়ার যে পরিমাণ সেটা 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে, এবং যেটা 55 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত ঝোড়ো হাওয়া দিতে পারে, সেই কারণে কিন্তু পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলীয়বর্তী অঞ্চলে আগামী 6 ঘন্টা যারা সমুদ্রে যাবেন, যারা মৎস্যজীবী, তাদেরকে কিন্তু এই সমস্ত জায়গা অ্যাভয়েড করতেই বলা হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল এবং উড়িষ্যার উপকূলীয় অঞ্চল আগামী 6-7 ঘন্টার জন্য ঝোড়ো হাওয়ার কিন্তু বেশ একটা চান্স রয়েছে। এবার ঝোড়ো হাওয়া সঙ্গে করে যেটা নিয়ে চলে আসে সেটা হচ্ছে ঝোড়ো ঝোড়ো মেঘ এবং ঝরঝর করে বৃষ্টি। দেখা যাক আজকে বৃষ্টি হয় কি না, কালকে কিন্তু সেরকমভাবে বৃষ্টি পায়নি, আমি স্টুডিওতে বসে বুঝতে পারছি না এখানে কি হচ্ছে, বাট স্টিল বৃষ্টিটা কিন্তু শ্রাবণ মাসে এক্সপেক্টেড, তাই যদি বেরোতে হয় তাহলে কিন্তু সেই ব্যাপারটা মাথায় রাখবেন। এই ছিল আপাতত হাওয়া অফিসের হালচাল, আর আপাতত আপনার জন্য আরও একবার আরও একটা ফ্ল্যাশব্যাক সং।
1: FM Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এইখানেই রয়েছি স্টুডিওতে 107 FM রেইনবোতে, আর আপনি শুনছেন মহুয়াকে নমস্কার কলকাতা। আচ্ছা, এবার সময় হয়ে গিয়েছে আপনার সঙ্গে একটুখানি আড্ডা দেওয়া। 9903659992 ডেফিনেটলি রেডি রয়েছে, আপনার মানে একদম হাতেই রয়েছে। তো এবার চটপট চলে আসুন আর আমাকে জানিয়ে দিন যে আজকে যদি আপনার কোনো বদ অভ্যেসকে বা আমাদের চারপাশে আমাদের সমাজের কোনো ব্যাড হ্যাবিটকে আপনার মনে হচ্ছে যে সেটাকে এবার ছেড়ে চলে যাওয়ার কথা বলা উচিত, ভারত ছাড়োর মতন, তাহলে সেটা আপনি কোন অভ্যেসটা চেঞ্জ করতে চাইবেন? আপনার নিজের মধ্যেই হোক বা আপনার চারপাশে আপনি যা দেখছেন সেখান থেকেই হোক, কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাই নিজের কথাটাই সবার আগে বলতে পারেন আপনি। তো কেন, এটার কনটেক্সটটা একটু করে মনে করিয়ে দিই। আমি যখন একদম শুরুতে আজকে নমস্কার কলকাতার ফার্স্ট আওয়ারে কথা বলছিলাম, তখন সেখানে নিজের ডায়েরিটা খুলে আমি বলেছিলাম আজকে 9th August 1942 আজকের দিনে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, করা হয়েছিল, এবং নানারকম বৈপ্লবিক কর্মকাণ্ড হয়েছিল। অনেক রকম বিষয় রয়েছে আজকের দিনটা ঘিরে, আজকে নাগাসাকি দিবস, আজকে তার পাশাপাশি ইন্টারন্যাশনাল ডে ফর ইন্ডিজিনিয়াস পিপল, যারা যেখানকার আদি বাসিন্দা, সেই আদি বাসিন্দাদের জন্য আজকের দিনটা। তো আজকে 9th অগস্টে ভারত ছাড়ো আন্দোলনও হয়েছিল এবং তার জন্য বহু মানুষকে কিন্তু মানে কষ্টও করতে হয়েছে। যাই হোক, দ্যাট পার্ট, আমার আজকের আপনার কাছে প্রশ্ন, আপনার কোন ব্যাড হ্যাবিটটা, আপনার কোন খারাপ অভ্যেসটা, বদ অভ্যেসটাকে আপনি একদম ছেড়ে চলে যেতে চাইছেন, মানে যেটা আপনি সেটাকে বলতে চাইছেন যে ছেড়ে দাও, আমাকে ছেড়ে চলে যাও, বা আমাদের চারপাশে সামাজিকভাবে সার্বিকভাবে কোন ব্যাড হ্যাবিট বা কোন ব্যাড ম্যানার্সটা আপনি চাইছেন সবার মধ্যে থেকে চলে যাক, সেইটা জানতে চাইছি। আচ্ছা হ্যাঁ, কুইক ডিসক্লেমার যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ফ্যামিলি শো, এটা 107 FM রেইনবোর একটা প্রোগ্রাম, তো সেখানে আপনি ডেফিনেটলি সেই ভাবেই, সেই ব্যাপারটা মাথায় রেখেই মেসেজটা করবেন আমাকে, সেই মেসেজের মধ্যে যেন সেই জিনিসটা থাকে, মাথায় থাকে। সো চলে আসুন আমার কাছে, 9903659992 কিন্তু খোলা রয়েছে। কোন ব্যাড হ্যাবিটকে আপনি বলতে চান ছেড়ে চলে যেতে, বা সার্বিকভাবে সামাজিকভাবে কোন বাজে অভ্যেসটাকে আপনি চান সেটা সবাইকে ছেড়ে দিয়ে চলে যাক, সেটাই আজকে জানতে চাইছি। 9903659992 নর্মাল হোয়াটসঅ্যাপ, নর্মাল ফোন মেসেজ, যেভাবে ইচ্ছা চলে আসুন। আর অরিজিৎ সিং এর এই পরের গানটা শুনুন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ইয়েস, 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা নিয়ে আমি আরও একবার ফেরত চলে এসেছি। আমি একটু আগে হাওয়া অফিসের হালচাল বলছিলাম, কিন্তু এবার আমি

আরও একটা হালচাল নিয়ে চলে এসেছি, মানে সোলার সিস্টেমের হালচাল। আগামী 12 আগস্ট 2026 কিন্তু সূর্যগ্রহণ রয়েছে, জানেন কি আপনি? সেটা না জানলে জেনে নিন, অমাবস্যায় সূর্যগ্রহণ হয় সেটা আমরা জানি, কিন্তু ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু দেখতে পাওয়া যাবে না সূর্যগ্রহণটা। তাই আপনার যা যা ভাবনা চিন্তা আচার বিচার সেটা, সেই কুসংস্কার যেটা যেরকমই হোক না কেন, সেটা একটু সাইডে সরিয়ে রাখলেই অত ভালো হয়। কোথায় কোথায় দেখা যাবে? দেখা যাবে স্পেনে, দেখা যাবে গ্রিনল্যান্ডে, সব থেকে ভালো দেখা যাবে স্পেনে ইনফ্যাক্ট, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল সহ বেশ কয়েকটা দেশে, মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে, পৃথিবীর পশ্চিম গোলার্ধেরও পশ্চিম দিকের যে দেশগুলো সেখানে বেশি ভালো দেখতে পাওয়া যাবে, বুঝতেই পারছেন নামগুলো যেগুলো বললাম সেখান থেকে। ভারতীয় সময় অনুযায়ী 9:04 থেকে 13 আগস্ট 4:25 পর্যন্ত দেখতে পাওয়া যাবে। সেই সময় সূর্য থাকে না আমাদের দেশে, সুতরাং সূর্যগ্রহণ দেখারও কোনো প্রশ্ন নেই, চাঁদ থাকে, অমাবস্যা আছে অবশ্যই। আর হ্যাঁ, ভারতবর্ষে রাত্রি থাকবে, সেটা তো বুঝতেই পারা যাচ্ছে ভারতীয় সময় যখন বললাম। তো জাস্ট আ ফ্যাক্ট, সেটা যেটা সেটা হচ্ছে যে এইরকম যে মানে সোলার সিস্টেমের হালচাল বললাম, এরকম কত রকম ঘটনা আমাদের চারপাশে প্রতিদিন ঘটে চলেছে, কত কিছু ঘটে চলেছে। অনেক সময় হয়তো একটা তারা খসাকে দেখে আপনি ভাবছেন যে আহা, এখান থেকে যদি আমি কিছু পেতাম, আমরা অনেকেই করে থাকি, একটা উইশ করে থাকি। আবার অনেক সময় সূর্যগ্রহণকে নিয়েও কত রকমের কত রকম কথা রয়েছে, সেটা যেটাই থাক না কেন মনটাকে সুন্দর একেবারে ঝলমলে রাখাটাই হচ্ছে সব থেকে বড়ো কাজ। এনিওয়ে, ঘড়ির কাঁটা বলছে 8:26:26, মহুয়ার রয়েছে আপনার সঙ্গে, একটা গান শুনবো অনুপম রায়ের, আর গানটা শুনতে শুনতে যেটা হবে তারপরে একটা ব্রেক টাইম হয়ে যাবে, ব্রেকটার পরে ফিরে এসে আপনাকে গান শোনাবো, আর গান মিলান্তির সং রিকোয়েস্টগুলো কিন্তু রয়েছে, তাই স্টে টিউনড। নমস্কার কলকাতা, আপনি মহুয়ার সঙ্গে, আর হ্যাঁ যে মেসেজগুলো পাঠিয়েছেন সেগুলো পড়ব।

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। সূর্যঘর
3: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য, আর সেরকমই সেই এক আতুর ঘর থেকে গর্জে উঠেছিলেন আরো এক নারী, যার নাম বীণা দাশ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুনাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুনাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। তৈরি করেছিলেন কল্যাণী দাস, তিনি ছিলেন বীণা দাসের দিদি। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত, যারা ছিলেন প্রধান মেম্বার, প্রীতিলতা বাদ্যেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস।
0: আচ্ছা, তো আচ্ছা, এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
0: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন।
1: একদম।
0: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিংকওয়াটার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো দেখো, এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
1: সেই দিনটা ছিল 6 February 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতার গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা।
0: আচ্ছা,
1: এবারে সব ছাত্রছাত্রীরা এসছেন, সেখানে বীণা দাসও গেছেন। সেদিন বীণা দাস গেছিলেন যে গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চাল।
0: আচ্ছা,
1: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে।
0: আচ্ছা কুনাল দা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি।
1: আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা ধরে রাখতে হয়, বুঝলো অরিজিৎ, বীণা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
0: ট্রু। আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি, সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজের স্কুল। আচ্ছা, এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুনাল দা, একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো।
1: ভরা বিচার সভায় দাঁড়িয়ে বীণা দাস বলেছিলেন, আমি গভর্নরের ওপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে, যারা যার প্রতি

0: দিতে ছিলেন গভর্নর স্যান্ডি জ্যাকসন। তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি।
1: নেয়নি তো, মোটেই নেয়নি। মৃণাল দাসে সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বীণা দাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন।
2: আচ্ছা,
1: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বীণা দাসের জেল হয়।
2: ওকে।
1: আর 1960-তে ভারত সরকার বীণা দাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বীণা দাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়।
2: আচ্ছা,
1: মানে তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেওয়া হয় মরণোত্তর স্নাতক।
2: মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না?
1: ঠিক কথা। আসলে বীণা দাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে কিন্তু কখনোই পরাধীন হতে পারে।
2: আহা, এই লাইনটা তো দারুণ।
1: এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজনের অবদান ছিল, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস।
2: ওকে।
1: এটা অনেকে জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বীণা দাসের বাবা। সেই সূত্রে বীণা দাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা, সেটার একটা কারণ হতে পারে নেতাজি।
2: হতেই পারে।
1: আর আমাদের এই শহর আজকে কিন্তু, আমরা যদি বলি, আমাদের এই শহরে কিন্তু বীণা দাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে, এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার
2: অক্ষরে। সত্যি এইরকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে, আমাদের ইতিহাসে। আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
3: 107 FM রেইনবো প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
4: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
4: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
5: শুনছেন নমস্কার কলকাতা।
6: নমস্কার কলকাতা
5: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা।
6: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি, গান মিলান্তি।
2: এই যে গানটা শোনাবো, এই গানটা শুনতে চেয়েছেন বাপ্পা মাইতি বাগনান থেকে। গানটা রইল আপনার জন্য।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি,
4: গান মিলান্তি,
5: পরপর গান মিলান্তির গান। মৌলি ধারার এবারের গানটা রইল তোমাদের জন্য।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: ইয়েস নমস্কার কলকাতা। আর আমি প্রশ্ন করেছিলাম যে আজকে যেহেতু ভারত ছাড়ো আন্দোলনের দিন, আজকে 9th অফ অগস্ট, তো সেই প্রসঙ্গে আমি প্রশ্ন করেছিলাম যে আপনার কোন বদ অভ্যেসকে আপনি একেবারে বিদায় দিতে চান, ছেড়ে চলে যেতে চায় যাতে সেটা সেটা বলতে চান, বা সামাজিকভাবে কোন জিনিসটা, কোন ব্যাড হ্যাবিটটা বাইরে একদম চলে যাক সেটা আপনি চাইছেন। তো আমাকে মেসেজ করেছেন অনেকেই। সুভাষ চক্রবর্তী সবার আগে মেসেজ করে দিয়েছেন, বলেছেন যে জীবন থেকে আলস্য এবং পরশ্রী কাতরতাকে বিদায় দিতে চাই। বেশ, নমস্কার কলকাতা, শ্রাবণী সকাল দিই। আমার অত্যন্ত খিটখিটে স্বভাব আমার ছেড়ে চলে যাক, আর যারা এই সকাল হলে এক ডাঁই নোংরা রাস্তায় ফেলে যায় তাদের তো বাড়ি ছেড়েই চলে যেতে বলতে পারি না, তাই তাদেরই স্বভাবটা ছেড়ে গেলে ভালো হয়। পিউপা ঘোষ, সুকডাল, পূর্ব বর্ধমান থেকে। হ্যাঁ, খিটখিটে স্বভাব, খিটখিটে করাটা কি নিতান্তই আমার নিজের জন্য বা আপনার নিজের জন্য বা তোমার নিজের জন্য সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ, পারিপার্শ্বিক পরিস্থিতিতে অনেক সময় খিটখিট খিটখিট খিটখিট খিটখিট করে, কিন্তু মনে হয় যখন এইটা যখন তুমি পিউপাদি বুঝতে পারছো যে হ্যাঁ খিটখিটে স্বভাবটা রয়েছে, তার মানে হাফ ব্যাটল ওয়ান আর কি, তো সেটা নিজেই একটু কন্ট্রোল করলে মনে হয় ভালো হবে। আর হ্যাঁ, নোংরা আবর্জনাটা ওটা মানে বোধ হয় কিছু কিছু ক্ষেত্রে মানুষকে মানে একদম জোর জবরদস্তি করেই করাতে হবে যে তুমি যদি এটা করো তাহলে তোমার সঙ্গে ওইটা হবে, এরকমভাবেই করাতে হবে। যেটাই হোক না কেন, এই ব্যাড হ্যাবিটটা অবশ্যই চলে যাবে। আমি চাই আমার শুধু ঘুম পাওয়া অবস্থা ছাড়তে। সৌগত দাস সোনারপুর থেকে বলছে, আচ্ছা সারাক্ষণ কি ঘুম পায়? সারাক্ষণ ঘুম পায়, হ্যাঁ ঘুমটা ঘুমের সময় পাক, সেটা দরকার বেশি। আচ্ছা, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে বলছে, পৃথিবীর শোক আছে যত দূর হোক আজই, পৃথিবীর শোক আছে যত দূর হোক আজই, শান্তির খেয়া বাইছে আজ এই মন মাঝি, অন্যায়ের অভিলাষ না আসুক সবার মনে, স্নিগ্ধ আলো জ্বলে উঠুক এই হৃদয়ের কোণে, মন থেকে ক্লান্তি গ্লানি দূর হোক আজই, ভালোবাসার খেয়া বাইছে দেখো আজ এই মন মাঝি। বাহ, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে এটা সুন্দর করে লিখে পাঠিয়ে দিয়েছেন যে কোন হ্যাবিটটা চলে গেলে ভালো হয়। আর পায়েল দি, তোমার জন্য রাইট, বুঝতেই পেরেছেন। সুতরাং সেই মোডে আমি চলে গেছি যে মোডে আমি আপনার সমস্ত মেসেজগুলো পড়বো, তোমার লেখা মেসেজগুলো পড়বো, তাই ওয়াই ওয়েট, ওয়েট করার কোনো দরকার নেই, ঝাপা ঝাপা আমার কাছে চলে আসো, আর টাপ টাপ মেসেজ করে দাও যে তুমি চাইছো তোমার কোন ব্যাড হ্যাবিটটা তোমাকে একদম ছেড়ে দিয়ে চলে যাক, বা ওভারঅল সামাজিকভাবে কোন বদ অভ্যেসটা সবাইকে ছেড়ে দিয়ে চলে যাক সেটা জানতে চাইছিলাম। আপাতত একটা গান, গানটা শুনে এসে ফিরে এসে তারপরে কথা হচ্ছে, তাই তো নাকি? একদম কোথাও যাবে না।

দেখো কোথায় কোথায় টাইমটা কিন্তু বলছে 8:56 হয়ে 12 সেকেন্ড হয়ে গেছে, তার মানে টাইম হয়ে গেছে পরের ঘন্টায় চলে যাওয়ার, আর তার আগে কিন্তু থাকবে একটা নিউজ ব্রেক, আর নিউজ ব্রেকে যাওয়ার আগে যেটা করবো, হ্যাঁ আরও একটা গান শুনবো, রাঘব চ্যাটার্জি আর শ্রেয়া ঘোষালেরই একটা মিষ্টি গান শুনছিলাম, আর এবার শুনবো সৃজিতা মিত্রের আরও একটা গান, শুনতে শুনতে চলে এবার ডিরেক্টলি ওই আওয়ারে, আর তারপর চলে আসবো নমস্কার কলকাতা নিয়ে আরও একবার।

0: ব্রততম মুখোপাধ্যায়। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদযাপনের অংশ হিসেবে সারা দেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে কথা বলেন। সেখানে সোশ্যাল মিডিয়া দেওয়া এক বার্তায় শ্রী মোদী জানান, তারা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামগ্রিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও গভীর করার বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। ইরান যুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে যাওয়ায় পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলিকে অস্ত্র উৎপাদন ও সরবরাহ দ্রুত করার নির্দেশ দিয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা উপসচিব স্টিভ ফেইনবার্গ শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলিকে পাঠানো এক স্মারকলিপিতে জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উৎপাদন বৃদ্ধি এবং সরবরাহ সময়সূচি বাস্তবায়নের পরিকল্পনা জমা দেওয়ার জন্য তাদের হাতে 21 দিন সময় দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার মাদ্রাজ, কলকাতা, মধ্যপ্রদেশ এবং কর্ণাটক হাইকোর্টে মোট 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন বিচারপতিদের মধ্যে 20 জন আইনজীবী এবং 10 জন জুডিশিয়াল সার্ভিসের আধিকারিক। নিয়োগপ্রাপ্তদের মধ্যে মাদ্রাজ হাইকোর্টে 15, কলকাতা হাইকোর্টে 8, কর্ণাটক হাইকোর্টে 6 এবং মধ্যপ্রদেশ হাইকোর্টে 1 জন বিচারপতি নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে জানিয়েছে, গ্রাহকদের জন্য UPI পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে এবং পার্সন টু পার্সন অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন মাশুলমুক্ত থাকবে। জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রা আজ থেকে কয়েকদিন স্থগিত থাকছে। পেহেলগাঁও এবং বালতাল উভয় রুটেই এই যাত্রা বন্ধ থাকবে। সাম্প্রতিক বৃষ্টির কারণে তীর্থযাত্রীদের যাতায়াতের পথ সারাইয়ের কাজ চলায় এই যাত্রা স্থগিতের সিদ্ধান্ত। আবহাওয়া দপ্তর উত্তরাখণ্ডে আগামী 48 ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। ওড়িশায় আবারও ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। IMD রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে খেতাব জিতেছেন ভারতের অস্মিতা চালিহা। ফাইনালে আজ তিনি চীনের হান কিয়ানসিকে 14-21, 21-14, 21-14 ফলাফলে হারিয়ে দেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: আজকেই বলছি, আজকে এক্ষুনি বলছি। আর শুনতে তুমি তো ডেফিনেটলি পাচ্ছ তোমার ফেভারিট প্রোগ্রাম, যার নাম
1: শুনছেন নমস্কার কলকাতা। নমস্কার কলকাতা 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: ও ইয়েস, অফকোর্স, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। আর নমস্কার কলকাতার একটা খবর দিই, সেটা হচ্ছে যে ফেক চিজ ভীষণভাবে বেড়ে গেছে, আর্টিফিশিয়াল চিজ ভীষণ বেড়ে গেছে। চিজ আমরা অনেকেই খেতে পছন্দ করি, নিরামিষ দিনে খেতে পছন্দ করি, আমিষ দিনে আমিষভাবে খেতে পছন্দ করি, বা রাদার হয়তো যিনি মাছ মাংস খান না তিনি চিজটা খান, সেটা আমরা জানি। কিন্তু ভীষণভাবে ফেক চিজ তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু ধরাও পড়েছে। দুধের জায়গায়, দুধের পরিবর্তে ভেজিটেবল অয়েল আর বিভিন্ন ধরনের স্টার্চ দিয়ে তৈরি করা হচ্ছে, সেটা একেবারেই ফেক একটা জিনিস। সেটা খাওয়াটা তো মোটেও স্বাস্থ্যকর নয়, কারণ ল্যাব টেস্ট বলছে যে এটা থেকে কিন্তু মানে হেভি ফ্যাট শরীরে যাচ্ছে এবং এসেনশিয়াল যে প্রোটিনটা যেটা পাওয়ার কথা সেটা যাচ্ছে না, যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, উল্টোটা হচ্ছে, খারাপ হচ্ছে। সুতরাং সেটা খাবেনও না, বুঝে চিজ কিনতে হবে। ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাতে ইতিমধ্যে ব্যান ইম্পোজ করা হয়েছে, অন্যান্য জায়গাতেও করা হচ্ছে এটা নিয়ে। শুধু তাই নয়, মানে মহারাষ্ট্রের কথা মানে ছত্তিশগড়, মহারাষ্ট্র তো আছে, গুজরাটটাও নতুনভাবে অ্যাড হয়েছে এবং আলাদা করে এটার জন্য টাস্কফোর্স তৈরি হবে, যদি এটা এই মানে যাতে এই ম্যানটা ঠিকঠাকভাবে করা হয়। এবং এই ন্যাশনাল গাইডলাইন্সটা কিন্তু দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া FSSAI ইস্যু করেছে। ফাইন বা জেল হতে পারে যদি আপনি কোনোভাবে ইললিগাল ম্যানুফ্যাকচারিং বা মিসলেবেলিংয়ের জন্য আপনি যুক্ত থাকেন, যিনি থাকবেন আর কি। 1 লাখ রুপিস অবধি কিন্তু ফাইন হতে পারে, জেল হতে পারে। এবং যদি কোনোভাবে মানে আপনার কাছ থেকে যদি সেটা যায়, বিকোয়ে লাইসেন্স থাকে, মানে দিস ইজ আ ফেক লাইসেন্স, সেটা থাকলেও ভুল। এবং রেস্টুরেন্ট বা হোটেল যারা এরকমভাবে ব্যানটা ঠিকঠাক করে মানবে না, ফেক চিজ ব্যানটাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু নানা রকম অ্যাকশনস, লিগাল অ্যাকশনস নেওয়া হবে। সো কী খাচ্ছেন সেটা খুব দেখার দরকার আছে। আমরা অনেক কিছু খাই, এখন সকালবেলা ঘুম থেকে উঠে দুম করে একটা বিরাট কিছু হেভি কিছু খেয়ে ফেললাম, মনে করলাম যে হেভি ব্রেকফাস্ট খাচ্ছি, না, ঠিকঠাক খাবো, স্বাস্থ্যকর খাবো, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। রবিবারের দিনটা অবশ্য লুচি তরকারির জন্য বরাদ্দ থাকে, সেটা বাঙালিদের একেবারে পেটেন্টেড খাবার, এর জন্য আলাদা করে কিছু বলতে লাগে না। কিন্তু ফেক জিনিস খাবেন না দাদা, দয়া করে। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা যেটা বলেছিলাম সেটা আমার মনে আছে, আপনারও ডেফিনেটলি মনে রয়েছে, প্রচুর মেসেজ জমে রয়েছে, সেটা হচ্ছে যে আজকে যেহেতু 9th অফ অগস্ট, আজকে অনেক রকম বৈপ্লবিক কাণ্ড কারখানা ঘটেছিল, ইতিহাসের পাতা খুলে, যেটা আমি আলোচনা করেছিলাম আজকে সকাল সকাল। আজকে কুইট ইন্ডিয়া মুভমেন্টের দিন, প্রথম দিন, এছাড়াও অনেক কিছু হয়েছিল কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্টটাকে ধরেছিলাম আমি। আর বলেছিলাম যে আপনার কোন ব্যাড হ্যাবিটটা আপনি চান দূরে চলে যাক, বা সমাজ থেকে সামাজিকভাবে কোন বদ অভ্যেসটা চলে যাক, সেটা জানতে চেয়েছিলাম। প্রচুর মেসেজ এসছে, সেই মেসেজগুলো পড়বো। স্টে টিউনড, গান রয়েছে বাকি, আর আপাতত একটা ইন্ডি পপ সং শুনবো, শুনে ফিরে এসে কথা বলছি। কোথাও যাবেন না, স্টে টিউনড উইথ মহুয়া অন নমস্কার কলকাতা, অনলি অন 107 FM রেডিও।
1: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

নমস্কার, কলকাতা শুনছেন আপনি, ঘড়ি কাটা বলছে সোয়া নটা। আর গান শুনছিলাম সেইওনি, একটা ইন্ডি পপ সং। আর আমার কাছে এসে গেছে

0: প্রচুর মেসেজ, সেই মেসেজগুলো এবার আমাকে পড়ে ফেলতে হবে। সেই মেসেজগুলো কি এবার পড়ি? পর সবার আগে যার কথা বলবো, সবার আগে না, সবার আগে তো বলা হয়ে গেছে, কিন্তু এখন আপাতত সবার আগে যার মেসেজ পড়বো, তিনি হচ্ছেন মিতালী সামন্ত, হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে বলছেন। কি বলছেন? সুপ্রভাত মহুয়া দিদি ভাই, আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালী। আমি আমার একটা জিনিস এবং সমাজের একটা জিনিস দুটোকে ভারত ছাড়া করতে চাই। আগে আমার নিজেরটা বলি, আমি প্রয়োজনের থেকে অতিরিক্ত জামাকাপড় কিনে আলমারি ভরাতে ভালোবাসি। ওরে বাবারে, এটাকে কী করে তুমি ছাড়বে দিদি ভাই? এটা তো আমারও একটা হ্যাবিট। আলমারি ভর্তি জামাকাপড় থাকতে থাকতে মনে হয় আমার যেন জামাকাপড় নেই, কেনাকাটা করতে দৌড়াই। এটা আমি ভারত ছাড়া করতে চাই, প্রয়োজনের অতিরিক্ত যেন কেউ কিছু না কেনে। দ্বিতীয় যেটা, অন্যজনের ব্যাড হ্যাবিট, কেউ রয়েছে দেখবেন আশেপাশে যে আছে না আছে দেখবে না, খৈনি হাতে নিয়ে বানাতে শুরু করে, হাততালির মতো বাজায় আর ডাস্টগুলো উড়ে বেড়ায়, সেগুলোতে কিন্তু মানুষের কষ্ট হয়। বাসে পাশে সিটে বসে, ট্রেনের পাশে সিটে বসে এভাবেই করতে থাকে, ধূমপান নিষেধ করা থাকে, খৈনি নিষেধ থাকে, কিন্তু তাও তারা করে। এটাকে আমি ভারত ছাড়া করতে চাই। গুড, ভেরি গুড। এটা কিন্তু বেশ এমন জায়গায়, এটা সবসময় হয়তো অনেকে মনে করেন না, সাধারণত ধূমপানের কথাটা বলেন, কিন্তু খৈনিটাও কিন্তু বাজে একটা জিনিস। ওকে, নেক্সট, অর্জুন সিং তামিলনাড়ু থেকে বলছে, আমার বদ অভ্যেস হলো একটা গান বারবার শোনা, এটাকেই দূর করতে চাই। অন্যদিকে বলতে চাই, আমাদের এই সমাজ ব্যবস্থায় কিছু সাধারণ জনগণ এখনও অলস। অলসতা দূর হোক, দেশ থেকে দেশের উন্নতি হতে বাধ্য, স্বনির্ভর হোক সকল সাধারণ জনগণ, কোনো কিছু প্রকল্পের ওপর নির্ভর আর নয়। বাহ, এটা খুব সুন্দর কথা, ভালো কথা বলেছ। ওকে, এবার গুড মর্নিং, আমি খুব অল্পেতেই রেগে যাই, আবার মাথা ঠান্ডা হয়ে যায়, আমি আমার সেই স্বভাবটা বদলাতে চাই। সৌমেন ব্যানার্জি পানিহাটি থেকে বলেছে, এটার জন্য প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিস। হাই মৌয়াদি, পিএনপিসি করা মানুষ, আর পিএনপিসিকে বলবো, পিএনপিসি তুমি ভারত ছাড়ো। উৎপল মাইতি বেহালা থেকে বলেছে, দিদি ভাই শুভ সকাল, দাঁত দিয়ে নাক কাটা বদ অভ্যেস। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াই লাউড়া থেকে বলেছে, আচ্ছা আমরা নিজেরাই নিজেদের বদ অভ্যেসটা কীরকম ধরে ফেলতে পারছি না, যে এটা আমার ব্যাড হ্যাবিট, এটা আমি চাই চলে যাক। তো নিজের এই ব্যাড হ্যাবিটগুলো ডিটেক্ট করে ফেলবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে, এবং আরও অনেক রকম ব্যাড হ্যাবিটের কথাও তোমরা বলেছো আমাকে, সেইগুলো ডেফিনেটলি চলে যাওয়ার দরকার, সেগুলো চলে যাক। আর তুমি একটা খুব সুন্দর একটা জীবন কাটাও। কিন্তু কী বলো তো, এই যে দোষ গুণ সব কিছু মিক্স হয়েই তো একটা মানুষ তৈরি হয়। দোষটা যদিও বা হয় এমন যে সেটাতে যেন কারোর কোনো ক্ষতি না হয়, বা নিজেরও কোনো ক্ষতি না হয়, নিজের ভালোটা কিন্তু অবশ্যই করতে হবে, সেটা মনে রাখতে হবে। যাই হোক, তিনে দিন গানের হ্যাট্রিক ওয়েট করে রয়েছে, লাইন দিয়ে তিনটে গান, তারপর ট্রাফিক আপডেট রয়েছে, ভাই আছে অনেক কিছু এখন আমার ঝুলিতে, তাই কোথাও যেও না। মহুয়ার সঙ্গে শুনছো নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: FM রেইনবোতে 3 1 3 3 1 3

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ও ইয়েস, নমস্কার কলকাতা, ফিরে চলে এসেছি। ঘড়ির কাটা বলছে 9:34। আর পরপর তিনটে গান শুনছিলাম। সবার প্রথমে যেটা শুনেছি সেটা হচ্ছে ঘুমার, শ্রেয়া ঘোষাল আর স্বরূপ খান গাইছিলেন পদ্মাবত সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে। এরা ভীষণ মানে হাই ভোল্টেজ গান বলা যেতেই পারে। তারপর শুনেছিলাম একটা ভীষণ সোলফুল সং, আগর তুম সাথ হো, অলকা ইয়াগনিক অরিজিৎ সিং গেয়েছেন। আর সিনেমাটার নাম হচ্ছে তামাশা। তামাশা তামাশা সিনেমাটা যাদের ভালো লেগেছে তাদের প্রচণ্ড ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর যাদের ভালো লাগেনি তাদের জাস্ট অ্যাভারেজ মনে হয়েছে। বস চয়েস চয়েস, যাই হোক। আর এক্ষুনি যে গানটা শুনছিলাম, এই

0: গানটা না পাগল পাগল টাইপের একটা গান মনে হয় আমার। এই গানটা হচ্ছে জান্নাত ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে। ইয়েস, জান্নাত মানে ইমরান হাশমি, আর গানটা গেয়েছেন দ্য লেজেন্ড কৃষ্ণ কুমার কুন্নাত, কে কে। আচ্ছা, কে কের গান আপনারা যারা যারা শুনেছেন, কে কের গান শুনে কখনো মনে হয়েছে যে উনি মালয়ালি, এত সুন্দর করে হিন্দি বলছেন? লতা মঙ্গেশকর, আশা ভোসলের বাংলা গান শুনলে বোঝা যায় যে না, কেউ বাঙালি কেউ গাইছে না, গানগুলো ভালো, বাট কে কে গান শুনলে ভাই মনে হয় না। নো অফেন্স, লতা মঙ্গেশকর, আশা ভোসলে আমার ভীষণ ফেভারিট সিঙ্গার, দে আর দ্য লেজেন্ডস, দে আর গডেসেস, মা সরস্বতীর বিরাজ, কিন্তু কে কে ইজ কে কে। যাই হোক, এই তিনটে পরপর গান শুনছিলাম। আর হ্যাঁ, এবার টাইম হচ্ছে যেটার জন্য, সেটা হচ্ছে এইটার জন্য।
1: সারাদিনের পূর্ব নির্ধারিত গুরুত্বপূর্ণ মিছিল মিটিং এর মধ্যে উল্লেখযোগ্য বেলা 11টা নাগাদ একটি প্রসেশন যেটি শিয়ালদা রেলওয়ে স্টেশন কমপ্লেক্স থেকে বেরোবে, যেখানে 200-250 মতো কালেকশন হতে পারে। এছাড়া বেলা 2টা নাগাদ নমস্কার।
0: শুনে নিয়েছেন, ডেফিনেটলি শিয়ালদা চত্বরে যদি সকাল 11টার মধ্যে যেতে হয়, রাদার আমাকেই যেতে হবে, আমি ট্রেন ধরবো না, অবভিয়াসলি কলকাতাতেই আমার বাড়ি, কিন্তু ওই অঞ্চলটা পেরিয়ে আমাকে যেতে হবে, তাই 11টার মধ্যে আমাকে ওখান থেকে পাস করে যেতে হবে, যেটা আমি তো বুঝে গেছি। যদি আপনাকে ওখানে আসতে হয় সেটা মাথায় রাখবেন। দুপুর 2:30 নাগাদ কিন্তু কলেজ স্কোয়ার এরিয়াতেও কিন্তু একটা মিছিলের ব্যাপার রয়েছে। সো ওই এরিয়াটাতে যারা আছে, প্ল্যান করছেন বা ওখানে যারা থাকছেন, তারা ডেফিনেটলি ব্যাপারটা মাথায় রাখবেন। আর এখন কি, এখন হচ্ছে গান মিলাতির গান, অনেকক্ষণ আগে রিকোয়েস্ট করেছিলেন এই ঘন্টার গান, এই ঘন্টার গানটা আমাকে শোনাতে হবে। বর্ডার ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে এই গানটা শুনতে চেয়েছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, তাই অর্জুন সিং এর জন্য এই গানটা রইল।
2: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: ইয়েস নমস্কার কলকাতায় ফেরত চলে এসেছি। ঘরে কাটা বলছে 9:44 রয়েছে সময়, তাই এবার চটপট পড়ে ফেলতে হবে। না একদম আমি ভুলে যাইনি, আমার যথেষ্ট মনে রয়েছে। আর প্রচুর মেসেজ এসে জমা পড়ে গেছে ভাই, পড়তেই হবে। সৌভিক সরকার আকাশ বাহালপুর থেকে বলছে, সুপ্রভাত দিদি, আর চিঠিগুলো খুব সুন্দর সুন্দর ছিল। টপিকে বলি আমি, আমার মধ্যে একটা বাজে অভ্যেস রয়েছে, টেনশনের নীল বাইটিং, আর এটা চলে যাক। আর সবার মধ্যে থেকে যেটা চলে যাক সেটা হচ্ছে সেলফি তোলা। কেন ভাই, সেলফি তুললে কি সমস্যা? সেলফি তুলবেন মানুষেরা এবং সেই সেলফি ছেপে ছেপে দেবেন বিভিন্ন রকম সামাজিক মাধ্যমে, তবে না

সামাজিক মাধ্যমগুলো একেবারে উপচে উপচে পড়বে। যাই হোক, সেটা সৌভিক দার অবশ্য পছন্দ নয়। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে বলছে, রোদ ঝলমলে সুন্দর সকাল প্রিয় মোমা দিদিভাই, যেভাবে নমস্কার কলকাতা পরিচালনা করছেন তা এক কথায় অনবদ্য অনবদ্য। বিষয় আমার যে বদ অভ্যেসটা বিদায় জানাতে চাই, তাহলে অল্পতে রেগে যাওয়া, সামান্য কারণে হঠাৎ রেগে যাওয়া, এই ভালো আছে এই সামান্য কারণে রেগে যাই। দাদা, আমাদের ওপর কোনোভাবেই কখনো রাগ করবেন না, আপনি রেডিও শোনেন, আপনার রাগটা জাস্ট গলে জল হয়ে যাবে, বা রাদার রাগ হলে আপনি রেডিও শুনবেন, রাগ গলে জল হয়ে যাবে, এটাই। আচ্ছা, সবুজ ভুঁইয়া ঘাটাল থেকে বলছে যে, আমি চাই বন্যা পৃথিবী থেকে বা রাদার ঘাটাল থেকে চলে যাক। সোচনে বালি বাত হ্যায়। আচ্ছা, বেলপুকুর তুমপাড়া শ্যামপুর থেকে দীপক কুমার তুম বলছে, গুড মর্নিং মোমা দিদিভাই, সহজে মানুষকে বিশ্বাস করার অভ্যেসটা আমি এখন পাল্টে ফেলতে চাই, কারণ প্রচুর ঠকে গেছি। দাদা, সেম পিঞ্চ সেম পিঞ্চ। শুভ রৌদ্রোজ্জ্বল সকাল মহুয়া, ভোরাই থেকে শুনছি বার্তাগুলো, তোমার কণ্ঠে শুনে ভালো লাগলো, গানগুলো খুব ভালো লাগলো, বিশেষ করে তোমার স্কুলের প্রার্থনা সঙ্গীতটা মনের অনেক ক্ষত সারিয়ে দিল। হ্যাঁ রাইট, আমি কথাটা বলেছিলাম, আমাদের স্কুলে এক এক দিন মানডে টু স্যাটারডে এক একদিন এক একটা গান হতো, তার সঙ্গে প্রতিদিন জনগণমন হতো, মানে দুটো গান গাওয়া হতো, সোমবার একটা গান, সোমবার হতো সত্যমঙ্গল প্রেমময় তুমি, সেই গানটা আমি শুনিয়েছিলাম, মঙ্গলবার হতো তুমি নির্মল করো মঙ্গল করে, বুধবার হতো বলো বলো বলো সবে, এরকমভাবে হতো এবং প্রতিদিন জনগণ হতো। থ্যাংক ইউ এটা মনে করিয়ে দেওয়ার জন্য দিদিভাই, এটা অনেকের স্কুলের স্মৃতি। যাই হোক, মেসেজে ফিরে আসি, জানো তোমার স্কুলের মতন আমার স্কুলে জাতীয় সঙ্গীতের পর প্রার্থনা সঙ্গীত গাওয়া হতো, তখন আমরা আসানসোলে থাকতাম, ছোটবেলা থেকে ওখানেই কেটেছে, ধন্যবাদ এই কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্য। টপিকে বলি, আমার যেটা খারাপ অভ্যেস সেটা হলো কালকের জন্য কাজ ফেলে রাখা, কাল থেকে শুরু করবো বলতে বলতে সব দিন চলে যায়, প্রিয়জনকে সময়ও ঠিক করে দেওয়া হয় না, যে খারাপ অভ্যেসটা ছাড়তে হবে সেটা যে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, প্লাস্টিকের ব্যবহার যাতে মানুষ বন্ধ করে, সচেতনতা আসুক, ভালো থেকো, আবার কবে আসবে? আবার আমি আসবো হচ্ছে সামনের রবিবার, সামনের রবিবার প্রোগ্রাম করতে। যাই হোক, সোমেন যাদবপুর থেকে, সোমেন থ্যাংক ইউ, খুব সুন্দর মেসেজটা লিখেছো তুমি, স্পেশালি যেহেতু ছোটবেলার কথাটা মনে পড়ে গেল সেই জন্য এটা আমি শেয়ার করেও ছিলাম একটুখানি ছোট্ট করে। ওকে, নেক্সট নেক্সট নেক্সট মেসেজ, কে বলছে, নামটা তো দেখতে পাচ্ছি না ভাই, নামটা কেন লেখনি তুমি? সুপ্রভাত মোমা, তোমার সাথে আজকে প্রথম কথা হচ্ছে, তোমার অনুষ্ঠান খুব ভালো লাগছে, বিষয় আসে আমি মানুষকে বিশ্বাস করে ফেলি, যেমন টাকা খুব প্রয়োজনীয় জিনিস, কেউ চাইলে আমার কাছে না থাকলেও আমি না করতে পারি না, অনেক ঠকেছি, অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়েছি, তা আমার কোনো পরিবর্তন হয়নি, আমি চাই যারা মানুষের উপকার কথা যারা মানুষের উপকারের কথা ভুলে সেই ব্যক্তির সাথে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে ভারত ছাড়া করতে চাই, একদম এটা হোক, কিন্তু দাদা তোমার নামটা তুমি লেখনি, নামটা আর কোথা থেকে লিখছো সেটা লিখে দিলে ভালো হতো। হাই আর জে জি, এটুকু লিখে একজন ছেড়ে দিয়েছে, সে কে আমি জানি না। গোপাল সিনহা বসুনগর থেকে বলছে, বসুনগর মধ্যমগ্রাম থেকে, প্রথমেই বলি রৌদ্র স্নাত শুভ সকাল। বাইরে বেরোলে এই এসির হাওয়া থেকে বাইরে বেরোলে কীরকম রৌদ্রটা খাবো আমি বুঝতে পেরেছি, অনেকে বলেছে রোদ উঠেছে। নমস্কার কলকাতা অনুষ্ঠানে আজকে টপিকে বলি, এটা ঠিকই ইংলিশে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সত্যি কথা বলতে আমার নেই কোনো মনে হিংসুটে ভাব, পরশ্রী কাতরতা, অকারণে কৌতূহল, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি, তাহলে আমার আছেটা কি? আছে মোবাইলে ইন্টারনেটের প্রতি অকারণে অপ্রয়োজনীয়ভাবে আসক্তি, এটা অবশ্য কোনো কমন সমস্যা, আমি বলবো এই খারাপ অভ্যেসটা মন থেকে চিরতরে চলে যাক। ওকে, এটা খুব সুন্দর করে লেখা হয়েছে, এত সুন্দর করে লেখার জন্য দাদা একটুখানি হাততালি তো বানতা হ্যায়, হাততালি তো বানতা হ্যায়। ভেরি নাইস টপিক, আমার ব্যাড হ্যাবিট স্মোক করা, সেটা কাউকে বিরক্তও করে, সোমনাথ ঘোষ দমদম। মানে কি লেভেলের জ্ঞানপাপী মানুষে হতে পারে হলে এরম বলতে পারে, আমি স্মোক করি কিন্তু আমি এটা ছেড়ে দিতে চাইছি, কিন্তু দাদা ছেড়ে দাও, ছেড়ে জাস্ট ছেড়ে দাও। বাউরিয়া থেকে শান্তনু ঘোষ কি বলছে, শান্তনু ঘোষ বলছে, আমি বাড়িতে ফোন দেখলেই, বেশি বেশি ফোন দেখি চোখটা খারাপ হয়ে যাবে, এটা আমাকে বলা হয়, এটা আমার বদ অভ্যেস। হ্যাঁ, ফোনটা অন্ধকারে রাতে অনেকে করে, যেটা রাতে মানে রাদার আমিও করে, আমিও ফল ভুগেছি, আমার চশমার পাওয়ারটা একটুখানি বেড়ে গেছে, আমার চশমা ছিল না, আমার চশমা এসেছে এবং পাওয়ার একটুখানি বেড়ে গেছে, যেটা যেটা হয়েছে রাত্রিবেলাতে আমি বিছানায় শুয়ে পড়ি, তারপরে মনে পড়ে হ্যাঁ একটু তো ফোনটা দেখতে হবে, তখন একটুখানি ফোনটা ঘাঁটাঘাঁটি করি, তো এই অন্ধকারে ফোনের ব্লু লাইটটা আসাটাতে আমার একটু তো প্রবলেম হয়েছে, আমি জানি না এটা কতটা কি বিজ্ঞানসম্মত ব্যাপার, নিশ্চয়ই কিছু প্রভাব আছে, আমি তো প্রভাব মানে বাজে প্রভাবটা পেয়েছি, তো এটা একদম ছেড়ে দেওয়া উচিত, আমি কিন্তু ছেড়ে দিয়েছি, আমার জন্য একটা হাততালি কি বাজানো উচিত, যাই না তোমরা বাজাবে। অ্যান্ডি বলছে, শুভ সকাল মহুয়া দিদি, আমার সেই রকম ব্যাড হ্যাবিট নেই, তাও বলছি জলের পাম্প ট্যাঙ্ক ভরার সময়

বন্ধ করতে ভুলে যাই, দুধ গরম করে গ্যাস বন্ধ করতে ভুলে যাই, দুধ উঠলে পরে ওহো, এইগুলো তো চেঞ্জ করে ফেলতেই হবে। যাই হোক, এবার একটা গান শুনবো, একটা মন ভরানো গান, মানে ভুবন ভরানো গান, যে গানটা শুনে মানে ভুবন মোহিনী ভদ্রলোকের প্রেমে অনেকেই পড়ে গিয়েছিলেন, সেই গানটা শুনবো। সে গানটা শুনে এসে তারপরে কথা হচ্ছে, একটুখানি সময় এখনো রয়েছে ভাই, এখনো চলে যায়নি।

হ্যাঁ দাদা, যেতে হবে। এবার আমাকে টাটা বলতেই হবে। 9:55 হয়ে গেছে, আমাকে ঘড়ির কাঁটাটা টক টক করে লাল চোখ দেখিয়ে বলছে এবার তুমি যাও, এবার পরের প্রোগ্রামটা হবে, তাই আমাকে টাটা বলতেই হচ্ছে। লতা মঙ্গেশকর আর কুমার শানু আর সেই ভুবন ভোলানো ভদ্রলোক শাহরুখ খান, যার কথা বললেই অনেকের হাতটা আর কি ওই ভায়োলিন বাজার মতন উঠে যায়। যাই হোক, এবার একটা শেষ গান শুনবো, শেষ গান শুনতে শুনতেই আমি টাটা বাই বাই সিইউ বলবো। অরিজিৎ সিং এর গানটা দিয়ে শেষ।

যাবেন নেক্সট সানডে, নমস্কার কলকাতাতে, ঠিক এই খানটাতেই, কোথাও যাবেন না আপনি, একদম ভুলে যাবেন না, আমাকে অবশ্যই মনে রাখবেন। আর আমি চলে আসবো পরের সপ্তাহে কথা বলতে। টিলেন মোমা বলছে টাটা, টেক কেয়ার, চুমু 107 FM রেইনবো অবশ্যই শুনতে থাকুন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে শুভব্রত মুখোপাধ্যায়। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদযাপনের অংশ হিসেবে সারা দেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। আরজিগর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে CBI এর পাশাপাশি পৃথক তদন্ত শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। অভয়া স্মরণে আজ প্রতিটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকাল 11টায় 2 মিনিট নিরবতা পালন ও প্রদীপ জ্বালানো হবে। পশ্চিম মেদিনীপুরে শালবনির জমি প্রতারণা মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে আজ ফের জিজ্ঞাসাবাদ করবে CID। গতকাল ভবানী ভবনে তাকে 10 ঘণ্টা জেরা করা হয়। জমি কেলেঙ্কারি সহ মোট 4টি মামলা রয়েছে সুমিতের বিরুদ্ধে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী মোদী জানান, ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে

আরও গভীর করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ইরান যুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে যাওয়ায় পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলিকে অস্ত্র উৎপাদন ও সরবরাহ দ্রুত করার নির্দেশ দিয়েছে। শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলিকে এ ব্যাপারে পরিকল্পনা জমা দেওয়ার জন্য 21 দিন সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, পেন্টাগনের এই উদ্যোগ এমন এক সময় নেওয়া হলো যখন কংগ্রেসে 115,000 কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিলটি আটকে আছে। এর ফলে দ্রুত অস্ত্র উৎপাদনের প্রচেষ্টা বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার মাদ্রাজ, কলকাতা, মধ্যপ্রদেশ এবং কর্ণাটক হাইকোর্টে মোট 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাদ্রাজ হাইকোর্টে 15, কলকাতা হাইকোর্টে 8, কর্ণাটক হাইকোর্টে 6 এবং মধ্যপ্রদেশ হাইকোর্টে 1 জন বিচারপতি নিয়োগ করা হয়েছে। ইউপিআই এর মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পার্সন টু পার্সন লেনদেন মাশুল মুক্ত থাকবে। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের খেতাব জিতেছেন ভারতের অস্মিতা চালিহা। ফাইনালে আজ তিনি চীনের হান কিয়ানসিকে 14-21, 21-14, 21-14 ফলাফলে হারিয়ে দেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনব প্রজাতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আগামী ১৩ ও ১৪ আগস্ট প্রথমবার রাজ্যজুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে। এ উপলক্ষে রাজ্যের সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। পাট চাষীদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করতে কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে একাধিক পদক্ষেপের সুফল মিলছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, চলতি মরশুমে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে কাঁচা পাটের দাম ন্যূনতম সহায়ক মূল্যের অনেক উপরে রয়েছে। পশ্চিম মেদিনীপুরের শালবনি জমি প্রতারণা মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে আজ ফের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। গতকাল ভবানী ভবনে তাকে ১০ ঘণ্টা জেরা করা হয়। বীরভূমের শান্তিনিকেতনে প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানিয়েছেন, কবিগুরু ব্যবহৃত ৫টি বাড়ির বর্তমানে সংস্কারের কাজ চলেছে, দ্রুত সেগুলি পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। আরজিগড় হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণকাণ্ডে সিবিআই এর পাশাপাশি পৃথক তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। অভয়ার স্মরণে আজ প্রতিটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকাল ১১টা থেকে ২ মিনিট নীরবতা পালন ও প্রদীপ জ্বালানো হবে। ইরান যুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে যাওয়ায় পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলিকে

0: অস্ত্র উৎপাদন ও সরবরাহ দ্রুত করার নির্দেশ দিয়েছে। শীর্ষ স্থানীয় প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলিকে এ ব্যাপারে পরিকল্পনা জমা দেওয়ার জন্য 21 দিন সময় দেওয়া হয়েছে। ইউপিআই এর মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, পার্সেন্ট টু পার্সেন্ট লেনদেন মাশুলমুক্ত থাকবে। এই মুহূর্তের খবরই পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
3: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
2: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে প্রতিটা রবিবার যেন রবিরই বার, প্রতিটা শব্দের মধ্যে তার অনিবার্য উপস্থিতি, এবং সে কারণে তার কথায় আমাদের চতুর্দিকে একটি নিস্তব্ধ নির্বাক অনন্তকাল দাঁড়িয়ে রয়েছে। আমি একলা মরি আর লক্ষ প্রাণী বন্যায় ভেসে যাক, সেও তার কাছে কিছুই নয়। সূর্য একদিন তাঁর সমস্ত সৌরজগৎ শুদ্ধ নিবে গিয়ে বরফে জমে গিয়ে একেবারে মরে যাবে, সেও তার কাছে কিছু নয়।
1: মৃত্যু এবং অনন্তের মেলবন্ধন উপলব্ধি করতে না পারলে বোধহয় চেতনার গভীরে এমন আলোড়ন অনুভব করা সম্ভব নয়। জীবনের মাঝখানে মৃত্যু যে বিচ্ছেদ আনে তাকে ছেদ রূপে দেখেননি কবি, নিজের জীবনের মধ্যে পূর্ণতাকে উপলব্ধি করেছেন তিনি। এ জগৎ সংসারকে সত্য বলে মেনে নিয়েছেন তিনি। জানেন এ জগতে সকলের চেয়ে পরিচিত হচ্ছে মৃত্যু।
0: প্রত্যেক মানুষ জীবনের কর্মের দ্বারা সংসারকে কিছু না কিছু দান করছে, সংসার তার সমস্তই গ্রহণ করছে, রক্ষা করছে, কিছুই নষ্ট হতে দিচ্ছে না। কিন্তু মানুষ যখন সেই সঙ্গে অহংকেই চিরন্তন করে রাখতে চাচ্ছে, তখন তার চেষ্টা বৃথা হচ্ছে। এই যে জীবনটি ভোগ করা গেল, অহংটিকেই তার খাজনা স্বরূপ মৃত্যুর হাতে দিয়ে হিসাব চুকিয়ে যেতে হবে।
1: সূর্যালোকে কালিমা পড়ে না, আকাশের নীল নির্মলতা মলিন হয় না, অফুরান সংসারের ধারা পূর্ণ বেগেই চলে। তবে এই সংসারকে নিজের বলে জানাই অসত্য, কারণ এই সংসারের সূচ্চগ্র বিন্দুকেও কেউ নিজের বলে ধরে রাখতে পারে না। মৃত্যুর ঠেলায় সমস্তই ধুলোয় লুটোপুটি খায়, কিন্তু সংসার ব্যক্তি মানুষের সমস্তটাই নেয়, একটি কণাও সে ফেলে দেয় না।

0: শ্রাবণের ধারার মতো পড়ুক ছড়ে। আজ গানদরিয়ায় 22শে শ্রাবণ স্মরণে আপনাদের সঙ্গে স্টুডিওতে রণজয় মুখোপাধ্যায়,
1: জয়শ্রী মুখোপাধ্যায়, আর সেই সঙ্গে তো তিনি আমাদের চিরসখা। তার কথা বলা মানে কোথায় কোনভাবে যে বলি না সেটাই বড় কথা। আসলে তার যখন ধরো রণজয় সাহিত্য পাঠ করি, তখন সমস্ত কিছু, সমস্ত বিষয় যেন চলে আসে। কাউকে কোনো একটা কথা বলতে গেলেও মনে হয় রবীন্দ্রনাথকে দিয়ে ওই কথাটা খুব সহজে বলা যায়, রবীন্দ্রনাথের কথা তুলে।
0: ঠিক
1: ঠিক তেমনিভাবে মৃত্যু কিন্তু তার জীবন থেকে বা তার কাজ থেকে, তার সাহিত্য সৃষ্টিতে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বিচ্ছিন্ন বিষয় নয়, বরং বলা যায় যে জীবন দর্শনের যে অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে তিনি তাকে গ্রহণ করেছেন এবং সহজে গ্রহণ করেছেন। জীবন, প্রকৃতি, প্রেম, ঈশ্বর এবং সৃষ্টি, এদের মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে, আমরা তার আগে আমরা শুরুতে যে অংশটুকু পড়লাম সেখানেও তার সেই খুব সুন্দর করে অবহেলে মৃত্যুকে গ্রহণ করার কথা, জীবনের রহস্যের কথা বলা আছে। তার কাছে মৃত্যু একটা যেন ভয় নয়, একটা জিজ্ঞাসার অন্ধকার নয়, আলোর। আসলে এর পরে কী হবে এটাই জিজ্ঞাসা। তিনি মৃত্যুকে কখনো অস্বীকার করেননি। আবার এটাও ঠিক যে চূড়ান্ত সত্য বলে যে গ্রহণ করে নিতে হবে তার জন্য অপেক্ষা করতে হবে সেটাও নয়। আসলে তার কাছে মৃত্যু একটা দরজা যার ওপারে রয়েছে এক বৃহত্তর অস্তিত্বের সম্ভাবনা, তাই না?
0: জয়শ্রী, তুমি যদি দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শনে তার মৃত্যুকে নিয়ে তার যে দর্শন, যে উপলব্ধি, সেখানে তার

দৃষ্টিভঙ্গির শিকড় নিহিত রয়েছে আমাদের ভারতীয় উপনিষদীয় দর্শনে। বিশেষ করে যদি বলি উপনিষদের শান্তিমন্ত্র, আসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। রবীন্দ্রনাথের সমগ্র সাহিত্য জুড়ে নানা রূপে প্রতিধ্বনিত হয়েছে এই মন্ত্রে মৃত্যুর বিপরীতে জীবনের কথা বলা হয়নি, বলা হয়েছে অমৃতের কথা। অর্থাৎ মৃত্যু কোনো পরাজয় নয়, মৃত্যু হচ্ছে সীমিত সত্তা থেকে অসীমের দিকে যাত্রা। এভাবেই মৃত্যুকে দেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: আমরা রয়েছি আপনাদের সাথে আজকে রণজয় মুখার্জি এবং জয়শ্রী মুখোপাধ্যায়ের দুজনেই শ্রাবণের ধারার মতো। এই গানের পরবর্তী গানটি শুনুন।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: বাংলার আকাশে সত্যি তিনি আজ সর্বক্ষণ সবসময় থাকবেন নীরবে, তুমি রবে নীরবে। আর এক চলে যাওয়াটা কিন্তু আমাদের কাছে এক বিষণ্ণতা। বৃষ্টি নামে, গাছের পাতায় জল জমে, আর বাঙালির মন ফিরে যায় সেই মানুষটির কাছে, যার শব্দে আমরা প্রেমকে চিনেছি, প্রকৃতিকে অনুভব করেছি, দেশকে ভালোবেসেছি, তা নিজের অন্তরকে নতুন করে আবিষ্কার করেছি।
1: তিনি আর কেউ নন,
0: হ্যাঁ,
1: তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1941 সালের 22শে শ্রাবণ থেমে গিয়েছিল তার শারীরিক পথ চলা, কিন্তু মনে প্রাণে তিনি আছেন বেঁচে প্রত্যেকটা বাঙালির মনের মাঝে।

0: শ্রাবণের ধারার মতো। আজ গান দরিয়ায় রবীন্দ্রনাথকে নিয়ে রয়েছি জয় শ্রী রণজয়। রবীন্দ্রনাথ চলে গিয়েছেন, কিন্তু রয়ে গিয়েছে তার গান, রয়ে গিয়েছে তার কবিতা, তার গল্প উপন্যাস রয়ে গিয়েছে, রয়ে গেছে তার চিন্তা, তার দর্শন, তার মানবতার বার্তা।
1: আজও যখন আকাশে মেঘ জমে, কোথাও যেন ভেসে আসে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজও প্রেমে পড়লে রবীন্দ্রনাথ আমাদের পাশে থাকেন, বিচ্ছেদে রবীন্দ্রনাথ আমাদের সান্ত্বনা দেন, প্রকৃতির কাছে গেলে রবীন্দ্রনাথ আমাদের চোখ খুলে দেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: কঠিন সময় তিনি মনে করিয়ে দেন ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে। রবীন্দ্রনাথ শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন এক সম্পূর্ণ সাংস্কৃতিক জগৎ। কবিতা থেকে গান, গান থেকে নাটক, গল্প থেকে উপন্যাস, শিক্ষা থেকে সমাজ চিন্তা, বাংলার মননকে এমনভাবেই গড়ে দিয়েছেন তিনি, যার প্রভাব আজও আমাদের প্রতিদিনের জীবনে।
1: ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি, অমর সৃষ্টি বলা ভালো। বিশ্বের দরবারে বাংলা ভাষা এবং সাহিত্যকে যে মানুষটি এক নতুন মর্যাদা দিয়েছিলেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের দিনটি, যেদিন তিনি চলে গিয়েছেন, 22শে শ্রাবণকে মনে রেখে আজকে জয়শ্রী এবং রণজয় গান দরিয়ায় শ্রাবণের ধারার মতোই শ্রদ্ধা জানাচ্ছে গুরুদেবকে। ফিরে দেখার দিন 22শে শ্রাবণ।

আমরা রবীন্দ্রনাথকে কতটা পড়েছি, কতটা বুঝেছি, আর তাঁর দেখানো মানবতার পথ থেকে কতটা কতটা দূরে সরে গিয়েছি আমরা। তিনি চেয়েছিলেন এমন এক পৃথিবী যেখানে মানুষের মন হবে মুক্ত, জ্ঞান হবে সীমাহীন, আর মানুষ মানুষকে ভালোবাসবে, ভালোবাসার কথা বলবে। চেয়েছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর।

0: বাইশে শ্রাবণ শুধুমাত্র গুরুদেবকে স্মরণ করলেই হবে না, তাঁর লেখা পড়তে হবে, তাঁর গান শুনতে হবে, তাঁর চিন্তাকে বুঝতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতার শিক্ষা আমাদের জীবনে ফিরিয়ে আনতে হবে। কারণ রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছে 1941 সালে, কিন্তু রবীন্দ্রনাথের সময় এখনো শেষ হয়নি।
1: একদম ঠিক। যতদিন বাংলা ভাষা থাকবে, বাঙালির সংস্কৃতি থাকবে, যতদিন মানুষ ভালোবাসবে দেশকে, ভাষাকে, নিজেকে, রবীন্দ্রনাথকে, স্বপ্ন দেখবে, প্রশ্ন করবে, ততদিন রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে থাকবেন। আর তাই বাইশে শ্রাবণের পরের দিন বিশ্বকবিকে শ্রদ্ধার্ঘ আমাদের, শ্রাবণের ধারার মতো। জয়শ্রী মুখোপাধ্যায় এবং রণজয় মুখোপাধ্যায়, সত্যি রবীন্দ্রনাথ কখনো চলে যাননি, যাবেন না, মিশে থাকবেন আপামর বাঙালির হৃদয়ে, বাংলার মাটি, মানুষের আত্মায়, দেশের প্রতিটি শব্দের মধ্যে, প্রতিটি ভালোবাসায় খোঁজে।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আজ শ্রাবণের ধারার মতো। আজকে গান্দরিয়ায় 22শে শ্রাবণ শ্রদ্ধার্ঘ্য আমরা রাখছি কবিগুরুর প্রতি, জয়শ্রী মুখোপাধ্যায় এবং রণজয় মুখোপাধ্যায়। আপনাদের সঙ্গে স্টুডিওতে শুধুমাত্র 107 FM রেইনবো এবং প্রসার ভারতীর নিউজ অন এয়ার অ্যাপে।
1: দেখো, আমরা তো রবীন্দ্রনাথের কথা বলি, রবীন্দ্রনাথ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির যে আবু হয়ে বড় হয়েছেন, সেই জোড়াসাঁকো রবীন্দ্রনাথের 25শে বৈশাখ থেকে এই 22শে শ্রাবণের যে 80 বছরের পরিক্রমা, সেখানে এমন এক পরিবারে তিনি জন্ম নিয়েছিলেন। সাহিত্য, সঙ্গীত, শিল্প, দর্শন, সমাজ চিন্তা সবকিছুই একটা অত্যন্ত সাংস্কৃতিক পরিমণ্ডল, শুধু সাংস্কৃতিক বলবো না, বলবো যে একটা সেই পরিমণ্ডল সবসময় নতুন, উন্মুক্ত এবং সকলকে নিয়ে চলার এক ভাবনায় জারিত ছিল। ছোটবেলা থেকে সেই প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে তার সম্পর্ক কিন্তু একটু আলাদা ছিল, তাই না?
0: একদম, এবং সেইভাবেই এই যে খোলামেলা পরিবেশ, প্রকৃতির মধ্যে থেকে বড় হওয়া, এটাই বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। বাড়ির সাংস্কৃতিক পরিবেশ, নিজস্ব পাঠ, পর্যবেক্ষণের মধ্যে দিয়ে গড়ে উঠেছিল তাঁর শৈশব থেকে কৈশোর, যৌবন এবং বার্ধক্যের সময়। একদম ছোটবেলায়, শৈশবের কথা যদি বলি, সেই সময় থেকেই কিন্তু তিনি লিখতে শুরু করেছিলেন। কিন্তু সেই শিশুটি যে একদিন বাংলা সাহিত্যকে পৃথিবীর দরবারে পৌঁছে দেবেন, তখন তা কে জানতো।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সমাজ মাধ্যমের এক বার্তায় ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানান। এই সংগ্রামীরা ভারতের স্বাধীনতা আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করেন বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, তাদের সাহস, ত্যাগ ও দেশপ্রেম বহু প্রজন্মকে অনুপ্রাণিত করবে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের ডাক, স্বাধীনতা সংগ্রামে নতুন উদ্দীপনা ও উপনিবেশিক শাসন থেকে মুক্তির দৃঢ় সংকল্প প্রথিত করেছিল বলে সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেন। ঝাড়খণ্ডে PSC ও SSC পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা রাঁচিতে আজ আরও এক দফায় রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে। দুপুরে ওই বৈঠক হওয়ার কথা। চাকরিপ্রার্থীদের দাবির ভিত্তিতে নির্দিষ্ট ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ঔপনিবেশিক আইনের জায়গায় প্রবর্তিত নতুন তিনটি ফৌজদারি আইন প্রযুক্তি, সময়কাল ও বিশ্বাসের দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন, নাগরিকদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রযুক্তিবান্ধব ও সময়ানুবর্তী নতুন ফৌজদারি আইনগুলি দায়বদ্ধ। পাট চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে একাধিক পদক্ষেপের সুফল পাওয়া শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, চলতি মরশুমে রাজ্যের বিভিন্ন বাজারে কাঁচা পাটের দাম ন্যূনতম সহায়ক মূল্য MSP-র অনেক ওপরে রয়েছে। বহু জায়গায় প্রতি কুইন্টাল কাঁচা পাট 12,000 থেকে 12,500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। লক্ষাধিক টাকার বিদেশি কসমেটিক সহ দুজনকে গ্রেপ্তার করল আলিপুরদুয়ার জেলার হাসিমারা ফাঁড়ির পুলিশ। নির্দিষ্ট খবরের ভিত্তিতে গতকাল রাতে আলিপুরদুয়ার জেলার হাসিমারা 10 নম্বর এলাকার নাকা চেকিং চালিয়ে এশিয়ান হাইওয়ে দিয়ে জয়গাঁ থেকে আসা একটি কন্টেনার গাড়িতে পুলিশ 126 কার্টন বিদেশি কসমেটিক উদ্ধার করে। চীনে টাইফুন ডলফিনের আশঙ্কায় সাংহাইয়ের 2টি বিমানবন্দরে 1300-এরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। এর পাশাপাশি এই অঞ্চল থেকে 3 লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঝড়ের প্রভাবে গতকাল রাজধানী তাইপেই সহ উত্তর তাইওয়ানে বৃষ্টি শুরু হয়েছে। তাইওয়ানের কয়েকটি বিমান সংস্থা চীনে তাদের বিমান চলাচল বাতিল

0: করেছে। আজ সকাল পর্যন্ত ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 162 কিলোমিটার। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: ফিরে এলাম গানদরিয়ায়, শ্রাবণের ধারার মতো, জয়শ্রী রণজয় স্টুডিওতে।

0: বাংলা পঞ্জিকার 22শে শ্রাবণ। কলকাতার জোড়াশঙ্কর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তখন তার বয়স 80 বছর। এক দীর্ঘ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি রেখে গিয়েছিলেন এমন এক সৃষ্টি সম্ভার যার ব্যাপ্তি আজও আমাদের বিস্মিত করে।
1: কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, চিঠি, চিত্রকলা, শিক্ষাচিন্তা, সমাজচিন্তা, কি নেই, কোনখানে খুঁজে পাওয়া যায় না রবীন্দ্রনাথকে। তাই তার মৃত্যুদিন শুধু নিছক মৃত্যুদিন নয়, 22শে শ্রাবণ শুধু একটি দিন নয় চলে যাওয়ার, কারণ তার শারীরিক অস্তিত্ব শেষ হলেও তার চিন্তা, তার সৃষ্টি, তার মনন বেঁচে আছে আজ, কাল, আগামী।

0: আমরা আমাদের সুখে দুঃখে, সাহসে ভয়ে, উন্মাদনায় প্রেমে, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে যিনি আমাদের অবলম্বন, তিনি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সাহিত্য জীবন একদম ছোট থেকেই, একটু আগেই বলছিলাম, শিশুকাল থেকেই যা শুরু হয়েছিল, একে একে যতই সময় এগিয়েছে তার ক্ষুরধার লেখনী বিস্তৃতি লাভ করেছে। কবিতা থেকে গল্প, গল্প থেকে উপন্যাস, উপন্যাস থেকে নাটক, প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি তৈরি করেছেন নিজের স্বতন্ত্র ভাষা, তার নিজস্ব লেখনীতে। তার লেখায় প্রেম আছে, বিরহ আছে, প্রকৃতি আছে, আত্ম অনুসন্ধান আছে, সমাজ আছে,
1: আর আছে মানুষের সম্পর্কের জটিলতা, আবার এরই মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, সেও তো কম নয়। কিন্তু রবীন্দ্রনাথের সবচেয়ে বড় শক্তি কি ছিল যদি প্রশ্ন হয়তো ছিল মানুষকে দেখা।

মানুষের ভেতরের আলো এবং অন্ধকারকে দেখা। তাই তাঁর লেখা 100 বছর পেরিয়ে গেলেও পুরনো হয়ে যায় না, কারণ মানুষ বদলেছে, সমাজ বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু মানুষের ভালোবাসা, অভিমান, বেদনা, আশা কিংবা ভয় এসবও তো কিছু কম বদলেছে কি? প্রশ্ন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
1: আর ইলেকট্রিক বিলের?
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আজকে আমরা 22শে শ্রাবণ ইতিমধ্যেই পেরিয়ে এসেছি, এবং সেই জায়গা থেকে তার পরের দিন রবিবার দিন সকালবেলায় গান দরিয়ায় শ্রাবণের ধারার মতো নিয়ে আজকে 107 FM রেনবো এবং প্রসার ভারতী নিউজ অন এয়ার অ্যাপে আপনাদের সঙ্গে জয়শ্রী মুখোপাধ্যায় এবং রণজয় মুখোপাধ্যায়।
1: সত্যি কথা বলতে, রবীন্দ্রনাথের কথা প্রতিদিনই যত বলি ততই মনে হয় যেন আরও অনেক বলার রয়েছে। তার এই যে চলে যাওয়া 22শে শ্রাবণ, এ তো যাওয়া তো নয় যাওয়া, কারণ এতগুলো বছর আমরা আমাদের পরবর্তী প্রজন্মকেও দেখব, তারাও নিজেদের মতো করে নতুন ভাবনায় শান্তিনিকেতনে আসবে, ভাববে। শান্তিনিকেতন আসলে একটা অন্যরকম শিক্ষার স্বপ্ন যা দেখেছিলেন রবীন্দ্রনাথ, কোনো ইটকাঠ পাথরের দেওয়াল নয়,

0: খোলা আকাশের নিচে হবে পড়াশোনা, গাছপালার সঙ্গে বন্ধুত্ব, আর তার সঙ্গেই একটু একটু করে শিখে যাওয়া জীবনের কথা, নতুন নতুন স্বপ্ন বানানোর দিন, পৃথিবীকে বোঝার কথা। রবীন্দ্রনাথ তো শুধু বই লিখে থামেননি, থেমে যাননি। তিনি প্রশ্ন করেছেন, শিক্ষা কি শুধু চার দেওয়ালের মধ্যেই সম্ভব? তার উত্তর ছিল, না। প্রকৃতির সঙ্গে, মুক্ত পরিবেশে, সৃষ্টিশীলতার মধ্যে দিয়েই শিক্ষা হতে পারে।
1: আর এমন যে ভাবনা, যে বৃহৎ ভাবনা, মানে সেই সময়কারও যে শিক্ষা ব্যবস্থা, সেখান থেকে প্রকৃত শিক্ষার জন্য, প্রকৃত মানুষ হওয়ার জন্য রবীন্দ্রনাথ শিক্ষাকে প্রকৃত অর্থেই মুক্ত করতে সমর্থ হয়েছিলেন। মুক্ত পরিবেশে শিক্ষা, এই ভাবনা থেকেই শান্তিনিকেতন এবং পরে বিশ্বভারতীর বিকাশ লাভ করে। তার শিক্ষাচিন্তার কেন্দ্রে ছিল স্বাধীন মন। শুধু মুখস্থবিদ্যা নয়, শুধু পরীক্ষার নম্বর পাওয়াই নয়, বরং মানুষ হিসেবে গড়ে ওঠা। আজকের পৃথিবীতে যেখানে শিক্ষার সঙ্গে তুমুল প্রতিযোগিতা, বিরাটভাবে পরীক্ষার চাপ ক্রমশই দিনের পর দিন, বছরের পর বছর বেড়েই চলেছে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা, শান্তিনিকেতন, বিশ্বভারতী আজও আমাদের ভাবায় এবং সারা পৃথিবীর কাছে শিক্ষণীয় বিষয় এই মুক্ত চিন্তা গুরুদেবের।

ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আমরা দেখো কথা বলছিলাম শান্তিনিকেতনের এবং সেখান থেকে রবীন্দ্রনাথ, তাকে ঘিরে যে ব্যাপ্তি পরিমণ্ডল, এ সব কিছুই মনে করিয়ে দেয় যে তিনি আমাদের সাথে সবসময়। এই 22শে শ্রাবণ তো একটা দিন, যে দিনটা আমরা আজও বসে আবার নতুন করে ভাবি, প্রতিদিনের অধ্যায়ে আবার নতুন করে তার যে শান্তিনিকেতন, তার মানবতা, এসবের কথা চলে আসে। মানুষের মুখ, সংস্কৃতির মিলন, বিশ্ব মানচিত্রে রবীন্দ্রনাথ ছিলেন গভীর মানবতাবাদী। তিনি কখনোই সংকীর্ণ জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন কখনো কখনো তুলেছিলেন এবং

0: বলেছেন মানুষ যেন নিজের দেশকে ভালোবাসে এবং নিজের পরিচয় নিজের ধর্মের মধ্যে আটকে না থেকে বৃহত্তর পৃথিবীর সন্ধানে যায়। তাই তো তিনি বলেছেন, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়।
1: আজ শ্রাবণের ধারার মতো আপনারা শুনছেন গান দরিয়ায় 107 মেগাহার্টজ FM রেনবো এবং প্রসার ভারতী নিউজ অন এয়ার অ্যাপে। আপনাদের সঙ্গে আমরাও রয়েছি স্টুডিওতে, জয়শ্রী রণজয়। মানুষ যেন মানুষকে মানুষ হিসেবে দেখতে শেখে চেয়েছিলেন গুরুদেব, আর এই কারণেই তাঁর সাহিত্য আজও বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়। কারণ তাঁর কথা শুধু বাঙালির কথা নয়, তাঁর কথা মানুষের কথা, তাঁর কথা ভালোবাসার কথা। রবীন্দ্রনাথ বলে গিয়েছেন স্বাধীনতার কথা, মুক্তির কথা, মানুষের আত্মমর্যাদা, আত্মসম্মানের কথা।

0: আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চলে যাবার আগে আপনাদের জানাই, আজকের এই ঘন্টা দুইতে আমরা রবীন্দ্রনাথকে তার চলে যাওয়ার দিন অর্থাৎ 22শে শ্রাবণের পরের দিন শ্রাবণের ধারার মতো এই অনুষ্ঠানে যাদের গান শুনতে পেলাম, শ্রাবণের ধারার মতো অরুন্ধতী রায়চৌধুরী আছে দুঃখ সুচিত্রা মিত্রর কণ্ঠে, যখন পড়বে নাম নামর পায়ের চিহ্ন শিবাজী চট্টোপাধ্যায়, যেতে যেতে একলা পথে মিতা হক, আমার এ পথ সাহেব চট্টোপাধ্যায়, মহাবিশ্বে মহাকাশে শ্রাবণী সেনের কণ্ঠে, ইন্দ্রনীল সেন ও আমার দেশের মাটি, আজ শ্রাবণের পূর্ণিমাতে মনীষা সুরের গুরু মিতা হক এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে দিন যদি হলো, মরণ রে সৌমী ভট্টাচার্য, মনোময় ভট্টাচার্যের জীবন যখন সুখের মাঝে, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীকান্ত আচার্যর কণ্ঠে নয়ন তোমারে আলো আমার আলো, মনোজ মুরলী এবং মনীষা আমাদের শান্তিনিকেতনে, পিউ সকাতরে কাঁদিছে ইন্দ্রাণী সেনের কণ্ঠে, উৎসবের তোমার খোলা হওয়া এবং শেষ গান দুর্নিবার শাহর কণ্ঠে শুনব চলে যাওয়ার সময়।
1: একজন মানুষ যখন প্রথম প্রেমে পড়ে তখন সে রবীন্দ্রনাথকে খুঁজে পায়, একজন মানুষ যখন প্রিয়জনকে হারায় তখনও রবীন্দ্রনাথ তাঁর পাশে থাকেন, একজন মানুষ যখন প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান তখনও রবীন্দ্রনাথ তার অনুভূতিকে ভাষা দেন, আর যখন মানুষ একা হয়ে যায়
0: তখনও রবীন্দ্রনাথের লেখা থেকে নিজের সঙ্গে কথা বলতে শেখায়। এটাই একজন স্রষ্টার অমরত্ব, শুধু মূর্তি তৈরি করে নয়, শুধু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েই নয়, একজন স্রষ্টা তখনই অমর হন যখন তার সৃষ্টি মানুষের জীবনের অংশ হয়ে যায়, আর রবীন্দ্রনাথ সেখানেই অমর অজেয় চিরকালীন চিরসখা। ছিলাম আমরা দুজনে জয়শ্রী মুখোপাধ্যায়, রণজয় মুখোপাধ্যায়, চলে যাচ্ছি এখন, কিন্তু আবারও আমরা ফিরে আসব ঠিক এক ঘন্টা পরে দুপুরের নাটক শোনাতে।
1: আজকের মতো শ্রাবণের ধারার মতো এখানেই শেষ করছি, দুর্নিবারের এই গানের রেশ রেখে কবিগুরুকে আমাদের তরফ থেকে, জয়শ্রী রণজয়ের তরফ থেকে শ্রদ্ধা জানিয়ে।

আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সমাজ মাধ্যমে এক বার্তায় ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানান। এই সংগ্রামীরা ভারতের স্বাধীনতা আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, তাদের সাহস, ত্যাগ ও দেশপ্রেম বহু প্রজন্মকে অনুপ্রাণিত করবে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের ডাক স্বাধীনতা সংগ্রামে নতুন উদ্দীপনা ও ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির দৃঢ় সংকল্প প্রথিত করেছিল বলে সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেন। ঝাড়খণ্ডে পিএসসি ও এসএসসি পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা রাঁচিতে আজ আরও এক দফায় রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে। দুপুর নাগাদ এই বৈঠক হওয়ার কথা। চাকরিপ্রার্থীদের দাবির ভিত্তিতে নির্দিষ্ট ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ঔপনিবেশিক আইনের জায়গায় প্রবর্তিত নতুন তিনটি ফৌজদারি আইন নাগরিকদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে দায়বদ্ধ। তিনি আজ গরিমেদুর পুলিশ ট্রেনিং স্কুল মাঠে পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান অনুষ্ঠানে অংশ নেন। পাট চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে একাধিক পদক্ষেপের সুফল পাওয়া যাচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বহু জায়গায় কুইন্টাল প্রতি কাঁচা পাট 12,000 থেকে 12,500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, তাদের সংস্কৃতি, ভাষার বিকাশ ও অবদানকে সম্মান জানাতে দিনটি উদযাপিত হয়। চীনের টাইফুন ডলফিনের আশঙ্কায় সাংহাইয়ের দুটি বিমানবন্দরে 1,300 বেশি উড়ান বাতিল করা হয়েছে। এর পাশাপাশি এ অঞ্চল থেকে 3,00,000 বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: too late?
1: Sure.
0: Eat this.

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। হুগলির আরামবাগের পাড়ল মোড়ে একটি মারুতি গাড়ি ডিভাইডারে ধাক্কা মারলে আটজন আহত হন। যাত্রীরা তারকেশ্বর থেকে ফিরছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাইককে বাঁচাতে গিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আরামবাগ থানার পুলিশ আক্রান্তদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মুর্শিদাবাদের ফরাক্কায় গঙ্গার জলস্তর বাড়ছে, আগামী দুদিনে আরও বাড়ার সম্ভাবনা। তবে পদ্মার জল এই মুহূর্তে কমছে। রাজ্য সেচ দপ্তর সূত্রে জানা গেছে, শামসেরগঞ্জ, ফরাক্কা ও রাধাকৃষ্ণপুরে বন্যার আশঙ্কা না থাকলেও ভাঙনের আশঙ্কা রয়েছে। দুবছর আগে আজকের দিনেই আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া তরুণীর নৃশংস হত্যাকাণ্ডের কথা জনসমক্ষে আসে। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজ্য তথা দেশ। সাধারণ মানুষের রাত দখল কর্মসূচি কার্যত জন আন্দোলনের চেহারা নেয়। বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশে পশ্চিমবঙ্গের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে আজ বেলা 11টা থেকে 2 মিনিট নীরবতা পালন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় আজ আরজিকর হাসপাতালে নীরবতা পালনের পর বলেন, হাসপাতালে চিকিৎসক, কর্মী এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট। পাট চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কেন্দ্র রাজ্য সরকারের যৌথ উদ্যোগে একাধিক পদক্ষেপের সুফল পাওয়া শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বহু জায়গায় প্রতি কুইন্টাল কাঁচা পাট 12,000 থেকে 12,500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। চীনে টাইফুন ডলফিনের আশঙ্কায় সাংহাইয়ে 2টি বিমানবন্দরে 1,300-এরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। এর পাশাপাশি ওই অঞ্চল থেকে 3,00,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রুপো এবং শাহনওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: ঘড়িতে সময় দুপুর 2:33 শুরু হচ্ছে আজকের বাংলা নাটক অধিকার।

আজকের নাটক অধিকার। রচনা দেবল দেববর্মা। প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। নাট্যানুষ্ঠান অধিকার।

0: শিবশঙ্কর, হ্যাঁ শিবশঙ্কর, এই যে এদিকে এদিকে, এই যে শিবশঙ্কর, আমি এখানে। আরে তুমি ওদিকে কাকে খুঁজছো?
1: তোমাকেই তো খুঁজছি।
0: আচ্ছা
1: হ্যাঁ, ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে প্রায় 5টা বাজে, অথচ তোমার কোনো পাত্তা নেই। শেষ বলো কি হলো, কি হঠাৎ শরীর টরি খারাপ হলো নাকি?
0: আরে না না, শরীর খারাপ হবে কেন?
1: তবে
0: বয়স হয়ে যেটি, কিন্তু মন এখনো চাঙ্গা আছে। দেখছো না, দিব্যি খাচ্ছি দাচ্ছি, চলাফেরা করছি, কোনো ত্রুটি নেই।
1: সে তো ঠিকই আছে। তাহলে বাড়ি থেকে আজ বেরোতে কি দেরি হলো কেন?
0: দেরি হলো এই নাতি সাহেবের জন্য।
1: হ্যাঁ,
0: অন্যদিন অন্যদিন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, 3টে নাগাদ ঘুম ভেঙে যায় ওর, তারপর মুখ হাত ধুয়ে ওকে খাইয়ে দাইয়ে 4টে নাগাদ দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আর আজ কি ও করলো জানো?
1: কি,
0: দুপুরবেলাটা দস্যিপনা করে 2:30 সময় ঘুমোলো, তারপর ডাকা ডাকি করে 4:15 নাগাদ ওকে ঘুম থেকে তুলেছি, তার জন্যই আসতে দেরি।
1: কি কি দাদু ভাই, আজকে দাদুকে খুব তাড়া জ্বালিয়েছো।
0: আরে না না, আমাকে আর কি জ্বালাতন করে, সারাক্ষণ তো ওই বিমলাকে জ্বালিয়ে মারছে।
1: বিমলা?
0: হ্যাঁ,
1: কি বিমলা কি আবার?
0: আরে ওই যে কাজের মেয়েটি।
1: ও
0: বৌমা তো 9:30 বাজলেই অফিস বেরুলো, তারপর শ্রীমন্তকে নামানো খাওয়ানো, ওর সব ঝক্কি ঝামেলা ওই সামাল ওই বিমলা। তবে হ্যাঁ, মিথ্যে বলবো না ভাই, কাজকর্মে মেয়েটি চৌকুশ, তবে যেদিন কামাই করে সেদিন আমাদের দুর্গতির সীমা থাকে না।
1: তবু ভালো সারদা, তুমি একজন উপযুক্ত লোক পেয়েছ। মেয়েটি থাকে কোথায়?
0: এই যে ওই যে সাউথ লাইনে সুভাষগ্রাম স্টেশনের কাছে বাড়ি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: সকাল 7টায় ট্রেন ধরে ঢাকুরিয়াতে আসে, তারপর ঝিল রোডে আমাদের বাড়িতে 8টার আগেই পৌঁছে যায়।
1: আচ্ছা,
0: তারপর আর দেখতে হবে না, সব দিক একাই সামলায়।
1: ও তা সারাদিন তো থাকে বাড়িতেই থাকে?
0: হ্যাঁ হ্যাঁ, বৌমা বৌমা অফিস থেকে ফিরে এলে সব গুছিয়ে গাছিয়ে রেখে সুভাষগ্রামে বাড়িতে ছুটে।
1: তার মানে ওই ওই বিমলা এসে পড়লেই তোমরা নিশ্চিন্তি, কি বল?
0: সে কথা বলতে পারো, তবে বিমলা খুব একটা কামাই করে না, আমাদের সমস্ত অবস্থা তো ভালো বোঝে, কিন্তু জর্জারি কিংবা শরীর খারাপ হলে উপায় কি বলো?
1: তাও ও হ্যাঁ হ্যাঁ, শোনো সারদা,
0: হ্যাঁ
1: তোমার একটা কথা বলতে ভুলে গেছি।
0: কি কথা বলো তো?
1: আরে পরশু, হ্যাঁ হ্যাঁ পরশু, পরশুই তো, পরশু যেন তোমার বৌমাকে দেখলাম।
0: বৌমাকে?
1: হ্যাঁ।
0: কোথায়?
1: আরে চৌরঙ্গের একটা সিনেমা হল থেকে বেরিয়ে এলো বলে মনে হলো। এক ভদ্রলোক সঙ্গে, বেশ সুটবুট পরা, বুঝেছো, বেশ হ্যান্ডসাম চেয়ার।
0: তুমি ঠিক দেখেছো?
1: আরে হ্যাঁ, বৌমাকে তো কতবার দেখেছি, তুই কি চিনতে ভুল হবে কেন বলতো? কি হলো? আরে এই এই সারদা, কি এরকম অন্যমনস্ক হয়ে গেছে? দূর অত ভাবছো কেন? হয়তো অফিসে 3-4 জন মিলে কি বলবো, হ্যাঁ তারা একসঙ্গে সব গেছে সিনেমা দেখতে গেছে, তাও তারপর বেরিয়ে এদিক ওদিক কেউ ছিটকে গেছে। হ্যাঁ আর
0: ইচ্ছে তাই তাই হয়তো হবে।
1: আরে তা ভাবছোটা কি? আমি বলছি শোনো, ইচ্ছে করলে বৌমাকে জিজ্ঞেস করে নিও, ব্যাস।
0: না না না না না, তা হয় না ভাই, তা হয় না। হাজারো সম্পর্কটা ভিন্ন, মেয়ের সঙ্গে বাপের যে স্নেহ ভালোবাসার বন্ধন, পুত্রবধূর সঙ্গে শ্বশুরের তা হয় না।
1: তা
0: সেখানে তিনি শুধু গুরুজন, ভক্তি শ্রদ্ধার পাত্র, বরং তোমার বউঠান মানে আমার স্ত্রী নলিনী আজ বেঁচে থাকলে এসব কথা মুখোমুখি জিজ্ঞাসা করতে পারত। তা সেই যখন নেই তখন কি আর হবে ওইসব
1: কথা? দেখেছো সারদা, এর মধ্যে কেমন কেমন ঠান্ডা ঠান্ডা ভাব। হ্যাঁ
0: মনে হচ্ছে
1: এবছর জানো মানে বেশ জাঁকিয়ে শীত পড়বে
0: হয়তো।
1: চলো চলো, দেরি হচ্ছে, ওঠা যাক এবার।
0: চল চলো।

0: দাদু, দাদু, মা এখনো এলো না কেন?
1: তাই তো, প্রায় 8টা বাজে চললো। দাদু ভাই, এখনই হয়তো এসে পড়বে তোমার মা। তুমি বরং সেই রঙের বাক্সটা নিয়ে ছবির ওপর রং বুলিয়ে নিয়ে এসো।
0: তুমি এখন কি করবে দাদু?
1: আমি আমি আমি বরং যখন এই অন্নদা মঙ্গল কাব্যটা একটু পড়ি। অন্নপূর্ণা উত্তরিলা গাঙিনীর তীরে, পার কর বলিয়া ডাকিল পাটু নিরে, সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি, দরায় আনিল নৌকা বামাসর শুনি।
0: আমি বলবো দাদু?
1: তুমি
0: তুমি শুনবে?
1: হ্যাঁ শুনবো, তুমি বলো দাদু ভাই, বল বল।
0: পাটুনি বলিছে মাগো শুনো নিবেদন, সেউতি উপরে রাখো ও রাঙা চরণ, পাটুনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে, রাখিলে দুখানি পদ সেউতি উপরে, সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে, সেউতি হইল সোনা দেখিতে দেখিতে।
1: বাবা বাবা বাবা বাবা বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার দাদু ভাই, চমৎকার। তুমি তুমি শুনে শুনে এত শিখে ফেলেছ, বাহ চমৎকার। আমি আমি বৌমাকে কতবার বলেছি, বৌমা এই ছেলে তোমার শ্রুতি ধর, বড় হয়েও একজন বিখ্যাত লোক হবে। বৌমা, আজ তোমার ফিরতে এত দেরি হলো যে মা, রাস্তায় জ্যাম ছিল নাকি? বড় মিছিল ঠিছিল তো আজকাল হার বাকাত বেরুচ্ছে।
2: না না বাবা, আসলে আজ ফেরার সময় একটু গড়িহাটায় নেমেছিলাম।
1: ও,
2: মানে অফিসের আর বন্ধুর কিছু কেনাকাটি ছিল।
1: আচ্ছা, একটু আগে বিমলা চলে গেল, তোমার দেরি দেখে খুব ব্যস্ত ছিল মা, তারপর খাবার দাবার ঢাকা দিয়ে রেখে সে চলে গেল।
2: আপনি একটু অপেক্ষা করুন বাবা, আমি জামা কাপড় পাল্টে শ্রীমন্ত আর আপনাকে খেতে দিচ্ছি।
1: না না, শোনো শোনো শোনো, আমাকে পরে দিলেও চলবে বৌমা, এই তো সবে 8টা বাজলো, বরং তুমি দাদু ভাইকে খাইয়ে দাও, বিছানায় শুলেই ওর ঘুমে চোখ জড়িয়ে যাবে।
2: বেশ তো বাবা, তাহলে আপনি পরেই খাবেন।
1: আচ্ছা আচ্ছা, কথাটা বৌমাকে জিজ্ঞেস করব, সেদিন সিনেমা শোতে কার সঙ্গে গিয়েছিল? না না না না, সেটা বোধ হয় ঠিক হবে না, যদি অন্যরকম ভাবে। হ্যাঁ না, তার চেয়ে দেখাই যাক না। আচ্ছা, শিবশঙ্কর যা বলছিল সেটাও তো হতে পারে, হয়তো অফিসের কয়েকজন মিলে ছবি দেখতে গিয়েছিল, অন্যরা শো ভাঙতেই তাড়াতাড়ি এদিক ওদিক করে বাড়ি চলে গিয়েছে।

0: দাদু,
1: হুম,
0: আমরা চিড়িয়াখানা দেখতে যাচ্ছি।
1: চিড়িয়াখানা, তাই নাকি দাদু ভাই?
2: হ্যাঁ হ্যাঁ বাবা, কদিন থেকে চিড়িয়াখানা যাব বলে খালি বায়না করছি।
1: আচ্ছা,
2: আজ ছুটির দিন, ভাবছি ওকে একটু বেরিয়ে নিয়ে আসি।
1: বেশ তো, ভালো তো, যাও ঘুরে এসো। বাঘ, সিংহ, হাতি, ভাল্লুক এসব দেখলে শ্রীমন্ত খুব মজা পাবে।
2: বিমলাকে বলে গেলাম, রান্না বান্না সেরে আপনাকে ঠিক টাইমেই ও খেতে দেবে।
1: না রে মা, না, তার জন্যে চিন্তা করতে হবে না। এসব ব্যাপারে বিমলাকে কিছু বলতে হয় না। বেলা 11টা বাজলেই আমাকে নাইতে যাবার তাগিদ দেবে, তারপর ঘড়ির কাঁটায় 12টা না বাজতেই আমাকে খাইয়ে দাইয়ে বিছানায় গড়িয়ে নিতে বলবে।
0: চিড়িয়াখানায় বাঘ, সিংহ আর কত কি জন্তু আছে, তাই না দাদু?

0: হ্যাঁ, অনেক জানোয়ার, অনেক জন্তু, বুঝলে দাদু ভাই? জানো ওখানে লম্বা ঘাড়ওয়ালা একটা প্রাণী আছে, তার নাম হলো জিরাফ। কিন্তু বোমা, দুপুরের খাবার নিয়েছো তো? নাহলে দাদু ভাইয়ের খুব অসুবিধে হবে।
1: ওর জন্য চিন্তা করবেন না বাবা, চিড়িয়াখানাতে খাওয়ার ভালো রেস্তোরাঁ আছে।
0: আচ্ছা,
1: কিংবা আমরা অন্য কোথাও লাঞ্চ সেরে নেব।
0: ঠিক আছে, ঠিক আছে, রোজই তো সেই একঘেয়ে খাবার, একদিন না হয় দাদু ভাই একটু ভালো মন্দ খেয়ে আসুক। যাও, গুড, যাও।

0: সাত বছর আগে, ঠিক আজকের দিনেই সুনির্মলের বিয়ে হয়েছিল এই বাড়িতে, বিয়ের সানাই। হ্যাঁ, বিয়ের সানাই বেজে উঠেছিল, উৎসবের আমেজ, কত লোকজন, হইচই। সেদিনটার কথা ভাবলে এখন আমার কেমন যেন অবাক লাগে।
1: আরে ওরা এসে গেছে, বরকনে নলিনী, নলিনী কই? আরে নলিনী কোথায় গেলে তুমি? শোনো, আরে নতুন বউকে এবার বরণ করে ঘরে নিয়ে যাও। এসো মা, মা এসো।
2: এসো মা, আমার ঘরের লক্ষ্মী, এবার নিজের সংসারে চলো মা।
3: বাহ, হ্যাঁ, গাড়ি থেকে নেমে এলেই বুঝি আমরা ঘরে ঢুকতে দিচ্ছি? আগে দোর ধরুনি টাকা দিক, তবে তো দরজা খুলবো। এই তোরা কিন্তু দরজা ছাড়বি না?
2: দেবে দেবে, সবই দেবে। দেখছিস না বেচারির মুখখানা একেবারে শুকিয়ে গেছে। স্বপ্না,
3: কি
2: ওই ঘর থেকে একটা পাখা এনে ওকে একটু হাওয়া কর দেখি।
3: জেঠাই মা, আগে আমাদের পাওনা গন্ডা বুঝিয়ে দিতে বলো বৌদিকে, নইলে কিন্তু ঘরে ঢুকতে দিচ্ছি না, সে বৌদি যত কষ্টই হোক।
2: আরে বাবা, বলছি তো তোদের পাওনা গন্ডা সব পাবি, মিছি মিছি ওকে দরজার বাইরে ওরকম দাঁড় করিয়ে রাখিস না তো।
3: ওরে ছেড়ে দে, ছেড়ে দে, দরজাটা ছেড়ে দে, আমাদের নতুন বৌদির কষ্ট হবে। জ্যাঠাইমার কত চিন্তা দেখছিস না? তোমার কথাই কিন্তু দরজা ছেড়ে দিলাম, আমাদের পাওনাটা যেন ভালো মতো হয়। জ্যাঠাইমা, ফাঁকি দিও না।
2: কি মেরে বাবা, এই নে, বাকিটা পরে দেবো।
3: পরে নয়, যা দেবে একসঙ্গে দেবে। এই দরজা ছেড়ে দিলাম।

0: সংসারটা আমার দিব্যি চলছিল, কিন্তু বছর দুই বাদে হঠাৎ একদিন সেই দুঃসংবাদ কানে এসে পৌঁছল।
1: কে?
2: দরজাটা খুলুন। এটা কি সারদাবাবুর বাড়ি?
1: হ্যাঁ, কিন্তু আপনি কোত্থেকে আসছেন?
2: বলছি, ওনাকে একটু ডাকবেন।
3: কে বৌমা, ওখানে কে কথা বলছে?
1: এদিকে আসুন তো বাবা, এই ভদ্রলোক আপনাকেই খুঁজছেন।
2: হ্যাঁ, মানে মানে আমি একটা খবর দিতে এলাম, আপনার ছেলে
0: সুনির্মল। কি হয়েছে সুনির্মলের?
2: আজ অফিসে ঢোকার মুখে পথ পেরোবার সময়

0: একটা গাড়ির সঙ্গে হঠাৎ তোর
1: হ্যাঁ কি হয়েছে গাড়ির সঙ্গে হঠাৎ তোর কি হয়েছে বলুন না কি হয়েছে
0: অ্যাক্সিডেন্ট আমরা ওকে হাসপাতালে দিয়েছি আপনারা চলুন
1: হ্যাঁ নিশ্চয়ই বোমা বোমা চলো তাড়াতাড়ি চলো আমার হাত পা সব ঠান্ডা হয়ে আসছে
2: বাবা বোমা

0: বাবা বাবা, এরকম ভাবে ভেঙে পড়লে চলবে কি করে বাবা? সারাক্ষণ শুধু বসে বসে ভাবছেন, কখনো কাঁদছেন। শরীরটা যখন আছে খাওয়া দাওয়া তো করতেই হবে বাবা।
1: সবই বুঝি রে মা, সবই বুঝি, কিন্তু কিন্তু মনকে যে কিছুতেই বোঝাতে পারছি না। ছেলেটা সকালবেলা আমাকে প্রণাম করে অফিসে গেল, আর আর সে ফিরল না। এই যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না মা। কত চেষ্টা করলাম, বড় সার্জনকে দিয়ে অপারেশন করালাম, সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সুনির্মল আমাদের ফাঁকি দিয়ে চলে গেল।
0: সবই ভাগ্য বাবা, না হলে এমন হবে কেন? আমিও তো শ্রীমন্তর মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি বাবা। ও যখন ওর বাবার কথা জিজ্ঞেস করে, বাবা কখন আসবে জানতে চায়, আমি কি বলে ওকে বোঝাবো বুঝতে পারি না বাবা। কান্নাই শুধু আমার সম্বল বাবা।
1: হ্যাঁ বৌমা, সুনির্মল আমাদের কাঁদবার জন্য রেখে গেছে। ভাগ্যিস নলিনী আগে চলে গেছে, না হলে সে হয়তো কেঁদে কেঁদেই মরে যেত। একটু ফিরতে দেরি হলেই ছটপট করত, বারবার আমাকে জিজ্ঞাসা করত, হ্যাঁ গো আর সুনির্মলের ফিরতে এত দেরি হচ্ছে কেন? আজ আজ আর তাকে ভাবতে হবে না, আজ আর তাকে জিজ্ঞাসা করতেও হবে না। দেখো তো বৌমা কে এলো।
2: মেসমশাই আছেন?
0: হ্যাঁ আছেন, দাঁড়ান ওনাকে ডেকে দিচ্ছি। বাবা একবার আসুন তো।
1: যাই।
0: এই ভদ্রলোক আপনাকে খুঁজছেন।
2: আমি আপনার ছেলে সুনির্মলের বন্ধু, আমরা এক অফিসে বহুদিন কাজ করেছি। ওর কথা ভাবলে মনটা খুব খারাপ হয়ে যায়।
1: সবই নিয়তি বাবা, নইলে এই বয়সে পুত্র শোক যে কি সাংঘাতিক, তার কাকে বোঝাবো। শুধু একটাই সান্ত্বনা যে তোমার মাসিমা আগেই গত হয়েছেন।
2: আপনি এখন কেমন আছেন?
1: এখন আর কেমন থাকবো বাবা, ওই দিনও কত বাবক্ষয় কেটে যাচ্ছে আর কি।
2: আপনার বৌমা?
1: সেও আছে ওই একরকম, দু বছরের একটা ছেলে আছে, সেই এখন অবলম্ব। বাপের বাড়ির লোক বলতে ওর মা বাবা দুজনেই গত, এক দাদা থাকেন কানাডায়, এদেশে বহুদিন আসেননি।
2: হ্যাঁ হ্যাঁ, সুনির্মলের কাছে শুনেছিলাম যেন।
1: সবই সয়ে যাবে বাবা, সবই সয়ে যাবে। শোক জিনিসটা কম্প দিয়ে আসে জ্বরের মতো, যখন আসে তখন এই জ্বরগ্রস্ত রুগীর মতো আচ্ছন্ন অবস্থা। কেউ হতবাক, কেউ বা তার স্বরে কাঁদে, আবার কেউ কেউ বিকারের রুগীর মতো ভুল বকে। তারপর সময় সবই ভুলিয়ে দেয়।
2: আমি একটা কথা বলতে এসেছিলাম।
1: কথা? কি কথা বলো।
2: আপনার বৌমা মানে দেবযানী দেবী ইচ্ছে করলে একটা চাকরি পেতে পারেন আমাদের অফিসে।
1: চাকরি? চাকরি পাবে তোমাদের অফিসে?
2: হ্যাঁ, কর্মরত অবস্থায় স্বামী মারা গেলে স্ত্রী কিংবা ছেলে বা মেয়েকে সরকার চাকরি দেন, সংসারটা যাতে না ভেসে যায়, ছেলে মেয়ে মানুষ হতে পারে।
1: কিন্তু ও কি চাকরি পাবে? লেখাপড়া তো বেশি দূর করেনি, হায়ার সেকেন্ডারি পাবে।

0: করেছিল, তারপরেই তো বিয়ে হয়ে যায়।
1: আমরা অফিসে কথা বলেছি, অসুবিধা হবে না।
0: আচ্ছা,
1: আপনার মত থাকলে এই দরখাস্তে সই করে দিলেই হবে।
0: আচ্ছা,
1: তারপর ইউনিয়ন থেকে আমরা খুব চেষ্টা করব যাতে উনি তাড়াতাড়ি চাকরিটা পান।
0: আচ্ছা আচ্ছা বাবা।

0: বুঝলে শিবশঙ্কর?
1: কি?
0: সুনির্মলের অফিসে বৌমার একটা চাকরি হয়ে যাবে। হ্যাঁ, অফিস থেকে এক ভদ্রলোক এসে সব বলে গেলেন আমাকে।
1: যা ভালোই হলো সারদা, তোমারও তো বয়স হয়েছে, নাতিটা ছোট, চাকরিটা পেলে সংসারটা ঠিক মতো চলবে। তা কবে থেকে জয়েন করছে?
0: যা বলল তাতে খুব শিগগিরই জয়েন করতে হবে।
1: আচ্ছা,
0: মেয়েটি এমনিতেই দুঃখী, বিয়ের আগেই মাকে হারিয়েছে, বিয়ে দিয়ে বাবাটাও তার মরে গেল, এক ভাই সেও বিদেশে থাকে, খোঁজ খবর নেবার কেউ নেই রে ভাই। সুনির্মলের সঙ্গে বিয়ে হয়ে সুখী হয়েছিল, কিন্তু ভাগ্যে সুখ হইল না।
1: তো নাতিটা আছে তোমার?
0: ওই তো শিবরাত্রির সলতে, ওকে মানুষ করতে হবে, বয়স হয়েছে, কদিন আর বাঁচবো বলো? যখন আমি থাকব না তখন ওদের কি হবে, কে দেখবে ওদের? সরকারি চাকরিটা হলে ওর আর কোনো অসুবিধে হবে না মনে হয়, দাদু ভাইকেও মনের মতো করে মানুষ করতে পারবে, আর তাছাড়া চাকরিতে উন্নতি আছে, ভালোভাবেই ওদের চলে যাবে।
1: না সরদা, আমি ভাবছি সেটা অবশ্য ঠিক, কিন্তু আমি ভাবছি যে বৌমা অফিসে গেলে তোমাকে আর তোমার নাতিকে দেখবে তাকে, মানে তোমার দ্বারা তো ওই ওই ছেলেকে একবার সামলানো অসম্ভব।
0: পাগল নাকি? ওই দোষী ছেলের ঝামেলা আমি নিতে পারি কখনো? ওসব আমার দ্বারা হবে না।
1: তাহলে মানে কি দেখাশোনাটা করবে কে তোমাদের?
0: বৌমা বলছিল চাকরিটা হয়ে গেলে একটা কাজের লোকের ব্যবস্থা করবে, বৌমা অফিস থেকে না ফেরা পর্যন্ত সে থাকবে, ছেলেটাকে সামলাবে, আর আমাকেও দুটি খেতে টেতে দেবে, ঘর সংসারেরও কাজ করবে, এক কথায় আমাদের সবাইয়ের দেখভাল করবে।
1: তা মন্দ নয় অবশ্য, এতে সব দিকই বেশ বজায় থাকবে। আচ্ছা সারদা, বৌমার মাইনে পত্র কিরম গো?
0: আরে ওই সরকারি চাকরি যেমন হয় আর কি, তবে আমার সুনির্মলের মতো কি হবে ভাই?
1: আরে না হলেও সংসারে খানিকটা সাশ্রয় তো হবে, আর বৌমা একটা কি বলবো একটা কাজের মধ্যে থাকবে।

0: দাদু, এই দেখো কত বড় বন্দুক।
1: বিশাল রাইফেল দেখছি। হ্যাঁ
0: দাদু, গুলি করবো তোমাকে।
1: বাবারে, তুমি খুব বিপরীত দেখছি।
0: জানো দাদু, চিড়িয়াখানায় আজ বড় একটা বাঘ দেখেছি।
1: আর কি দেখলে দাদু ভাই?
0: সিংহ, হাতি, শিম্পাঞ্জি, আরো কত পাখি।
1: দুপুরে চিড়িয়াখানায় কি খাবার খেলে দাদু ভাই?
0: চিড়িয়াখানায় কেন খাবো? আমরা কোথায় খেলাম জানো?
1: কোথায়?
0: একটা মস্ত বড় হোটেলে।
1: হোটেলে?
0: হ্যাঁ দাদু, ট্যাক্সি করে আমি আর মা সেই হোটেলে গেলাম।
1: আচ্ছা আচ্ছা।
0: সঙ্গে আর একজন লোক ছিল।
1: লোক?
0: হ্যাঁ দাদু, ওই লোকটা তো আমাকে চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে ছিল। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে সে আদর করলো।
1: আচ্ছা, তা চিড়িয়াখানা থেকে বেরিয়ে তোমরা হোটেলে খেতে গেলে?
0: হ্যাঁ দাদু, চিড়িয়াখানাতে সে লোকটা আমায় একটা লালিপপ কিনে দিয়েছিল আর মাকে একটা আইসক্রিম।
1: তা বন্দুকটা তোমাকে কে কিনে দিল দাদু? মা?
0: দূর, মা

কেন কিনবে? ওই লোকটাই তো আমাকে বন্দুকটা দিল, বলল এটা তোমাকে প্রেজেন্ট করলাম, কি পছন্দ হয়? আমি বন্দুকটা নিতে চাইনি দাদু, কিন্তু মা বলল নাও, নইলে উনি দুঃখ পাবেন, তাই তো নিলুম।

0: বৌমার ব্যাপারটা আমাকে খুব ভাবিয়ে তুলেছে। সেদিন তুমি বললে সিনেমা হল থেকে একজনের সঙ্গে বেরোতে দেখেছ। আজকাল অফিস থেকে ফিরতে প্রায় দেরি হয়। এই তো সেদিন শ্রীমন্ত দাদু ভাইকে নিয়ে চিড়িয়াখানায় গিয়েছিল, সেখানেও এক ভদ্রলোক ওদের নিয়ে গিয়ে হোটেলে খাইয়েছে, বন্দুক কিনে দিয়েছে শ্রীমন্তকে। দেখো এই পুরো ব্যাপারটা আমার মোটেই ভালো ঠেকছে না।
1: এতো বড় সমস্যায় পড়লে ভাই। ভাবছি যে এখন তুমি নিষেধ করলেও বৌমা শুনবে বলে তো মনে হচ্ছে না, বরঞ্চ তাতে অশান্তিই বাড়বে।
0: সেটা অবশ্যই ঠিক।
1: আচ্ছা এমনও তো হতে পারে যে তোমার নাতি যা বলছে সেটা ঠিক নয়, মানে ভদ্রলোক দেবযানী পরিচিত কেউ হতে পারে, চিড়িয়াখানায় হঠাৎ দেখা হয়েছে, তারপর যা হয় একসঙ্গে ঘুরেছে, শ্রীমন্ত ছোট ছেলে ওকে নিয়ে কোনো হোটেলে একসঙ্গে লাঞ্চ করেছে, তারপর আদর করে তোমার নাতিকে টয় গান কিনে দিয়েছে, এতে দোষের কি আছে? হতে পারে। হ্যাঁ
0: কিছু না হলেই ভালো, তবে দিনকাল তো ভালো নয়, তাই ভয় হয় শিবশঙ্কর। শেষ বয়সে আবার কপালে কি আছে কে জানে।

0: বিমলদা,
1: কেন
0: দেখো বোধহয় বৌমা এসছে, দরজা খুলে দাও।
1: বৌদি নয় মেসমশাই, আপনি একবার এখানে আসুন তো।
0: কেউ আবার কোনো দুঃসংবাদ নিয়ে এলো না তো? আরে আসছি। আপনারা?
2: আমি সুনীল গুপ্ত, আর ইনি হচ্ছেন পরেশ গুপ্ত।
0: নমস্কার, আপনারা কোথেকে আসছেন?
2: আমরা ফ্রি স্কুল স্ট্রিটের অফিস থেকে আসছি।
0: দেবজানী ভালো আছে তো? কোনো বিপদ হয়নি তার?
2: না না না, দেবজানী ভালোই আছে, চিন্তার কিছু নেই।
0: যাক মা জানাম, কিন্তু আমাকে আপনাদের কি প্রয়োজন?
2: ব্যাপারটা খুবই সিরিয়াস, তাই আমরা আপনার কাছে এসেছি। আপনি সজ্জন এবং শিক্ষিত ব্যক্তি, এ ধরনের সমস্যার একটা সমাধান খুঁজতেই আপনার সাহায্য দরকার। আর ব্যাপারটা যখন মানে পরেশ, তুমি বলো না।
3: হ্যাঁ, মানে এই দেখুন, সমস্যাটা ঠিক আমাদের নয়, বুঝলেন, আসলে এটা আপনার পুত্রবধূ মানে এই দেবজানীর সমস্যা।
0: দেবজানীর?
3: হ্যাঁ,
2: কথাটা সে নিজেই বলতে পারত, কিন্তু বুঝতেই পারছেন মেয়েরা যতই স্মার্ট হোক না কেন, একটা বিষয়ে তারা ভীষণ লাজুক, মুখ ফুটে সব বলতে পারে না।
0: শোনা, বনিতা না করে দয়া করে সমস্যাটাকে খুলে আমাকে বলবেন?
2: হ্যাঁ, সমস্যাটা হলো দেবজানী এবং আমাদের অফিসের সহকর্মী পরাশরের, ওরা দুজনে দুজনের খুব ঘনিষ্ঠ এবং পরস্পর পরস্পরকে ভালোবাসে।
0: কি বললেন?
2: ওরা দুজনে দুজনকে ভালোবাসে।
0: থামুন থামুন, বাড়ি বই এই খবরটা দিতেই আপনার এসছেন সুনীল বাবু? আমি তো ভেবে পাচ্ছি না একজন ভদ্রলোকের বাড়িতে এই ধরনের খবর দিতে কোনো শিক্ষিত ভদ্রলোক আসতে পারে এইভাবে।
2: এটা কিন্তু আপনার রাগের কথা হলো স্যার।
0: রাগ?
2: দেবজানী আপনার পুত্রবধূ, তার কোনো সমস্যা হলে আগে তো আপনাকেই জানাতে হবে। আর ধরুন দেবজানীর কতই বা বয়স, বাকি জীবনটা বৈধব্যকে মেনে নিয়ে কাটিয়ে দেওয়া সে তো এক ধরনের আত্মনির্যাতন ছাড়া আর কিছুই নয়।
0: আচ্ছা,
3: আসলে আসলে আপনি হয়তো ভাবছেন আমরা বাইরের লোক, আপনাদের পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছি কেন? দেখুন সারদাবাবু, এইসব ব্যাপারে আমাদের মানে অফিসের লোকেদের কোনো স্বার্থ নেই। দেবজানী আমাদের সহকর্মী, যতদূর জানি আপনি ছাড়া তার নিকট আত্মীয় বলতে আর কেউ নেই। মা বাবা দুজনেই পরলোকে, একমাত্র দাদা সেও বিদেশে, না হলে এইসব ব্যাপারে আপনাকে বিরক্ত করতে

0: বুঝেছি বুঝেছি, কিন্তু মনে রাখবেন বৈধব্যের পর আমার সম্মতি ছিল বলেই অফিসের চাকরিটা সে করতে পেরেছে।
1: ঠিকই তো,
0: সে আমার পুত্রবধূ, সুনীল মলের স্ত্রী, সর্বোপরি সে এই বংশের সন্তান, শ্রীমন্তর মা। ছেলেটার দিকটাও তো ভেবে দেখতে হবে।
2: ছেলের চিন্তাটা বরং ওর মাকেই করতে দিন না,
0: তাই নাকি?
2: সন্তানের ভবিষ্যৎ মার চেয়ে বেশি করে আর কি ভাববে বলুন। যতটুকু জানি ওরা শ্রীমন্তকে শান্তিনিকেতন বা অন্য কোথাও রেখে পড়াশোনা করাবে, যাতে ওর ভবিষ্যৎ উজ্জ্বল হয়।
0: বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার! তাহলে ছেলের ভবিষ্যৎ চিন্তাও পর্যন্ত আপনাদের হয়ে গেছে, চমৎকার চমৎকার!
1: এর একটা সহজ সমাধান আপনি কিন্তু করতে পারেন। নিজে উদ্যোগী হয়ে আপনি বিয়েটা দিন না।
0: কি বললেন?
1: হ্যাঁ, মনে করুন না কেন যে দেবযানী আপনার পুত্রবধূ নয়, মেয়ে। তাকে আবার গৃহিণীর আসনে সুপ্রতিষ্ঠিত দেখতে আপনার স্বাদ হয় না? আর পরাশর খুবই ভালো ছেলে, সুপাত্র। শুধু তাই নয়, সে যথেষ্ট উদার। দেবযানীর একটি আগের পক্ষে ছেলে আছে জেনেও তাকে বিয়ে করছে।
0: হ্যাঁ, আমাকে নিজে দাঁড়িয়ে থেকে পুত্রবধূর বিবাহ দিতে হবে। অসম্ভব অসম্ভব, হয় না হয় না, হতে পারে না।
2: আপনি অনুমতি দিলে ভালো, না দিলেও কিন্তু এ বিয়েটা আটকাবে না সারদাপ্রসাদ বাবু।
0: তাই নাকি? তাহলে আর এখানে এসছেন কেন? যান, দয়া করে যান, গিয়ে বিয়েটা তাড়াতাড়ি দিন।
1: হ্যাঁ, তাই দেব। শুধু যাবার আগে আপনাকে একটা প্রশ্ন করে যাই। আচ্ছা, যদি সুনির্মল বাবুর বদলে দেবযানী দেবী মারা যেতেন, হ্যাঁ, তাহলে কি আপনি দাঁড়িয়ে থেকে নিজের ছেলের আবার বিয়ে দিতেন না?
0: ওটা আমার ব্যক্তিগত ব্যাপার।
1: ও,
0: আমি কি করতাম না করতাম সে কৈফিয়ত আপনাদের দিতে যাব না।
1: বাহ,
0: প্লিজ।
2: আচ্ছা আচ্ছা, আজ উঠি স্যার, একটা কথা বলি, রাগ করবেন না। এ বিয়ে হবেই, মানে পরাশর আর দেবযানী বিয়ে করবেই। যতদূর জানি ম্যারেজ রেজিস্ট্রারকে নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছে। জেনে রাখুন, এ মাসেই রেজিস্ট্রি হবে।

0: দাদু ভাই, দাদু ভাই।
1: হ্যাঁ দাদু।
0: তুমি পার্কের ওই দিকটায় গিয়ে খেলা করো।
1: আচ্ছা দাদু, ঠিক আছে।
0: রাস্তায় যাবে না কিন্তু।
1: আচ্ছা,
0: আমি এইখানেই আছি।
1: ঠিক আছে,
0: আজ এসো, এসো, যাও।
2: এসো এসো সারদা, এসো। কি হলো, আজ দাদু ভাই কেউ নিয়ে এসেছো?
0: ও তো আমার সারাক্ষণের সঙ্গী রে ভাই। দাদুকে ছেড়ে ও কাদুর কাছে থাকতে চায় না, ওর জন্যই আমার চিন্তা শিবশঙ্কর।
2: ইয়ে বলছিলাম যে বৌমা মানে দেবজানী কেমন আছে?
0: ভালোই, একটু বেশি রকম ভালোই বলতে পারো। ওদের বিয়ের ব্যাপারটাও পাকাপাকি হয়ে গেছে।
2: সে কি?
0: হ্যাঁ, সেদিন দেবজানীর অফিসের লোকেরা এসেছিল আমার বাড়িতে।
2: হ্যাঁ,
0: একরকম হাসিয়ে গেল আমাকে ওদের বিয়ের ব্যাপারে।
2: কিরকম
0: বলল, আমি সম্মতি না দিলেও এই বিয়ে হবেই।
2: তাহলে তো খুব চিন্তার কথা হলে। আমি বলছি যে এরপর এবার বাকি জীবনটা তুমি কাটাবে কি করে?
0: কেন, শেষ বয়সী মানুষ যা করে ওই করুণাময় ঈশ্বরকেই আশ্রয় করে কাটিয়ে দেবো বাকি জীবনটা।
2: আর সেটা না বুঝলাম, কিন্তু শুধু ঈশ্বরকে আশ্রয় করে কলকাতায় এত বড় একটা বাড়িতে তুমি একা থাকতে পারবে?
0: একা কেন, লোকজন থাকবে, তারাই দেখবে। আর ভালো না লাগলে?
2: ভালো না লাগলে কি করবে?
0: কাশিবাসী হব, না হলে কোনো বৃদ্ধাশ্রমে চলে যাব, সেখানে আমার মতো অনেকেই থাকে, তাদের নিয়ে বাকি দিনগুলো কেটে যাবে। আমার কিছু থোক টাকা দিয়ে দিলেই আমি নিশ্চিন্ত, আর কোনো ঝামেলাই নেই ভাই। শুধু চিন্তা, আমার একমাত্র চিন্তা আমার শ্রীমন্ত দাদু ভাইকে

0: নিয়ে নলিনী নেই, সুনির্মল নেই, দেবযানী ছিল সেও চলে যাচ্ছে, সংসারে নিজের বলতে কেউ থাকছে না যে আমাকে দেখবে।
1: ও
0: কত আশা নিয়ে সংসার করেছিল, সবই অদৃষ্ট। বরাতে সইল না শিবশঙ্কর, বরাতে সইল। আরে দাদুভাই, আরে দাদুভাই একবার রাস্তায়,
1: আরে একা একা দৌড়ছে।
0: হ্যাঁ,
1: আরে আসছে একটা দিক থেকে। আরে এই এই
0: এই দাদুভাই, এই এই সাইকেল সাইকেল দাঁড়ো বাচ্চা, সাইকেল দাঁড়ো সাইকেল, এই ধাক্কা খাবে। দাদুভাই
2: দাদুভাই,
1: বাহ ছেড়ে তুমি একা থাকতে পারবে? হ্যাঁ, যাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে ভয় পাচ্ছ।
0: সত্যি বলেছ, সত্যি, সবই ঠিকঠাক চলছিল, মাঝখান থেকে দীপ জানিয়ে বাদ সাধল, ওর ব্যক্তিগত স্বার্থটাই বড় হয়ে দাঁড়ালো। বুড়ো শ্বশুরের প্রতি ওর কোনো কর্তব্যই নেই। সে যে এইভাবে চলে যেতে পারবে কোনোদিনও কল্পনা করতে পারিনি। তোমাকে দেখলে আমার হিংসে হয় শিবশঙ্কর। কোথায় তোমার সংসার আর কোথায় আমার সংসার?
1: ও কি, আমি ঠিক আছে, এখনো পর্যন্ত ঠিকঠাক চলছে এইটুকুনি বলতে পারো।
0: জানো শিবশঙ্কর,
1: কি
0: আজ সকালে পুরনো অ্যালবামে সুলীন মলের বিয়ের ছবিগুলো দেখছিলাম, শুভ দৃষ্টি, জামাই বরণ, কন্যা সম্প্রদান, আরো আরো কত ছবি। কোনোদিন ভাবতে পারিনি সেদিনের এই ছবিটা বদলে অন্য রূপ নেবে।
1: সারদা সারদা, একটা কথা বলি, দেখো এসব নিয়ে যতই চিন্তা করবে দুঃখ ততই বাড়বে। আসলে কি জানো, আসলে সংসারের চেহারাটাই আলাদা। যতদিন বেঁচে আছো, সক্ষম আছো, ততদিনই তোমার কদর, ততদিনই তোমার সঙ্গে সম্পর্ক, ও গত হলেই চুক্তি ভেঙে গেল, কন্ট্রাক্ট ইজ নাল অ্যান্ড ভয়েড।
0: কি বললে? কন্ট্রাক্ট ইজ নাল অ্যান্ড
1: ভয়েড।
0: তাই যদি হয় তাহলে নলিনীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তার কথা আমার বারবার মনে পড়ে কেন ভাই? জানো, নলিনী বেঁচে থাকলে এর একটা বিহিত না করে সে ছাড়ত না, আর আমারও এই অবস্থা হতে সে দিত না, কিছুতেই দিত না, বিশ্বাস করে সে দিত না।

0: জানো দাদু, মা শ্বশুর বাড়ি যাবে।
1: হ্যাঁ, সে কি, এইটাই তো মা শ্বশুর বাড়ি দাদু ভাই?
0: না গো, অন্য শ্বশুর বাড়ি। বিমলা পিসি বলছিল বিয়ে করে মা শ্বশুর বাড়ি যাবে, আমাকেও নিয়ে যাবে, আমি ওখানেই থাকবো।
1: আমাকে ছেড়ে চলে যাবে দাদু ভাই?
0: বাড়ি আমি কি করব, মা যে আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবে বলেছে। তুমিও আমাদের সঙ্গে চলো না দাদু।
1: না না, তা হয় না দাদু ভাই, সবাই চলে গেলে এ বাড়িতে কে থাকবে? তুমি মাঝে মাঝে আসবে আমার কাছে?
0: এত বড় বাড়িতে তুমি একা থাকতে পারবে দাদু? ভয় করবে না তোমার?
1: আমি কি তোমার মতো ছোট্ট যে আমার ভয় করবে? আমি ঠিক থাকতে পারবো, আর ভালো না লাগলে অন্য কোথাও চলে যাব।
0: তুমি চলে গেলে আমি কার কাজে আসবো? তুমি যাবে না দাদু?
1: না

0: না না, আমি যাব না, যাব না, তাই হবে দাদু ভাই, আমি যাব না। দাদু একটু ভেতর যাও তো দাদু, বেল বাজছে, কে এসছে দেখে।
1: কি আপনি?
2: আগে হ্যাঁ, পরাশরকে কত বোঝালাম, আমার সঙ্গে চল, বিয়ের কথা নিজের মুখেই বলবি, আর অনুষ্ঠানে উপস্থিত থেকে তোদের আশীর্বাদ করতে বলবি। কিন্তু এমন লাজুক ছেলে কিছুতেই আসতে চাইল না। যাক, আপনি বিয়ের কার্ডটা রাখুন, দয়া করে যাবেন।
0: বিয়েটা তাহলে হচ্ছেই?
2: আগে হ্যাঁ, কাল বেলা 11টায় ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে, বিয়ের সময় আপনি উপস্থিত থাকবেন, এইটাই আমরা প্রার্থনা করছি।

0: বাবা বাবা আমাকে আশীর্বাদ করুন বাবা।
1: আমি আমি আশীর্বাদ করার কে বৌমা? ভগবানই তোমাকে আশীর্বাদ করবেন।
0: বাবা আমাকে ক্ষমা করবেন।
1: আজ আমার নলিনী নেই, সুনির্মল নেই, ওরা থাকলে আমাকে ছেড়ে যেতে পারতো না বৌমা। তুমি তো বড় মেয়ে, তাই এই বুড়োটাকে ছেড়ে চলে যেতে পারছ। বয়স হয়েছে, সংসারে সবাই আমাকে একে একে ছেড়ে চলে গেল, নিজের বলতে কিছুই আর রইল না। আমার একমাত্র বংশধর শ্রীমন্ত, সেও আর চলে যাচ্ছে। না না, দুঃখ করার কিছু নেই বৌমা, বোধ হয় এটাই সংসারের নিয়ম। তোমার বাবা বেঁচে থাকলে এমনি করে ছেড়ে চলে যেতে পারতে?
0: আমার অপরাধ নেবেন না বাবা, বাকি জীবনটা একা একা কাটানো বড় কষ্টের, তাই এই নতুন জীবনটা আমি গ্রহণ করতে চলেছি বাবা। জানি না ভাগ্যে কে আছে
1: বৌমা। অনিশ্চয়তার পথে পা বাড়ালে নিশ্চয়তা থাকে না, তবু মানুষ যায়। যেমন মরিচিকার পেছনে ছোটে মানুষ, কেউ সুখী হয় আবার কেউ হয় না। আমার আমার দাদু ভাইকে দেখো, ওর যেন কোনো কষ্ট না হয় মা, যেন কোনো অনাদর না হয়। যদি এই বাড়িতে থাকে, মাঝে মাঝে ওকে এনে আমাকে দেখিয়ে নিয়ে যেও মা।
0: আপনি যতদিন বাঁচবেন যদি এখানেই থাকেন, শ্রীমন্তকে নিয়ে আমি আসবো আপনার কাছে বাবা। বড় হলেও তো আপনার কাছেই থাকবে। আমি আসি বাবা।

0: সারদা আছো নাকি? সারদা
1: শিবশঙ্কর,
0: হ্যাঁ হ্যাঁ
1: এসো ভাই।
0: বাবা কি সারদা, আজই তো দেবযানীর বিয়ে।
1: হ্যাঁ, বেলা 11টায় রেজিস্ট্রি হবার কথা আছে। মাঝে একদিন অফিসের লোক এসে বিয়ের কার্ড দিয়ে আমাকে নিমন্ত্রণ করে গেছে।
0: তোমার নাতি সাহেব?
1: সেও গেছে বৌমার সঙ্গে। কদিন আগে সে বলছিল মায়ের বিয়ে হবে, তারপর মার সঙ্গে শ্বশুর বাড়ি যাবে। বাড়িটা আমার বড় ফাঁকা ফাঁকা লাগছে শিবশঙ্কর।
0: কিচ্ছু করার নেই সারদা, যতদিন

0: পারবে? একাই তোমাকে বাড়িতে থাকতে হবে।
1: ওফ, আমার এই সংসারটা কি ছিল আর কি হলো, ভেঙে চুরে শেষ হয়ে গেল। আর আর আমি সেই ভগ্ন স্তূপের উপর বসে আছি, এবং এর শেষ কোথায় সেটাও আমাকে দেখে যেতে হবে।
0: কিন্তু আমি ভাবছিলাম কি সারদা, যে এই বয়সে তুমি একা এ বাড়িটাতে থাকবে কি করে?
1: না না না, শোনো, ঠিক করেছি কয়েকদিনের জন্য কাশি ঘুরে আসব, তারপর তারপর বাড়িটার একটা ব্যবস্থা পাকাপাকি করেই কাশিতে কোনো আশ্রমে, না হয় বৃদ্ধাশ্রমে গিয়ে থাকব। শিবশঙ্কর, শিবশঙ্কর, এখন আর কোনো কিছুরই চিন্তা করি না, যা হবার হোক, আমি শুধু নীরব দর্শক হয়েই থাকবো, এবং তাই থাকতে হবে ভাই।

0: দরজাটা খুলুন, দরজা খুলুন,
1: কে
0: দরজাটা খুলুন একটু।
1: আপনি এত রাত্রে সঙ্গে শ্রীমন্তকে নিয়ে?
0: এই নিন আপনার নাতিকে। ওহ, কি বিপদ রে বাবা। হ্যাঁ, আচ্ছা বিচ্ছু ছেলে, জানেন ও আজ কি কাণ্ড করেছে?
1: কি করেছে তা কি,
0: কি করেছেটা কি জানেন? আজ রাত্রে ওদের ফুলশয্যা, তা পরাশরের মা বললেন যে শ্রীমন্ত তার কাছেই ঘুমোবে, কিন্তু আপনার নাতির যা গো, সে মায়ের কাছে ভিন্ন আর কারোর কাছে শোবে না। ব্যাপারটা নিয়ে আপনি বুঝে দেখুন, বুঝে দেখুন, ফুলশয্যার রাত্রিরে এই উৎপাত কেউ সহ্য করবে? তখন দেবযানী বলল, এখন থাক, রাত্রিরে ঘুমিয়ে পড়লে না হয় ওকে তুলে অন্য জায়গায় শুয়ে দিলেই হবে।
1: বাহ,
0: সেই মতো সব ঠিকঠাক। তারপর 11:30 নাগাদ বুঝলেন, পরাশর আপনার নাতিকে কোলে তুলতেই বিপত্তি। শ্রীমন্ত যেন খেপে উঠল, আসলে ও যে ঘুমোয়নি, জেগে রয়েছে, পরাশর কিংবা দেবযানী কেউ সেটা টের পায়নি।
1: তারপর কি হলো?
0: আর তারপর কি হলো, পরাশর ওকে কোলে তুলে নিয়ে যেই বাইরে যাবার চেষ্টা করেছে, ব্যাস শ্রীমন্ত যেন মারমুখী হয়ে উঠল। পরাশরের চুল টেনে চশমাটা মেজের উপর আঁচড়ে ফেলে একবারে গালে নাকে মুখে বিশ্রীভাবে কামড়ে খিঁচে দিয়ে সে কেলেঙ্কারি কাণ্ড। তা ঠিক হলো যে আপনার নাতিকে ওই পৌঁছে দিলেই ঝামেলা মিটে যায়। তো এই নিন মশাই, আপনার নাতিকে নিন। ও বলিহারি নাতি মশাই, রাখুন আমি চললাম। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট করো।
1: দাদু ভাই, দাদু এসো আমার কাছে, এসো, কোনো ভয় নেই, এসো। তুমি খুব দুষ্টুমি করেছ ওদের বাড়িতে।
2: জানো দাদু, ওরা কিছুতেই আমার কাছে থাকতে দেবে না। মাও খুব দুষ্টু, আমাকে খালি বকছিল, মারতেও এসেছিল, তাই তো তোমার কাছে চলে এলাম। আমি আর তোমাকে যেটা কোথাও যাবো না দাদু।
3: না দাদু ভাই, না না, তোমাকে কোথাও যেতে হবে না, কোথাও না, তুমি আমার একমাত্র বংশধর, এই বাড়ির অধিকার তো তোমারই দাদু ভাই। তুমি তুমি আমার কাছেই থাকবে দাদু, তুমি আমার কাছেই থাকবে।

বিবল দেব বর্মা রচিত অধিকার নাটকের অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন সারদা প্রসাদ, গোবিন্দলাল গাঙ্গুলী, শিবশঙ্কর, দেবতোষ ঘোষ।

0: জীবন কুমার ঘোষ, পরেশ প্রহ্লাদ চট্টোপাধ্যায়, প্রথম অফিস কর্মী মাধব মণ্ডল, দ্বিতীয় অফিস কর্মী শৈলেন নাথ, শ্রীমন্ত রাহুল দাস, নলিনী সন্ধ্যা দে, স্বপ্না স্বাতী মিত্র এবং দেবযানীর ভূমিকায় যুথিকা দে। সম্পাদনা রামজীবন মিত্র। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শুভমিতা।

0: এতক্ষণ শুনছিলেন শিল্পী শুভমিতার কণ্ঠে আধুনিক গান, 107 FM রেইনবো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। বোম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। বিচারপতি সুজয় পাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী বর্তমানে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। সেজন্য সুপ্রিম কোর্ট কলেজিয়াম গত 6 জুলাই স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শ্রী ঘুগের নাম প্রস্তাব করেছে। দমদম বিমানবন্দরে একাধিক দুর্লভ মাছ উদ্ধার করা হয়েছে। 550টি চান্না বার্কা বা স্নেক হেড ফিশ উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। এগুলির দাম প্রায় কয়েক কোটি টাকা। দমদম বিমানবন্দর থেকে মাছগুলি মালয়েশিয়ায় পাঠানো হচ্ছিল। ঝাড়খণ্ডে পিএসসি ও এসএসসির নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি নিয়ে অচলাবস্থা অব্যাহত। রাঁচিতে সরকার ও আন্দোলনরত ছাত্র সংগঠনগুলির প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফার আলোচনা চলছে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে জেএলকেএম বিধায়ক জয়রাম মাহাতো একদিনের অনশন কর্মসূচি শুরু করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথাযথ প্রতিশ্রুতি পাওয়ার ভিত্তিতেই হরমুজ প্রণালী খোলা হবে বলে ইরান জানিয়েছে। ইরানের নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাকের জোলগাদার যুক্তরাষ্ট্রের কাছে একগুচ্ছ দাবি পেশ করে বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে এই দাবিগুলি পূরণ করতে হবে। দাবিগুলির মধ্যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, সামরিক বাহিনী প্রত্যাহার এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার মতো পদক্ষেপগুলির কথা উল্লেখ করা হয়েছে। চীনের টাইফুন ডলফিনের আশঙ্কায় সাংহাইয়ের 2টি বিমানবন্দরে 1300-এরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। পাশাপাশি ওই অঞ্চল থেকে 3 লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বসন্ত কুমার মেঘাওয়াল হাইজাম্পে রূপো এবং শাহনাজ খান লং জাম্পে ব্রোঞ্জ জিতেছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। বম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। বিচারপতি সুজয় পাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণের পর থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী বর্তমানে এই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। সুপ্রিম কোর্ট কলেজিয়াম গত 6 জুলাই কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে তাঁর নাম সুপারিশ করেছে। দমদম বিমানবন্দরে একাধিক দুর্লভ মাছ উদ্ধার করা হয়েছে। 550টি চানাবার্কা বা স্নেক হেড ফিশ উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। এগুলির দাম প্রায় কয়েক কোটি টাকা। দমদম বিমানবন্দর থেকে মাছগুলি মালয়েশিয়া পাঠানো হচ্ছিল। ঝাড়খণ্ডে পিএসসি ও এসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি নিয়ে অচলাবস্থা অব্যাহত। রাঁচিতে সরকার ও আন্দোলনরত ছাত্র সংগঠনগুলি প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফার আলোচনা চলছে। 4 সদস্যের একটি মন্ত্রী পর্যায়ের দল শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে তাদের সঙ্গে আলোচনা করছে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে জেএলকেএম বিধায়ক জয়রাম মাহাতো একদিনের অনশন কর্মসূচি শুরু করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথাযথ প্রতিশ্রুতি পাওয়ার ভিত্তিতেই হরমুজ প্রণালী খোলা হবে বলে ইরান জানিয়েছে। ইরানের নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাকের জলগাদর যুক্তরাষ্ট্রের কাছে একগুচ্ছ দাবি পেশ করে বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে এসব দাবি পূরণ করতে হবে। এই দাবিগুলির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, সামরিক বাহিনী প্রত্যাহার এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার মতো পদক্ষেপগুলির কথা উল্লেখ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বসন্ত কুমার মেঘওয়াল হাইজাম্পে রূপো জিতেছেন এবং শাহনওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক পেয়েছেন। এর ফলে প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল 0। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে 0 বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
4: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 এফএম রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
6: রোববারেতে রোদ উঠেছে অনেকদিনের পরে, অর্পণার আত্মীয় এখন এফএম রেনবোর ঘরে।
7: গল্পস্বল্প আছে যেমন, তেমনি আছে গান। 2.5 ঘন্টা রেনবো জুড়ে প্রচুর হবে ফান।

0: রোববার সকাল হলেই না আত্রেয় অর্পণ ঠিক তোমার মতোই মাছের বাজারে চলে যায়, তারপরে সব মাছের দাম জিজ্ঞেস করে, কাতলা কত দাম, রুই কত দাম, ইলিশ কত দাম, বাবা সে জিজ্ঞেস করা না ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত ফিশ খেয়েও আলটিমেটলি টাই টাই ফিশের দামটা কত সেটা কিন্তু আমরা কেউ জানি না।
1: সেই জন্যই আমরা কিন্তু ফিশ ফিশ করে কথা বলবো না, আমরা ফিশ নিয়েও কথা বলবো না। একটা খবর পাওয়া গেছে যে রঙিন ফিশ এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে ধরা পড়েছে বেশ কয়েক কোটি টাকার। হ্যাঁ, কিন্তু সে কথাটা আমরা আর ফিশ ফিশ করে বলছি না, আমরা বরং একটা জিনিস যেটা একেবারে ফিশ ফিশ না একেবারে চুপচাপ করতে হয় সে কাজটা হচ্ছে বই পড়া। হ্যাঁ, যারা বই পড়েন তারা কিন্তু একেবারে চেঁচামেচি করে বই পড়েন না, ছোটবেলা আমরা পড়তাম হয়তো কি এরকম করে পড়তুম বটে, কিন্তু যারা সিরিয়াসলি বই পড়েন তারা কিন্তু একেবারে নিঃশব্দে চুপে চুপে একদম পড়ে যান। তো সেই জন্যে তাদের এই ডেডিকেশনটাকে ডেডিকেট করে একটা বই দিন তৈরি হয়েছে, বুক লাভার্স ডে আজকেই সেদিন।
0: ইয়েস, এবং সেই কারণে আমরা একটুখানি গোলমাল করেছি, মানে না আমরা তো সোজা পথে চলার লোক নই। ব্যাপার হচ্ছে যে বুক লাভার্স ডে হলেও একটু ছোটোবেলায় যদি তুমি ফ্ল্যাশব্যাকে চলে যাও রিওয়াইন্ড করে, তাহলে ছোটোবেলায় নিশ্চয়ই এমন কোনো না কোনো একটি সাবজেক্ট ছিল যে সাবজেক্টের বইটা পড়তে তোমার মোটেই ভালো লাগতো না, একেবারে দেখলেই মনে হতো উফ এই সাবজেক্টটা কবে আমার জীবন থেকে যাবে। হোয়াট ইজ দ্যাট সাবজেক্ট, সেই বিষয়টা কি যে বিষয়ের বই পড়তে তোমার ছোট্টবেলায় মোটেই ভালো লাগতো না, সেটা একটু অর্পণা রাত্রিকে জানিয়ে দাও তো 9903655992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে।
1: আমার যে বইটা পড়তে সবচেয়ে বেশি ভালো লাগতো সেটা হচ্ছে সায়েন্স।

0: আপনি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: অনুপম রায় তো একেবারেই মিথ্যে কথা বলেন না, এবং অর্পণাত্রেও তো আরোই মিথ্যে কথা কোনোদিন বলতেই জানে না।
2: হ্যাঁ, আমাদের আরেকটা নাম এভিডেভিট করে যুধিষ্ঠির একবার প্ল্যান করেছি,
1: দুজনেই যুধিষ্ঠির 1 এবং যুধিষ্ঠির 2.0। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবার একটা সত্যি সত্যি কথা তোমাকে বলবো, যেটা শুনলে তোমার মনে হবে প্রথমে মিথ্যে বলতে পারে বা মিথ্যে কথা, কিন্তু এটা একেবারে মিথ্যে কথা নয়।
2: কিউ ক্যা হুই,
1: ক্যা হুই, ও বাত হ্যায় কি লি হুই এন্ড হুয়াং জায়োলিন, ये दोनों 55 মিনিট का गैप में जन्म लिया था। ব্যাপারটা হচ্ছে এটা একটু চাইনিজ গল্প, একটু চীনে যেতে হবে। সেখানে দুটি বাচ্চা, একজনের নাম হুয়াং জালিন, না তখনও তার নাম হুয়াং জালিন হয়নি, সে তখন একটি বাচ্চা, আরেকজন লি হুই, এরা দুজন একই হসপিটালে জন্মগ্রহণ করে। তাদের দুজনের জন্মের মধ্যে গ্যাপ ছিল মাত্র 55 মিনিট, কিন্তু তারপরে ওই যে সমস্ত ওয়ার্ডে সব বাচ্চারা থাকে না, সেইখানে একটা গন্ডগোল হয়েছিল। ওই আইডেন্টিফিকেশন রিস্ট ব্যান্ড বলে যে জিনিসটা হাতে পরানো হয় বাচ্চাদের, সেইটা সেই সময় নার্সরা পরাননি। ফলে কি হলো, তারা পাল্টাপাল্টি হয়ে গেল, মানে লিয়ের বাবা মার কাছে হুয়াং চলে গেল আর হুয়াং এর বাবা মার কাছে লি চলে গেল।
2: এই জন্য আমারও প্রচন্ড সমস্যা হয়, হুই না হুয়া, এখানে তাই হয়েছে, হুই আর হুয়াং তারা কিন্তু উল্টোপাল্টা হয়ে গেছে,
1: উল্টোপাল্টা হয়ে গেছে। এবং এই করেই তাদের দিন গুজরান হচ্ছিল। হুয়াং বেচারা বড়লোক বাড়িতে গেল, তারপর তার জীবনের অনেক চড়াই উতরাই এলো, তারপর ডিএনএ টেস্ট ফেস্ট হলো, করে জানা গেল যে নো, হুয়াং এর ফ্যামিলি হুয়াং এর আসল বাবা মা নয়। এবং লিও সেটা ঘটনাক্রমে জানতে পারে। তারপর তারা একে অপরে বড় হয়ে নিজেদের অরিজিনাল বাবা মাদেরকে খুঁজতে শুরু করে, এবং তারপর যেটা তারা জানতে পারে সেটা আরো বেশি ফিল্মি,
2: কি
1: সেটা হলো যে তারা সারা জীবন মাত্র 4 কিলোমিটারের দূরত্বে মানুষ হয়েছে।
2: আহারে, মানে মানে ই ক্যা করলি, ক্যা করলি লি হুই,
1: মানে সত্যি ইয়ে ক্যা করলি। আসলে জীবনে না মাঝে মাঝে এরকম একটা দুটো গোলমাল হয়ে যায়, তাতে কিচ্ছু করার থাকে না, ওগুলোকে একটুখানি মেনে নিতে হয়। কিন্তু তুমি না গোলমালটা করো না গো, 9903653992 আত্রেবার অর্পণকে লিখে জানিয়ে দাও তো, কোন সাবজেক্টের বইটা তোমার ছোট্টবেলায় একদম পড়তে ভাল লাগতো না?

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
3: আরে ও সম্ভার, কিতনে আদমী থে? সর্দার 25। अबे 25 नहीं, 50 होगा। यहाँ पर भी गलती।
4: अरे ऐसा गलती हो जाता है, तार कारण तुम्हाके तो बोले ची, तुम्हें तो सठिक करे मने करो तो जे छोटबेलाय कोन बोईटा पढ़ते, कोन सब्जेक्टटा पढ़ते तुम्हारे एकदम भाल लगतो ना, आर तुम सेटा 9903659992 ते पाठिए दिएछो व्हाट्सएप किंबा टेक्स्ट मेसेज करे, एखोनो पाठाच्छो, पाठाते थाको, नम्बरटा किन्तु भूल करो ना। हाँ,
5: एर मध्ये प्रचुर परिमाणे SMS चले एसेछे एबं सेई SMS गुलो निये आपात आमादेर ई जार्नी चलबे मोटामुटी 5टा पर्यन्त। तारपर रयेछे आमादेर सेई गल्प स्वल्प असाधारण एकटा इंटरेस्टिंग गल्प, बला जेते पारे कल्पविज्ञानेर गल्प। आमादेर ई पुरो उइकेंडटा जुड़े ফান অ্যান্ড ইন্টারাকশন থাকছে আপনাদের জন্য 107 AIR FM রেইনবোতে।
4: কিন্তু শাওনের জীবনে যে জিনিসটা কোনোদিনই ফান এবং এন্টারটেইনমেন্ট নয়, সেই দুটি জিনিসের নাম হলো ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্স। শাওন বলেছে, ইতিহাস আর পলিটিক্যাল সায়েন্স চিরকাল আমাকে জ্বালিয়ে যাবে।
5: ইতিহাসে সবাই পাতিহাসি হয়।
4: ওরে বাবা, এইবারে একদম মনের কথা। রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছে, আমার গণিত বুক পড়তে ভালো লাগে না।
5: অঙ্কে ঝাড় হবে ঝাড়খণ্ডে থাকলে,
4: কারণ বহুত মাথা লাগিয়ে কাজ করতে হতো সব সাবজেক্টের থেকে, তাই গণিত সাবজেক্ট আমার কাছে বিশ সাবজেক্ট। এই সাবজেক্ট যেদিন ছাড়বো সেদিন ভালো হবে।
5: সেই সত্রে আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল।
4: তাই তাই
5: আমার অঙ্কের মাস্টার মাস্টার অঙ্কে ভুল করেছিলেন।
4: কিরকম?
5: একবার আমি স্কুলে তখন ক্লাস 7 এ

0: আমি হঠাৎ করে অঙ্ক পরীক্ষার রেজাল্ট এলো, দেখলাম আমি 93 পেয়েছে। আমি বলি বাপ রে বাপ, এরকম হতে পারে? আজকে সূর্যটা কেন উত্তর দিকে উঠেছিল? যাকে আমি তো বুক টুক ফুলিয়ে টুলিয়ে কলার ফলার তুলে নিয়ে বলছে, দেখ ভাই তোরা ভাবিস আমি 30 পাবো না, এই হচ্ছে 93। মাস্টারমশাই ডেকে বলে, শোন না তোর নাম্বারটা না একটু গণ্ডগোল হয়েছে। বললাম কি স্যার, 98 হয়ে হবে ওটা? বললো না ওটা উল্টে গেছে, ওটা 39 হবে।
1: ওরে বাবা রে, কি বলবো, এমন ঝটকা, জোরকা ঝটকা, ধীরে সে লাগা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফেতে অর্পণ আর আত্রে রয়েছে আপনাদেরই সঙ্গে। আর 107 AIR FM রেইনবোতে এখন এই উইকেন্ড ক্যাফেতে আমরা আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে ছোটবেলায় কোন বইটা পড়তে আপনার একেবারে ভালো লাগতো না, কিন্তু সেটা জানাবেন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তার আগে একটা ইন্টারেস্টিং খবর রয়েছে। যারা ভাবছেন যে এই দুটো দিন রোদ হয়েছে বা এই দিনটা খুব ভালোই যাবে, জামাকাপড় মেলতে পারবেন, আপনাদের সে গুড়ে বালি, হ্যাঁ বালি নয়, বড় বড় কাঁকড়। কেননা পূর্ব মেদিনী পুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া অঞ্চলে আগামী দু তিন ঘন্টার মধ্যে কিন্তু 30-40 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে আর ভালো বৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তার মানে আপনাদের জিনিসপত্র আবার ভিজতে পারে, আপনি আর যে না হন অন্তত ভিজে হতে পারবেন, মানে ভিজে যেতে পারেন।
2: ওরে বাবা রে বাবা, এইরকম নানা রকম অ্যানালিসিস করতে করতে আপাতত 9903652992 তুমি যা অ্যানালিসিস করে পাঠিয়েছো তোমার সাবজেক্টের অপছন্দ সম্বন্ধে, সেটাই আত্রেয় অর্পণ বলে ফেলুক। সৃজিতা, সৃজিতা বলেছে আমি সবচেয়ে পড়তে ভালোবাসি ইকোনমিক্স, আর একদম ভালোবাসি না ম্যাথস করতে। ব্যাপারটা হচ্ছে

0: এরকমই না জীবনে হয়, যে জিনিসটাতে একটা জিনিস খুব দরকার সেই জিনিসটা ভালো লাগে, কিন্তু আরেকটা জিনিস ভালো লাগে না। ইকোনমিক্স ম্যাথ একসঙ্গে ভালো লাগলে কি ভালোই না হতো,
1: সত্যিই তাই,
0: কিন্তু সবকিছু তো একসঙ্গে পাওয়া যায় না।
1: না, জীবন তো এরকমই, কিছু পাবে কিছু পাবে না, মানে যাকে যার প্রতি তোমার আকর্ষণ রয়েছে, যে মেয়েটিকে তোমার ভালোবাসে ভালো লাগে, সে মেয়েটি তোমার পাত্তাও দেবে না, আর যাকে তুমি দু চক্ষে দেখতে পারো না সে তোমার ঘাড়ে গিয়ে পড়বে।
0: হ্যাঁ, এইরকমই হচ্ছে জীবন, এরই নাম জীবন। ওকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে বলেছো, গুড আফটারনুন অ ও আ দাদা, মানে অয় অর্পণ আয় আত্রেয় আর কি।
1: মানে আমাদের যে নাম উচ্চারণ করতে গেলে আপনাকে বর্ণপরিচয় জানলেই হবে,
0: কিন্তু আসল পরিচয় আমাদের যখন ওই যে একটা বইয়ের সঙ্গে হয়েছিল না ছোটবেলায়, সেই বইটা যে কজনের ভালো লাগতো সেটাই আমার
1: ছোট খোকা বলে অ
0: হ্যাঁ, তারপরে যখন আরেকটু বড় খোকা হলাম তখন আমাদেরকে এই বইটা পড়তে হয়েছিল, এবং এই বইটার কথাই এখন মনিরুদ্দিন বলেছে, বলেছে ছোটবেলায় কেসি নাগের বইয়ের অঙ্ক করতে একদম ভাল লাগতো না।
1: সেম সেম সেম, এই দেখো ভদ্রলোকেই এমন নাগে দংশিলে কেউ শ্বাস নিতে পারে না, জলও চাইতে পারে না। তুমি ভাবো এই ভদ্রলোকের সমস্যাটা কোথায়, মানে তিনি একটা বাঁদর সিম্পল একটা লাঠির ওপর উঠতে যাচ্ছে, বাঁশের উপর উঠতে যাচ্ছে, সে কেন বারবার হড়কে যাবে? এত তেল ঢালবার দরকারটা কি ছিল, কোনো দরকার ছিল
0: না, দরকার ছিল না। আর আমি তো এটা বুঝি না যে ওই যে শ্রমিকরা আসতো তারা হাফ কাজ করে কেন চলে যেত,
1: মাইনেটা দিত কে?
0: আমি তো এটাও বুঝতে পারি না যে এই সমস্ত কাণ্ড কারখানাগুলো হতো কেন, ওই যে কুয়োতে জল ভরে আবার হাফ জল বার করা, এইসব কি বলতো?
1: মানে আমাদের জীবনটাকে শান্তিতে থাকতে দিতেন না, মানে নাগবংশীয় লোকজন তার নামে মামলাও করতে পারতেন চাইলে।
0: ওরে বাবা রে বাবা, আপাতত মামলার দিকে না গিয়ে ওই যে মহাপুরুষেরা যে কথা বলেছেন না সেই কথাই আবার স্মরণ করছি, তারা কিন্তু একদম সদর্পে বলে গিয়েছেন
1: যে ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, অঙ্কেতে মাথা নেই, হয়েছি পাগল।
0: এই জন্যই কবি বলেছেন অঙ্ক কি কঠিন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: মহা সমস্যা, ছোটবেলায় পড়তে বসলে আমার প্রচণ্ড ঘুম পেয়ে যেত এবং তারপর কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করতো না। মানে সত্যি কথা বলতে কি, আমাদের ঘুমানোর জন্য সবচেয়ে বড় ওষুধ ছিল বই পড়া। হ্যাঁ, বই পড়লেই ঘুম, পড়লেই ঘুম, যার জন্য বছরের শেষে মানে ঘুম নয়, ঠিক ডিম্ব যেরকম হয় সেরকম সাইজের নাম্বার আসতো আমার কাছে, গোল মতন। তো সেই অবস্থা কাটাবার পর এরকম প্রচুর সাবজেক্ট জীবনে এসেছে যেগুলো একেবারে পড়তে ইচ্ছে করতো না। তো এরকম আপনাদের কি মনে হয়, আপনাদের কোনটা ভালো লাগতো না মোটেই? আমি জিজ্ঞেস করেছিলাম 9903653992 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলতে যে আপনার কোন সাবজেক্টটা একেবারে পছন্দ ছিল না।
2: এবং অর্জুন সিং তামিলনাড়ু থেকে বলেছেন, স্কুল জীবনে ভৌত বিজ্ঞান পড়তে কিছুতেই ভালো লাগতো না, রসায়নের চ্যাপ্টার দেখলেই আমার মাথা গোলমাল হয়ে যেত।
1: ওরে বাপ রে বাপ, ভৌত বিজ্ঞানকে তো আমি ভূতের চেয়েও ভয় পেতাম, বাপ রে বাপ।
2: অর্ঘ বেরা আমাদেরকে হাওড়া থেকে মেসেজ করেছে, বলেছে যে আমার পাতিহাস পড়তে একদমই ভালো লাগতো না, পাতিহাস বলতে বুঝতেই পারছেন, আরে ইতিহাস বাবা ইতিহাস।
1: এই হাঁস ব্যাপারটা শুনলে মনে পড়ে যায়, এই হাঁস কোথায় থাকে বলতো?
2: কোথায় থাকে?
1: হাসপাতালে।
2: হাসপাতালে?
1: এবং তুমি জানো এটা প্রেমের জন্য আদর্শ জায়গা হাসপাতাল। হাসপাতাল হচ্ছে এই কারণে সবচেয়ে ভালো জায়গা যে ওই সময়ে সবাই প্রচণ্ড ব্যস্ত থাকে, সবাই খুব টেনশন নিয়ে থাকে, তোমার দিকে কেউ তাকাবে না, তোমরা যদি জোড়ায় জোড়ায় যাও কেউ পাত্তাও দেবে না, তারা ভাববে যে নিশ্চয়ই কারোর না কিছু কিছু সমস্যা টমস্যা হয়েছে, সুতরাং ঠিক আছে এটা কোনো বিষয় নয় আর কি, মানে কেউ খেয়ালও করবে না।
2: আসলে ব্যাপারটা হচ্ছে ছোটবেলায় আমরা মন দিয়ে পড়াশোনা করেছিলাম বলেই এখন এরকম দামি কথাগুলো বলতে পারি। 9903653992 তে তুমিও একটু বলে দাও তো, কোন সাবজেক্টটা তোমার ছোটবেলায় একদম ভালো লাগতো না, যেটা আর বইটা খুললেই তোমার মনে হতো ভগবান ফেলেছো।

0: আপাতত তোমাকে আত্র এবং অর্পণের পাল্লায় এনে ফেলা হয়েছে 107 FM রেনবোতে, এবং সেখানে তুমি শুনছো উইকেন্ড ক্যাফে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: একজন প্রচণ্ড অহংকারী ব্যক্তি বলেছিলেন, আজকাল পাঁও জমিন পর নেহি পড়তে মেরে, মানে আজকাল তিনি মাটিতে পা দিয়ে চলেন না। তো সেই রকম অহংকারী ব্যক্তির পাশাপাশি আরেকজনকে পেয়েছি যিনি কিন্তু এরকম অহংকারী হয়ে উঠেছেন দিনকে দিন। তার নাম হচ্ছে রবি তামতা। তিনি উত্তরাখণ্ডের আলমোড়া জেলার কাফলিখান গ্রামের বাসিন্দা। তিনি কি করেছেন, তিনি বলেছেন, না এই পাহাড়ি রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে নামবো না, আমি আমার জন্য একটা গাড়ি বানিয়ে নেব। বলে তিনি একটা ড্রোন টাইপের একটা গাড়ি বানিয়ে নিয়েছেন, এবং দেখতে অনেকটা
3: টাইপের,
2: হ্যাঁ ড্রোনের মতো করে একটা গাড়ি বানিয়েছেন আর কি, এবং সেটা আকাশে ওড়ে।
3: মানে মাটিতে পা পড়বে না বলে গাড়িতে চড়বো না, এবং সেই কারণে গাড়িও আকাশ দিয়ে উঠবে।
2: সত্যি ঘটনাটা ঘটেছে। তিনি কি করেছেন, এই উড়ন্ত গাড়িটার নাম দিয়েছেন হাপিডা স্কাইনেক্স।
3: ওরে বাবা,
2: হ্যাঁ। এবং তার পরীক্ষামূলক উড়ানো সফল হয়েছে। গতকাল তো সমস্ত জায়গাতে তার ভিডিও দেখছিলাম, এবং এটা যেহেতু সম্পূর্ণ বিদ্যুৎ চালিত, ফলত পরিবেশ বান্ধব, এবং এটা থেকে কোনো ক্ষতিকর গ্যাস নির্গত হচ্ছে না, ফলে এই ধরনের যানবাহন আর কি ভবিষ্যতে যে জ্বালানিবিহীন পরিবহনের বিকল্প হয়ে উঠতে পারে সেটা তো বলার অপেক্ষা রাখে না। রবি বলছে যে এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে ভারতে নিরাপদ, সাশ্রয়ী আর পরিবেশ বান্ধব ব্যক্তিগত আকাশযান তৈরি করা।
3: তাহলে কিন্তু মাঝে মাঝে অহংকার করে এরকম দু একটা অসাধারণ জিনিসপত্র বানিয়ে ফেললে হয়।
2: বিশেষত পাহাড়ি এলাকায় যেখানে সামান্য একটু দূরত্ব, ধরা যাক 5 কিলোমিটার যেতে এত ঘুরতে হয়, এত ঘুরে ঘুরে নামতে হয়, সেখানে এই গাড়িটাতে চাপলে স্ট্রেট গিয়ে সহজেই নেমে যাওয়া যেতে পারে কোনো রাস্তায় না গিয়ে। মানে কতটা অহংকার থাকলে সে মাটিতে পা না ফেলে গিয়ে নেমে যাবে কোনো একটা জায়গাতে, ভাবা যায়?
3: আর অহংকার না থাকার কারণে কিংবা অহংকার থাকার কারণে এরকম একটা কার বানিয়ে ফেলেছে, এর জন্য কনগ্রাচুলেশন তো জানাতেই হয়। বাট ওই যে আবার অর্পণ আত্রেয়র মনে হচ্ছে এই হট সিটে বসে, যে ছোটবেলায় যদি একটুখানি ভালো করে পড়াশোনাটা করতাম তাহলে হয়তো এরকম একটা গাড়ি আমরাও তৈরি করতে পারতাম। কিন্তু ওই যে ছোটবেলাকার অপছন্দের বিষয়গুলোই এখনো পর্যন্ত বেশি মনে আছে, তাই এই ধেড়ে বয়সে এসেও তোমাকে জিজ্ঞেস করেছি 9903659992 নম্বরে। তুমি একটু জানিয়ে দাও ছোটবেলায় কোন সাবজেক্টের বইটা পড়তে একদম ভাল লাগতো না, কারণ তখন তোমার মনটা সবসময় উড়ু উড়ু থাকতো।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: গোয়িং ব্যাক টু ছোটোবেলা, এবং ছোটোবেলায় কোন বইটা বা কোন সাবজেক্টটা পড়তে একদম ভালো লাগতো না, তার ভুড়ি ভুড়ি উত্তর 9903658992 ভর্তি। এখন একটু বলি তাহলে যে মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে কি বলেছেন। বলেছেন, প্রিয় অর্পণ দা ও আত্রেয় দা, রিমঝিম বৃষ্টি মন রাঙানো ভালোবাসা জানালাম। একটু আগে কাঠ ফাটার উদ্র ছিল, মুহূর্তের মধ্যে শুরু হয়েছে ঝমঝম বৃষ্টি। সামনে দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে, তাতে ভেসে যাচ্ছে কত জঞ্জাল। যাই হোক, বিষয় বলি, ছোটোবেলায় ইংরেজি পড়তে একদম ভালো লাগতো না, কারণ ইংরেজিতে আমি দুর্বল ছিলাম। সব সাবজেক্টে ভালো নাম্বার পেলেও ইংরেজিতে যা হোক করে পাশ করতাম।
2: সত্যি, আমরা কেন আজও পরাধীন লোকের মতো এই ইংরেজি ভাষার দাসত্ব করবো? অনেক শিখতেই হবে, না শিখলে কি হয় না? আমরা যাবো না আমি ইংল্যান্ডে। এবং তুমি ভাবো, ইংল্যান্ডে যারা যায়, বাচ্চা বাচ্চা ছেলে পুলেদের কি মানে ইয়ে দেখো, মানে তাদের মধ্যে না আমরা ব্যাপার আছে ভাই, আমরা ইংরেজি ছাড়া কথা বলি না।
1: হ্যাঁ, আই টক ইংলিশ, আই ওয়াক ইংলিশ, ওই সমস্ত।
2: আই ইট ইংলিশ,
1: আই ইট ইংলিশ, ওয়াই শুড আই ইট ইংলিশ? আপাতত আই রিড ইওর মেসেজ। হাওড়া থেকে রীতা কি বলছে? রীতা বলছে যে অঙ্ক ওতেই যত আতঙ্ক, করছি আজকে ফাঁস, করতাম টাইয়ে টুয়ে পাশ। এ তো জীবনের একটা সার সত্য, ইউনিভার্সাল ট্রুথের জায়গায় চলে গিয়েছে। ওকে, আবির জানা বারুইপুর থেকে বলেছে, আমার অঙ্কের বই এবং রাষ্ট্রবিজ্ঞানের বই পড়তে ভালো লাগে না, একসঙ্গে ইংলিশ পড়তে একটু বিরক্তি হয়। তো মোটামুটি আবার ওই ইংলিশের দিকে ভোট গেছে। এবারে আসল গল্প ফাঁস হয়েছে, মিরাজ একদম বলেই দিয়েছে। আর

0: সাবজেক্ট, আমি স্কুলেই যাইনি।
1: হ্যাঁ সত্যি স্কুলটা একদম ভালো জায়গা নয়, বিশ্বাস করুন, সেখানে গেলে আপনাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেবে, যখন তখন কান ধরে দাঁড় করিয়ে রাখবে, তারপর সেখানে মানে খুব সত্যি খুব যখন তখন ঠেঙায়
0: ঠেঙায়,
1: হেমং ওখান থেকে বাড়ি যেতেই দেয় না,
0: দেয় না।
1: তুই আমি সেখানে কেন যাবো, এই বদ্ধ গোটা পৃথিবী আমার জন্য অপেক্ষা করছে, আর আমি একটা ঘরের মধ্যে বন্ধ করে আমাকে ঠেঙাবে যখন তখন,
0: মেনে নেওয়া যায় না। ওই জন্যই তো আমাদেরকে এককালে বেনিদাল এবং রণবীর সিং একত্রে বলেছিলেন, সতর্কে বলেছিলেন

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
1: এসে গেছে আপনার জন্য ভীষণ প্রিয়, অসাধারণ, দুরন্ত, দুর্দান্ত, দুর্ধর্ষ, অদৃশ্যপূর্ব, অভূতপূর্ব, ফাটাফাটি এক্সেলেন্ট আর এক গল্প। মোটামুটি 5টা থেকে শুরু হতে চলেছে, সোয়া 6টা অবধি তো

0: চলবেই এমন একটা গল্প। আমরা 6:30 অবধি তো আছি, আপনাদের পুরো গল্পটা শুনিয়ে যাব, এবং এই গল্পটা এমন একটা গল্প যেটা শুনলে আপনার মন আরো চমকে চোদ্দ হয়ে যাবে।
1: কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে সাবজেক্ট তোমাকে ছোট্টবেলায় একেবারে খুব চমকে দিত এবং তোমার ভীষণ বিরক্ত লাগতো, সেই সাবজেক্টটা কি সেটা বিজ্ঞান ক্যাফেতে অর্পণাত্রেও জানতে চায়। এবং তুমি জানিয়েছো, হিয়া, তুমি বলছো যে আমার সব থেকে অপছন্দের সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি আর পছন্দের সাবজেক্ট ম্যাথামেটিক্স। হিয়া, তুমি একই বললে।
2: ম্যাথামেটিক্স আমার মাথাটাই তো কাজ করতো না, বুঝলে কি না? তোমার কথা শুনে আমি একটু, আমার যারা বন্ধু ছিল তাদের মুখটা মনে পড়লো, তারা আমায় যেভাবে অবজ্ঞার দৃষ্টিতে দেখতো, আমি জানি তুমি আমার কথা শুনলে আমার কেউ সেভাবেই দেখবে আর কি।
1: ওকে, গুনগুন হাওড়া থেকে বলেছে যে আমি এখন 11 পড়ি, 1-10 পর্যন্ত পড়েছি, তখন তো সব সাবজেক্ট পড়তে হতো আর সব সাবজেক্টের মধ্যে ওই ম্যাথ আর হিস্ট্রিটা থাকে, তো ওইটাই হলো কাল, এখন হাফ ছেড়ে বেঁচেছি, এখন আমি নিজের পছন্দ মতো সাবজেক্ট নিয়েছি, দিস ইজ কল্ড ট্রু স্বাধীনতা।
0: আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক কিছু চেঞ্জ আসতে চলেছে, কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি সেটা।
1: ওকে, গুড ইভিনিং এ এ আঙ্কেল, আমার কাছে আনফেভারিট সাবজেক্ট হলো ম্যাথ অ্যান্ড জিওগ্রাফি, বিশ্বরূপ সাহা বিজয়গড় থেকে বলে দিয়েছে, আবার সেই অঙ্কের দিকেই ব্যাপারটা ঝুঁকেছে।
0: মোট কথা, সমস্বরে সকলেই বলছেন অঙ্ক কি কঠিন, বাপ রে বাপ।
1: অ্যান্ডি বলেছে যে ইংলিশ পড়তে আগে ভালো লাগতো, এখন ইংলিশটা দেখে ভালো লাগতো না, কিন্তু এখন ইংলিশটা দেখলাম বেশ ইজি, বরং ম্যাথ, ফিজিক্স এবং বাংলা এগুলো খুব হার্ড সাবজেক্টস।
0: আমি কি করতাম জানো তো, অঙ্ক পরীক্ষার সময় আমার বাবার নামটা একটা কার্ডবোর্ডে লিখে সেটা গলায় ঝুলিয়ে যেতাম।
1: আচ্ছা, তাতে কি উপকার পাওয়া যেত?
0: আরে, অঙ্ক প্রশ্নপত্র দেখলে তো বাবার নাম ভুলে যেতাম।
1: ব্যাপারটা হচ্ছে যে এই জন্যই ভিটামিন ডি প্রয়োজন, এবং একটি সানি সানি দিনে ব্লু রঙের পানি পানির পাশে গিয়ে দাঁড়ানো দরকার, হানি সিং আমাদের সেরকমই শিখিয়েছেন।

0: আপনাদের তো বলাই হয়নি যেটা বলার কথা ছিল, আগামীকাল কিন্তু রাস্তাঘাটের অবস্থা একটু চেঞ্জ হতে পারে। মোটামুটি ময়দান যাওয়ার রাস্তা মূলত কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়র রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন, কসুরিয়ানা, কসুয়ারিনা অ্যাভিনিউ, এই সমস্ত এরিয়া মোটামুটি মধ্য কলকাতা যেটা, সেইখানে কিন্তু ট্রাফিকের একটু চাপ পড়তে পারে। ঘটনা হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে প্রথমবার সামিল হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং মোটামুটি একটা বড় মিছিল হতে পারে ধর্মতলার নেতাজি মূর্তির পাদদেশ থেকে, প্রায় 50,000 লোক হতে পারে। ফলত এই দিন অর্থাৎ আগামীকাল সোমবার ওই সমস্ত রাস্তাতে একাধিক জায়গাতে যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়া রেড রোড, খিদিরপুর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ থাকবে, এবং সেই সঙ্গে সঙ্গে সপ্তাহের শুরুতেই একটু সমস্যা হলে আপনারা যাতে কোনো চাপে না পড়েন, অন্য বিকল্প ব্যবস্থা নিতে পারেন, সেই জন্য FM রেইনবো থেকে আমরা আপনাদের জানিয়ে দিলাম সেই কথাটা।
1: আর তুমি জানিয়ে দিয়েছো কোন সাবজেক্টটা তোমার মোটেই নিয়ন্ত্রণে থাকতো না, সবসময় তোমাকে চাপ দিত। এবং রাকেশ দত্তপুর থেকে বলেছে যে ইঞ্জুরিটা পড়তে গেলেই শরীর খারাপ করতো, কি ভয়ঙ্কর বিষয় রে বাবা, বাঙালির ঘরে জন্মেও এর থেকে মুক্তি নেই। আচ্ছা, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে বলেছে সেই সাবজেক্টের নাম হলো সংস্কৃত। রুদ্রনীল সিং ডেবরা, তার কাছে সেই সাবজেক্ট হলো ম্যাথামেটিক্স, ঠিক যেমন আরও কোটি কোটি কোটি কোটি মানুষের কাছে। ওকে, অ্যান্ড অরূপ ভট্টাচার্য মুর্শিদাবাদ থেকে বলেছে ছোটবেলায় সংস্কৃত আমার কাছে ভীষণ কঠিন বিষয় মনে হতো, কোনোদিন ঠিক করে মুখস্থ করতে পারতাম না, নরৌ নরৌ নরা এসব তো কোনোদিনই বুঝতে পারতাম না, তখন শুধু ভাবতাম কে যে সংস্কৃত বিষয়টা চালু করেছিল।
0: কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে সংস্কৃত পড়া পড়া একবার যদি বুঝে যাওয়া যায় থিওরিটা, যে কিভাবে হয় শব্দগুলো তৈরি হয়, তখন মনে হবে ইট ইজ সো ইজি, অ্যাকচুয়ালি নতুন ভাষা চেয়ে ব্যাপার হচ্ছে যে জানে সে জানে। এবং ইন্টারেস্টিংলি সংস্কৃত যদি জানা যায় তাহলে কিন্তু মোটামুটি সারা ভারতবর্ষের সমস্ত ভাষাই মোটামুটি অল্প স্বল্প বোঝা যায়। আমি বলছি উদাহরণ, তামিলে ভাষাটা তার মধ্যে এই 80% হচ্ছে সংস্কৃতের শব্দ। তো এরকমই দক্ষিণ ভারত, উত্তর ভারত সমস্ত জায়গাতেই কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু অনেক সহজে বোঝা যায় যদি সংস্কৃত জানা থাকে।
1: আহা, সেই সময় যদি একটুখানি তোমার অর্পণের সঙ্গে আলাপ হতো তাহলে কত কনফিউশন আজকে একদম ক্লিয়ার হয়ে যেত। আজকে হয়েছে
0: এই যে জ্ঞানী বাবা হয়ে এত সবাইকে জ্ঞান দিতে পারি, এখন গান বাবা হয়ে সবাইকে গান শোনাচ্ছি, একটা ভালো গান ঠিক করেছে আপনাদের জন্য। কিন্তু এটুকু বলে নিই যে আপনাদের জন্য গল্প আসছে ঠিক 5:02 থেকে।
1: আর এই গল্পের আগে একটু হিমু বাঁকুড়া থেকে কি বলেছে বলে দিই। হিমু একদম বইয়ের নাম বলে দিয়েছে স্পেসিফিক্যালি, আমার ঐক্য বাক্য মানিক্য বইটি পড়তে মোটেই ভালো লাগতো না, আমার হিটলার বাবা খুপির আলোয় ওই বইটি খুলে পড়তে বলতো, তেমনি ভয় আমার ঘুম পেয়ে যেত, অমনি আমার পিঠে দুম দুম দুম দুম করে পড়তো,
0: পিঠে তাল, ওরে বাপ রে বাপ।
1: কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইভাবেই সোনামনারা একদিন বড় হয়ে যায় এবং তারপরে জীবন কোথায় নিয়ে চলে যায় তা কে জানে। আপাতত তুমি বরং ওয়েট করো, তোমার জন্য জীবন গল্প স্বল্প নিয়ে আসছে। Stay tuned to 107 FM Rainbow.

0: প্রযুক্তি সময়কাল ও বিশ্বাসের দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে। তিনি বলেন, নাগরিকদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রযুক্তিবান্ধব ও সময়ানুবর্তী নতুন ফৌজদারি আইনগুলি দায়বদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ গরিমেদুর পুলিশ ট্রেনিং স্কুলে মাঠে পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান অনুষ্ঠানে অংশ নেন। ঝাড়খণ্ডে পিএসসি ও এসএসসির নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি নিয়ে অচলাবস্থা অব্যাহত। রাঁচিতে সরকার ও আন্দোলনরত ছাত্র সংগঠনগুলি প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফার আলোচনা চলছে। চার সদস্যের একটি মন্ত্রী পর্যায়ের দল শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে তাদের সঙ্গে আলোচনা করছে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে জেএলকেএম বিধায়ক জয়রাম মাহাতো একদিনের অনশন কর্মসূচি শুরু করেছেন। বম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। বিচারপতি সুজয় পাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণের পর থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপপ্রত চক্রবর্তী বর্তমানে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। সুপ্রিম কোর্ট কলেজিয়াম গত 6 জুলাই কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে তার নাম সুপারিশ করেছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আজ বলেছেন, ইরান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় যুক্ত নেই, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের কথাবার্তা অব্যাহত রয়েছে। সেদেশের সরকারি সংবাদ মাধ্যমে আরাকচি বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার পরিবেশ তৈরিতে বেশ কয়েকটি দেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছে গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প স্বল্প। এখন সময় গল্প স্বল্পের, বুঝলে আত্রেয়?
2: আমার তো ভয় লাগছে, কিন্তু ভয় না পেয়ে তোমাকে গল্পটা শুনতে হবে। আত্রেয় আর অর্পণ তোমাকে শোনাবে, এবং একটু মন দিয়ে শুনতে হবে, তার কারণ এই গল্পটা শোনার পরে তুমি যদি একটু গুছিয়ে লিখে দিতে পারো যে গল্পের কী কী ভালো লাগলো, কী কী খুব একটা ভালো লাগলো না, কী কী আর একটু ভালো হলে ভালো হতো, তাহলে, এবং সেটা তুমি 9903653992 হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে পাঠিয়ে দাও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই সপ্তাহের মঙ্গলবারে যে কুইজওয়ালা হয় রাত্রি 9টা থেকে 107 FM রেইনবোতে, সেই কুইজওয়ালাটা পুরোটা না খেলেই তুমি সেমিফাইনাল রাউন্ডে একদম ডাইরেক্ট এন্ট্রি পেয়ে যাবে।
3: সুতরাং অর্পণ আর আত্রেয় তোমাদের বলছে, কান পেতে রাখো রেডিওতে, রেডিওতে 107 AIR FM রেইনবোতে, যেখানে আসতে চলেছে
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প স্বল্প।
4: আজকের গল্পটি একটি কল্পবিজ্ঞান ভিত্তিক অডিও উপস্থাপনা। এই গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। 107 FM রেইনবো মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং বিজ্ঞানের ইতিবাচক অগ্রগতিকে সমানভাবে গুরুত্ব দেয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন অয়ন রাহার দ্বিতীয় যাত্রী। অয়ন রাহার জন্ম কলকাতায়, কর্মসূত্রে তিনি দেশ বিদেশের বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত। বাংলা সাহিত্যে তার প্রবেশ কমিক্সের হাত ধরে, একটি নামকরা পাবলিকেশন হাউসের সহপ্রতিষ্ঠাতা তিনি। মুরু মায়াবৃক্ষর পাশাপাশি রচনা করেছেন জনপ্রিয় গ্রাফিক নভেল আমি কি সুন্দরী, গল্প থেকে ননফিকশন নানান বিষয়ে লেখালেখি করেছেন। প্রকাশিত হয়েছে প্যারানর্মাল হরর সিরিজ আকাল গলি, আশ্চর্য সাত, বিলয় বিন্দু ইত্যাদি বই। আজকের গল্প অয়ন রাহার দ্বিতীয় যাত্রী, গল্পের কথক অর্পণ, অন্যান্য ভূমিকায় বিহু, আত্রেয়, অরিজিৎ, গোপা ও উজ্জ্বল, গল্পের সূত্রধার সৌম্যি। শুরু হচ্ছে অয়ন রাহার দ্বিতীয় যাত্রী।
5: অনন্ত মহাশূন্যের মাঝে অতিকায় জানলাটার সামনে বসেছিল নীহারিকা। ডান দিকে দৃশ্যমান এক কুণ্ডলী পাকানো নীলাভ ছায়া পথ, ঠিক যেন সুদর্শন চক্র। আর চোখে ঘড়িটার দিকে তাকালো নীহারিকা, সেকেন্ডগুলো একটা একটা করে কমছে।

0: 5 4 3 2 1 সুরেলা কণ্ঠ ভেসে এলো, স্বাগতম বর্ষ 2226। পৃথিবীতে এখন বর্ষবরণের হৈহুল্লোড় চলছে। আলো, শব্দ, মানুষ আর ও এই বিশাল মহাকাশ যানে সম্পূর্ণ একা, কথা বলারও কেউ নেই। ওর যা পরিস্থিতি, সাধারণ মানুষ হলে প্যানিক অ্যাটাক হতো বা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত, কিন্তু নীহারিকা অন্য ধাতুতে গড়া। পৃথিবীর সবচেয়ে কঠিন মহাকাশ প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হয়েছে তার স্নায়ু, তার মন, শরীর আর মানসিক শক্তি দুটোতেই সে গড়পড়তা মানুষের চেয়ে বহু এগিয়ে। তবু এই পরিস্থিতি আলাদা, এখানে না আছে তাৎক্ষণিক বিপদ, না আছে ফেরার আশা, শুধু দীর্ঘ অনন্ত অপেক্ষা। জানালার বাইরে তাকালো ও, অন্ধকার একঘেয়ে। প্রকাণ্ড ছায়াপথটার দিকে তাকিয়ে স্মৃতিমেদুরতায় আচ্ছন্ন হয়ে পড়ছিল ও। মা, বাবা, কলকাতা, সমুদ্র সৈকত, দাদু দিদার সঙ্গে বালির দুর্গ বানানো। দাদুই ছিল ওর সবচেয়ে কাছের মানুষ। দাদু বলতো,
1: বুঝলি দিদি ভাই, এই যে সমুদ্রটা দেখছিস, এটা একসময় অনেক দূরে ছিল, মাঝখানে লোকালয় ছিল, একটা ঘন অরণ্য ছিল যার নাম সুন্দরবন। ধীরে ধীরে সাগরের জল বাড়ল, সব তলিয়ে গেল,
0: সব কিছুর মতো হারিয়ে গেছে নীহারিকার আপন জনরাও। বহুদিন হলো তারা পৃথিবী ছেড়েছেন, আর নীহারিকাও এক অর্থে পৃথিবীর মায়া কাটিয়েছে, তবে সশরীরে। সেই দুর্ঘটনার পর এই মুহূর্তে এই দানবীয় মহাকাশ যানটায় সেই একমাত্র জীবিত প্রাণী। যানটা যেন একটা ভাসমান শহর, কৃত্রিম উপায়ে তৈরি, পৃথিবীর মতো আবহাওয়া, অভিকর্ষ, স্বচ্ছন্দে হাঁটা যায়, নিঃশ্বাস নেওয়া যায়, বিলাসের সব ব্যবস্থা, রাজকীয় আয়োজন। আচমকাই মনে হল ওকে কেউ দেখছে, চোখেতে ঘাড় ঘোরালো।
2: কে কে ওখানে? জিঙ্ক, তুমি?
0: অতিকা জানলাটার সামনে থেকে লাফিয়ে উঠে পড়ল নীহারিকা, তন্ন তন্ন করে খুঁজে দেখলো আশেপাশের সব ঘর, করিডর, কেউ নেই, থাকার কথাও নয়। তবু প্রশ্নটা মাথায় ধাক্কা মারল,
2: তবে কি আর কেউ বেঁচে আছে?
0: ভাবনাটা আসতেই দৌড় দিল হাইবারনেশন রুম বা সুপ্তি কক্ষের দিকে। এই কক্ষেই বৈজ্ঞানিক উপায়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল সবাইকে। দরজা খুলতে নজরে এলো হালকা নীল আলোর নিচে সারি দিয়ে রাখা 16টা স্লিপিং ক্যাপসুল। এই ক্যাপসুলগুলোর মধ্যে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল ওদের। এখন শুধু ওর জায়গাটাই খালি, বাকিগুলোয় নিশ্চল হয়ে শুয়ে 15 জন মহাকাশচারী। নীহারিকা জানে কেউ বেঁচে নেই, তবু এক এক করে পরীক্ষা করল সবকটা ক্যাপসুল। ভুলও তো হতে পারে, হয়তো কোথাও থেকে গেছে প্রাণের ক্ষীণ চিহ্ন, কিন্তু এবারেও আশাহত হল, একজনেরও চোখের পাতা নড়েনি, বাকি জীবনে আর জীবন্ত মানুষ দেখা হবে না। গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে উঠল নীহারিকার।
3: ম্যাডাম, আমাকে ডাকলেন?
0: চমকে পিছনে তাকালো নীহারিকা, ভ্রমটা কেটে গেল। দাঁড়িয়ে আছে জিঙ্ক। জিঙ্ক মানুষ নয়, যদি একদম মানুষের মতো দেখতে, কিন্তু রোবট। মহাকাশচারীদের সাহায্য করার জন্য এরকম বেশ কিছু রোবট এই স্বয়ংক্রিয় যানে আছে।
2: তোমাকে বলেছি না আমাকে ম্যাডাম বলবে না?
3: ভুলে যাওয়ার জন্য দুঃখিত, মিস নীহারিকা।
2: তাও মানুষের কলা শুনতে পাচ্ছি। দুধের স্বাদ অন্তত ঘুলে মিটছে।
3: ঘোল কি আমি ঠিক বুঝলাম না, তবে এই মুহূর্তে আপনাকে একটু ডিপ্রেসড দেখাচ্ছে, একটা মেডিকেল চেক আপ দরকার। আপনি যদি চিকিৎসা কক্ষে আসেন।
2: চলো।
0: পরীক্ষা চলতে লাগলো।
2: আচ্ছা জিঙ্ক, তুমি কি আরেকবার বলবে কিভাবে আমি রানে বেঁচে গেলাম?
3: অবশ্যই মিস নীহারিকা, আপনি যতবার জিজ্ঞাসা করবেন ততবার বলবো। 265 ঘন্টা আগে চক্র গ্যালাক্সির শেষ প্রান্ত দিয়ে যখন আমাদের মহাকাশ যানটি যাচ্ছিল, একসঙ্গে 31 উল্কাপিণ্ড ছুটে আসে, আমাদের দিকে ধেয়ে আসে, একটির সঙ্গে হালকা সংঘর্ষ হয়। দুর্ভাগ্যবশত আঘাত লাগে আপনাদের যেখানে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল সেই হাইবারনেশন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশে। সিস্টেম বিকল হয়ে যায়, ফলত সবাই মারা যান, একমাত্র আপনি ছাড়া।
2: এটাই তো আমার প্রশ্ন, আমি কি করে বেঁচে গেলাম?
3: এই বিষয়ে আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। আমি আপনাকে সাহায্য করতে পারছি না বলে দুঃখিত, তবে আমি আপনাকে ক্যাপসিউল থেকে বাইরে বেরিয়ে আসতে সহায়তা করেছি।
0: নীহারিকা ওর প্রশ্নের উত্তর পেল না। জিং তার পরীক্ষা শেষে বলল,
3: আপনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, তবে মানসিক সক্ষমতা প্রায় 60% কমেছে। আপনার জন্য কিছু পছন্দের খাবার প্রস্তুত করব।
0: নীহারিকার চোখে ক্ষীণ হাসি।
2: তুমি বাঙালি পথ রান্না করতে পারবে?
0: কিছু মুহূর্ত নীরব থাকলো জিঙ্ক, সম্ভবত তথ্য ভাণ্ডার খুঁজে দেখছে।
3: পারবো, তবে খেতে কেমন হবে সেটা আপনি বলবেন, আমি চেষ্টা করতে পারি।
0: নীহারিকা জানে এই মহাকাশ যানে কিচেন আছে, অডহিল হিমায়িত খাবারও আছে, পানীয় আছে, আছে লাইব্রেরি, বিশ্বের সেরা সব সিনেমা ও গানের সম্ভার, বিলাসের সব উপকরণ। ও ঠিক করল যে কদিন বাঁচবে আয়েস করেই বাঁচবে। মহাকাশে কিবা দিন কিবা রাত, তবু পৃথিবীর সময় মেনেই একটা রুটিন বানিয়ে নিয়েছে নীহারিকা। কলকাতায় এখন গভীর রাত, সেই হিসেবে এখন তার ঘুমের সময়। বিছানায় শুয়ে একটা বই নিল সে, কিন্তু দুপাতার বেশি এগোতে পারল না। চোখের সামনে ভেসে উঠল যাত্রা শুরুর দিনগুলোর কথা, লোকজন, মিডিয়া, সবকিছুর ফোকাসে ওরা, আর সে বহুল আলোচিত মহাকাশ মিশন ইনফিনিটিকা। এরই মধ্যে চাঁদ এবং মঙ্গলে কৃত্রিমভাবে মানুষের বসবাসের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে, সেখানে মানুষের কলোনি তৈরি হয়েছে, কিন্তু অন্য নক্ষত্রমণ্ডলীতে যাওয়ার প্রচেষ্টা এই প্রথমবার, যার লক্ষ্য পৃথিবী থেকে বেশ কিছু আলোক বর্ষ দূরে প্রক্সিমাস নক্ষত্রমণ্ডলীর আর্থ 2 গ্রহে পদার্পণ করা। গ্রহটা পৃথিবীর প্রায় হুবহু প্রতিরূপ। এই মিশনের দুঃসাহস দেখিয়েছিল ইনফিনিটিকা কোম্পানি। তাদের লক্ষ্য কেবল অন্য গ্রহে যাওয়া নয়, বরং মানব জাতিকে একটি বহুগ্রহীয় প্রজাতিতে রূপান্তর করা। কোটি কোটি আলোকবর্ষ দূরের পথ খুব অল্প সময়ে পার হওয়ার জন্য অদৃশ্য সুড়ঙ্গ পথে মহাকাশযান চালানোর পদ্ধতি বা ওয়ার্মহোল নেভিগেশন গবেষণার পথিকৃত তারাই। পৃথিবীর মহাবিত্তবানদের বিপুল বিনিয়োগ রয়েছে ইনফিনিটিকাতে। প্রশান্ত মহাসাগরের গভীরে এক কৃত্রিম দ্বীপে তাদের সদর দপ্তর, পৃথিবীর কক্ষপথে তাদের নির্মিত বিশাল উৎপাদন কেন্দ্রে রোবটেরা বানায় মহাকাশযানের কাঠামো। আর এই স্বপ্নের প্রকল্পের নেতৃত্ব যিনি দিয়েছেন সেই দূরদর্শী বিজ্ঞানী ম্যাডাম আকিশিনো নীহারিকার কাছে ভগবানের চেয়ে কম নন। প্রক্সিমাস মিশনের জন্য সারা বিশ্ব থেকে নির্বাচিত করা হয় 16 নভোচারীকে, যাদের মধ্যে নীহারিকাও ছিল। ম্যাডাম আকিশিনোর কথাগুলো কানে বাজছিল।
4: এই দীর্ঘ পথ অতিক্রম করার আমরা বানিয়েছি একটি বিশেষ হাইবারনেশন ক্যাপসুল। এখানে এক প্রকার জেলির মতন তরলের মধ্যে একটি বিশেষ প্রক্রিয়ায় প্রায় 100 বছরের জন্য ঘুম পাড়িয়ে রাখা যায় মানুষকে। অতি শীতল বিলম্বন পদ্ধতিতে শরীরের তাপমাত্রা ধীরে ধীরে হিমাঙ্কের নিচে নামানো হবে। সম্পূর্ণ থামিয়ে দেওয়া হবে হৃৎপিণ্ডের স্পন্দন, কোষের ক্ষয় প্রায় শূন্যে নেমে যাবে, আর সময়কে জয় করতে গভীর স্নায়ু সংকেত ব্যবহার করে মস্তিষ্ককে একটি অন্তহীন স্বপ্নহীন ঘুমে ডুবিয়ে রাখা হবে। সবশেষে যখন আপনারা জেগে উঠবেন, আপনাদের মনে হবে মাত্র কয়েক মিনিটের একটি গভীর ঘুম দিয়ে উঠলেন, যদিও বাইরে পেরিয়ে গেছে আস্ত একটি শতাব্দী।
0: সারা ঘরে তখন হাততালির ঝড় উঠেছিল। দিনটার কথা ভেবে মনটা বিষণ্ন হয়ে গেল নীহারিকার।
2: এত বড় একটা মিশন, এত আয়োজন, আর একটা সামান্য যান্ত্রিক ত্রুটি, বাকিদের মতোই আমাকেও মৃত্যু কেন আপন করে নিল না কে জানে। মহাকাশযানে যা ব্যবস্থাপনা রয়েছে, সারা জীবন রাজকীয়ভাবে কেটে যাবে, সব পাবো আমি, শুধু পাবো না একটা কথা বলার মানুষ।
0: বর্তমান পরিস্থিতি জানিয়ে এমত অবস্থায় করণীয় কি সেটা জানতে চেয়ে ম্যাডাম আকেশিনের কাছে জরুরি বার্তা পাঠিয়েছেন নীহারিকা।
2: কিন্তু বার্তাটা কি আদৌ পৌঁছেছে? পৌঁছলো উত্তর আসতে কত সময় লাগবে কে জানে।
0: মহাকাশযান এখন এমন এক বিন্দুতে যেখান থেকে পৃথিবীতে ফেরা প্রায় অসম্ভব, গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত, দুই পথেরই শেষটা এক, বার্ধক্য, মৃত্যু। হাইবারনেশনে পড়ে থাকলে অবশ্য কৃত্রিমভাবে বয়স আটকে রাখা যেত, কিন্তু সেটাও তো বিকল। সুতরাং নীহারিকা আমৃত্যু মহাকাশের নিঃসঙ্গ কারাগারের বন্দিনী। এরই মাঝে আরো কিছুদিন কেটে গেল। মহাকাশযান এগিয়ে চলেছে অজানার দিকে। যানের করিডোরগুলো ছিল সাদা জ্যামিতিক নকশায় ঘেরা, যেখানে সিলিংয়ের নীলচে আলো দেয়াল বেয়ে ঝর্ণার মতো নেমে আসত। মাঝে মাঝে কাচের ওপারে চোখে পড়ত মহাকাশের আদিগন্ত শূন্যতা, আর যানের বিশাল ইঞ্জিনের মৃদু স্পন্দন পুরো কাঠামোটিকে এক জীবন্ত দানবের মতো সারাক্ষণ কাঁপিয়ে রাখত। একদিন ঘুম থেকে উঠে সবে জিঙ্কের বানানো প্রাতরাশ সারতে যাচ্ছিল নীহারিকা। আশঙ্কায় একটা ঘটনা সবকিছু ওলট পালট করে দিল। একটা ভাঁজ করা সাদা কাগজ দেখল টেবিলের উপরে।
2: আশ্চর্য, এটা কোথা থেকে এলো?
0: কাঁপা কাঁপা হাতে খুলে দেখল একটা চিঠি।
5: আমার প্রিয় হলুদ পাখি, আজ স্কুল থেকে ফেরার পথে তুমি আনমনে গান গাইছিলে, আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি। আজ সারা রাত তোমার গান আমার সঙ্গে থাকবে।
0: নীহারিকার আচমকাই মনে হলো যেন বিদ্যুতের তারে হাত দিয়ে ফেলেছে। এ তো অবিশ্বাস্য! চোখের নিমিষে বহু আলোক বর্ষ দূরের অতীত পৃথিবীতে মন পৌঁছে গেল নিমেষে। নীহারিকা তখন সদ্য কিশোরী, তাকে কেউ চিঠি লিখত হলুদ পাখি সম্বোধনে। ঠিক এরকমই বেশিরভাগই দু তিন লাইনের চিঠি, নামহীন চিঠি, কখনো কবিতা, কখনো ছবি। কোনো চিঠিতে নীহারিকার প্রতি শুধুই নিঃশব্দ মুগ্ধতা। এককালে সাধারণ মানুষ থেকে সাহিত্যিকরা তাদের মনের কথা জানিয়ে চিঠি লিখেছে, কিন্তু এই যুগে কাগজে কেউ চিঠি লিখছে ভাবনাটাই এক প্রকার অবিশ্বাস্য ছিল। তাই রহস্যটা তাকে টানত আরো বেশি। অদেখা মানুষটার প্রতি জন্মেছিল অদ্ভুত আকর্ষণ।
2: জিঙ্ক!
0: নীহারিকার চিৎকারে করিডোর কেঁপে উঠল। কিছুক্ষণের মধ্যে হাজির জিঙ্ক।
2: এটা কি?
0: কাগজটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে জিঙ্ক বলল,
3: এটা একটা কাগজ, এর মধ্যে কিছু লেখা আছে।
2: কে লিখেছে? তুমি?
3: এটা কে লিখেছে আমি জানি না, আমি লিখিনি।
2: একদম মিথ্যে কথা বলবে না, এখানে আমরা ছাড়া আর কে আছে?
3: আমি কেবল তথ্য বিশ্লেষণ করি, মিথ্যা বলা আমার প্রোগ্রামে নেই।
2: হায় ভগবান, এটা কার পাল্লায় পড়লাম আমি? তাহলে চিঠিটা দিল কে, ভূতে?
0: জিঙ্ক খানিকক্ষণ চুপ করে থেকে গড়গড় করে বলতে লাগলো,
3: চিঠিটা ভূত দিয়েছে এই তত্ত্বটি গাণিতিকভাবে অসম্ভব, কারণ কোনো নিরাকার সত্তার পক্ষে কলম ধরা অসম্ভব। আমার লজিক্যাল অ্যানালিসিস বলছে, হয় এটি এমন কেউ পাঠিয়েছে যে নিজের পরিচয় লুকোতে চায়, যার খবর আমরা এখনো জানি না, অথবা ম্যাডাম আকিশিনোর মতো কেউ হয়তো এমন কোনো প্রযুক্তি ব্যবহার করছেন যা সাধারণ মানুষের কাছে অলৌকিক মনে হচ্ছে। আমি কি আর অন্য কোনো তত্ত্ব দেব?
2: ও গড, কার পাল্লায় পড়লাম আমি! আমার ইচ্ছে করছে, এক্ষুনি তোমাকে চুপ করিয়ে দিই।
0: আরো কিছু বলতে যাচ্ছিল জিঙ্ক, কিন্তু ওকে চলে যেতে বলে চিঠিটা নিয়ে আবার বসল নীহারিকা।
2: যদি সত্যি জিঙ্ক না হয় তাহলে কি এর মানে? কি এই যাত্রাপথে আমি একা নই? কিন্তু যদি কেউ থেকেও থাকে, সে কে? আমার একান্ত গোপন কথা সে জানল কি করে? তাহলে কি ছোটবেলার সেই অদেখা মানুষটিও আমার সঙ্গে এই অনন্ত সফরে রয়েছে? এটা সম্ভব? নাকি সিঙ্কের কথা মতো এটাও ম্যাডাম আকিসিনোর কোনো চমক? কিন্তু সেটাও বা হবে কি করে? শুধু ম্যাডাম কেন, কাউকেই তো চিঠির কথা বলিনি কোনোদিন।
0: মাথা কাজ করছিল না নীহারিকার। এই চিঠিগুলো যে লিখত সে কিন্তু কোনোদিন সামনে আসেনি। হাই স্কুল অব্দি টানা আসে চিঠি পেয়ে গেছে, নানান উপায়ে চিঠি ঠিক চলে এসেছে তার কাছে। কত চেষ্টা করেছে জানতে প্রেরকের পরিচয়, কত রাত বিনিদ্র গেছে তার কল্পনায়, কিন্তু সে রয়ে গিয়েছিল অন্তরালেই। কেন সেই উত্তরও ওর জানা নেই। আজ এই অনন্ত একাকিত্বে সেই স্মৃতি ফিরে এলো মহাকাশ ঝড় হয়ে। পরের দিন আবার চিঠি পেল, একইভাবে টেবিলে রাখা। আবারও ডাক পড়ল জিঙ্কের। সে যথারীতি বলল কাউকে দেখেনি। ছটফটিয়ে উঠল নীহারিকা। নীহারিকা ছুটে বেড়ালো জানের এ প্রান্ত ও প্রান্ত। শেষে কাউকে দেখতে না পেয়ে চিৎকার করে উঠল,
2: কে কে তুমি চিঠি লিখছো? দয়া করে সামনে এসো। তোমায় একটিবার দেখার জন্য এতগুলো বছর আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছি। আমার সঙ্গে এভাবে আর লুকোচুরি খেলো না।
0: কিন্তু কেউ উত্তর দিল না। পরপর চার দিন চিঠি এলো। নীহারিকা তাকে ডাকলো, তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কাউকে পেল না। অবশ্যই স্বয়ংক্রিয় যানটি এতটাই বিশাল যে কেউ লুকিয়ে থাকলে তাকে খুঁজতে বছর ঘুরে যাবে। এত রহস্য সহ্য হচ্ছিল না। অনেক ভেবে ও সিদ্ধান্তে এলো এটা ম্যাডাম আকেশিনের কাণ্ড। নীহারিকার জীবনে এই ভদ্রমহিলার অবদান বোধহয় তার নিজের মায়ের চেয়ে কোনো অংশে কম নয়। কলকাতায় সেবার বিধ্বংসী ভূমিকম্প হল। তখন সে কলেজে ভর্তি হবার প্রস্তুতি নিচ্ছে। এই ভূমিকম্পে পুরো পরিবারটাই শেষ হয়ে গেল, বহু ক্ষয়ক্ষতি। এই বিপর্যয়ের মাঝেই শহরটার দখল নিল একদল মাফিয়া। ধ্বংসস্তূপের শহরে পরিবার হারানো এক কিশোরী তখন বাঁচার আপ্রাণ চেষ্টা করছে, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে আশ্রয় খুঁজছে। তখনই ধরা পড়ল সেই মাফিয়াদের হাতে। ওকে অপহরণ করে নিয়ে রাখা হলো মাটির নিচের একটা বেসমেন্টে। সেখানে ছিল আরো কিছু অনাথ মেয়ে, হয়তো কোনো নরকে বিক্রি করে দিত। কিন্তু কিভাবে যেন ততদিনে ম্যাডাম আকিশনো শহরের নিপীড়িতদের মাসিহা হয়ে উঠলেন। তার কল্যাণেই মুক্তি পেল নীহারিকা। শুধু মুক্তি পাওয়াই নয়, নীহারিকার বিদ্যাবুদ্ধির পরিচয় পেয়ে তাকে নিজের খরচে পড়াশোনা শিখিয়ে এই ইনফিনিটিকার পথ সুগম করেছিলেন সেই ভদ্রমহিলা। সেই ভূমিকম্পের পর নীহারিকার জীবনের গতিপথ বদলে যায়। বিভিন্ন দেশ ঘুরে যখন সে শহরে ফেরে তখন শহরটা বদলে গেছে। বলাই বাহুল্য, নীহারিকার খোঁজ সেই চিঠির প্রেরকের পাওয়ার কথা নয়। নীহারিকাও ভেবেছিল হয়তো ভূমিকম্পের পর সে হয়তো বেঁচে নেই। ম্যাডাম আকিশিনোকে জীবনের সব কথা বললেও সেই চিঠির কথা বলেনি। তাহলে কি স্মৃতি থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে? নীহারিকা খাবার টেবিলে বসে জিঙ্কে জিজ্ঞাসা করল,
2: আচ্ছা তুমি ম্যাডামের সম্পর্কে কি কি জানো যা সচ

0: কেউ জানে না গোপন কিছু?
1: আগে আপনি বলুন আপনি কি কি জানেন, সেই বুঝে আমি বলবো।
0: জানি অনেক কিছুই, আবার হয়তো সেরকম কিছুই না। আমি যেদিন প্রথম ওকে দেখেছিলাম আমার মনে হয়েছিল তিনি বর্তমানের চেয়ে ভবিষ্যৎকে বেশি দেখতে পান। তার চোখ দুটো ছিল আশ্চর্য রূপালী, শান্ত কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা কেউ মানতে বাধ্য। তিনি বলতেন কোনো দেশ নয়, তার আনুগত্য কেবল বিজ্ঞানের প্রতি। এছাড়াও ওর সম্পর্কে অনেক কানাঘুষো শুনেছিলাম।
1: কিরকম?
0: অনেকে বলতো আকিসিনো আসলে অন্য কোনো উচ্চতার সভ্যতা থেকে প্রাপ্ত সংকেত অনুবাদ করে এই বিশেষ অ্যালগোরিদম তৈরি করেছেন, যা শত বছর ধরে মানুষকে বাঁচিয়ে রাখতে সক্ষম। এটাও শুনেছিলাম তিনি নিজের শরীরে প্রথম হাইবারনেশন প্রযুক্তি এবং জেনেটিক মডিফিকেশন প্রয়োগ করেছিলেন।
1: আমিও এসব শুনেছি। তার অতীত ইতিহাস রহস্যে ঘেরা। তার বয়স এখন কত তা কেউ নিশ্চিতভাবে জানে না। অনেকে বলেন তিনি নাকি গত 80 বছর ধরে একই বয়সে স্থির আছেন। এছাড়া তার নামেই বিশ্বের সেরা বিজ্ঞানীদের আকিসিনো পুরস্কার দেওয়া হয়। কিন্তু তার এক আশ্চর্য শখ আছে, তা হল বিলুপ্ত হয়ে যাওয়া দুর্লভ উদ্ভিদদের চারা সংগ্রহ করা এবং তাদের মহাকাশে বাঁচার উপযোগী করে তোলা।
0: আচ্ছা জিঙ্ক, তোমার কি মনে হয় আমার অজান্তে আমার স্মৃতি চুরি হওয়া সম্ভব?
1: বিশ্ব কাউন্সিলের নিয়ম অনুযায়ী মানুষের স্মৃতির অধিকার একমাত্র সেই মানুষেরই। স্মৃতি নিষ্কাশন করা নিষিদ্ধ, ঠিক মানুষের ক্লোন বানানোর মতোই। আপনি কি ম্যাডামকে সন্দেহ করছেন?
0: ছি ছি, কি যে বলো তুমি, ম্যাডামের মতো দেবতুল্য মানুষ সম্পর্কে এটা ভাবাও পাপ।
2: তবে নীহারিকা কোনো সমাধান সূত্রে আসতে পারল না। কিন্তু এটাও ঠিক, আলোকবর্ষের হিসেবে ওরা এখন এতটাই দূরে, এই মহাকাশযানের দুর্ঘটনার খবর গাণিতিক নিয়মে এখনো ম্যাডামের কাছে অজানা থাকার কথা। কিন্তু চিঠির রহস্য দিন দিন ঘনিয়ে উঠল। চিঠিতে এমন এমন কথা লেখা থাকতে শুরু করল যেগুলো নীহারিকা প্রায় ভুলেই গিয়েছিল। ছোটবেলার খুঁটিনাটি ঘটনা, সে অচেনা মানুষটি তাকে যে পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করেছিল এবং সব কিছু মনে রেখেছে ভেবেই আশ্চর্য হয়ে গেল এবং তার জেদ আরও বেড়ে গেল। পরদিন নীহারিকা একটা ফোন দিয়ে আটল, ঠিক করল না ঘুমিয়ে সারা রাত্রি ঘাপটি মেরে পড়ে থাকবে। যেমন ভাবা তেমনি কাজ, চুপচাপ ঘুমের ভান করে শুয়ে রইল। তারপর কখন যে সে ঘুমিয়ে পড়ল তার নিজেরও মনে নেই। আর সকালে উঠে যথারীতি চিঠি পেল। পরদিন জিঙ্ককে জিজ্ঞেস করল,
0: এই যে জিঙ্ক বাবাজি, আজকে তুমি দরজার পাশে কোথাও লুকিয়ে থাকবে, আর লক্ষ্য রাখবে যদি কেউ চিঠি দিতে আসে তাকে পাকড়াও করবে। আর এত কিছু পরেও যদি চিঠি আসে আর তুমি তাকে ধরতে না পারো তাহলে বুঝবো তুমিও এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।
2: তবে পরদিন একটা মজার কাণ্ড হলো। সকালে উঠে টেবিল আর চিঠি দেখতে পেল না, জিঙ্ককে ডাকলো।
0: কেউ এসেছিল রাতে?
1: না, আমি কাউকে দেখিনি।
2: জিঙ্ক চলে যাওয়ার পর নীহারিকা দেখলো ওর পিঠে একটা কাগজ সাঁটা, সেখানে লেখা,
3: দারোয়ান মশাই কিন্তু রাত্রিবেলা ঘুমোচ্ছিলেন।
2: ঠোঁটের কোনে একটা হাসি খেলে গেল নীহারিকার। মানুষটা রসিক। একই সঙ্গে এটাও প্রমাণ হচ্ছে যে এই চিঠি ম্যাডাম লিখছেন না। পরক্ষণেই হাসিটা মিলিয়ে গেল অভিমানে। সেদিন সারা দিন কিচ্ছু খেল না নীহারিকা, গোঁজ হয়ে বসে রইল ঘরে, কিচ্ছু ভালো লাগছে না। অন্ধকার জানালার ওপারে তাকিয়ে রইল, নিজের জীবনের মতোই গভীর শূন্যতা সেখানে। রাত নামল, জিঙ্ককে বলে দিয়েছে রাতে ও খাবে না। শরীরের ভেতর অজানা অস্বস্তি হচ্ছে। নীহারিকা ঘরে পায়চারি করতে করতে নিজের মনে কথা বলছে,
0: সে যে আমাকে ভালোবাসে সেটা অনেকদিন আগেই চিঠিতে লিখেছে, কিন্তু সামনে আসে না কেন? সে দেখতে কেমন? নাকি বয়সে অনেক বড়? নাকি অন্য কোনো কারণ আছে যার জন্য আমার সামনে আসতে দ্বিধাবোধ করছে? কিন্তু সে যেমনই হোক তার জন্য আমার হৃদয়ের দরজা যে খোলা, এটা আমি তাকে জানাবো কেমন করে?
2: নীহারিকা নিজেকে সামলাতে পারল না, চোখের কোনায় টল টল করছে মুক্তো দানা।
0: আমি তোমাকে ভালোবাসি সেই ছোটবেলা থেকেই, আর আমার সঙ্গে লুকোচুরি খেলো না প্লিজ, একটিবার দেখা দাও।
2: আচমকাই মাথাটা যেন চক্কর দিয়ে উঠল, মনে হলো সামনে কেউ দাঁড়িয়ে, ঝাপসা চোখে ঠিক বোঝা যাচ্ছে না, এক দীর্ঘকায় যুবক সামনে দাঁড়িয়ে। চোখ মুছে দেখার চেষ্টা করল, গভীর কালো মায়া মাখানো মুখ, পাতলা দুটো ঠোঁটের কোনায় লেগে আছে মৃদু হাসি, রেশমের মতো চুল। এ যেন মানুষ নয়, স্বর্গ থেকে আসা দেবকুমার, যার রূপ যে কোনো রমণীকে পাগল করে দিতে বাধ্য। নীহারিকার মনে হলো স্বপ্ন দেখছে, অতি জীবন্ত এক স্বপ্ন।
0: তুমি কি সত্যি?
2: এক পা করে কাছে এগিয়ে গেল, আঙুলগুলো দিয়ে স্পর্শ করল সেই পুরুষটির শরীর, ছুঁল তার গাল। এই স্পর্শ, গন্ধ, সব সত্যি। উত্তেজনার মাত্রা বোধহয় অনেক বেড়ে গিয়েছিল, পা দুটো আচমকাই হালকা হয়ে এলো। নিতিয়ে পড়ার আগ মুহূর্তে দুটো পেশিবহুল হাতের নিশ্চিন্ত আশ্রয় পেল নীহারিকার নরম দেহটা। চোখ খুলে নীহারিকা নিজেকে আবিষ্কার করল নিজের কেবিনের বিছানায়। ছেলেটি ঠায় নীহারিকার পাশে আছে। আজ শোয়া সেই ছেলেটির সঙ্গে নীহারিকার দৃষ্টি বিনিময় হল, চোখটা নামিয়ে নিল, আবার তাকালো। ছেলেটির ঠোঁটের কোণে আঠার মতো লেগে একটা দুষ্টু মিষ্টি হাসি, সে এক আশ্চর্য সম্মোহন।
0: আমি কি স্বপ্ন দেখছি? সে যাই হোক, আমার খুব ভালো লাগছে, এই স্বপ্নটা যেন না ভাঙে।
2: গাটা কেমন শিরশির করে উঠল নীহারিকার, মহাকাশচারীর সৈন্য সুলভ কাঠিন্য কোথায় যেন উড়ে গিয়ে অন্তরের নারীসত্তা জেগে উঠল। নীহারিকা আরো ঘন হয়ে এল, তীব্র আবেশে জড়িয়ে ধরল সেই ছেলেটিকে। ওর মনে হচ্ছিল শরীরটা যেন তুলো হয়ে গেছে, সম্মোহিতের এক গ্যালাক্সি থেকে অন্যটায় ভেসে চলল নীহারিকা।
0: তুমি কি গো?
2: বলে ছেলেটার নাকটা আলতো করে মুলে দিল।
0: তুমি কি রোজ আমার স্বপ্নে আসবে?
4: আসবো, তবে স্বপ্নে নয়, জ্যান্ত,
2: ঠিক করে হেসে উঠল ছেলেটা। নীহারিকা আচমকাই চিটকে সরে এলো, গাল দুটো লাল হয়ে উঠেছে নীহারিকার, চোখ তুলতে পারছিল না, সামাল দিতে হয়তো একটা ঢং গিলে হড়বড় করে প্রশ্ন শুরু করল,
0: তুমি কি, তুমি এখানে এলে কি করে, তুমি কি আমাকে চিঠি লিখেছো?
2: আরো কিছু প্রশ্ন করতে যাচ্ছিল ছেলেটা, নীহারিকার দুই ঠোঁটের ওপর আলতো ভাবে আঙুলগুলো ঠেকিয়ে চুপ করতে ইশারা করল।
4: এক এক করে হলুদ পাখি, আমি নিঞ্জো, আর এই চিঠিগুলো আমারই লেখা।
2: নীহারিকা আরো খানিকক্ষণ চুপ করে রইল, ওরা এখনো বিশ্বাস হচ্ছে না। ছেলেটিকে ভালো করে নিরীক্ষণ করছে, দেখতে অত্যন্ত সুপুরুষ সে নিয়ে সন্দেহই নেই, গভীর চোখ দুটো আর মুখটার মধ্যে মায়া মাখানো, কিন্তু এটাকে একটা হ্যালুসিনেশন, মহাকাশে থাকতে থাকতে তার মাথায় গড়বড় হয়েছে, এখনই পরীক্ষা করে দেখা যাক। চিৎকার করে উঠল নীহারিকা,
0: জিঙ্ক জিঙ্ক শিগগিরই দেখে এসো তো একবার।
2: কিছুক্ষণের মধ্যে চলে এলো জিঙ্ক, আর এসে নিঞ্জকে দেখে থমকে গেল, হাতটা তুলে ওর অস্ত্রটা বের করতে যাবে। নিঞ্জ বলে উঠল,
4: ডাউনটাউন 45 ইনফিনিটি 2x।
2: জিঙ্কের হাত নেমে গেল,
1: দুঃখিত আমি বুঝতে পারিনি, কিন্তু আপনার তো এই জায়গায় আসা নিষিদ্ধ, আপনি কি করে এখানে এলেন? এখনই দয়া করে এখান থেকে চলে যান।
0: একে আমি আসার অনুমতি দিয়েছি জিঙ্ক,

0: এখন যাও।
1: কিন্তু মিস নীহারিকা, এটা নিয়ম বিরুদ্ধ।
0: কোর্ট বুক অনুযায়ী তুমি আমার কথা শুনতে বাধ্য, তাই তো সিং?
1: হ্যাঁ, আপনি ঠিক বলেছেন।
0: আমি বলছি ও এখানে থাকবে, আমি এখন তোমাকে চলে যেতে আদেশ করছি। আমরা দুজন এখন গল্প করব, তুমি বিরক্ত করবে না।
2: জিঙ্ক চলে যেতেই হেসে ফেলল নিনজা।
3: তুই তো বেশ রাগি দেখছি।
0: সে অন্য প্রসঙ্গ, আমার অনেক প্রশ্ন করার আছে। আগে তুমি বলো, তুমি এখানে এলে কি করে?
3: তুমি যেভাবে, আমিও সেভাবে ইনফিনিটিকার মহাকাশ মিশনের সদস্য হয়ে।
0: কিন্তু তোমাকে তো আমি ক্যাপসুলের মধ্যে কোনোদিন দেখিনি।
3: কারণ আমি তো সেখানে ছিলাম না, আমি ছিলাম টাউন টাউনে।
0: সেটা কি?
3: সে কি ম্যাডাম আকিশুনো তোমাকে জানাননি? এই মহাকাশযানের নিচের তলায় তো আরও একটা চেম্বার রয়েছে।
2: নীহারিকার চোখ দুটো আরো বড় হয়ে যাচ্ছিল।
0: আমি তো কিছুই বুঝতে পারছি না, এরকম কোনো চেম্বারের কথা তো আমি শুনিনি। এই মহাকাশযানের সমস্ত খুঁটিনাটি বিষয় আমি জানি, কিন্তু তুমি যেটা বলছো সেটা কি করে সম্ভব?
3: সেটা যে সম্ভব তার প্রমাণ তো আমি নিজেই। আমি নিজে দেখা না দিলে তুমি তো এগুলোর কিছু জানতেই পারতে না।
0: সেটাও ঠিক।
2: একটা দীর্ঘ শ্বাস ফেলল নীহারিকা। ওর একটা বিশ্বাস ছিল ম্যাডাম আকিশিনা ওকে সব কিছু জানিয়েছেন।
0: কিন্তু আমরা ছাড়া আরো মানুষ নিয়ে যাচ্ছে ইনফিনিটিকা, এত বড় খবরটা শুধু আমার কাছে নয় সারা পৃথিবীর কাছে চেপে যাওয়া হয়েছে। কিন্তু কেন?
2: একটু অন্য রকমের হাসি ফুটে উঠল নিঞ্জর ঠোঁটে।
3: তুমি না বড্ড সাদা সিধে নীহারিকা, নিশ্চয়ই কোনো কারণ আছে। সহজ উত্তর,
0: হ্যাঁ সে হবে হয়তো, ব্যাপারটা খুব অদ্ভুত। আচ্ছা তোমাদেরও কি হাইবারনেশন ক্যাপসুল আমাদের মতো খারাপ হয়ে গিয়েছিল আর তুমি একমাত্র যে বেঁচে গেছো? তোমার দলের বাকিরা?
3: ধরে নাও অনেকটা সেরকমই।
0: প্লিজ হেয়ালি করো না, দেখো এই মুহূর্তে আমার মাথা কাজ করছে না।
2: নিঞ্জ এসে ওর মাথা একটা হাত রেখে আলতো করে বুলিয়ে দিল।
3: আরে এত ভেবো না, সব প্রশ্নের উত্তর পাবে, তবে ধীরে ধীরে।
2: আচমকাই চোখে জলের বান ডাকল নীহারিকার।
0: তুমি খুব বাজে নিঞ্জ, এতগুলো বছর আমাকে অপেক্ষা করালে, তুমি তুমি আমার সঙ্গে দেখা করনি কেন?
3: প্রথমে ভয়ে আর তারপরে সুযোগ হয়নি।
0: ভয়ে? কার ভয়ে?
3: তোমার।
0: কেন আমাকে আবার তুমি ভয় পেতে কেন?
3: এই ধরো যদি তুমি আমাকে পছন্দ না করতে, আমাকে বারণ করে দিতে যে চিঠি লিখতে, আমার সঙ্গে যদি কথা না বলতে, তাহলে তো আমি খুব কষ্ট পেতাম।
0: তোমার মতো আহাম্মক আমি আর দুটো দেখিনি। তোমাকে অপছন্দ করবে এমন মেয়ে পৃথিবীতে হয়?
3: অন্য কারোর কথা জানি না, আমি তো শুধু তোমার কথাই ভেবে এসেছি চিরজীবন। আমি তোমার বাড়ির খুব কাছেই থাকতাম, তুমি ছোটবেলায় আমাকে অনেকবার দেখেওছো, আমার পাশ দিয়ে হেঁটে গেছো, কিন্তু কেন দেখা করতাম না সেটা আমি নিজেও জানি না। তবে তুমি এখন যেরকম আমাকে দেখছো, ছোটবেলায় কিন্তু আমাকে দেখতে এরকম ছিল না। তোমার নিশ্চয়ই মনে থাকতো আমার মুখখানা। তাহলে
2: এবার বেশ চিন্তায় পড়ে গেল নীহারিকা। চোখ বুঝে ভাবতে চেষ্টা করল, স্মৃতি সাগরের তলদেশে ডুব দিয়ে যদি কিছু চিহ্ন তুলে আনা যায়। কিন্তু কিছুতেই মনে পড়ল না এই মুখখানা, ছোটবেলায় কেমন দেখতে ছিল নিঞ্জ?
0: আমি কি সত্যি তোমাকে দেখেছি?
3: মনে পড়ছে না তো? সেটাই স্বাভাবিক, তুমি বহুবার আমার পাশ দিয়ে হেঁটে গেছো, আইসক্রিমের দোকানে আমার পাশে দাঁড়িয়ে আইসক্রিমও খেয়েছো, পার্কে আমার পাশে বসে তন্ময় হয়ে গান শুনেছো, বৃষ্টির সময় আনমনে বারান্দা দিয়ে তাকিয়ে ফুটপাতে দাঁড়ানো মানুষদের মধ্যে আমাকে বহুবার দেখেছো। আমি কখনো তোমার চোখে পড়িনি, তুমি আমার কিন্তু চিঠি পড়তে, কিন্তু আমি কখনো তোমার চোখে ধরা পড়িনি।
2: লজ্জায় মাটিতে মিশে

0: খেতে ইচ্ছা করছিল নীহারিকার। যাকে এত ভালোবাসে তাকে সামনে থেকে দেখেও চিনতে পারেনি।
1: কিন্তু তুমিও তো নিজে এসে একবার আমাকে বলতে পারতে, জানতে চাইতে আমার মনের কথা।
2: তোমার মনের কথা? কোন কথা?
1: এই যে আমি তোমাকে।
0: কথাটা শেষ হওয়ার আগেই জিঙ্কের গলা শোনা গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে সে।
3: মিস, আপনি আজ সারাদিন কিছুই খাননি, আপনি যদি দয়া করে কিছু খান এবং তারপর একবার চিকিৎসা কক্ষে আসেন।
2: সে কি, তুমি না খেয়ে আছো সারাদিন? যাও শিগগিরই গিয়ে খেয়ে নাও, আর আমাকে এখন যেতে হবে, ঠিক আছে? আমার কিছু কাজ করার আছে।
0: উঠে পড়ল নিঞ্জ, ওর হাতটা মুঠো করে শক্ত করে ধরল নীহারিকা।
1: তোমাকে ছাড়তে মন চাইছে না, তুমি কাজ হয়ে গেলে আবার আসবে তো? তোমাকে অনেক কিছু বলার আছে আমার, অনেক কিছু জানানোর আছে।
2: ভয় নেই হলুদ পাখি, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না।
0: মনটা ঝলমলি উঠল নীহারিকার। এই নিঃসঙ্গ মহাকাশ যানটাই আচমকা ওর কাছে জীবনের সবচেয়ে সুন্দর স্থান হয়ে দাঁড়াবে কে জানত। পৃথিবীতে অনেক মানুষ উল্কাপাত দেখলে নিজের মনের ইচ্ছার কথা জানায়, আর অনন্ত নক্ষত্রের মাঝে উল্কার আঘাতে ঘটা একটা দুর্ঘটনার সুবাদে ও যে এইভাবে তার জীবনের প্রথম প্রেমকে খুঁজে পাবে, এ তো স্বপ্নেরও অতীত ছিল। নীহারিকা যেন আবার সে উচ্ছল কিশোরী হয়ে যাচ্ছে। অচিরেই ভালোবাসার সুবাসে ম ম করতে লাগল সেই মহাকাশ যান। নিঞ্জকে অবশ্য সবসময়ের জন্য পায় না নীহারিকা, মাঝে মধ্যে সে কোথাও উধাও হয়ে যায়। জিজ্ঞাসা করলে বলে ডাউন টাউনে তার নাকি নানান কাজ আছে। দুজন দুজনকে গভীরভাবে চেনার চেষ্টা করে, বিশেষ করে নীহারিকা। নিজরা আসলে জাপানের। জাপান সমুদ্রে তলিয়ে যাওয়ার পর ওর পূর্বপুরুষরা নীহারিকাদের এখানে এসে থিতু হয়েছিল। একদিন ওদের গল্প হচ্ছিল।
1: তোমার শেষ চিঠি পেয়েছিলাম সেই ভূমিকম্পের আগে।
2: হ্যাঁ, ওই ভূমিকম্পে আমার জীবনটা একেবারে ওলট পালট হয়ে যায়। আমি তোমাকেও আর খুঁজে পাইনি।
1: আমার বাবা মা ভূমিকম্পে মারা যাওয়ার পর আমাকে ধরে নিয়ে যায়। ম্যাডাম আকিসিনো আমাকে উদ্ধার করেন, পড়াশুনো শেখান, তারপর ইনফিনিটিকা। কিন্তু তুমি কি করে এই সংস্থায় যোগ দিলে?
2: সে অনেক ঘটনা, অনেক টানা পড়েন। তবে আমার রাস্তাটা অনেকটা জটিল ছিল, ওসব তোমার না জানলেও হবে। আর কি বা হবে জেনে?
1: ঠিক আছে, তুমি যদি বলতে না চাও থাক। জানো নিঞ্জ, আমার মাঝে মধ্যে মনে হয়তো ভগবানের কোনো উদ্দেশ্য ছিল এইভাবে মাঝপথে আমাদের জাগিয়ে দেওয়া। আমাদের ইহজীবনের হয়তো আর কোনো দিন মাটিতে নামার সৌভাগ্য হবে না, কিন্তু অন্তত তার আগে মনের মানুষটাকে তো পেলাম।
2: মন খারাপ করো না, পৃথিবীতে থাকলে তো আমাদের কোনো না কোনো দিন মরতেই হতো, তার চেয়ে বরং মহাকাশী না হয় দুজন বাঁচার আনন্দে বাঁচলাম।
1: আমি কোনোদিন ভাবিনি বিয়ে করব, সংসার হবে, কিন্তু জানো এখন এই মহাকাশে একটা সংসার পাততে ইচ্ছা করছে।
0: নিঞ্জর কাঁধে মাথা রাখল নীহারিকা। নিঞ্জ কিন্তু চুপ করে রইল, যেন কোথায় হারিয়ে গেছে। নীহারিকা জানে ওর লাজুক মন এখন দোলাচলে ভুগছে। নিজের পরিচয় প্রকাশ করতে যার এত বছর লাগে, সেখানে একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে হয়তো আরো সময় লাগবে, ওর কোনো তাড়া নেই। নিঞ্জ পুরোপুরি ধরা দেয়নি, নিজেকে বন্দি করে রেখেছে এক অদৃশ্য প্রাচীরের মধ্যে। কথাটা সরাসরি বলতে গিয়েও বলতে পারেনি নীহারিকা, পাছে সে আবার উধাও হয়ে যায়। স্বয়ংক্রিয় মহাকাশ যান এগিয়ে চলে গন্তব্যের দিকে। এটাই হয়ে গেছে নীহারিকার স্বপ্নের বাড়ি, এখানেই পেয়েছে তার স্বপ্নের রাজকুমারকে। সংসার না হয় হলো মহাকাশেই, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। এভাবেই কেটে গেল প্রায় ৬ মাস। সেদিন নীহারিকা ঘুম থেকে উঠে রোজকার মতো মেসেজ বক্স চেক করছিল। ঘুম ভাঙার পরেই প্রথমবার দেখল পৃথিবী থেকে বার্তা এসেছে। ম্যাডাম আকিসিনো নিজেই ভয়েস মেসেজ পাঠিয়েছেন।
4: দুর্ঘটনার খবর পেয়ে আমরা মর্মাহত, তুমি নিরাপদে আছো জেনে আশ্বস্ত হয়েছি। আমরা এখানে বসে যতটা সম্ভব চেষ্টা করছি ত্রুটি কেন

0: সেটা খুঁজে দেখতে এবং সমাধানের পথ খুঁজতে। তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে।
1: অন্তত পৃথিবী ওকে ভুলে যায়নি, সঙ্গে সঙ্গে উত্তর পাঠিয়ে দিল নীহারিকা।
2: দারুণ খবর, ম্যাডাম অকেসিনো মেসেজ করেছেন, তিনি দেখছেন যদি ক্যাপসুলগুলো আবার মেরামত করা যায়। তুমি কোনো মেসেজ পেয়েছো?
1: নিঞ্জোকে অবশ্য তেমন উচ্ছ্বসিত দেখালো না, বরং জিজ্ঞাসা করলো,
3: না তাও মানে আচ্ছা, তোমাকে যদি আবার ওই হাইবারনেশন পডে ঘুম পাড়ি দেবার ব্যবস্থা করা হয় আর আমাদের কোনোদিন দেখা না হয়, তুমি কোনটা বাঁচবে, আমাকে নাকি তোমার মিশনকে?
2: ই আবার কিরকম প্রশ্ন?
1: থমকালো নীহারিকা। সত্যি বড় কঠিন প্রশ্ন, একদিকে ভালোবাসা, অন্যদিকে গুরুত্বপূর্ণ মিশন। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।
2: তুমি এইভাবে ভাবছো কেন নিঞ্জো? এরপর থেকে যা হবে দুজনে একসঙ্গেই করব।
3: এটা তো আমার উত্তর হলো না। দুটোর মধ্যে থেকে যদি একটা অপশন বাঁচতে হয় তোমাকে, তাহলে কি করবে?
1: নিঞ্জোর গলাটা একটু ধরা ধরা শোনাচ্ছে কি? ও কি কান্না লুকোবার চেষ্টা করছে? বুঝতে চাইল নীহারিকা।
2: তোমার কি হয়েছে বলো তো? এই মিশন সত্যি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাকে ছাড়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তুমি ঠিক কি বলতে চাইছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমার উপর ভরসা রাখো, যদি এমন কোনো সিদ্ধান্ত নিতে হয় আমি শুধু মস্তিষ্ক না, হৃদয়কেও প্রাধান্য দেব।
1: নিঞ্জো অন্যদিনের মতো বেশিক্ষণ থাকল না। ও চলে যাবার পর নীহারিকা সত্যি দোটানায় পড়ল। একদিকে কর্তব্য, অন্যদিকে ভালোবাসা। এই দোলাচলের মাঝে কেটে গেল আরও কিছুদিন, কিন্তু আকস্মিক এমনই কিছু শুনল নীহারিকা যা ছিল তার দূর কল্পনারও অতীত, আর সেটা হল ম্যাডাম আকেশিনোর পরের ভয়েস মেসেজটার মাধ্যমে।
0: আমি যা বলছি মন দিয়ে শোনো, আমরা সমস্ত তদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে যেটা জানতে পেরেছি তা অতি ভয়ঙ্কর। একটা গভীর ষড়যন্ত্র হয়েছে, উল্কা বৃষ্টির ফলে জানে কোনো প্রকার যান্ত্রিক ত্রুটি হয়নি, এটা ইচ্ছে করেই ঘটানো হয়েছে মিশন বানচাল করে দেবার জন্য।
1: নীহারিকা যেটা শুনল মনে হলো কানে যেন কেউ গরম তেল ঢেলে দিল। একটা গভীর শ্বাস নিয়ে ম্যাডামের পরের ভয়েস মেসেজটা শুনতে বসল।
0: তোমাকে কিছু কথা আগে জানানো হয়নি, সেটা এখন বলছি। আমরা মহাকাশ মিশনের পাশাপাশি একটা সুপার রোবট প্রজেক্ট নিয়েছিলাম, সেখানে আমরা প্রায় মানুষের মতন ফিচারযুক্ত কিছু উন্নত প্রজাতির রোবট তৈরি করেছিলাম। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিস্থিতি অনুযায়ী নিজেদের পরিবর্তন করে জানের দেখাশোনা করার কথা ছিল এই রোবটগুলোর। কিন্তু এদের মধ্যে একটি ওমেগা 00 মডেলের রোবট নিজেকে কিভাবে যেন অত্যন্ত উন্নত করে ফেলে, এটি সম্ভবত নিজেকে মানুষের পর্যায়ে উন্নীত করে ফেলেছে। সে আমাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে শুরু করেছিল। ওই রোবটটাই ক্যাপসুলগুলোকে বিকল করে ঘুমন্ত মহাকাশচারীদের ঠান্ডা মাথায় খুন করেছে। এমনও হতে পারে ক্রাশারদেরও হাত থাকতে পারে এর পেছনে। এরা আমাদের মিশনকে সফল হতে দিতে চায় না। আমি দ্রুত চেষ্টা করছি সেই বিশ্বাসঘাতকের ছবি পাঠাতে।
1: নীহারিকার হাত পা ঠান্ডা হয়ে এলো। ক্রাশার নামে সেই ভয়ঙ্কর নিষিদ্ধ সংগঠনের কথা আগে শুনেছে ম্যাডামের কাছে। এরা বিজ্ঞানের অগ্রগতির বিরোধী, কিন্তু তারা কিভাবে এখানে? হঠাৎ নিঞ্জোর গলা শোনা গেল।
3: তোমার পছন্দের একটা খাবার বানিয়েছি আজ, খাবে চলো।
1: দ্রুত নিজেকে সামলে নিল নীহারিকা, গলাটা স্বাভাবিক করে বলল,
2: আসি 2 মিনিট।
1: নিঞ্জোকে জানে এই ঘটনাটা সম্পর্কে? যদি জানতো তাহলে নিশ্চয়ই ওকে বলতো, কিন্তু ওকে কি এই ব্যাপারটা বলা উচিত? মনে হয় সব বলাই উচিত, ওকেও সাবধান করতে হবে। কিন্তু পরক্ষণে একটা বিষধর সাপের মতোই একটা ভাবনা ওর মাথায় ছোবল মারল। একটা মিশমিশে ভয়, নিঞ্জোই সে মানুষরূপী রোবটটা নয় তো? আবার নিঞ্জোর গলা পেয়ে তাড়াতাড়ি মেসেজটা অফ করে নিজেকে একটু গুছিয়ে নিল। নিঞ্জো ঘরে উঁকি মেরে বলল,
3: আরে এত দেরি করছো কেন, ঠান্ডা হয়ে যাবে তো।
2: হ্যাঁ তুমি যাও, আমি এখনই আসছি।
1: মনটা শক্ত করে নিল অচিরেই, যুক্তি দিয়ে বিচার করতে হবে সবকিছু। কিছুই হয়নি এমন ভাব করে নীহারিকা এগিয়ে গেল টেবিলের দিকে। বেশ সুন্দর করে টেবিলে খাবার সাজা।

0: মিঞ্জ সেই হাসিটা ঠোঁটের কোণে ঝুলিয়ে বলল,
1: তোমার জন্য একটা ওয়েস্টার ডিশ আমি নিজে হাতে করে বানিয়েছি।
0: নীহারিকা এক টুকরো খাবার নিজের মুখে ঢুকিয়ে নিল, হেসে বলল,
2: ভালো, বেশ ভালো।
0: যদিও এই মুহূর্তে খাবারের স্বাদ আহরণের বিন্দুমাত্র ইচ্ছা অবশিষ্ট ছিল না, খাবার টেবিলে বসে নীহারিকা এমন সাধারণ আচরণ করতে লাগলো যেন কিছুই হয়নি। খাবারটার তারিফ করল, তারপর চুপচাপ পর্যবেক্ষণ করে যাচ্ছিল নিঞ্জকে। উচ্ছল হাসি খুশি মানুষটাকে দেখে কে বলবে যে সে সেই রকম বিশ্বাসঘাতক? হয়তো প্রতারকরা এরকমই হয়, কিন্তু কেন? যাকে সে ছোটবেলা থেকে এতগুলো বছর ধরে ভালোবেসে গেছে, আজ তার এরকম করার উদ্দেশ্য কি, ওর মোটিভ কি, জানতেই হবে। ধীরে সুস্থে খাওয়া শেষ করে জানালাটার সামনে গিয়ে দাঁড়ালো নীহারিকা। খুব কাছাকাছি একটা গ্রহ দেখা যাচ্ছে, যাকে পাক দিয়ে চলেছে বলয়, অনেকটা শনির মতো। কপালে উপধয় নীহারিকার এটাই লেখা আছে। নিঞ্জ ওর পাশে এসে দাঁড়ালো।
2: আচ্ছা নিঞ্জ, একটা কথা জিজ্ঞেস করবো।
1: হ্যাঁ বলো।
2: আমি না হয় জানতাম না তোমার ব্যাপারে, কিন্তু তুমি তো জানতে আমার ব্যাপারে।
1: তা জানতাম, আর হয়তো সেই কারণেই তোমার সঙ্গে সফর করবো বলেই আমার এই মিশনে আসা।
2: আমাদের মতো তোমাকেও সেইভাবে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, তাই না?
1: এক্স্যাক্টলি ওরকম না হলেও অনেকটা তো তাই।
2: তারপর আচমকা যখন তোমার ঘুম ভাঙলো, প্রথমে কি মনে হলো?
1: সত্যি বলবো, সত্যিটা হলো তোমার মুখটা। আমার সবচেয়ে ভয় ছিল যেন তো তোমাকে হারিয়ে ফেলার। একবার ভূমিকম্পের পর তোমাকে হারিয়ে ফেলেছিলাম, তারপর যখন তোমার খোঁজ পেলাম, তোমার কাছে পৌঁছবার আর তখন কোনো উপায় ছিল না। আর তাই দুর্ঘটনার পর আমি নিজে যখন বেঁচে যাই, তখন আমার প্রথম লক্ষ্য ছিল তোমার খোঁজ নেওয়া।
2: জিং বলছিল আমাদের এই চেম্বারে ঢোকার অনুমতি নেই তোমার, তুমি ঢুকলে কি করে?
1: সোজা কথা বলবো, নিয়ম ভঙ্গ করে আমি সিস্টেম হ্যাক করে এখানে ঢুকেছি। আমার কাছে তখন তোমার জীবনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, শাস্তির ভয়টা অনেক পরে ছিল।
2: বুঝলাম, তারপর এসে কি দেখলে?
1: এক এক করে প্রত্যেকটা বাক্স পরীক্ষা করে দেখলাম, 16 জনের মধ্যে কেবলমাত্র তুমি বেঁচেছিলে।
2: কিন্তু আমি বেরিয়ে তোমাকে দেখতে পাইনি কেন?
1: আমি তো নিজেই দেখা দিতে চাইনি, আমি হঠাৎ করে আমার পরিচয় দিলে তুমি হয়তো বিশ্বাস করতে না। আগে নিশ্চিত হয়ে নিতে চাইছিলাম যে তোমার স্মৃতিতে এখনো পুরনো দিনের কথাগুলো আছে কিনা, আর তাই চিঠি দিয়ে ধাপে ধাপে মনে করানোর তোমায় চেষ্টা করেছিলাম।
2: স্মার্ট, ভেরি স্মার্ট। তা মশাই, আমি আপনার পরীক্ষায় পাশ করেছি তো?
1: পাশ মানে একেবারে 100-200। আর আমার অশেষ সৌভাগ্য যে আমার হলুদ পাখিকে আমি ফিরে পেয়েছি।
2: ফিরে তো পেলে, কিন্তু সবসময় কাছে তো থাকো না। আচ্ছা, তুমি যে রোজ চলে যাও, তোমার ডাউন টাউনে কি কাজ থাকে?
1: সে অনেক কাজ থাকে, কাজ নিয়ে বকবক করে তোমাকে বোর করতে চাই না।
2: সেখানে তুমি একা না আরো কেউ আছে?
1: আছে, আরো বেশ কিছু মানুষ আছে।
2: তারাও বেঁচে গিয়েছিল সেদিন, কিন্তু তারা আসে না কেন?
1: ধরে নাও ডাউন টাউনের মানুষেরা এই মিশনের নিচু তলার কর্মী, ঠিক যেমন শহরের বিত্তশালী ক্ষমতাবানদের অন্তর্মহলে গরিবদের ঠোকার কোনো অধিকার থাকে না, সেরকমই। আমি না হয় এসেছি ভালোবাসার টানে ওই সমস্ত নিয়ম টিয়ম ভেঙে।
2: কিন্তু তুমি ঢুকছো কি করে?
1: বুদ্ধি।
2: তোমার মনে সমাজের উঁচু অংশের প্রতি ভীষণ রাগ, তাই না? কিন্তু অনেকে তো পরিশ্রমের দ্বারা সমাজের উঁচু জায়গায় পৌঁছয়, যেমন আমি।
1: তুমি বা তোমার মতো অনেক ব্যতিক্রম আছে, কিন্তু অধিকাংশ ক্ষমতাবান প্রয়োজনের বহুগুণ বেশি সম্পদ দখল করে রাখে। আমার রাগ তাদের প্রতি, তারা বাকিদের ভুল বোঝায়। আচ্ছা ছাড়ো না এসব, আজকে তোমার কি হয়েছে বলো তো, এত প্রশ্ন করছো। এই শোনো না, আমি তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছি, শুনবে?
2: শোনা।
0: নীহারিকার চোখে চোখ রেখে কবিতাটা আবৃত্তি করতে শুরু করলো নিঞ্জ। কবিতার শব্দগুলো কিন্তু তার গভীর চিন্তাজাল টপকে ভিতরে প্রবেশ করতে পারল না। সে ইস্পাত কঠিন সেনা তালিমে প্রশিক্ষণপ্রাপ্ত বিজ্ঞানী, কিন্তু সমাজ বিচ্ছিন্ন নয়। নিঞ্জর মনে যে একটা গভীর ক্ষোভ রয়েছে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই।

0: কেন? নিঞ্জো কি সত্যি রোবট? যদি রোবট হতো তাহলে সেই ছোটবেলায় চিঠিগুলো কি করে লিখল? তখন তো দুজনের কেউই ইনফিনিটিকার সঙ্গে যুক্ত ছিল না। ওকে যতটা দেখেছে সে অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ, নীহারিকার এত খেয়াল রাখে। একটা রোবট একাধারে এত ভালোবাসতে পারে, আবার সেই অন্যদিকে এরকম ধ্বংসাত্মক কাজ করতে পারে, এটা কি করে সম্ভব? তাছাড়া নিঞ্জো যে একজন রোবট সেটাও বোঝা যায় না। ম্যাডামের কোথাও ভুল হচ্ছে না তো? তাহলে কি জিঙ্কি কালপ্রিট, নাকি এদের বাইরেও কোনো তৃতীয় পক্ষ আছে যে লুকিয়ে সব কিছু দেখছে? কি তার উদ্দেশ্য? শির দাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে যায় নীহারিকার, একটা গভীর চক্রান্ত চলেছে। এখানে কে মুখ আর কোনটা মুখোশ, সবকিছু যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে নীহারিকাকে। তবে বেশি দিন অপেক্ষা করতে হলো না, দুদিন পরেই ম্যাডাম আকিশিনোর মেসেজ এলো।
1: আমার কাছে প্রমাণ এসে গেছে, সেই খুনি রোবটটার ছবি পাঠালাম।
0: বার্তাটা খুলতেই দেখলো ওর মধ্যে বেশ কিছু ছবি। প্রথম ছবিটা হাইবারনেশন রুমের, সারিবদ্ধ হয়ে ওরা সবাই শুয়ে আছে। পরের ছবিতে দেখা যাচ্ছে একটি মানুষ সেখানে প্রবেশ করলো, আরেকটিতে দেখা যাচ্ছে সে ক্যাপসুলগুলোর কানেকশন খুলে দিচ্ছে। ধরধর করে ঘামতে লাগলো নীহারিকা, হাতের তালু ঠান্ডা হয়ে আসছে। যে প্রশ্নটা মাথায় পাক খাচ্ছে, কি করে ও বাঁচলো এই রোবটটার হাত থেকে? সবচেয়ে বড় কথা, সেটা এখন কোথায়? দূর দূর বুকে পরের ছবিটা খুলল, বারবার ছবিটা দেখল, আর দেখা মাত্র মনে হলো কোনো একটা পেশায় যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওকে। এই ছবিতে যে মানুষ রূপী রোবটের মুখ দেখা যাচ্ছে, তার জন্য ও একেবারেই প্রস্তুত ছিল না। না, কোনো ভুল নেই, এই মুখের মালিক আর কেউ না, নিঞ্জো। আর কিছু ভাবতে পারছিল না নীহারিকা, এত বড় ধোঁকা, এরকম বিশ্বাসঘাতকতা। যে মানুষটিকে সে সবচেয়ে কাছের মানুষ ভেবে এসেছে, সেই কিনা এত বড় প্রতারক। শুধু প্রতারক না, খুনি। কিন্তু তার চেয়ে বড় কথা, সে একজন রোবট। শেষে কিনা একটা রোবটকে সে হৃদয়ে নিবেদন করে বসে আছে। কপালে রং দুটো চেপে বসে রইল কিছুক্ষণ, চোখ দুটো ছলছল করে উঠল, বুকের ভিতর যেন হাজারটা ড্রাম পিটছে। ভাগ্যের কি নিষ্ঠুর রসিকতা! কোন রকমের চোখটা মুছে পরের বার্তাটা পড়তে শুরু করলো। আগেশিনো বলছেন,
1: আমি জানি না তুমি এখন কি পরিস্থিতিতে আছো, যেভাবেই থাকো না কেন তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে নীহারিকা। তুমি কি করবে আমি একটা প্ল্যান করে পাঠাচ্ছি। এই মহাকাশটি আপাতত ওই রোবটদের কবলে, তাদের নেতৃত্বে যে তার ছবি আগের বার্তায় পাঠিয়েছি, এরা প্রতিনিয়ত নিজেদের আপগ্রেড করছে। মহাকাশযানটিকে নিয়ে চলেছে এক অজানা গন্তব্যে, কি উদ্দেশ্যে জানা নেই। তোমার কাজ হবে ওদের খতম করে মহাকাশযানটিকে আবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা করানো। মাথা ঠান্ডা করে তোমাকে ওদের ডিঅ্যাক্টিভেট করতে হবে, সেটা কি করে আমি বিশদে জানাচ্ছি।
2: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
3: এই গল্পের বাকি অংশটি নিউজ ব্রেকের পর 107 FM রেইনবোতে। আপনার সঙ্গে রয়েছি আমরা দুজন, অর্পণ আর
4: আত্রেয়। আপাতত একটা ছোট্ট নিউজ ব্রেক 2 মিনিটের, তারপরে 6:02 আজকের গল্প স্বল্প অরিজিনালসের সেকেন্ড পার্ট নিয়ে অর্পণ আর আত্রেয় 107 FM রেইনবোতে ফিরবে। তুমি শুনতে থাকো।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস

যোজনার আওতায় এখনও পর্যন্ত 1,25,00,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে দেশজুড়ে 1,00,000,000 বেশি বাড়ি নির্মাণ শেষে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রায় 1,00,000,000 বাড়ি মহিলাদের নামে বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রকের সচিব ও ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে এক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যোশী বলেন, তারা প্রাতিষ্ঠানিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার্থীদের

0: এই আঘাত আনার পর সেদেশের জাতীয় আবহাওয়া কেন্দ্র ভারী বর্ষণের জন্য দেশজুড়ে লাল সতর্কতা জারি করেছে। ইতিমধ্যেই সাংহাইয়ের দুটি বিমানবন্দরে 1,300টিরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি সৌদি আরবের জাজান অঞ্চলে আরামকো পরিশোধনাগারে ড্রোন হামলার দায় স্বীকার করেছে। হুতি মুখপাত্র ইয়াইয়া সারে বলেন, হাজ্জা ও সায়দা প্রদেশে সৌদি ড্রোন হামলার জবাবে তারাই পরিশোধনাগারে আক্রমণ করে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আজ বলেছেন, ইরান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় যুক্ত নেই, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের কথাবার্তা অব্যাহত রয়েছে। সে দেশের সরকারি সংবাদ মাধ্যমে আরাকচি বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনায় পুনরায় শুরু করার পরিবেশ তৈরিতে বেশ কয়েকটি দেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবো তে গল্প স্বল্প গল্প।

0: এরপর একটি নির্দেশিকায় বিশদে নিহারিকাকে কি করতে হবে বলে পাঠিয়েছেন ম্যাডাম আকিশেনো। কিছুক্ষণ পাথরের মূর্তির মতো বসে রইল নিহারিকা। ছোটবেলা থেকে আজ অব্দি সবকিছু ফ্ল্যাশব্যাকে ভেসে আসছে, নিঞ্জর চোখ দুটো, ওর কণ্ঠস্বর, সেই চিঠিগুলো। বুকের ভিতর তীব্র এক মোচড় দিচ্ছে, হলুদ পাখিটা যেন তীরের আঘাতে এফোঁড় ওফোঁড় হয়ে যাচ্ছে।
1: কেন কেন তুমি এমন করলে নিঞ্জো? আমাদের প্রথম ভালোবাসাটাকে এভাবে নষ্ট করে দিলে।
0: গাল দুটো বেয়ে অশ্রুধারা ক্রমে যেন নদী হয়ে বয়ে যেতে লাগলো। আজ বোধহয় চোখের সব জল শেষ হয়ে যাবে। ধীরে ধীরে মুখের পেশিগুলো কঠিন হতে শুরু করলো নিহারিকার। মনটাকে প্রস্তুত করে নিল, যা করার আজকেই করবে। যত দেরি করবে তত মন নরম হয়ে যাবে। নিঞ্জো যদি সৎ হতো তাহলে ওর সব ব্যাপারে আগেই জানাতো, এখন আর অপেক্ষা করার সময় নেই। ঘড়িটার দিকে তাকালো, এই সময়টা নিঞ্জো ডাউনটাউনে থাকে, এটা ওদের রিচার্জ করে নেবার সময় দেয়। ম্যাডাম আকিশিনোর নির্দেশ মতো ও একটা গোপন চেম্বারে প্রবেশ করল। সেখানে একটা বিশেষ ধরনের স্যুট পরে নিল, এটা এক বিশেষ ধরনের সুরক্ষা কবচ। দেওয়ালের গোপন আলমারি খুলে নিজেকে সাজিয়ে নিল কিছু মারণাস্ত্রে। এবার অপারেশন ডাউন ডাউন। ধীরে ধীরে ম্যাডামের পাঠানো মানচিত্র আর পাসওয়ার্ডের দৌলতে একের পর এক দরজা টপকে মহাকাশযানের সেই অচেনা প্রান্তে পৌঁছে গেল নিহারিকা। সামনে ডাউনটাউনের দরজা, একটা গভীর শ্বাস নিল নিহারিকা, হাতে শক্ত করে ধরল ঘাতক বন্দুকটা। দরজাটা খুলতেই ওর সামনে উন্মুক্ত হলো এক বিশাল হল ঘর। মুহূর্তের জন্য পা দুটো আটকে গেল নিহারিকার। এ যেন অন্য এক জগৎ। ইনফিনিটিকার ওপর তলার ঝকঝকে নীল আলোর নিচে চাপা পড়ে থাকা ডাউনটাউনের স্যাঁতস্যাঁতে অন্ধকার, যার প্রতিটি কোণায় অনাদর আর অবহেলার চিহ্ন। তারই মাঝে একদল নারী পুরুষ কাজ করছে, সেইসব সাইবর্গ যাদের শরীরের অর্ধেকটা যন্ত্র আর অর্ধেকটা ক্ষয়ে যাওয়া মাংস। ওকে এইভাবে ঢুকতে দেখে সবাই কাজ থামিয়ে দাঁড়িয়ে পড়ল। একটা চাপা গুঞ্জন। নিঞ্জোর কথা জিজ্ঞাসা করতেই ওকে ওরা একটা ঘর দেখিয়ে দিল। এগিয়ে গিয়ে আলতো ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। একটা ফাঁকা ঘরে পদ্মাসনে বসে আছে নিঞ্জো, চোখ বন্ধ, যেন ধ্যান করছে। গায়ের চামড়া ঠিক মানুষের মতো, অভিজ্ঞ চোখ ছাড়া কেউ বুঝতে পারবে না বুকের একপাশে ছোট করে

0: রেখা। বন্দুকটা সোজা তাক করল নিঞ্জর কপালের মাঝ বরাবর। একটা ছোট্ট সবুজ আলোর বিন্দু টিপের মতো পড়ল কপালের মাঝে। ট্রিগারে একটা ছোট্ট চাপ দিলেই চিরদিনের মতো স্তব্ধ হয়ে যাবে নিঞ্জ।
1: কেন নিঞ্জ, কেন এরকম করলে আমার সঙ্গে?
0: এদিকে বাইরে গোলযোগ চলছে, অন্য রোবটরা ঠিক বুঝতে পারছে না কি করা উচিত।
2: তুমি একটু শান্ত হও নীহারিকা, ওটা চালাবার আগে আমার কথাগুলো একটু ধৈর্য ধরে শোনো, তারপর যেটা সিদ্ধান্ত নেবার নিও। প্রথমে আমি বাইরে বাকিদের কিছু বলতে চাই।
1: তোমার যা বলার ওদের বলো, আমি সবকিছু না শুনে তোমাকে এত সহজে ছাড়ব না।
0: বাইরে এলো নিঞ্জ, চিৎকার করে বলল,
3: আমার যা কিছু হয়ে যাক, তোমরা কেউ ওকে স্পর্শ করবে না, এটা আমার নির্দেশ।
0: নিঞ্জ ঘরে ফিরতে নীহারিকা বলল,
1: সব বল, প্রথম থেকে সব কিছু, কিছু লুকিও না। আমি আমি ম্যাডাম আকিসিনোর থেকে সব কিছু জেনে ফেলেছি, প্রমাণও আছে আমার কাছে।
0: নিঞ্জ চোখ বন্ধ করে এক মুহূর্ত নীরব রইল, তারপর মৃদু কণ্ঠে বলল,
2: তাহলে শুরু করি সেই ভূমিকম্পের দিন থেকে। সেই রাস্তাটা, গাড়ি মনে পড়ে?
0: নীহারিকা দেখল যেন তার সামনে সেই দিনটা আবার জীবন্ত হয়ে উঠল। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, রাস্তা ভিজে চকচক করছে, ড্রয়িং ক্লাস থেকে সাইকেলে বাড়ি ফিরছিল আঁকার ব্যাগ কাঁধে ঝুলিয়ে। হঠাৎ একটা লোক টলতে টলতে এসে সাইকেলে ধাক্কা মারল। নীহারিকা ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিল, পিছনে একটা গাড়ির হর্ন বেজে উঠল। প্রায় চাপা পড়ছিল ঠিক তখনই একটা ছেলে ছুটে এলো, তার হাত নীহারিকার কবজি ধরে হ্যাঁচকা টান মারল, দুজনেই রাস্তার পাশে পড়ে গেল, গাড়ির চাকাটা ওকে কাটিয়ে চলে গেল। সেই ছেলেটাই নীহারিকার প্রাণ বাঁচিয়েছিল।
1: কি আশ্চর্য, তুমি এটা জানলে কি করে?
2: সেদিনের ওই ছেলেটা ছিলাম আমি, তুমি আমাকে সেদিনই প্রথমবার দেখেছিলে।
1: আমি তার মুখটা বলিনি, সেটা কিন্তু অন্য কেউ ছিল, তাকে দেখতে অন্য রকম ছিল।
2: হ্যাঁ, তার কারণ আমি তখন মানুষ ছিলাম, আমার রক্ত মাংসের শরীর ছিল, এখনকার মতো সিনথেটিক শরীর নয়। জোর করে আমার শরীরটা তখন ওরা বদলে দেয়নি।
1: আমি কিছু বুঝতে পারছি না।
2: তাহলে সংক্ষেপে বলি, আমার এক শিক্ষক ছিলেন ডক্টর প্যাভলভ, অসম্ভব প্রতিভাবান একজন গণিতজ্ঞ, ইনফিনিটিকার প্রাক্তন বিজ্ঞানী এবং গবেষক। তিনি ইনফিনিটিকার আসল উদ্দেশ্য জানতে পেরে তার মুখোশ উন্মোচন করবেন বলে প্রতিজ্ঞা করেন। এই কাজে তার বানানো সংগঠন ক্রাশারে আমি যুক্ত হই। আমার এক সাংবাদিক বন্ধুর কাছে কিছু তথ্য পেয়ে আমার ঘোর সন্দেহ হয় আকিসিনোর ওপর, এমনকি এই ভূমিকম্পটাও ছিল কৃত্রিম, আর সেটাও আমার সন্দেহ ছিল। বন্ধুটি একদিন খুন হয়, আমি গোপনে তথ্য সংগ্রহ করতে থাকি, তখনই জানতে পারি যে তোমার এই দেবতুল্য ম্যাডাম মানুষ এবং রোবটের ফিউশন ঘটিয়ে একটা ভয়ঙ্কর পরীক্ষা চালাচ্ছে। তার উদ্দেশ্য আধা মানুষ আধা রোবটের সংকর প্রজাতি সাইবর্গ বানানো। আমাদের মতো একটা সাইবর্গ বানাতে অন্তত 3 জন জ্যান্ত মানুষের মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য সিস্টেমের দরকার ছিল। এই কাজের জন্য মানুষ অপহরণ করা হতো এবং তাদের জোর করে পরীক্ষার জন্য ব্যবহার করা হতো।
1: মিথ্যা কথা, আমি এটা বিশ্বাস করি না।
2: সেটা তোমার ব্যাপার। ক্রাশারকে ম্যাডাম প্রভাব খাটিয়ে নিষিদ্ধ ঘোষণা করেন, আর এমনই কপাল আমি তখনই আবার তোমার ব্যাপারে জানতে পারি। তুমি মিশনের জন্য দেশে ফিরে এলে, আর আমি তোমাকে লুকিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে গেলাম, আর তোমার প্রতি আমার ভালোবাসার কথাটাও অজানা থাকলো না ম্যাডামের কাছে।
0: একটু থামল নিঞ্জ, ওর মনের ভেতর কি ঝড় চলছে সেটা ওর মুখ দেখে বোঝার উপায় নেই।
1: তারপর
2: তিনি আমার উপর করলেন একটা নিষ্ঠুর রসিকতা। এই মহাকাশ মিশনের জন্য যে কৃত্রিম মানুষ বানানো হচ্ছিল, তাদেরই একটার মগজ হিসাবে আমার মস্তিষ্কটাকে তিনি বেছে নিলেন, আমাকে হত্যা করা হলো, আর আমার মস্তিষ্ক দিয়ে বানানো হলো এই সাইবার্গ নিঞ্জকে, যাতে পরবর্তীকালে মহাকাশে আমি তোমায় একটু আমোদ দিতে পারি। আমার মানব মগজের সাথে এই টাইটানিয়াম বডির সংযোগ

0: গেল ওই শয়তানের তৈরি সিনাপটিক ব্রিজ, যা আমার মগজের ইলেকট্রিক্যাল সিগন্যালকে ডিজিটাল কোডে রূপান্তর করে। আর তিনি কিন্তু ইচ্ছে করেই আমার স্মৃতি এবং অনুভূতিগুলোকে তাজা রেখে দিলেন।
1: নীহারিকার মনে হচ্ছিল যেন কেউ ওর শ্রবণ যন্ত্রে ফোঁটা ফোঁটা করে গরম লাভা ঢালছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। কি নিষ্ঠুর এই কথাগুলো, সহ্য করা যায় না।
0: এখানে যাদের দেখছো, সবার সাথেই কোনো না কোনো জীবন্ত মানুষের চোখ রয়েছে, আর সেই থেকে আমার জীবন্ত মগজ আর এই কৃত্রিম শরীর নিয়ে এখনকার আমি। আমার ইমোশন অনেক নিয়ন্ত্রিত করে দেওয়া হয়েছে কৃত্রিম উপায়ে, কিন্তু একটা টেকনিক্যাল গ্লিচের কারণে আমার বুদ্ধিমত্তা হয়ে গেছে অত্যাধিক শক্তিশালী। আমি ম্যাডামের সিস্টেম হ্যাক করে অনেক কিছু জেনে ফেলেছি জানো তো। যেমন জেনেছি যে এই যাত্রার কোনো লক্ষ্য নেই, পৃথিবীতে মিথ্যে ছবি দেখিয়ে কোম্পানির শেয়ার তরতর করে উপরে উঠবে।
1: কোনো ক্রমে নিজেকে শক্ত রেখে নীহারিকা বলল,
2: তোমার কথা যদি সত্য হয়, ম্যাডাম এক নৃশংস অপরাধী, কিন্তু তুমিও তো খুনি। আমার বন্ধুদের মারলে কেন?
0: না, আমি কাউকেই মারিনি, বরং বাঁচাবার চেষ্টা করেছিলাম। আর তোমার ম্যাডামের ভুলের কারণে উল্কাপাতেই তারা শেষ হয়ে গেছে।
2: বেঁচে বেঁচে আমি, মানে শুধু তোমার ভালোবাসার মানুষটাই বেঁচে রইল আর বাকিরা সবাই মরে গেল, এটা বিশ্বাসযোগ্য?
0: মহাকাশযানের হাইবারনেশন চেম্বারে তোমার ক্যাপসুলটা ছিল একদম কেন্দ্রে, যাকে বলা হয় সেফটি জোন। উল্কাটি জানে আঘাত করা মাত্র বাইরের দিকের ক্যাপসুলগুলো এক এক করে বিকল হতে শুরু করে, আর উল্কা যে আঘাত হানতে পারে সেটা আমি আমার উন্নত গণনা পদ্ধতিতে আগেই আঁচ করেছিলাম। হাতে সময় ছিল সামান্যই, আমি সেখানে পৌঁছানোর আগেই উল্কাটি আঘাত করে দিয়েছিল, আর তাই সবাইকে বাঁচানো আমার পক্ষে অসম্ভব ছিল। আমি তোমার ক্যাপসুলটাকে ম্যানুয়ালি মূল যন্ত্র থেকে বিচ্ছিন্ন করে সেফটি ডকে সরিয়ে দিই। বাকি 15 জন নভোচারের মৃত্যু হয়েছিল মূলত যান্ত্রিক বিকলতা এবং অক্সিজেন লিক হওয়ার কারণে। আমি আমার নিজস্ব শক্তির ব্যাকআপ ব্যবহার করে তোমার লাইফ সাপোর্ট সিস্টেমটা চালু রেখেছিলাম, যেটা অন্য ক্যাপসুলগুলোর ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছিল।
2: আমাকে শুধু বাঁচালে ভালোবাসার টানে?
0: না, সেটাই শুধু কারণ নয়, আমার একমাত্র ভরসার জায়গা ছিল তুমি। এই স্পেস মিশনের নামে যেটা চলছে সেটা মানব কল্যাণ নয়, শুধুই ব্যবসা। সেদিনের সেই সন্দেহজনক ভূমিকম্পে তুমি তোমার পরিবারকে হারিয়েছ। এবার তুমি ঠিক করো যে কি করবে, আমাকে নিশ্চিন্ন করবে নাকি তোমার পরিবার সহ অসংখ্য মানুষের নিধনকারী এই নিষ্ঠুর ম্যাডামকে শাস্তি দেবে?
1: নীহারিকার পা কাঁপছিল। নিঞ্জ দুবার ওর প্রাণ বাঁচিয়েছে, সে একজন কৃত্রিম মানুষ। যদিও সে এককালে মানুষ ছিল, তার স্মৃতি আজও মানুষের। মানুষ আজও রোবটদের তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজেদেরকে সেরা মনে করে, কিন্তু নিঞ্জর মধ্যে যে মানবিকতা আছে তা তো ম্যাডামের মতো ভণ্ড মানুষের মধ্যে নেই। হাঁটু গেড়ে বসে পড়ল নীহারিকা, নামিয়ে রাখল হাতের অস্ত্রটা।
2: আমি এখন কি করব? আমি তো ফিরে গিয়ে তাকে শাস্তি দিতে পারবো না।
1: নীহারিকার কাঁধে আলতো করে হাত রাখল নিঞ্জ।
0: সবকিছু কিন্তু শেষ হয়ে যায়নি, তুমি হয়তো ফিরে যেতে পারবে না, কিন্তু তোমার কথাগুলো আমরা পৃথিবীর কোণে কোণে পৌঁছে দেব। আমি আমার মেমোরিতে সমস্ত তথ্য প্রমাণ জমিয়ে রেখেছি। সারা বিশ্বে মানব পরীক্ষণ বহুদিন হলো কঠোরভাবে নিষিদ্ধ হয়ে গেছে। আমি সমস্ত তথ্য দেবো তোমায়, তুমি রেকর্ড করে পাঠাবে সেগুলোকে। আর পৃথিবীতে আমার ক্র্যাশারের বন্ধুরা জাস্ট হুইসেল ব্লোয়ারের কাজটা করবে।
2: কিন্তু তুমিও তো সেটা এতদিন করতে পারতে।
0: না, আসলে ক্র্যাশারকে পৃথিবীতে নিষিদ্ধ করে রাখা হয়েছে, ওদের প্রচারে আমরাই সাধারণ মানুষের কাছে ফেলেন। তাছাড়া এই মহাকাশযানে আমাদের সরকারিভাবে কোনো অস্তিত্ব নেই, কিন্তু তোমার মতো একজন মহাকাশ অভিযানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব যদি প্রমাণ সহকারে কথাগুলো বলে, তার প্রতিঘাত কিন্তু অনেক কার্যকর হবে।
2: কিন্তু তুমি সেটা করবে কি করে? ম্যাডামের সিস্টেম হ্যাক করা অসম্ভব।
0: সেটা মানুষের পক্ষে, কিন্তু আমার মতো সাইবর্গের পক্ষে এটা সম্ভব। আমি আমার মগজকে একটা জীবন্ত হার্ড ড্রাইভ হিসাবে ব্যবহার করে এই মহাকাশযানের বিশালাকার মেনফ্রেম কম্পিউটারের সঙ্গে যুক্ত করব। আমি যেহেতু সেই সময় এই সিস্টেমেরই অংশ ছিলাম, আমার কাছে কিছু ব্যাকডোর পাসওয়ার্ড আর পুরনো কিছু পদ্ধতি জানা আছে। এটা কোনো সাধারণ মানুষ বা কম্পিউটারের পক্ষে সম্ভব নয়। সেসব আমি বিশদে সব পরে তোমাকে বোঝাব। তুমি শুধু এখন আমাকে বলো যে এই লড়াইয়ে তোমাকে পাশে পাবো কিনা।
1: নীহারিকার চোয়াল

0: অজান্তে হাতটা উঠে গেল স্যালুট দেবার ভঙ্গিতে। তাকে আর রোবট মনে হচ্ছে না, মনে হচ্ছে একান্ত আপন। আট মাস পর সেদিন আর অন্য কটা দিনের মতোই চলছিল দৈনন্দিন পৃথিবীর কাজকর্ম। আচমকাই অবিশ্ব সুনামির মতো নেমে এলো একটা ঘুম উড়িয়ে দেওয়া খবর। বিশ্বের সমস্ত নিউজ চ্যানেল থেকে সব খবর মুছে গিয়ে আচমকাই ভেসে উঠল এক অতি পরিচিত মহাকাশচারীর মুখ। সে বলছে,
1: আমি মহাকাশ থেকে নিহারিকা বলছি। মানব জাতির উদ্দেশ্যে করা এক ভয়ঙ্কর অপরাধমূলক ষড়যন্ত্রের জবনিকা পাঠ করব আমি।
0: তার এই ভিডিও মেসেজ দুরন্ত মহাজাগতিক ঘূর্ণি ঝড় হয়ে আছড়ে পড়ল পৃথিবীর বুকে, যার অভিঘাতে ডালমাটাল হলো অনেক কিছুই। এক এক করে ইনফিনিটিকার সমস্ত পাপের তালিকা প্রমাণসহ সবার সামনে পেশ করতে শুরু করল নীহারিকা। আর এই খবরগুলো সম্প্রসারিত করতে সমস্ত সহযোগিতা করল ক্রাশারের সদস্যগণ। স্তম্ভিত বিশ্ব, যে ইনফিনিটিকা ছিল মানব জাতির গর্ব, তাদের এই নিষ্ঠুর কার্যকলাপে নড়ে গেল বিশ্বাসের ভিত্তি। চারদিকে নিন্দার ঝড়, বিক্ষোভ, পথে নামল মানুষ। দেশে দেশে তদন্ত কমিশন বসল। কিছুদিনের মধ্যে জনগণের চাপে গ্রেফতার হলেন ম্যাডাম আকিশিনো আর তার সাঙ্গপাঙ্গরা। যদিও তাদের হাত অনেক লম্বা, কিন্তু সাধারণ মানুষও ছেড়ে দেওয়ার পাত্র নয়। শাস্তি হবেই। নীহারিকা এবং তার অজানা রোবট বন্ধুই এখন সাধারণ মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা। কিন্তু এত কিছু করার পর মহাকাশ জানে সেই হলুদ পাখি আর তার ভালোবাসার মানুষটির কি হল? কথায় আছে, সব অর্জনের পেছনেই একটা মূল্য চোকাতে হয়, এটাই বিধাতার অলিখিত নিয়ম। বসুন্ধরা যখন তোল পাহাড়, বহু আলোক বর্ষ দূরের সেই অনামী ছায়াপথে ভেসে থাকা মহাকাশ যানটিতেও যেন কোনো রাক্ষসীর করাল অভিশাপের ছায়া পড়েছে। নিঞ্জর মগজ অত্যধিক চাপ নেওয়ার কারণে ধীরে ধীরে অনেকটাই বিকল হয়ে গেছে, তার মানব স্মৃতি প্রায় মুছে গেছে। সে মাঝে মাঝেই তার ভালোবাসার হলুদ পাখির দিকে শূন্য চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আকিশিনো তার সাম্রাজ্যের পতন হবার আগে শেষ কামড় দিতে ছাড়েননি। তিনি তার সাথের মহাকাশযানের ইঞ্জিন বিকল করে দেওয়ার আপৎকালীন একটি সংকেত চালু করে দিয়েছেন। ডাউনটাউনের বিদ্যুৎ সংযোগ বন্ধ, ইঞ্জিন ঘরে একের পর এক বিস্ফোরণ ঘটে চলেছে, যানের ইঞ্জিনের স্পন্দন দ্রুত কমে আসছে। আর কতদিন এটা চলবে কেউ জানে না। এই বিষণ্ন সময়ে একদিন মহাশূন্যের দিকে তাকিয়ে একটা জানালার কাছে বসেছিল নীহারিকা, পাশে নিঞ্জ, নিঞ্জর হাত নীহারিকার হাতে। অনন্ত শূন্যতায় ভেসে চলেছে যানটা, কোনো গন্তব্য ছাড়াই।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন অয়ন রাহার দ্বিতীয় যাত্রী, গল্পের কথক অর্পণ, নিহারিকা বিহু, জিঙ্ক আত্রেয়, নিঞ্জো অরিজিৎ, আকিশিনো গোপা ও নিহারিকার দাদু উজ্জ্বল। গল্পের সূত্রধার সৌমিক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

0: রেইনবোতে গল্প স্বল্প, গল্প স্বল্প।
1: আপাতত দ্বিতীয় যাত্রীর যাত্রা শেষ, তার কারণ স্টুডিও ক্লকে অলরেডি 6:21 হয়ে গেছে। আজকের গল্পস্বল্প অরিজিনালসে অর্পণারাত্রেও তোমাকে শোনালো দ্বিতীয় যাত্রী, কল্পবিজ্ঞানের গল্প। বাট তুমি যদি এখন মিস করে থাকো, পুরোটা না শুনতে পারো, তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে আকাশবাণী কলকাতা, সেখানে যে কোনো সময় শুনতে পারো। আর তোমার যে কাজটা থাকে, এই গল্পটা শুনে তোমার গল্পটা কেমন লাগলো সেটা একটু গুছিয়ে, কোন জিনিসটা ভালো লেগেছে, কোন জিনিসটা খুব একটা ভালো লাগেনি, ভালো লাগতে পারতো, এরকম সব কিছু মিলিয়ে একটা সুন্দর সাজানো গোছানো সাজেশন তুমি আমাদেরকে পাঠিয়ে দিতে পারো 9903653992 নম্বরে। সেটা যদি আমাদের মনে ধরে যায়, তাহলে তুমি এই সপ্তাহের কুইজওয়ালার, মানে মঙ্গলবার রাত 9টার কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ডে ডাইরেক্ট এন্ট্রি পাবে।
2: এই গল্পটা আপনি রাত 9টায় পাবেন আমাদের ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়, সেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আগামী রবিবার রাত 12টায়, মানে যখন সোমবারে পা দিচ্ছে সেই সময়টাতে এই গল্পটা আপনি রেডিওতে আবার শুনতে পারবেন। সুতরাং শোনার অনুরোধ রইল, ইন্টারেস্টিং গল্প, তাই না? আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে মিলে এই গল্পটা শুনতেই পারেন, ভালো লাগবে। কিন্তু
1: ওই যে আজকে অর্পণারাত্রে তোমাকে একদম শুরুতে বলেছিল না, 9th অগস্ট হচ্ছে বুক লাভার্স ডে, তাই যারা খুব বই পড়ে তাদের জন্য এই গানটা শোনানো যাক একটু ফ্ল্যাশব্যাক মুডে গিয়ে।
3: FM Rainbow তে Rainbow ফ্ল্যাশব্যাক সং, Rainbow ফ্ল্যাশব্যাক সং।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: রেইনবো টাইম চেক রেইনবো টাইম চেক
2: রেইনবোর ঘড়ি বলছে এখন বেজে গেছে 6:29 হয়ে 37 সেকেন্ড। আপাতত অর্পণ আর আত্রেয় নিচ্ছে বিদায়, বলতে চায় টাটা বাই বাই।
3: টাটা বাই বাই বলার সময় হয়ে গেছে, তাই আজকের মতন রোববারের আড্ডা এখানে ইতি হলো। বাট ওই একটা রোববার এলেই আরেকটা রোববার আসার অপেক্ষাটা আরও বেড়ে যায়, তাই সেই কাউন্টডাউনটা তোমার জন্য জারি থাক, আর সঙ্গে থাক 107 FM রেইনবো সাত সুরে সারাদিন।

0: এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ভারত সরকারের কৃষি মন্ত্রক।
1: কৃষির দুনিয়া অন এয়ার 107 FM রেইনবো প্রেজেন্টস ফার্ম টু সিটি। ফার্ম টু সিটি।

0: এক সপ্তাহ হয়ে গেছে। গত সপ্তাহে যারা যারা শুনেছিলে, কে বলো তো? অমরজিৎ আর দেবারতি। ইয়েস, নামটা তোমার মনে আছে আমরা জানি। গত সপ্তাহে যারা যারা আমাদেরকে শুনেছিলে, আরও একবার কিন্তু আমরা চলে এসেছি হাসতে হাসতে। আবারও আমরা আসি আছি ফিরিয়া। ইয়েস,
1: কোথায়? ইয়েস, ফার্ম টু সিটিতে। হ্যাঁ, মানে ফার্মিং এখন যে শুধুমাত্র গ্রামের নরম কাদামাটিতে হচ্ছে তা নয়, তোমার শহরের এক চিলতে বারান্দাতেও কিন্তু তুমি এই গ্রামের মতো সেই আনন্দটা, সেই ফিলটা নিতে পারো। তোমার গাছে যখন বেশ ছোট ছোট কিছু ফল, সবজি, ফুল হবে, মানে এই যে আমাদের শহরে শহরে কিন্তু এগ্রিকালচার ঢুকে গেছে।
0: 100% এগ্রি করছি। এতদিন 100% লাভে বিশ্বাস করতাম, 100% এগ্রিও করছি আর কি এগ্রিকালচারের বিষয়ে। আসলে কালচারটা নিয়ে কথা শুরু হলে কোন দিক থেকে কোন দিকে যাবো বুঝতে পারি না, তো যাই হোক না কেন আবারও ব্যাক করছি।

0: अरे अरे अरे क्या कर रहा है? इधर इधर इधर, हम बोल रहे हैं तेरे बिजू का।
1: पुतला बोल रहे?
0: पक्षियों से तो हम खेत को बचा लेते हैं, पर इन घातक रसायनों से कैसे बचाएं?
1: मतलब?
0: देख बेटा, तू जो ये अंधाधुंध रसायन मिलाता है ना, मिट्टी की सेहत बिगड़ने लगी है, और जब माटी ही कमजोर पड़ जाएगी तो उपज कैसे सेहतमंद होगी? अरे पहले ऐसा नहीं था, पूछना अपने बड़े बुजुर्गों से कैसे फसल लहलहाती थी, शुद्धता झलकती थी, माटी भी तंदुरुस्त और लोग भी। अरे पहली वाली बात कहाँ,
1: पर हम तो सब यही डाले हैं।
0: सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं, खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं।
1: सच है?
0: रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं।
1: ठीक है भाई, मैं भी आज से जैविक खेती शुरू करूंगा।
2: माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती।
3: যারা আসলে একটা লম্বা সময় ধরে ফার্মিং করছে, মানে ফার্মিং মানে আমি একদম মাঠে ঘাটে নেবে না, যেখানে ট্রাক্টর চালাতে হচ্ছে, আমি বলছি ধরো তোমার বারান্দায় বা ছাদে যে তুমি টেরেস ফার্মিং করছো, তোমার এক চিলতা ছোট্ট বারান্দায়, সেই ফার্মিংয়ে কিন্তু ওই তোমার ফ্রাইয়ের পাশে পুদিনা চাটনিটার পুদিনা পাতাটা তুমি তোমার বারান্দা থেকেই তুলে আনছো। আর তার সঙ্গে এই যে ধরো মাঝে মধ্যে ধরো পোকা লাগছে, সেই পোকার কী কীভাবে ঠিক করা যাবে সেটারও সলিউশন কিন্তু তুমি অ্যাকচুয়ালি বের করে নিয়ে আসছো। আসলে আমি জানি তুমি এক্সপিরিয়েন্স, তবে যারা এখনও এক্সপিরিয়েন্স নয়, যারা এখন ভাবছে আমি না একটু টেরেস ফার্মিং করতে চাইছি, কীভাবে করি বলো তো? এই অমজিৎ, কিভাবে করি বলো?
4: অত্যন্ত ব্যস্ত ছিলাম আর কি, নিজেকে অনেকটা প্রফেশনাল মানে প্রফেশনাল ভাবলেও এখনো পর্যন্ত মনে মনে তো নভিস, ওই আসলে বাইরেটা বক ভেতরটা যুবকের মতো অবস্থাটা। কিন্তু বিষয়টা হচ্ছে, যারা যারা একটু নভিস হয়ে চিন্তা ভাবনা করছো আমাদের এই শহর কলকাতায় বা তোমার কোনো একটা জায়গায় যেখানে খুব একটা বেশি জায়গা নেই, সেই জায়গাটাতে তুমি টেরেস গার্ডেনিং করবে, তাদের জন্য ছোট্ট দু একটা কথা।

0: কেমন কি সব টিপস দেবে বলছিলে যে যারা সদ্য টেরেস ফার্মিং বা ব্যালকনিতে একটু ফার্মিং করতে চাইছে তাদের তুমি কি সব টিপস দেবে বলছিলে?
1: টিপস আসলে টারশিয়ারি সেক্টরে টিপসের কথাটা প্রচন্ড চলে, তো সেই কারণের জন্য এখানে টিপসটা আবার একটু আলাদা, কারণ প্রাইমারি সেক্টরে আমরা রয়েছি। তো বিষয়টা হচ্ছে যে যারা মনে করছো যে ছাদ বাগানটা একটু অন্যরকমভাবে সাজাবে, কয়েকটা বিষয় কিন্তু মাথায় রাখবে। একটা হচ্ছে ওয়াটারপ্রুফিং, ইয়েস, জলরোধী ব্যবস্থা যেরকম তোমাকে মাথায় রাখতে হবে, তেমনই ড্রেনেজ সিস্টেম অর্থাৎ নিষ্কাশন ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু তোমাকে একই রকম খেয়াল রাখতে হবে। মাটি যেন হালকা হয়, এবং তার সঙ্গে টবের মাপের উপর ডিপেন্ড করছে কী ধরনের গাছ কত দিনের মধ্যে বাড়বে বা কমবে অথবা ছড়ে পড়ে যাবে একেবারেই। রোদ এবং জল পর্যাপ্ত পরিমাণের পাচ্ছে কি পাচ্ছে না সেটা তো তোমাকে মাথায় রাখতেই হবে। আর যারা মনে করছো অমরজিৎ বলেই দিয়েছিল হাম কিসি সে কাম নেহি, তাহলে না হয় এবার একটু পরীক্ষা করে দেখাই যাক। একদম জাস্ট একটা সহজ টিপ তোমাকে দিয়ে দিচ্ছি, তুলসী, পুদিনা, পালং শাক, জবা ফুল আর গাঁদা, এই দিয়ে শুরু করে দেখো তো শুরুয়াতটা কেমন হয়।
0: আর তার সঙ্গে বলে রাখি, যদি তুমি টেনশন করছো যে আমার ব্যালকনি তো ছোট্ট দেবার, কিভাবে আমি করব ফার্মিং, বলছি তার টিপস দেব তবে একটু বাদে।

0: চাষ করবে সেটা তো অমরজিৎ বলেই দিল, তবে কিভাবে বা মানে অভিজ্ঞতা কেমন সেটা বরং অন্য একজনের থেকে শুনি।
1: নমস্কার, আমি সৈকত। আজ কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আজকের শহরে জীবনে শুধু শখ নয়, বরং মানসিক শান্তি, সুস্থতা এবং প্রকৃতির সাথে সম্পর্ক গড়ে তোলার এক সুন্দর মাধ্যম, টেরেস গার্ডেনিং বা ছাদ বাগান। একটা সময় ছিল যখন বাড়ির উঠোনে নানা রকম গাছ লাগানোর সুযোগ ছিল, কিন্তু আজ

শহরের ব্যস্ত জীবনে বেশিরভাগ মানুষের সেই সুযোগটা আর নেই। অনেকের কাছে নিজের বলতে রয়েছে শুধুমাত্র ছোট্ট একটা ছাদ, আর সেই ছোট্ট ছাদটাকেই যদি আমরা সবুজে ভরিয়ে তুলতে পারি তাহলে সেটাই হয়ে উঠতে পারে আমাদের দিনের সব থেকে প্রিয় জায়গা। যারা একেবারেই নতুন তাদের আমি প্রথমেই একটা কথা বলবো, টেরেস গার্ডেনিং শুরু করতে খুব বেশি খরচ বা অভিজ্ঞতার দরকার হয় না, দরকার শুধু একটু ইচ্ছে আর সাধারণ যত্ন। গাছ বাছাই করার আগে একটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন, রোদের কোনো বিকল্প নেই। আপনার ছাদে প্রতিদিন কত ঘন্টা সরাসরি রোদ আসে সেটাই ঠিক করে দেবে কোন গাছটা লাগাবো। যেই ছাদে 6 থেকে 8 ঘন্টা রোদ আসে সেখানে সূর্যপ্রিয় গাছ অনায়াসে ভালো হবে, আর যদি রোদ কম আসে তাহলে সেই অনুযায়ী গাছ নির্বাচন করব। গাছের প্রয়োজন অনুসারে পরিবেশ বেছে নেওয়াটাই সফল বাগান তৈরির মূল শর্ত। যদি আপনি ফুল ভালোবাসেন তাহলে শুরুতেই আমি দুটো গাছের কথা বলবো, বাগানবিলাস অর্থাৎ বোগেনভেলিয়া এবং অ্যাডেনিয়াম। এই দুটো গাছ শুধু সুন্দরী নয়, নতুনদের জন্য খুবই উপযোগী। আরেকটি বড় সুবিধা হলো আমরা বাঙালিরা ভ্রমণ করতে খুব ভালোবাসি, অনেক সময় 3-4 দিনের জন্য বাড়ির বাইরে থাকতে হয়, সেই সময়ে এই গাছগুলো সাধারণত তেমন কোনো সমস্যায় পড়ে না। বিশেষ করে বাগানবিলাসের এতটাই রঙের বৈচিত্র্য এবং সারা বছর প্রায় ফুল দেয় যা ছাদকে রঙিন করে রাখে। একটা সময় ছিল ছাদ বাগান মানেই শীতকালের ডালিয়া, চন্দ্রমল্লিকা, ক্যালেন্ডুলা, কিন্তু সময় বদলেছে। পৃথিবীর নানা প্রান্তের অসম্ভব সুন্দর ফুলগুলো ঠাঁই নিয়েছে আমাদের শীতের ছাদ বাগানে, তার মধ্যে নতুনদের জন্য পিটুনিয়াকে আমি বিশেষভাবে চয়েস করব। অনেকেই মনে করেন পিটুনিয়া চাষ খুব কঠিন, কিন্তু সঠিক রোদ আর সাধারণ ভালো মাটিতেই গাছ ফুলে ভরে ওঠে। এমনকি যারা ব্যালকানিতে গার্ডেন করে তাদের জন্য একটা রঙিন বিকল্প এই পিটুনিয়া। আবার গরমকালে ছাদে অনায়াসে নতুনরা রাখতে পারো বেলি, ধুতুরা, কাঠগোলাপ, জুঁই, প্রচণ্ড গরমেও সুন্দরভাবে বেড়ে ওঠে, দীর্ঘদিন ফুল দিয়ে আপনার ছাদ বাগানকে প্রাণবন্ত রাখবে। যারা গোলাপ করতে পছন্দ করো অবশ্যই অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে গাছ কিনবে, এবং গোলাপের ক্ষেত্রে যেটা ভালো লাগলো সেটা কিন্তু কিনবো না। আজকের দিনে আইডি আছে, যেরকম অ্যাভালেঞ্জ গোত্রীয় যেই গোলাপগুলো সেগুলো সাধারণ যে কোনো মানুষের হাতে খুব ভালো হয়, সারা বছর গাছ ভালো থাকে। আর যদি বর্ষাকালে ছাদ বাগান শুরু করতে চাও তাহলে আমার পরামর্শ পদ্ম। জলজ বাগানের থেকে সহজ গার্ডেনিং আর দ্বিতীয় কিছু নেই। বাজেট 20 টাকার গামলা, তার জন্য লিয়াংলি অর্থাৎ মাইক্রো ভ্যারাইটির পদ্ম রয়েছে। আচ্ছা 100 টাকার গামলা, সেক্ষেত্রে বড় 100 টাকার গামলা, আচ্ছা সেক্ষেত্রে পিঙ্ক পিওনি, আকিলা, D9 সহ বিভিন্ন ভ্যারাইটি আছে। শহরাঞ্চলে আবার মশার উপদ্রবের জন্য বিভিন্ন কর্পোরেশনের লোকেরা পদ্ম গাছ করতে দেন না, সেক্ষেত্রে যদি তুমি গাপ্পি মাছ রাখতে পারো তাহলে এই সমস্যাটা পুরোটাই দূর হবে। এবং যারা গাছের সাথে সাথে মাছ ভালোবাসে তাদের জন্য এর থেকে ভালো বিকল্প দ্বিতীয় কিছু নেই। আর আজকের দিনে পদ্ম যে শুধু পাঁকে হয় সেটা নয়, যে কোনো দোআঁশ, এঁটেল, যে কোনো মাটিতেই সাধারণ একটু ভার্মি কম্পোস্ট বা গোবর সার গামলার তলায় দিয়ে ওপরের 50% মতো মাটি ভরাট করে ব্যাস গাছ লাগালেই হয়ে যায়, প্রচুর ফুল পাওয়া যায়। গাছ লাগানোর জন্য আমরা কি কিনবো? আচ্ছা 3টে মুখ্য উপাদান, মাটি, বালি, ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট মানে হচ্ছে কেঁচো সার, এর বিকল্প হিসেবে গোবর সারও তোমরা ব্যবহার করতে পারো। সাধারণত এগুলো হলে সব গাছই করা যায়, তবে একটা জিনিস আবারও বলছি, যেই সিজনেই গাছ লাগাও সেই সিজনের উপযোগী কি গাছ এটা কিন্তু পড়াশোনা করতে হবে বা কারোর থেকে একটু জেনে নিতে হবে, নয়তো তোমাকে যে কেউ ভুল বুঝিয়ে উল্টোপাল্টা গাছ বিক্রি করে দিতে পারে। সবশেষে একটাই কথা বলি, টেরেস গার্ডেনিং শুধু গাছ লাগানো নয়, এটি ধৈর্য শেখায়, নিয়মিত যত্ন নিতে শেখায় আর প্রতিদিন একটু করে প্রকৃতির আরও কাছে নিয়ে যায়। তাই যারা এখনো ভাবছেন শুরু করবেন কি করবেন না তাদের বলবো অবশ্যই শুরু করুন, কম দিয়ে শুরু করুন, একটা টব দিয়েই শুরু হোক আপনার সবুজের যাত্রা।

0: এত সুন্দর সাজিয়ে দিয়েছিল গাছপালা দিয়ে, জাস্ট অবাক হয়ে দেখছিলাম 5 মিনিট ধরে যে এইরকমভাবে এক চিলতে বারান্দাকে যদি আমরাও সাজাতে পারতাম।
1: হ্যাঁ, মানে এখন একটা বড় প্রশ্ন যে ব্যালকনি তো ছোট্ট, এই একটা ওয়াশিং মেশিন রাখবো, জামা কাপড় মেলবো, ব্যাস, তারপরে গাছ কোথায় লাগাবো? টেনশন নট, ইয়েস। মানে ধরো তোমার বারান্দায় একটা সুন্দর গ্রিল রয়েছে, এই সেই গ্রিলটাকেও কিন্তু তুমি খুব সুন্দর করে সাজাতে পারো। মানে ঘরের দেয়ালে যেমন আমরা ক্রাশের পোস্টার বা সুন্দর ফ্রেমটা আঁকাই, ঠিক সেইভাবে তুমি ধরো তারের নেটিং করলে, এবং সেই তারের নেটিং আর তার সঙ্গে যদি গ্রিলে সুন্দর সুন্দর যে হ্যাঙ্গিং টপগুলো হয় সেইগুলো ঝুলিয়ে দিলে, এবং তুমি যদি সেটাও না করতে চাও, তোমার ঘরে যে ধরো বোতলগুলো সেগুলো পড়ে আছে তুমি ফেলে দেবে, রিসাইক্লিং করো। অ্যাকচুয়ালি এর মাধ্যমে তুমি পরিবেশেও কিছুটা ভালো ফল ফিরিয়ে দিতে পারো। সো সেটাকে সুন্দর করে সাজিয়ে একটু কালার করে কেটে সেটাকে একটা সুন্দর টপ বানিয়ে তাতে তোমার পছন্দের গাছগুলো, যেগুলো আর কি অমরজিৎ একটু আগে সাজেস্ট করলো, সেরকম কিছু গাছ কিন্তু তুমি শুরু করতে পারো সেই গাছগুলো দিয়ে তোমার ফার্মিং।
0: তাহলে ওই কথাই রইল, আমরা তো আবার ফিরে আসবো, কিন্তু তার মাঝখানে এক সপ্তাহ সময় রইল। অমরজিৎ আর দেবারতি চলল টেরেস গার্ডেনিং করতে, আরও সুন্দর করে নিজেদের ছাদ বাগানকে সাজাতে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। রাজ্যে শিল্প পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা প্রকল্পে পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে রাজ্যের নোডাল সংস্থা হিসেবে মনোনীত করেছে শিল্প বাণিজ্য উদ্যোগ দপ্তর। জানা গিয়েছে, প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি রাজ্যস্তরের কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে শিল্পাঞ্চল গড়ে তোলার সম্ভাব্য স্থান হিসেবে নদিয়ার ধুবুলিয়ায় ও পশ্চিম বর্ধমানের হীরাপুরে দুটি জমি চিহ্নিত করা হয়েছে। সারাদেশের সঙ্গে এরাজ্যেও আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি সূচনা হয়েছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগামীকাল 10 তারিখ প্রায় 30,000 সাধারণ মানুষকে নিয়ে তিরঙ্গা যাত্রা হবে। রাজ্যপাল আর এন রবি রাজ্যবাসী বিশেষ করে যুব সমাজকে সগর্বে নিজের নিজের বাড়ি ও কাজের জায়গায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর

গঙ্গা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার হালি শহরে পুলিশ লকআপে মৃত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিরজু কেওয়াটের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিক্ষোভের মুখে পড়েন। তার গাড়ি ঘিরে স্লোগান দেওয়া হয়। এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিলে পুলিশি তৎপরতায় পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এলাকা ছাড়তে হয়। পুনর্নবীকরণযোগ্য জ্বালানি বা জীবাশ্ম বহির্ভূত উৎস থেকে

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও পর্যন্ত 1,25,00,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে দেশজুড়ে 1,00,000,000 বেশি বাড়ির নির্মাণ কাজ শেষে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 1,00,000,000 বাড়ি মহিলাদের নামে বরাদ্দ করা হয়েছে। ঝাড়খণ্ড সরকার আজ জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত ছাত্রদের অধিকাংশ দাবির সঙ্গে একমত হয়েছে। রাজ্যের মন্ত্রী সুদীব্য কুমার সোনু জানিয়েছেন, সরকার 14তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা এবং 2023-25 ব্যাকলগ পরীক্ষা বাতিল করতে সম্মত হয়েছে। আর্থিক অনিয়মের তদন্তে ইডি এবং অপরাধ সংক্রান্ত বিষয়গুলিতে সিআইডি তদন্ত ও 90 দিনের মধ্যে চার্জশিট দাখিল নিশ্চিত করতে একটি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে আইআইটি, আইএসএম ধানবাদ, আইআইএম রাঁচি এবং এক্সেলেরআই এর প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। কোচির সাদার্ন নেভাল কমান্ডে বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রস্তুতির লক্ষ্যে ভারত এবং মার্কিন নৌবাহিনীর যৌথ মহড়া আগামীকাল শুরু হচ্ছে। 5 দিনের এই মহড়ায় বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়, ক্রস ট্রেনিং, আধুনিক সরঞ্জামের প্রদর্শনী এবং বিভিন্ন পরিস্থিতিভিত্তিক ব্যবহারিক অনুশীলন করা হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, ইরান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় যুক্ত নেই, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুপক্ষের কথাবার্তা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, গত জুনে দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত 14 দফার সমঝোতা স্মারকের লঙ্ঘন ওয়াশিংটন বন্ধ না করলে ইরান সরাসরি আলোচনায় ফিরবে না। আরাকচি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের আইনি পরিকাঠামো নিয়ে ওমানের সঙ্গে শীঘ্রই একটি চুক্তির স্বাক্ষর করতে পারে ইরান। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107।

FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi. তুমি শুনছ নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.

0: আমাদের অনেকের বড় হওয়া একসঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে যারা নাইনটি কিডস তাদের জন্য আই এম শিওর দ্যাট যে এই তিনটে ঘন্টা যখন অঙ্কিতা রুচি তোমার সঙ্গে থাকবে, একটা ফোঁটাও তুমি আমাদের চ্যানেলকে মানে অন্য কোথাও এখান থেকে সরে যেতে পারবে না। কারণ বেসিক্যালি আমরা যে প্লেলিস্টটা তোমার জন্য রেডি করেছি সেই প্লেলিস্টটা জুড়েই আমাদের গোটা প্রোগ্রামের নাম, মানে নস্টালজিক নাইনটিজ।
1: এক্স্যাক্টলি, আজকে রবিবার, আর রবিবার মানেই একটা মানে উইকেন্ড শেষ হতে যাচ্ছে এরকম একটা ব্যাপার, আবার নস্টালজিয়াটা এই দুদিন কেমন কাটালাম সেটাও একটা ব্যাপার থাকে। মানে সব কিছু যখনই একটু পাস্ট হয়ে যায় সেটার মধ্যে একটা নস্টালজিয়া জুড়ে যায়। আর আমাদের জীবনের প্রতি মুহূর্তে এত গান, এত সিনেমা, এইগুলো একটা সময় যেটা নাইনটিজে স্পেশালি বেরিয়েছে সেটা নিয়ে মানে ফ্ল্যাশব্যাকেরও ফ্ল্যাশব্যাককেই হয়তো আমরা নস্টালজিক নাইনটিজ বলছি। অরিজিত আর অঙ্কিতা ঠিক রাত 12টা অবধি তোমার সঙ্গে থাকবে, আর 9903653992 হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে তুমি তোমার রিকোয়েস্টের গান ডেফিনেটলি জানাবে, আমরা সেটাও বাজাবো। তার সঙ্গে আজকের ইনস্টা চয়েস গেমিং জোন, প্রতি ঘন্টায় গেমিং জোন থাকবে, সেটা শুনে সঠিক উত্তর দিতে হবে। তো নাম্বারটা তো তোমার মনেই আছে, কিন্তু আপাতত যতক্ষণ তুমি এই ইনস্টা চয়েস গেমিং জোন পাচ্ছ না বা রিকোয়েস্টের গান পাঠাচ্ছ না, ততক্ষণের জন্য আরও একটা গান তোমার জন্য রইল, শুনে দেখো তো চিনতে পারছো কিনা।

তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s, নস্টালজিক 90s.

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: হ্যাঁ জি, আমারা দিল আপকে পাস হ্যায়, এই সিনেমাটাও আমাদের জানা। অফকোর্স আমাদের দুজনের মন তোমার কাছে আছে, 107 এফএম রেনবো, আর এখন চলছে নস্টালজিক 90s। তো একটু আর কি হয় না, নস্টালজিয়া মানে মনটা কেমন হয়ে যায় জানো, কথাগুলো খেই হারিয়ে ফেলে অথচ কথা বেরিয়ে আসে, এরকম একটা জায়গা তৈরি হয়। এবং তার মাঝে আজকের যে ফার্স্ট আওয়ারটা, অরিজিৎ আর অঙ্কিতা তোমার কাছে একটা বার্থডে স্পেশাল ধামাকা নিয়ে এসেছে, দুজন বার্থডে গার্ল, রাইট?
2: অ্যাবসলিউটলি, মানে একজন হচ্ছে আমাদের অনেকটা আগে, হ্যাঁ মানে সেই সময় দাঁড়িয়ে তাকে দেখলে লোকজন আর স্ক্রিন থেকে চোখ সরাত না, এটা একটা ফ্যাক্ট। আর তারপর আমাদের সময়টায়, মানে একটু ওই লেট 90s ওই রকম একটা সময় গিয়ে যেটা হলো, সেটা হচ্ছে আরও একজনকে দেখলে আমরা চোখ সরাতে পারতাম না, এবং টিল দ্য ডেট পারি না, কারণ যত দিন যাচ্ছে তার সৌন্দর্য যেন আরো বাড়ছে, সেটা বারবার তিনি প্রমাণ করে দিয়েছেন।
1: আর এই দুজনেই মানে খুব এভারগ্রিন বিউটিজ যাকে বলা যায়, যে একজনের কথা যাকে বলছে আমরা বার্থডে স্পেশাল আর কি ধামাকাটা দিয়ে তারপরে তাদের পরিচয়গুলো ডিটেইলে দেব, কিন্তু বলতে পারি ওই প্রথমের একজনের কথা হচ্ছিল যে অনেক আগে এসছেন, কিন্তু একের পর এক, মানে সে সাদমা হোক যে কোনো অভিনয় হোক, সে না একটা অদ্ভুত বাজিমাত করে গেছে, মানে ডেঞ্জারাস অভিনেত্রী যাকে বলে, মোস্ট ডেঞ্জারাস আমার মনে হয় তার মধ্যে থেকে উনি পড়েন। এবং তারপরের জন যাকে বলা হচ্ছে, তার এই চুলবুলি হরকত, মানে ওই বসন্তী তেরা নাম কি হায় রে বসন্তী, ওরকম টাইপের অ্যাটিটিউডে আমাদের মনে জায়গা করে এখনও রয়ে গেছেন এবং দুজনেই থাকবেন। তবে এত বনিতা না করে বার্থডে বাম্পারটা একটু বাজিয়েই নিই নাকি। ইয়েস ইয়েস ইয়েস, এই বার্থডে যাদের কথা বলছি, 13th of August 1963 একজনের জন্মদিন আসছে, মানে তিনি জন্মেছিলেন 1963-তে। তিনি আর কেউ নন, আমাদের সবার পছন্দের শ্রীদেবী, যিনি সাউথ ইন্ডিয়ান মুভি হোক বা আমাদের বলিউড হোক তুরন্তভাবে কাঁপিয়ে দিয়েছেন। আর পরবর্তী যার কথা আসবো, তার গানে গানে তার কথা আসবো নাকি এখন?
2: তার জন্মদিনটা যদিও চলে গেছে, ঠিক আছে, জাস্ট রিসেন্টলি গেছে,
1: চলে গেছে এইভাবে বলো না,
2: জন্মদিনটা আমরা বিলেটেড হ্যাপি বার্থডে জানাচ্ছি, মানে আমরা এমন একটা সময় পড়েছি একজনের আপকামিং আর একজনের জাস্ট ক্রস করেছে।
1: এক্স্যাক্টলি, তো আমাদের আপকামিং যিনি রয়েছেন তার কথা আপাতত বললাম, শ্রীদেবী ম্যাম। আর যিনি বিগতভাবে জন্মদিন কাটিয়েছেন তিনি আর কেউ নন, নান আদার দ্যান কাজল, কাজল, কাজল। কিন্তু আপাতত জুদাই থেকে শ্রীদেবী ম্যামের জন্য এই সেলিব্রেশনে তোমাদের জন্য থাকলো এই গানটা, দেখো তো শুনে বুঝতে পারো কিনা। 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে তুমি তোমার রিকোয়েস্টের গান জানাতেই পারো।

0: আপলোড করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ।
1: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: আমরা শুনলাম জুদাই, সেটা আমরা দেখেওছি, সিনেমাটা দুর্ধর্ষ একটা সিনেমা। সেখানে আমরা উর্মিলা মাতন্ডকরকে পেয়েছি, অনিল কাপুরকে পেয়েছি তার সঙ্গে, আর এই জসবিন্দর সিং এর জসবিন্দর নারুলার গান শুনছিলাম। তো জসবিন্দরজি রিসেন্টলিও এই গানটা মুম্বাইয়ে একটা হয় না যে সবাই ঘরোয়া আড্ডা দিচ্ছে এরকম একটা জায়গায়, তিনিও অবভিয়াসলি একজন সেলিব্রিটি এবং শিল্পী, তার ঘরে বসে এই একটা মানে আড্ডা চলছিল। সেখানে মিকা সিং কিবোর্ডিস্ট এবং জসবিন্দর সিং গান, জসবিন্দরজি গানটা গাইছেন। বারবার জসবিন্দর সিং বলে দিচ্ছি, কেন বলছি, সিং ইজ কিং, আই নো দ্যাট, কিন্তু নাইনটিজে আছি। তো এইবারে যে গানটার কথা বলতে যাচ্ছি সেই সিনেমাটার নাম চাঁদনি।
3: ওকে,
2: তো চাঁদনি আরও একটা দুর্ধর্ষ ভালো সিনেমা, তার সঙ্গে বলতে পারো চালবাজ, যদি বলি চালবাজ সিনেমাটা। আর অনেক না নাইনটিজে যেটা হলো, শ্রীদেবীর একটা খুব স্পেশালিটি, উনি নাগিন ছিলেন, খুব ফেভারিট নাগিন, ঠিক আছে, প্রত্যেকটা যত কটা সিনেমা হতো এই নাগ নাগিন নিয়ে, এবং শ্রীদেবীকে আমরা পার্টিকুলারলি দেখতে পেতাম সেই সিনেমায়। দুর্ধর্ষ চোখ, আমি না চোখটাকে এখনও মনে করতে পারছি, আমার মানে লোভ সামলাতে পারছি না বলতে পারো। এর মধ্যে লম্হে 1991 রিলিজ করেছিল, সাদমার কথা বলছিলাম, যদিও 1983 সাদমা রিলিজ করেছে। এরপর যদি খুদা গাওয়া বলি, নাইনটিজের বলি, খুদা গাওয়া 1992, গুমরা 1993, লাডলা 1994, আর জুদাইয়ের কথা বলছিলামই। তারপর হঠাৎ করে একটা সময় গিয়ে হয়তো আমরা দেখেছি যে উনি কাজের থেকে অ্যালুফ হয়ে গেছেন, আবার ফিরে এসেছিলেন, যদিও আজকে তাকে আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু যেখানেই আছেন তার কাজ অলওয়েজ আমাদের মধ্যে রয়েছে।
3: অ্যাবসলিউটলি। এবং তুমি যখন শ্রীদেবীকে নিয়ে কথা বলছো, শ্রীদেবীর কিন্তু একটা বিশেষত্ব ছিল যে তাকে শুধু নায়কের বিপরীতে দাঁড় করিয়ে দিলে তার অভিনয়ের যে ক্ষমতাটা সেটাই বোঝা যেত না, তিনি নিজে একটা কিন্তু সিনেমাকে কাঁধে টেনে নিয়ে যেতে পারতেন। এবং সেই কারণেই বোধ হয় আমাদের ইন্ডিয়ান সিনেমাতে একদম প্রথম দিকে সত্যিকারের ফিমেল সুপারস্টারদের মধ্যে তাকে একজন বলা হতো।
2: তো নস্টালজিক নাইনটিজ চলবে, আরো এরকম গল্প চলতে থাকবে, কিন্তু আপাতত লতা মঙ্গেশকরজির গলায় এই গানটা রইল চাঁদনি মুভি থেকে।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: '90s gaming zone, '90s gaming zone, '90s.

তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, একটা গানের ইন্টারলুড পোর্শনটা তোমাকে শোনালাম। গানটা আইডেন্টিফাই করো আর তোমার নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও আমাদেরকে 9903655992 তে টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে। 90s gaming zone 90s gaming zone

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ।
1: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো। নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ
2: মানে জাস্ট অন এয়ার হওয়ার আগে যতবার আমরা প্রোমোটা চালাচ্ছি অরিজিৎ আর অঙ্কিতা বারবার আলোচনা করছে এই ধাক ধাক করনে লাগা আর কেহনা হি কিয়া, দুটো দু ধরনের গান, মানে দুটো মানে দুটো মেয়ের আর কি মানে আত্মকথা কোথাও গিয়ে না,
3: এবং ইচ্ছাকৃতভাবে এই দুটো গানকে দেওয়া হয়েছে, দুটো টাইট কম্পিটিশনকে দেওয়া হয়েছে। দেখা যাক তোমাদের ভোট কোন দিকে যায়, কিন্তু এই মুহূর্তে কোনো ভোটাভুটিতে আমরা নেই, আমরা শুধু রয়েছি শ্রীদেবীকে, যাতে মানে যিনি এমনি আমাদের পছন্দের।
2: তুমি শ্রীদেবীতে ফিরবে তার আগে বলবে না যে এত সুন্দর একটা ইন্টারলিউড তুমি সিলেক্ট করে দিয়েছো, মানুষ তো বুঝতেই পারবে না।
3: বুঝে যাবে যেটা বিষয় হচ্ছে যে আমাদের যেটা হয় মানে গেমিং জোনে, গেমিং জোনের এই ঘন্টায় তোমার জন্য একটা গানের সুন্দর মিষ্টি একটা ক্লু দিয়ে দিই, বাংলা গানের ইন্টারলিউড পোর্শনটা দেওয়া হয়েছে, সেটা শুনে তোমাকে আইডেন্টিফাই করতে হবে সঠিক উত্তর, মানে সঠিক গানটা আমাদেরকে লিখে পাঠিয়ে দাও 9903655992 তে। এবার যদি একটুখানি আমরা শ্রীদেবীতে যাই তাহলে বলবো যে দেখো শ্রীদেবীকে তো আমরা অনেক রকমের ক্যারেক্টারে পাই, তার সঙ্গে কিন্তু একটা ক্যারেক্টার হচ্ছে তার মানে টাইপ অফ ক্যারেক্টার বলা যায় কমেডি।
2: হ্যাঁ,
3: এবং সেখানে যদি যে সিনেমার কথা প্রথমেই মনে আসে সেটা অবভিয়াসলি চালবাজ, এখানে যেখানে দুটো চরিত্র তার অঞ্জু আর মঞ্জু, একই অভিনেত্রী কিন্তু দুটো চরিত্র একেবারে দুটো মেরুর, অঞ্জু বেশ শান্ত ভীতু অত্যাচারিত আর মঞ্জু একেবারে উল্টো, মুখে জাহাজ কথায় মজা নিজের মতো করে বাঁচার একটা দুর্দান্ত আত্মবিশ্বাস। সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই দুটো চরিত্রকে শুধু আলাদা দেখানোই নয়, শ্রীদেবী তাদের হাঁটা চলা কথা বলার ধরন চোখের অভিব্যক্তি এই সব কিছুর মধ্যে না এমন একটা অঙ্কিতা পার্থক্য তৈরি করেছিল যে দর্শক যারা সেই সময় গিয়ে সিনেমা দেখেছিল তারা কখনো কখনো ভুল করেনি, মানে কোনো টাইমে তাদের মনে হয়নি যে অঞ্জু আর মঞ্জু সেম ক্যারেক্টার, মনে হচ্ছে দুজন আলাদা,
2: মানে অ্যাকচুয়ালি একজনই অভিনেত্রী বা একজনই মানুষ। সেই সময়টা খুব বেশি হতো আমার, অনেক সময় মনে হতো যে আমি ওই টিভির অ্যান্টেনার ভিতরে ঢুকতে পারলেই আর কি আমি টিভিতে পৌঁছে যাব, ঠিক আছে? তো আমার খুব মনে হতো আর কি এরা ঢোকে বেরোয় কী করে, যে এই টিভিতে কি সুন্দর চলে এলো আবার একটা ক্যারেক্টার করছে, এই যে বিষয়টা এটা খুব রিয়েলিস্টিক লাগতো। এখন যেমন আমাদের কাছে কি হয়ে গেছে, অ্যাক্টিং, স্ক্রিনিং, সিনেমা দেখা সবটাই না একটা যেন বাইরের বিষয় হয়ে গেছে, ভিতরে কানেক্ট খুব কম করে, সেখানে কিন্তু ভীষণভাবে করতো এই কানেকশনটা। আর তুমি যখন অঞ্জু মঞ্জুর কথা বলছো, পঙ্কজ পারাশারের একটা সময় মনে হয়েছিল যে এই মেকআপটা ভালো লাগছে না, শ্রীদেবীর যে মেকআপটা সেই মেকআপটা মানে রোহিণী করতে চাইছে যে চরিত্রটা সিন একটা ছিল আর কি, সেই সিনটা ঠিকঠাক ফুটছে না। তখন শ্রীদেবী নিজে তার সমস্ত মেকআপ ওখানে বিসর্জন দিয়ে, মানে মেকআপ আর্টিস্ট যিনি করেছিলেন, উইথ রেসপেক্ট অবভিয়াসলি, যেহেতু ডিরেক্টর বা অন্যান্য যখনই আমরা কাজ করতে গিয়ে যদি পছন্দ না হয় তখন সেই চেঞ্জের জায়গায় তিনি নিজে মেকআপ করেন, এবং তারপর কিন্তু ওই সিনটা মানে আমরা যেই সিনটা দেখেছি সিনেমায় অ্যাকচুয়ালি ওনার নিজের মেকআপ করা, নিজে হাতে করা। আর এই সিনেমাটা চালবাজ যখন বলছো 1972 আর একটু নস্টালজিয়ায় চলে গেলে রেট্রোতে সীতা আর গীতা তার রিমেক ভার্সন কোথাও গিয়ে এই সিনেমাটা
3: মানে এই সমস্ত শুনলে লোকজন ভাববে অঙ্কিতা আর অরিজিৎ কত কি জানে, বিশ্বাস করুন আমরা একটু একটু জানি, কিন্তু যেটুকু জানি সেটা হচ্ছে যে আপনাকে বা তোমাকে এই তিন ঘন্টা শুধুমাত্র গানের মধ্যে রেখে দেবো, কোথাও যেতে পারবে না, জাস্ট এই সাউন্ড ট্র্যাকটা থাকলো তোমার জন্য ফ্রম চালবাজ।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিস, একটা গানের ইন্টারলুড পোর্শনটা তোমাকে শোনালাম। গানটা আইডেন্টিফাই করো আর তোমার নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও আমাদেরকে 9903655992 তে টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে।
1: 90s গেমিং জোন, 90s গেমিং জোন, 90s গেমিং জোন, 90s ইনস্টা চয়েস, 90s ইনস্টা চয়েস।

0: আপলোড করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক।
1: আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, 9903659992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করতে বলছি, রিকোয়েস্টের গান বলেছো জানি, কিছুজন বলেছো, একজন তো এমন নাম লিখেছে ওই সিনেমার নামটাই আমরা শুনিনি, সেটা সব থেকে দুঃখের বিষয়। কিন্তু হ্যাঁ, যদি সিনেমাটা সত্যি সত্যি থেকে থাকে, মাধুরী দীক্ষিতের একটা সিনেমার কথা বলতে চেয়েছো যে বলেছো সে নিশ্চয়ই বুঝতে পারছো, সে কিন্তু আমাদেরকে একবার কারেকশন করে পাঠিও যদি সিনেমার নাম ভুল লিখে থাকে,
2: একটা টাইপও হয়ে গেছে আর কি। আচ্ছা, এবার যে বিষয়টা সেটা হচ্ছে যে গেমিং জোন, আর বেশি হাতে সময় নেই, গেমিং জোন একটা বাংলা গানের ইন্টারলুড পোর্শন দেওয়া হয়েছে, খুব চেনা গান কিন্তু। হ্যাঁ, সেই গানের সঠিক উত্তর চাই, 9903659992। আরো একটা ক্লু দিলাম, একটা বাংলা ব্যান্ডের গান।
1: এত ক্লু দেওয়া যাবে না, এত ক্লু দেওয়া যাবে না। আচ্ছা, বরঞ্চ আরেকবার গেমিং জোনটা শুনিয়ে দিই।
2: শোনাবে? আচ্ছা, 90s গেমিং জোন, 90s গেমিং জোন, 90s গেমিং জোন।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, একটা গানের ইন্টারলুড পোর্শনটা তোমাকে শোনালাম। গানটা আইডেন্টিফাই করো আর তোমার নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও আমাদেরকে 9903653992 তে টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে। এইবার
1: হ্যাঁ বলো বলো বলো
0: বিষয় যেটা, সেটা হলো আমরা যখন আমাদের এই স্টুডিওতে আসছি সেই সময় দেখলাম অলরেডি কিন্তু এই রেড রোড এরিয়া টোটাল বিষয়টা কিন্তু আস্তে আস্তে একটা সাজো সাজো রব হচ্ছে। তার একটাই কারণ, সামনে স্বাধীনতা দিবস, আর এই স্বাধীনতা দিবসের ঠিক আগে আগে 107 FM রেনবো বেশ কিছু স্পেশাল,
1: মানে যারা স্বাধীনতার বিপ্লবী বলা যায়
0: একদম, তাদের নিয়ে কিছু অজানা তথ্য নিয়ে একটা মিষ্টি করে ক্যাপসুল তোমার জন্য তৈরি করা হয়েছে। তো সেইটা তোমার জন্য রাখবো এই মুহূর্তে। তোমার জন্য থাকবে এমন একজনের গল্পগাথা যার কথা আমরা হয়তো ইতিহাস বইতে পড়েছি, তারপর কিছুটা কিছুদিন মনে ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটু হয়তো মাথা থেকে সরে গেছে। সেই মানুষদের জীবনের গল্প, তাদের বীর

0: রমের সেই গল্পকথা নিয়ে আমাদের এই স্পেশাল এডিশন, সেইটা তোমার জন্য থাকছে। এবং তারপর অবভিয়াসলি এই গানের সঙ্গে সঙ্গেই আমাদের রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত একটি গান রিকোয়েস্ট করেছেন ফ্রম বর্ডার, একসঙ্গে এই দুটো বিষয় থাকলো তোমার জন্য শুধুমাত্র নস্টালজিক।
1: কিন্তু তুমি কিন্তু একদম গেমিং জোনের উত্তর দিতে ভুলবে না, 9903659 তে
0: উত্তর তো দিতেই হবে, 9903659
2: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
4: এটা কলকাতার মানিকতলার মুরারিপুকুর এলাকা। এইখানে বাংলার বিপ্লবী আন্দোলনের সময় একটা গোপন গবেষণাগার গড়ে উঠেছিল, এবং সেটা হলো বিস্ফোরক গবেষণাগার কেন্দ্র, যার নেপথ্যে ছিলেন এই বাংলারই সেই সময়কার দাপুটে নেতা হেমচন্দ্র দাস কানুঙ্গ।

0: আমি অরিজিত, আর আমার সঙ্গে কুনাল দা। উত্তর কলকাতার এই মুরারিপুকুর এলাকায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা তো আজকের কলকাতা, নতুন কলকাতা। এই বাঁধানো পুকুর, পাশে গুরুদাস কলেজ, পেছনে অরবিন্দ ঘোষের মূর্তি। কিন্তু একটা সময়, মানে যে সময়ের কথা আজকে আমরা বলছি, এটা এই সময় ঋষি অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষের বাগান বাড়ি ছিল। আর তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গর। আর এই বাগান বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে হেমচন্দ্র দাস কানুঙ্গর নাম।
1: হ্যাঁ, বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গর ছিলেন বিপ্লবীদের সেই সময়কার বোমা বিশেষজ্ঞ। মানে উনি অনেক বোমা তৈরি করেছিলেন, তবে তার মধ্যে যেটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গর, উনি একটা বুক বোম তৈরি করেছিলেন।
0: বুক বোম মানে মানে বইয়ের মধ্যে বোমা?
1: একদম একদম, বইয়ের মধ্যে বোমা। কনসেপ্টটা কিরকম ছিল যে উনি একটা খুব মোটা বই নিয়েছিলেন, যেটা প্রায় 1075 পৃষ্ঠার একটা বই, তার ওপরের দিকের 80 পেজ আর তলার দিকের 400 পেজকে উনি বাদ দিয়ে মাঝের যে অ্যাপ্রক্সিমেটলি 600 পেজ সেটাকে উনি কেটে একটা বক্স তৈরি করেন। সেই বক্সের মধ্যে উনি চকলেট, কোকো চকলেটের যে বক্স হয়, টিন হয়, অ্যাকচুয়ালি সেই সময় টিন হতো, টিনটাকে ভরেন, তার মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয়, যেমন পিক্রিক অ্যাসিড, ফালমিনেট মার্কারি এগুলো, আর এটাকে উনি আটকেছিলেন স্প্রিং দিয়ে, মানে স্প্রিংটা ছিল ডিটোনেটার।
0: ওকে,
1: আর কনসেপ্টটা কিরকম ছিল যে যেই মুহূর্তে বোমার বইটাকে খোলা হবে অটোমেটিক্যালি বোমাটা এক্সপ্লোড করবে।
0: আচ্ছা কোনো দিয়ে যে বুক বোমা বা বই বোমা, এটা কাকে মারবার জন্য তৈরি করা হয়েছিল?
1: এটা মূলত তৈরি করা হয়েছিল সেই সময়কার ব্রিটিশ বিচারপতি ডগলাস কিংসফোর্ডকে মারার জন্য।
0: আচ্ছা,
1: আসলে উনি কুখ্যাত ছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কঠোর শাস্তি প্রদান করার জন্য। কিন্তু ওর যে দুঃখের ব্যাপারটা হলো, এটা তো তৈরি করলেন হেমচন্দ্র দাস কানুঙ্গর, কিন্তু বোমাটাতে না কোনো কাজ হয়নি, কিংসফোর্ড কিন্তু মারা যাননি,
0: তাই? আচ্ছা কুনালদা, প্রত্যেকটা ইতিহাসেরও তো আর একটা ইতিহাস থাকে, তো এই বিস্ফোরক গবেষক হওয়ার গল্পটা তুমি যদি একটু বলো।
1: আসলে যদি বলতে হয়, হেমচন্দ্র দাস তার কলকাতার বাড়ি বিক্রি করে 1906 সালে পাড়ি দিয়েছিলেন প্যারিসে।
0: আচ্ছা,
1: বোমা বানানো শিখতে।
0: ওকে,
1: ওখানে ওনার সঙ্গে দেখা হয় বিপ্লবী ম্যাডাম বিকাজি কামার সঙ্গে, এবং ওখানকার কিছু রুশ বিপ্লবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে ওনার দেখা হয়। মূলত ওনাদের থেকে উনি বোমা বানানোটা শেখেন, এবং 1 বছর পরে 1907 উনি কলকাতায় ফিরে আসেন প্রায় একটা 700 পাতার রাইট আপ নিয়ে, বোমা বানানোর রাইট আপ নিয়ে।
0: ওকে,
1: এবং ফিরে এসে উনি সেটাকে লিপিবদ্ধ করেন, এবং সেইটাই কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের প্রচুর কাজে লেগেছিল।
0: তো তার মানে বিদেশ থেকে সরাসরি এখানে এবং তারপর গবেষণাগার।
1: কারেক্ট। আর এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছিল 32 নম্বর মুরারি পুকুরে, এখানে উনি সাথে পেয়েছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষকে।
0: আচ্ছা কুনালদা, এই যে এত কিছু ঘটছিল, তো ব্রিটিশ পুলিশ কিছু আজ করতে পারেনি?
1: হয়েছিল তো, তোমার ধরো যখন 1908 সালে খুদিরাম বসু আর প্রফুল্ল চাকি মুজাফফরপুরে যখন কিংসফোর্ড হত্যার জন্য বোমা মেরেছিল, তারপরে ব্রিটিশ পুলিশ নড়েচড়ে ওঠে।
0: আচ্ছা,
1: এবং তারা ফাইনালি এই জায়গাটার খোঁজ পায়, এই 32 নম্বর মুরারি পুকুর, এখানে তারা রেড করে, প্রচুর বোমা, বোমার মশলা, বোমা বানানোর লিফলেট, রাইট আপ এগুলো সমস্ত পান, এবং এখানে অনেকে ধরা পড়েছিলেন। মূলত অরবিন্দ ঘোষ ধরা পড়েছিলেন, হেমচন্দ্র কানুঙ্গর ধরা পড়েছিলেন, অরবিন্দর ভাই বারিন ঘোষ ধরা পড়েছিলেন, আরো অনেক অনেক বিপ্লবী ধরা পড়েছিলেন।
0: তো কোনালে একটু এই ধরা পড়ার পরের গল্পটা বলো না।
1: ধরা পড়ার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই আমাদের হেমচন্দ্র দাস কানুঙ্গর এবং আরো অন্যান্য বিপ্লবীদের এনাদের সাজা হয়েছিল দ্বীপান্তর।
0: আচ্ছা,
1: ওনারা আন্দামানের সেলুলার জেলে ওনাদের রাখা হয়েছিল, এবং পরবর্তীকালে ক্ষমা প্রার্থনার মাধ্যমে হেমচন্দ্র দাসকে মুক্তি দেওয়া হয়। সেটা 1921 সালে উনি কলকাতায় ফিরে আসেন, এবং এই যে ঘটনাটা, এটা হচ্ছে সেই বিখ্যাত আলিপুর বোমা মামলা।
0: আচ্ছা, এটাই সেই আলিপুর বোমা মামলা।
1: আলিপুর বোমা মামলা।
0: সত্যি কতটা বুকের পাটা থাকলে এই রকম একটা বিদ্রোহ করা যায়, সেটা এতটা পড়াশোনা, এতটা গবেষণার পর।
1: ঠিক তাই। আর জানো তো অরিজিৎ, এই হেমচন্দ্র দাস স্বাধীনতার পরে তার এই যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা উনি অনেক জায়গায় লেখালেখি করে গেছেন, এবং সেগুলো ইতিহাসের একটা প্রামাণ্য তুলে।
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
2: তুমি শুনছো নস্টালজিক 90s,
3: নস্টালজিক 90s,
2: only on 107 FM রেইনবো। নস্টালজিক 90s,
3: নস্টালজিক 90s।
4: Thank you.
3: নস্টালজিক 90s এ নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান।

0: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
1: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
0: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: তুমি শুনছ Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
3: 90s Gaming Zone, 90s Gaming Zone.

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, একটা গানের ইন্টারলুড পোর্শনটা তোমাকে শোনালাম। গানটা আইডেন্টিফাই করো আর তোমার নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও আমাদেরকে 9903653992 তে টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে।
1: 90s গেমিং জোন, 90s গেমিং জোন, 90s গেমিং জোন।
2: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
3: মানে ঘড়ির কাঁটা এত দ্রুতগতিতে এগিয়ে যাবে সেটা আমাদের কোনো ধারণা ছিল না। মোটামুটিভাবে বার্থডে স্পেশালের সেগমেন্ট দিয়ে আমরা দুজনের কথা বলেছি, কিন্তু এক ঘন্টা হয়ে গেছে, আমরা একজনকে এখনো পোর্ট্রে করে উঠতে পারিনি যতটা আমাদের ইচ্ছে।
4: হ্যাঁ, মানে কিছুই করে উঠতে পারিনি রাদার, শুধু শ্রীদেবীকে নিয়েই আমরা এক ঘন্টা চলে গেছে। এইবার বিষয়টা হবে যেটা কাজল, কাজল ছাড়া যার জন্মদিনটা সবে মাত্র মনে পেরিয়ে এসেছে।
3: একদমই তাই, মানে সবে মাত্র পেরিয়ে আসার সুবাদে এই ভদ্রমহিলাকে শুধু বলা যায় তাই না, অল টাইম ফেভারিট। মানে যে কোনো সময় একজন মানুষের নাম কাজল, প্রথমত

মনটা মোটামুটি হারিয়ে যাওয়ার একটা জোগাড় হয়েছে বলা যায়। ওই যে অভি তো থা ইহি অভি খো গয়া, এরকম টাইপের একটা গান শুনলে বা কাজলের কথা ভাবলে স্পেশালি আর কিছু ভাবা যায় না। কিন্তু ঘড়ির কাঁটা যেটা বলছে আর কি, অলরেডি অনেকটা সময় হয়ে গেছে, তো আমাদের ফার্স্টারে গেমিং জোনের আনসার দেওয়ার পালা এবার চলে এসছে। বাট যদি গেমিং জোনের কেউ এখনো মিস করে থাকে আর চট করে শোনাতে বলো, তাহলে একবার শোনাতেই পারি। 90s gaming zone 90s gaming zone 90s

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, একটা গানের ইন্টারলুড পোর্শনটা তোমাকে শোনালাম। গানটা আইডেন্টিফাই করো আর তোমার নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও আমাদেরকে 9903653992 তে টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে। 90s গেমিং জোন।
1: Nostalgic 90s এ,
2: Nostalgic 90s এ
1: এখন তোমার রিকোয়েস্টের গান,
2: এখন তোমার রিকোয়েস্টের গান।
3: টলিগঞ্জ থেকে সুদীপ দাশগুপ্ত একটা গানের রিকোয়েস্ট করেছে, আপাতত রইল সেই গানটাই তোমার জন্য।

কুচ না কাহো বললে কি করে হবে, কিছু তো বলতে হবে আমাদের। যেমন এই গানটায় কিন্তু দুটো গান থাকে, ঠিক আছে? একটা হচ্ছে শান আর সাধনা সরগম ফ্রম ফিল্ম কুচ না কাহো, রাইট? আর যেটা আমাদের মনের মধ্যে অলওয়েজ ঢুকে আছে, 1942 আ লাভ স্টোরি কমার্শিয়াল কুচ না কাহো।

তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.

0: এই শিষ্টটা না, এই শিষ্টটা আমাদের মনের মধ্যে রয়ে গেছে যারা নাইনটিজ কিড। অ্যাবসলিউটলি তাই,
1: একদমই তাই। এবং নাইনটিজের মানে এই যে উইসল, এই যে ভালো লাগা, যে এই ছেলেটা না একটু পাগল পাগল, এই যে ছোটোবেলাকার একটা ইনফ্যাচুয়েশন বলো, ক্রাশ বলো, ভালো লাগা বলো, এই রঞ্জনা মিয়া রাজবোনা টাইপের ঘটনাও বলতে পারো, সবটা মিলেমিশে একটা অদ্ভুত নস্টালজিয়া। আর সেই নস্টালজিয়ার কেন্দ্রবিন্দু কোথাও গিয়ে এস আর কে আর কাজল।
0: রাইট, আর এই মুহূর্তে আমাদের মন যেখানে যেতে চাইছে সেটা হচ্ছে গেমিং জোনের উত্তরে। প্রথম আবারের গেমিং জোনে সঠিক উত্তর দিয়েছেন প্রশান্ত দলাই কাঁথি থেকে, মেঘা মল্লিক মহিষা দল থেকে, অ্যান্ডি আমাদেরকে সঠিক উত্তর দিয়েছে, আরও একটা সঠিক উত্তর পেয়েছি আমরা, একটু অন্যভাবে পেয়েছি কিন্তু মোটামুটি মিলিয়ে দিয়েছি,
1: দেবস্মিতা।
0: অভিষেক আমাদেরকেও সঠিক উত্তর দিয়েছে, জায়গার নাম লেখেনি। কিশোর ফ্রম বাংলাদেশ আমাদেরকে সঠিক উত্তর দিয়েছে, অভিলাষা ফ্রম নিউ গড়িয়া আমাদেরকে সঠিক উত্তর দিয়েছে।
1: আরেকজনও সঠিক উত্তর দিয়েছে কিন্তু সে নিজের নামটা ঠিকঠাক কিছু লেখেনি, মন বলে লিখে পাঠিয়েছে কিন্তু নিজের নাম লেখেনি, তো নাম না জানা সম্ভবত গণেশ, গণেশ আমি টেক্সট যা বুঝতে পাচ্ছি। তো আজকের উত্তরটা আমাদের কি,
0: চন্দ্রবিন্দুর মন। অবভিয়াসলি চন্দ্রবিন্দুর মন তোমার জন্য থাকলো।

ভোট করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ। Nineties Gaming Zone.

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিস, একটা গানের ইন্টারলুড পোর্শনটা তোমাকে শোনালাম। গানটা আইডেন্টিফাই করো আর তোমার নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও আমাদেরকে 9903655992 তে টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে।
1: তুমি শুনছো নস্টালজিক নাইনটিস, নস্টালজিক নাইনটিস only on 107 FM Rainbow. নস্টালজিক নাইনটিস, নস্টালজিক নাইনটিস।
0: অঙ্কিতার যেহেতু তোমার সঙ্গে নস্টালজিক নাইনটিস, আর সবচেয়ে যেটা বড় কথা যে আমরা কোথা দিয়ে সেকেন্ড আওয়ারে এসে তার আবার আধ ঘন্টা প্রায় পেরিয়ে গেছি, ঠিক আছে? সুতরাং আমাদের কিছু কিছু জিনিস একটুখানি রিসাইকেল করতে হয়েছে। কীরকম? একটা যেমন বিষয় তোমাকে এই ঘন্টার যেটা গেমিং জোন তার ইন্টারলিউড পোর্শন শোনানো হয়েছে, একটা ভীষণ চেনা বাংলা গানের, সেই উত্তর আমাদেরকে পাঠাচ্ছ 9903655992 এই নাম্বারে টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে। আর তার সঙ্গে সঙ্গে এই ঘন্টায় আমরা ভেবেছিলাম যে এই যে সময়, মানে যে সময়টা ধরো অগস্টের ফার্স্ট উইক যদি আমরা ধরি,
2: হ্যাঁ, মানে আমরা অলরেডি সেকেন্ডারে ঢুকে গেছি যেখানে আমাদের ফ্ল্যাশব্যাক রিলিজ নিয়ে কথা হবে, এবং আমরা উইদাউট এনি ভূমিকা ঢুকে গেছি, কারণ আমরা আজকে ঘড়ির সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি।
0: মানে ভূমিকা আমাদের কেড়ে নিয়েছে কাজল, ঠিক আছে? সুতরাং সেখান থেকে আমরা কাজলকে এবার কেটে কুটে আমরা ঢুকে গেছি সরাসরি হচ্ছে ফ্ল্যাশব্যাক রিলিজে।
2: কাজলকে কেটে ঢুকিনি, কাজল পরে আমরা ফ্ল্যাশব্যাকে ঢুকেছি।
0: কাজল পরে বুঝতে পারবে না তো
2: কি বলেছে, কাজল পরে খুব সুন্দর লাগে।
0: এখন দেখবে কি করে তোমাকে, সে না আমি তোমাকে শুধু দেখতে পারি যে কি মিষ্টি দেখতে
2: লাগছে।
0: ওকে, আচ্ছা, রেডিওর তো এটাই মজা, শুধুমাত্র ভেবে নাও।
2: সো আমাদের 9th August আজকের ডেট, অবভিয়াসলি খুব মজার ঘটনা হলো যে 9th অফ অগস্টে একাধিক সিনেমা রিলিজ করেছে বিভিন্ন সালে। যেরকম 1991 রিলিজ করেছিল সওদাগর, আবার ধরো যদি আমি একটুখানি আগেও পিছু করে নিই, 1996 দিল তেরা দিওয়ানা বলে আরেকটা মুভি রিলিজ করেছে আজকের দিনে। ইভেন পরদেশ মুভি 9th অফ অগস্টেই 1997 রিলিজ করেছে, অনেকে রিকোয়েস্ট করেছে ডেফিনেটলি পরদেশের গান শুনবে। এরকম করে আমাদের ফ্ল্যাশব্যাকের যেটা মজা থাকে আর কি, যে এই ধরো আর দুদিন, গত দুদিন যদি আমরা পিছিয়ে যাই বা এগিয়ে যাই, তাহলে কোন কোন সিনেমা রিলিজ করেছে এই আশেপাশে, সেই সিনেমা নিয়ে,
0: হ্যাঁ, মোটামুটি একটা এই উইকটাকে আমরা ধরে নিই, সেই উইকটায় মোটামুটি কী কী পুরনো সিনেমা রিলিজ করেছিল তার একটা লিস্ট অঙ্কিতা তোমাকে দিল। আর এবার সেই লিস্ট,
2: না না, সবকটা লিস্ট দিইনি, মজা বলছিলাম,
0: এবার রেখে দাও।
2: হ্যাঁ, খামোশির কথা বলছিলাম 1996, দ্য মিউজিক্যাল, অসাধারণ একটা সিনেমা, এবং গানগুলো আরও বেশি লোভের একটা জায়গা। আর আরও একটা প্রচণ্ড আইকনিক সিনেমা যেটার গান আমরা সবসময় একটা গান দিয়ে খুব আইডেন্টিফাই করি, দিদি তেরা দেবর দেবানা তো আমাকে হ্যায় কন, তো অরিজিৎ আর অঙ্কিতা তোমার হ্যায় কন, মানে তোমার বকবকের সঙ্গী। 5 তারিখ রিলিজ করেছিল এই সিনেমাটা 1994, মানে 5th অফ অগস্ট। তো এই যে এতগুলো সিনেমার লিস্ট বললাম, তার থেকে মাত্র তিনটে গান,
0: সেই তিনটে গান তাহলে ব্যাক টু ব্যাক, মাঝে নো বক বক, শুধুমাত্র 107 এফএম রেনবোতে তুমি শুনছো নস্টালজিক নাইনটিস অঙ্কিতা আর অরিজিতের সঙ্গে। আর এখন ব্যাক টু ব্যাক গানের হ্যাট্রিকে তিনটে গান তোমার জন্য।
2: আর ওই যে গেমিং জোনের উত্তরটা,
0: সেটা তো আসবেই 9903655992 তে টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে।
1: এফএম রেনবোতে 3 এক

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: নস্টালজিক 90s তো আছে অঙ্কিত আর অরিজিৎ, ব্যাক টু ব্যাক তিনটে গানের পরে এখনও কিন্তু আমাদের এই লিস্ট আমরা শেষ করতে পারিনি যে ফ্ল্যাশব্যাক রিলিজের লিস্ট, আর সেই ফ্ল্যাশব্যাক রিলিজের লিস্টে আসবো। কিন্তু তার আগে এই আওয়ারে যে আমাদের গেমিং জোন রয়েছে, সেই গেমিং জোনটা আরেকবার শুনুন তো, দেখুন তো আইডেন্টিফাই করতে পারছেন কিনা, যদি মিস করে গিয়ে থাকেন তো।
2: 90s গেমিং জোন, 90s গেমিং জোন।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, একটা গানের ইন্টারলুড পোর্শনটা তোমাকে শোনালাম। গানটা আইডেন্টিফাই করো আর তোমার নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও আমাদেরকে 9903653992 তে টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে।
1: 90s gaming zone 90s insta choice 90s

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক।
1: আশা করি এইবার আপনার ইনস্টাগ্রামে ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ আর কিন্তু টাইম নেই। হ্যাঁ, 11টার পর আর ভোট নেবো না।
2: গেমিং জোনের উত্তর কিন্তু তুমি দিতে ভুলো না, 9903659992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে তোমার রিকোয়েস্টের গানও অনেক অনেক এসে পৌঁছে গেছে। আর আমাদের রিকোয়েস্টের গানের সঙ্গে যে তাল মেলানো ফ্ল্যাশব্যাক রিলিজও অনেক সময় অ্যাটাচড হয়ে গেছে।
1: অ্যাবসলিউটলি। আর এই যে তাল মেলানো ফ্ল্যাশব্যাক রিলিজের কথা হচ্ছে, আমরা যে ব্যাক টু ব্যাক তিনটে গান শুনিয়েছি তোমাকে, সেই তিনটে গানে আমরা না কুল করে উঠতে পারিনি যে ফ্ল্যাশব্যাক রিলিজ শেষ করে দেবো। ফ্ল্যাশব্যাক রিলিজ আমাদের কাছে এখনো যা আছে তাতে আমাদের মিনিমাম আরো 1.5 ঘন্টা শো করা যায়, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ আমাদের লাস্ট আওয়ারে অন্য একটা সেগমেন্ট আমরা তোমাদের জন্য রেখেছি। তাই টুকটুক করে যদি বলে দিতে পারি একটুখানি আগে, তুমি ওই সিনেমার নামগুলো বলে দাও, মানে যেগুলো হয়তো অতটাও পপুলার নয় কিন্তু এই সময় দাঁড়িয়ে রিলিজ হয়েছিল। তারপর তো তিনটে এমন সিনেমা আছে না, যে সিনেমার নাম শুনে তুমি ছিটকে যাবে।
2: মানে অতটাও পপুলার নয় এই কথাটা বলতে গিয়ে একটু আটকে যেতে হচ্ছে আমাকেও, কারণ হচ্ছে মোটামুটি তুমি যদি গানগুলো শোনো হয়তো সিনেমার নাম তোমার মনে নেই, কিন্তু ওখানে কোনো একটা গান রয়েছে বা কোনো দুটো গান রয়েছে যেই দুটো গান তোমার কাছে তোমার কানে সারাক্ষণ বেজেছে, ভাবছো আরে এই গানটা তো আমি জানি এই সিনেমার, হয়তো বললে বুঝে যাবে। গরি হে কালাইয়া যদি একটা গান বলি তুমি বুঝে যাবে, এবার সিনেমার নামটা তুমি খুঁজে নাও। এরকম ভাবে যদি ভাবি মোটামুটি ভাবে এই তোমার অগস্টের এই সপ্তাহের মধ্যে বা গত সপ্তাহের একটু হয় না যে মাঝামাঝি দু তিন দিন টেনে নিলাম, 10th of August মানে জাস্ট আগামীকাল যদি বলি, 1990 রিলিজ করেছিল দুখানা মুভি, অম্বা আর আজ কা অর্জুন, ঠিক আছে। তারপর যদি অম্বাতে তোমার অনিল কাপুর ছিলেন, আজ কা অর্জুনে তুমি অমিতাভ বচ্চনকে পেয়ে যাচ্ছ। এরকম করে যদি তুমি জাস্ট মনে করো যে ডে আফটার টুমরো যদি বলো, তাহলে দুর্ধর্ষ আরও দুখানা সিনেমার নাম আসে, ধড়কন দিওয়ানে। তারা 2000 সালে 11th of August রিলিজ করেছিল। ধড়কন ভাবলে সুনীল শেট্টির সেই ফেসটা, হ্যাঁ শিল্পা শেট্টি সেই, মানে একটা অন্যরকম
1: বাড়িতে ঝামেলা হয়ে গেছিল ধড়কনের ক্যাসেট কিনে, হিন্দি গানের ক্যাসেট বাড়িতে আসবে না, কি মুশকিল ঘটনা,
2: কি মুশকিল ঘটনা। আর যদি তুমি 2000 সালেই বলো, একটু পিছিয়ে যাই মানে গত সপ্তাহের দিকে চলে যাই আর কি, 4th of August হর দিল জো প্যার করেগা, এই গানটাও কিন্তু আমাদের কাছে খুব হিট। এবার তুমি যদি খুব কাছাকাছি গিয়ে একটুখানি মানে ঠাসাঠাসি করে জানতে চাও যে না কাছাকাছির মধ্যে কি পড়ছে, খুব কাছাকাছির মধ্যে তাল সিনেমা পড়ছে।
1: আরে ভাই কার কথা,
2: 1999 আমি কত বলবো তোমাকে, খলনায়ক যেটা আমরা খুব জানি, নায়ক নহি খলনায়ক হুঁ মে, এই যে ঘটনা চলছে আর কি, সঞ্জয় দত্তকে দেখতে পাচ্ছি আমরা এই ধরনের একটা, সেটা 6th of August রিলিজ করেছে। তো আমরা মোটামুটি ভাবে ধরো খেল বললে 14th of August খেল রিলিজ করেছে, তুমি না কোথাও বাদ দিতে পারবে না।
1: হচ্ছে যে খেল খতম হচ্ছে না, আবার তালটা পুরো বেতাল হয়ে যাচ্ছে, সুতরাং এই রকম একটা জায়গায় গিয়ে আমরা ভাই এই মুহূর্তে কি করব, মানে কি চাইছো?
2: এই মুহূর্তে আমরা যেটা চাইছি আর কি, এই 15th August সামনে, এবং তোমাকে একজন রিকোয়েস্ট করেছে, মানে আমাদেরকে রিকোয়েস্ট করেছে, তার নামটা একবার বলো একটু মিষ্টি করে।
1: বিমান কুমার দাস নন্দীগ্রাম গোকুলনগর রিকোয়েস্ট করেছেন
2: স্বাধীনতা বিপ্লবীদের মধ্যে অন্যতম একজন যে মানুষ হেমচন্দ্র, তাকে নিয়ে কিন্তু অরিজিতই বলছে এমন কিছু আমরা শুনতে পাবো, একদম মজাদার এবং চমকদার একটা বিষয় যে এই ঘটনা আমাদের শিহরণ জাগায়,
1: এবং ভীষণ রকম অজানা তথ্য নিয়ে আমাদের স্পেশাল এডিশন ফর 15th August সেটা থাকলো তোমার জন্য। আর তারপর ওই রিকোয়েস্টের গান, বিমান কুমার দাস রিকোয়েস্ট আই লাভ মাই ইন্ডিয়া, একসঙ্গে তোমার কাছে।
3: 107 FM রেইনবো প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা,
4: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা,
3: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা,
4: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
5: এটা কলকাতার মানিকতলার মুরারি পুকুর এলাকা, এইখানে বাংলার বিপ্লবী আন্দোলনের সময় একটা গোপন গবেষণাগার গড়ে উঠেছিল, এবং সেটা হলো বিস্ফোরক গবেষণাগার কেন্দ্র, যার নেপথ্যে ছিলেন এই বাংলারই সেই সময়কার দাপুটে নেতা হেমচন্দ্র দাস কানুঙ্গ।

0: আমি অরিজিত, আর আমার সঙ্গে কুনাল দা। উত্তর কলকাতার এই মুরারি পুকুর এলাকায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা তো আজকের কলকাতা, নতুন কলকাতা। এই বাঁধানো পুকুর, পাশে গুরুদাস কলেজ, পেছনে অরবিন্দ ঘোষের মূর্তি। কিন্তু একটা সময়, মানে যে সময়ের কথা আজকে আমরা বলছি, এটা এই সময় ঋষি অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষের বাগান বাড়ি ছিল। আর তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গর। আর এই বাগান বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে হেমচন্দ্র দাস কানুঙ্গর নাম।
1: হ্যাঁ, বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ ছিলেন বিপ্লবীদের সেই সময়কার বোমা বিশেষজ্ঞ। মানে উনি অনেক বোমা তৈরি করেছিলেন, তবে তার মধ্যে যেটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ, উনি একটা বুক বোম তৈরি করেছিলেন।
0: বুক বোম মানে মানে বইয়ের মধ্যে বোমা?
1: একদম একদম বইয়ের মধ্যে বোমা। কনসেপ্টটা কিরকম ছিল যে উনি একটা খুব মোটা বই নিয়েছিলেন, যেটা প্রায় 1075 পৃষ্ঠার একটা বই, তার ওপরের দিকের 80 পেজ আর তলার দিকের 400 পেজকে উনি বাদ দিয়ে মাঝের যে অ্যাপ্রক্সিমেটলি 600 পেজ সেটাকে উনি কেটে একটা বক্স তৈরি করেন। সেই বক্সের মধ্যে উনি চকলেট, কোকো চকলেটের যে বক্স হয়, টিন হয়, অ্যাকচুয়ালি সেই সময় টিন হতো, টিনটাকে ভরেন, তার মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয়, যেমন পিক্রিক অ্যাসিড, ফালমিনেট মার্কারি এগুলো, আর এটাকে উনি আটকেছিলেন স্প্রিং দিয়ে, মানে স্প্রিংটা ছিল ডিটোনেটার।
0: ওকে,
1: আর কনসেপ্টটা কিরকম ছিল যে যেই মুহূর্তে বোমার বইটাকে খোলা হবে অটোমেটিক্যালি বোমাটা এক্সপ্লোড করবে।
0: আচ্ছা কোনো দিয়ে যে বুক বোমা বা বই বোমা, এটা কাকে মারবার জন্য তৈরি করা হয়েছিল?
1: এটা মূলত তৈরি করা হয়েছিল সেই সময়কার ব্রিটিশ বিচারপতি ডগলাস কিংসফোর্ডকে মারার জন্য।
0: আচ্ছা,
1: আসলে উনি কুখ্যাত ছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কঠোর শাস্তি প্রদান করার জন্য। কিন্তু ওর যে দুঃখের ব্যাপারটা হলো, এটা তো তৈরি করলেন হেমচন্দ্র দাস কানুঙ্গ, কিন্তু বোমাটাতে না কোনো কাজ হয়নি, কিংসফোর্ড কিন্তু মারা যাননি।
0: তাই আচ্ছা কুনালরা, প্রত্যেকটা ইতিহাসেরও তার একটা ইতিহাস থাকে, তো এই বিস্ফোরক গবেষক হওয়ার গল্পটা তুমি যদি একটু বলো।
1: আসলে যদি বলতে হয়, হেমচন্দ্র দাস তার কলকাতার বাড়ি বিক্রি করে 1906 সালে পাড়ি দিয়েছিলেন প্যারিসে।
0: আচ্ছা,
1: বোমা বানানো শিখতে।
0: ওকে,
1: ওখানে ওনার সঙ্গে দেখা হয় বিপ্লবী ম্যাডাম বিকাজি কামার সঙ্গে, এবং ওখানকার কিছু রুশ বিপ্লবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে ওনার দেখা হয়। মূলত ওনাদের থেকে উনি বোমা বানানোটা শেখেন, এবং এক বছর পরে 1907 উনি কলকাতায় ফিরে আসেন প্রায় একটা 700 পাতার রাইট আপ নিয়ে, বোমা বানানোর রাইট আপ নিয়ে।
0: ওকে,
1: এবং ফিরে এসে উনি সেটাকে লিপি করেন, এবং সেইটাই কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের প্রচুর কাজে লেগেছিল।
0: তো তার মানে বিদেশ থেকে সরাসরি এখানে এবং তারপর গবেষণাগার।
1: কারেক্ট। আর এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছিল 32 নম্বর মুরারি পুকুরে, এখানে উনি সাথে পেয়েছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষকে।
0: আচ্ছা কুনালদা, এই যে এত কিছু ঘটছিল, তো ব্রিটিশ পুলিশ কিছু আজ করতে পারেনি?
1: হয়েছিল তো, তোমার ধরো যখন 1908 সালে ক্ষুদিরাম বসুর প্রফুল্ল চাকি মুজাফফরপুরে যখন কিংসফোর্ড হত্যার জন্য বোমা মেরেছিল, তারপরে ব্রিটিশ পুলিশ নজরে ওঠে।
0: আচ্ছা,
1: এবং তারা ফাইনালি এই জায়গাটার খোঁজ পায়, এই 32 নম্বর মুরারি পুকুর, এখানে তারা রেড করে, প্রচুর বোমা, বোমার মশলা, বোমা বানানোর লিফলেট, রাইট আপ,

0: এগুলো সমস্ত পান এবং এখানে অনেকে ধরা পড়েছিলেন। মূলত অরবিন্দ ঘোষ ধরা পড়েছিলেন, হেমচন্দ্র কানুঙ্গু ধরা পড়েছিলেন, অরবিন্দের ভাই বারিন ঘোষ ধরা পড়েছিলেন, আরো অনেক অনেক বিপ্লবী ধরা পড়েছিলেন।
1: তো কুণাল দা, একটু এই ধরা পড়ার পরের গল্পটা বলো না।
0: ধরা পড়ার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই আমাদের হেমচন্দ্র দাস কানুঙ্গু এবং আরো অন্যান্য বিপ্লবীদের এনাদের সাজা হয়েছিল দ্বীপান্তর।
1: আচ্ছা,
0: ওনারা আন্দামানের সেলুলার জেলে ওনাদের রাখা হয়েছিল এবং পরবর্তীকালে

0: Αλίπουρ, μαμά μου.
1: Αλίπουρ, μαμά
0: μου.
2: সত্যি কতটা বুকের পাটা থাকলে এইরকম একটা বিদ্রোহ করা যায় সেটা এতটা পড়াশোনা এতটা গবেষণার পর।
1: ঠিক তাই। আর জানো তো অরিজিৎ, এই হেমচন্দ্র দাস স্বাধীনতার পরে তার এই যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে সেটা উনি অনেক জায়গায় লেখালেখি করে গেছেন এবং সেগুলো ইতিহাসের একটা প্রামাণ্য দলিল।
3: 107 FM রেইনবো প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
4: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
4: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
3: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ।
4: নস্টালজিক নাইনটিজ
3: ওনলি অন 107 FM রেইনবো। নস্টালজিক নাইনটিজ।
4: নস্টালজিক নাইনটিজ।
5: Nostalgic 90s এ,
4: Nostalgic 90s এ
5: এখন তোমার রিকোয়েস্টের গান,
4: তোমার রিকোয়েস্টের গান।

তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s. 90s Insta Choice, 90s.

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, একটা গানের ইন্টারলুড পোর্শনটা তোমাকে শোনালাম। গানটা আইডেন্টিফাই করো আর তোমার নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও আমাদেরকে 9903653992 টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে।
1: মানে ভোটটা কিন্তু ইনস্টাগ্রামে যেটা দেওয়া ছিল, ইনস্টা হ্যান্ডেলে দেওয়া ছিল, ইনস্টা চয়েস আজকের, সেই ভোটটা কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে। এবং খুব দুর্ধর্ষভাবে অরিজিতের একটা ডিমান্ড ছিল যে এটা নিশ্চয়ই হাইয়েস্ট ভোট পাবে, কিন্তু আমার একটা ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটা ফুলফিল হয়ে গেছে।
2: মানে এখানে অঙ্কিতা মানে বিচ্ছিরিভাবে আমাকে হারিয়ে দিয়ে চলে গেছে। আমি ভাবতেই পারিনি এইরকম একটা রেজাল্ট হবে, বাট স্টিল এটা তোমাদের চয়েস, তোমাদের ভালো লাগা, তোমাদের ভালোবাসা, দুটো গানই খুব টাইট ছিল, টাফ কম্পিটিশন ছিল, বাট সেখান থেকে তোমরা চুজ করেছো। কিন্তু যেটা চুজ হয়েছে সেই বিষয়ে বলতে গেলে
1: মানে ভোট অঙ্কের রেজাল্ট, হ্যাঁ অঙ্কের রেজাল্ট কি যে বলে ফেললে তুমি, মানে ফার্স্ট বয়
2: আর আমার যা নাম্বারের তফাৎ থাকতো সেরকম।
1: ওকে, হ্যাঁ সেরকমই ব্যাপার যে 39% ভোট পেয়ে আমাদের সং নাম্বার 2 হয়েছে আজকে।
2: আমি অনেকবার 39 পেয়েছিলাম
1: এবং করনে লাগা বেসুরে করে বললাম, আমার ভালো লাগলো বলতে এইভাবে, কারণ আপামর জনতা এই গানটাকে মোটামুটি ধাক ধাক যে ব্যাপারটা আছে ওটার মধ্যে ফোকাস করে,
2: রাইট?
1: তো ওই সেটা 39%। তোমার নম্বর এরকম ছিল?
2: আমার 39 ছিল, আর তখন তো আর ওই বুকে এসে লাগতো না, তখন পিঠে লাগতো এসে।
1: আর আমার এই দুটো মিলে আর কি যেটা হতে পারে, 61% ভোট পেয়ে অবভিয়াসলি সং নম্বর 1 হয়েছে কেহনা হি ক্যা, মানে 100% নম্বর পাওয়ার আমার মোটামুটি অভিজ্ঞতা ছিল। মানে তুমি 39% পাওয়ার জন্য তুমি কি আমাকে খাওয়াতে চাও সেটা বলো, তাহলে ঠিক আছে,
2: তাহলে আমাদের কাছে প্রচুর রেপ মানে উত্তর আসছে গেমিং জোনের। আমি দেখতে পাচ্ছি 9903653992 তে গেমিং জোনের উত্তর আসুক, কিন্তু এই মুহূর্তে
1: তোমাকে একটু ছোট্ট কিউ দেব।
2: মানে
1: এই যে ক্লু তুমি আগের বার দিচ্ছিলে আমি এবার দিয়ে দিচ্ছি, কারণ আর বেশিক্ষণ তো আমাদের কাছে সময় নেই, আর 15 মিনিটের মধ্যে আমরা ভোটিংটা কিন্তু র‍্যাপ করে দেবো যেটা গেমিং জোনের। তো আরও এক দুবার শোনাবো ডেফিনেটলি গানটাকে। সারা দিনের পর কাজ কারবার করে না তোমার এন্ড অফ দ্য ডে নিশ্চয়ই পাখির নীড়ের মতো যে বাসাটা থাকে সেখানে ফিরতে ইচ্ছে হয়। তো আমি এইটুকুই বলতে পারি, বাকি কিছু বললাম না, প্রায় পুরোটা বলে দিলাম, হয়ে গেল,
2: এইবার ফোন পুরো তো শেষ হয়ে যাবে। তার আগে তোমার জন্য সং নাম্বার 2 আর তারপর সং নাম্বার 1 ফ্রম Insta Choice.

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: নস্টালজিক 90s এ অঙ্কিতার অর্জিত তোমার সঙ্গে দেখতে দেখতে আমরা লাস্ট আওয়ারের লাস্ট হাফে, এবং সেখানেও আর মাত্র মোটামুটি 30 মিনিট মতো বাকি রয়েছে। আর সেই 30 মিনিটে আমরা অবভিয়াসলি ইনস্টা চয়েসের পর এবার
2: গেমিং জোনে চলে যাচ্ছি।
1: যে সঠিক উত্তর সেই সঠিক উত্তরের দিকে যাবো, এবং উত্তরদাতা যারা তাদের নামটা তোমাকে বলতে হবে নাকি?
2: একদম একদম, বলো বলো।
1: দাঁড়াও, পার্থ ফ্রম হায়দ্রাবাদ, ওকে, সঠিক উত্তর দিয়েছে প্রচুর। আমরা মানে সঠিকের চেয়ে ভুল উত্তর বেশি পেয়ে গেছি, ঠিক আছে, কি করা যাবে।
2: মানে মানে কেউ কেউ এরকম লিখেছে যে রূপম ইসলামের গান,
1: নচিকেতা ফচিকেতা চলে গেছে
2: সবাই সবাই।
1: প্রশান্ত দলাই, ফরিদপুর, কাঁথি, পূর্ব মেদিনীপুর, আচ্ছা, অভিষেক ফ্রম ভদ্রেশ্বর, ওকে, সঠিক উত্তর দিয়েছে সোনাই, সোনাই সঠিক উত্তর দিয়েছে, রাইট, আর দিয়েছে সঠিক উত্তর অনিমেষ ভট্টাচার্য, বেহালা থেকে সঠিক উত্তর দিয়েছে। ওকে, এই এই মোটামুটি সঠিক উত্তরের অবস্থা। গানটা কিন্তু ভীষণ কমন গান ছিল, আমি জানি না কেন তোমরা মানে একটু কম বুঝতে পারলে আজকে। গানটা ছিল
2: আমাদের যাবে না, গানটা তুমি বলবে তার থেকে গানটা শুনিয়ে
1: শুনে দেবে, চলো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক
1: মানে ফিরবো বললে ফেরা যায় নাকি কথা বলছি, আবার পেরিয়েছো দেশকাল নাকি আমরা দেশকাল না পেরোলেও সময়ের সঙ্গে আর পেরে উঠতে পারিনি। আমাদের ফাইনালারে চলে এসো, ফাইনালারটা প্রায় শুরু করতে একটু একটু করে লেট হচ্ছিল, কিন্তু আমরা মোটামুটিভাবে ট্রেনটাকে ধরে নিয়েছি, রাইট?
2: অ্যাবসলিউট। আর সেই ট্রেনে করে এবার আমরা বাংলা গানের সফরে, আর সেই বাংলা গান 90s, কবির সুমন মানে সুমন চট্টোপাধ্যায় সেই সময়, অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তী, এরা ছাড়া কিছু তো ভাবা যায় না, এবং শেষের দিকে
1: বাংলা ব্যান্ড
2: মুভমেন্ট এক্স্যাক্টলি একই সঙ্গে। সো দ্যাট যাকে দিয়ে শুরু, যে মানুষটাকে দেখে বাংলা গানের মোড় ঘুরেছিল সেই সময়ের সুমন চট্টোপাধ্যায়, আর যদি হয় সেই গানওয়ালা।
0: বাংলা গানের 90s, বাংলা গানের 90s।

0: এভাবেই গেঁয়োসুর এভাবেই ভেসে বেড়ায় হাওয়ায়। আর সেই গেঁয়োসুরের সুর আমাদের কাছে আসছে সেই নাইনটিজ থেকে, যখন থেকে আমরা অ্যাটলিস্ট গানটা আরেকবার করে নতুন করে শুনতে শিখেছি, চিনতে শিখেছি।
1: বাংলা গানের একটা নতুন মোড়, মানে যেখানে কথাটা প্রাধান্য পায় এবং কথার উপর ভিত্তি করে গান, খুব সহজভাবে গান বলা যাকে বলা যায়। হ্যাঁ, আমরা গানওয়ালার গান শুনছিলাম, হ্যাঁ, মানে কবি সুমন বা সুমন চট্টোপাধ্যায় যার কথা বলি, সেই সময় সুমন চট্টোপাধ্যায়। এরপরে যদি নাইনটিজের আমরা একটু সোলো অ্যালবাম থেকে সরে গিয়ে আবার চলে যাই বাংলা ব্যান্ডে।
0: আচ্ছা, যদি বাংলা ব্যান্ডের মুভমেন্টের কথা বলো তাহলে লেট নাইনটিজ আমরা দুটো ব্যান্ডকে খুব মানে প্রমিনেন্টলি পাই আফটার মহিনের ঘোরাঘুরি, সেটা হচ্ছে একটা চন্দ্রবিন্দু, একটা ক্যাকটাস, রাইট? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা তো মন শুনেছি, আর এবার মনে যে থেকে গেছে সেই 1998 থেকে যে গানটা,
1: হলুদ পাখি আর কোনোদিন ফিরবে না বলে খুব দুঃখ, মনের ভেতরে একটা মোচড় দিয়ে ওঠে।
0: এবং জানো তো, এই গানটা শুনে বারবার মনে হতো একটা পাখির রং, একটা হলুদ রং, সেই পাখিটা মানে বসে রয়েছে গাছেটাই, এটা ইমাজিন করতাম। আর সেই গানটাই এখন তোমার জন্য থাকলো। আসলে ইমাজিনেশন না, এডাল ওডালে ধরা দেয়, আবার কখনো কখনো
1: ধরা দেয়ও না,
0: জাস্ট লাইক হলুদ পাখি।

0: সে কি ফিরবে না, এই কথাটা বারবার করে মনের মধ্যে যখন বাজে, আর যখন ক্যাকটাস গিয়ে ওঠে তখন একটু আগেই আমাদের কাছে 11:28 নাগাদ মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে এই গানটাই রিকোয়েস্ট করেছিল।
1: ওকে, তাহলে মনিরুদ্দিন তোমার গানটা আমরা রেখেও ফেললাম, আমরা পরে তোমার মেসেজটা দেখেছি। আচ্ছা, এই না ফেরার দেশের যে কথা বলা হলো, আমাদের যখন মন খারাপ হয় কখনো কখনো, বা যদি একটু ইমোশনাল হয়ে পড়ি, কারুর কথা মনে পড়ে, তখন একটা বৃষ্টি ভেজা রাতে কিন্তু আমাদের অনেক কিছু রকম ভুলভাল জিনিস মনে পড়ে, বুঝতে পেরেছো?
0: পুরনো
1: প্রেম, যে প্রেম কখনো হয়নি, কিংবা একতরফা প্রেম, যা কিছু এরকম হয়ে যাক না কেন, আবার এই বৃষ্টির সঙ্গে কিন্তু অনেক ভালো এক্সপিরিয়েন্সও থাকে। তো সব মিলে যদি এরকম একটা রাতে, না জানি আজকে সেই অর্থে বৃষ্টি হচ্ছে না, বাট স্টিল যা হয়ে গেল কোথাও তো হচ্ছে, আমার কলকাতায় না হতে পারে।
0: এই যে বর্ষাকাল, এই শ্রাবণ ঘেরা মাস, মানে হয়তো বাইরে 5 মিনিটের বৃষ্টি হয়ে যেতে পারে। যেমন বাইরে জাস্ট একটু স্টুডিও রুমের বাইরে বেরোলে আমি শুনতে পাচ্ছি যে আমাদের 15th অগস্টের তৈরি একদম সেই লেভেলে চলছে, অলরেডি বন্দে মাতরম শুনতে পাচ্ছি, সেইভাবেই কোথাও না কোথাও বৃষ্টি তো হচ্ছে
1: একদম। আর তোমার ঠিক এই মুহূর্তে তুমি যখন আমাকে শুনছো, তোমার এরিয়াতে যদি বৃষ্টি হয়, তোমার বাড়ির সামনে যদি বৃষ্টি হয়, আর তুমি যদি সেই জানলাটা খুলে বৃষ্টিটা উপভোগ করো, তাহলে এই গানটা থাকলো তোমার জন্য। এবং অবভিয়াসলি অঞ্জন দত্তর পরে আরো একটা বৃষ্টি মাখা গান
0: থাকবে,
1: কি থাকবে, তার জন্য আরো একবার অঙ্কিত অরিজিৎ আসবে।

0: অনেক কষ্ট, অনেক বৃষ্টি, আর চারপাশে একটা অদ্ভুত স্তব্ধতা আছে।
1: ট্রু, আর সেই স্তব্ধতায় কখনো কখনো আবার শ্রাবণের মেঘ এসে বৃষ্টি হয়ে পড়ে। কখনো কখনো আমাদের এই হালকা নিরাপত্তায়, হালকা একটা অস্থিরতায় বৃষ্টি আমাদেরকে অনেক বেশি ধীর স্থির হতে শেখায়। আর ঠিক সেভাবেই আজকে অঙ্কিতার অরিজিৎ একটা অন্য জায়গা থেকে আস্তে আস্তে আস্তে আস্তে বাংলা গানের যখন নাইনটিজে এলো, আমরা একটুখানি ধীর স্থির হই বরং স্টুডিও থেকে বেরোই, কারণ ধাক কারণে লাগা দিয়ে বেরোলে বোধ হয়
0: ধাক ধাক কারণে লাগা ছিল, কিন্তু সেই মোড়টা যখন আমি বৃষ্টি দেখেছি তে চলে আসে, তারপরে গিয়ে যখন অঞ্জন দত্ত কবি সুমনের কথা আসে, উত্তরসূরি বলে আরও একজন মানুষের কথা আসে, সে ভীষণভাবে গানটাকে বুঝেও গান কখনো বা জীবনমুখী হয়ে ওঠেন, একটা অদ্ভুত মায়া আছে তার গানে, অদ্ভুত যন্ত্রণা আছে।
1: আর এই গানটা তার যেন ছিল তুরুপের তাস, তিনি বলতেন যে ভাই আমি অন্য গানের সঙ্গে এই গানটাও গাইতে পারি। আর আজ অঙ্কিতা অরিজিৎ তোমাকে এটা বলবে যে আমরাও নিয়ার ফিউচার আবারও একসঙ্গে আসতেই পারি। ততক্ষণের জন্য টাটা বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প।

গভীর রাতে আপনার সাথে গল্প শোনাতে চলে এসেছি আমি শুভম। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় 10ই আগস্টের রাতের। হ্যাঁ, স্টুডিও ঘড়ি জানিয়ে দিয়েছে সময়টা এখন রাত 12:50, অর্থাৎ 50 সেকেন্ড আগে শুরু হলো নতুন দিন সোমবার 10ই অগস্ট। এই দিন আপনাদের জীবনে খুব খুব খুব ভালো কাটুক, অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা রইল। আরও একটা নতুন দিন চলে এলো আমাদের জীবনে, এ দিনটা পূর্ণতা পাক আনন্দে, এ দিনটা পূর্ণতা পাক ভালোবাসায়। বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন গল্প স্বল্প সম্প্রচারিত হয় রবিবার বিকেল 5টা নাগাদ সাধারণভাবে, কখনো কখনো রবিবার বিকেল 4:40 সম্প্রচারিত হয়ে থাকে। তো গত রবিবার যে গল্পটি আমরা শুনেছিলাম 107 FM রেনবোয় বিকেলবেলা, সেই গল্পটাই এই রবিবার পেরিয়ে যখন সোমবার এসে যায় তখন আবার শুনতে হয়, অর্থাৎ একই গল্প দুইবার শোনার সুযোগ করে দিচ্ছে 107 FM রেনবো। এই সুযোগ হাতছাড়া করবেন না বন্ধু, কারণ আমাদের প্রিয় লেখকদের অসাধারণ সৃষ্টিগুলো বারবার শুনতে মন চায়। হ্যাঁ, আর মন যদি আরও একটু বেশি চায় তার ব্যবস্থাও কিন্তু 107 FM রেনবো এবং আকাশবাণী কলকাতা কর্তৃপক্ষ করে রেখেছেন। আকাশবাণী কলকাতার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা সাবস্ক্রাইব করে নিন, আর সেখানে আপনি আপনার সুযোগ মতন, সময় মতন, সুবিধা মতন শুনতেই পারেন, শুনতেই পারেন গল্প স্বল্প। গল্প স্বল্পের একটার পর একটা গল্প নতুন করে আপলোড করা হচ্ছে। হ্যাঁ, পুরনো গল্পগুলিও শুনতে পারেন, নতুন গল্পগুলিও শুনতে পারেন, কারণ সবগুলি গল্পই আপলোড করা হয়ে গেছে, আরও হচ্ছে। সুতরাং আপনার কাছে কিন্তু 3-3টি সুযোগ রয়েছে, এছাড়া আরও একটি সুযোগ রয়েছে, সেই সুযোগটা সম্পর্কে একটু বলিনি। সেটা হলো, আপনারা সকলেই জানেন গল্প স্বল্প এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে আরও একটি অনুষ্ঠান। সেটা কি না, মঙ্গলবারের জনপ্রিয় অনুষ্ঠান কুইজওয়ালা। এই কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে যদি আপনি ডাইরেক্ট খেলতে চান তাহলে আপনাকে অবশ্যই এই গল্প স্বল্প অনুষ্ঠানের একটি গঠনমূলক সমালোচনা পাঠিয়ে দিতে হবে। কোথায়? হ্যাঁ, আমাদের চিরপরিচিত নাম্বার 9903659992, 9903659992, এই নাম্বারে SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার গঠনমূলক সমালোচনা জানিয়ে দেবেন। গল্পটা ভালো লাগলে ভালো বলবেন, ভালো না লেগে যদি মন্দ লেগে থাকে তাহলে মন্দ বলতে কোনো অসুবিধা নেই, শুধু একটু যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাঠিয়ে দেবেন। ভালো লাগলে কেন ভালো লাগলো, মন্দ লাগলে কেন মন্দ লাগলো, আর অবশ্যই নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বারটা স্পষ্টভাবে লিখে দেবেন, না হলে কর্তৃপক্ষ কিন্তু উইনারকে খুঁজে বের করতে পারবে না। হ্যাঁ, জয়ীকে আমরা খুঁজে বের করতে পারবো না, যার গঠনমূলক সমালোচনা সর্বশ্রেষ্ঠ বলে আমাদের কর্তৃপক্ষের মনে হবে তাঁকেই তোমরা নিয়ে যাবো মঙ্গলবার কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে। আজকের গল্পটি অসাধারণ, অসাধারণ একটি ভালোবাসার গল্প। আসলে ভালোবাসা মাত্রেই আমার কাছে অসাধারণ। বন্ধুরা, আপনাদের ভালোবাসায় আমি আদ্র, আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত, আর আজকে

যখন অনুষ্ঠান করতে এসেছি ভালো করে একবার ক্যালেন্ডারের দিকে তাকালাম। কেন বলুন তো, মাসটার কথা মনে পড়ে গেল। হ্যাঁ, এই মাস অগস্ট মাস, এই মাস স্বাধীনতার মাস। গল্প স্বল্পের শেষে স্বাধীনতা সংগ্রামের

0: স্বাধীনতা একদিনে আসেনি, এক মুহূর্তে আসেনি, এসেছে দীর্ঘদিন বহু বিপ্লবীর আত্মত্যাগের হাত ধরে। শুনে নেব তাঁদের কথা। বন্ধুরা, এবারে আমি আর কথা বাড়াবো না, চলুন শুনে নি গল্প স্বল্প। আর গঠনমূলক সমালোচনা সংক্রান্ত বিষয়ে আরও কিছু যদি জানাতে হয় তাহলে গল্পের শেষে জানিয়ে দেব। চলুন শুনে নি আজকের গল্প।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবো কোনো ধর্ম, ধর্মীয় আচার অনুষ্ঠান বা বিবাহ প্রথার প্রতি অসম্মান প্রদর্শন এবং কারো ব্যক্তিগত অনিচ্ছা বা মতামতের উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়াকে সমর্থন করে না। গায়ের রং, শারীরিক গঠন, রূপ বা বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হেয় করা কিংবা বৈষম্য করাকে 107 FM রেইনবো কোনোভাবেই সমর্থন করে না। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন ডক্টর পল্লবী সেনগুপ্তের দেখা হলো বছর দশেক পর। ডক্টর পল্লবী সেনগুপ্তের লেখক জীবনের সূত্রপাত ঘটে মাত্র 13 বছর বয়সে। প্রথম সারির এক কিশোর পত্রিকায় গোলাপ কুঁড়ি নামক গল্প প্রকাশিত ও পুরস্কৃত হবার মাধ্যমেই তার লেখালেখির হাতে খড়ি। ছোট বয়স থেকেই লিখেছেন একাধিক বাণিজ্যিক পত্রপত্রিকা সহ নানা লিটল ম্যাগাজিনে। পেশাগতভাবে তিনি একটি ইন্টারন্যাশনাল এডুটেক একাডেমি এবং ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়াও তিনি গ্লোবাল এডুকেটর, স্পিকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার বহু গল্পই রূপায়িত হয়েছে শর্ট ফিল্ম ও ওয়েব ভিডিওতে। আজকের গল্প ডক্টর পল্লবী সেনগুপ্তের দেখা হলো বছর দশেক পর। গল্পের কথক অরিজিৎ, অন্যান্য ভূমিকায় অপরূপা, বাসু, অর্ণব, দেবলীনা, দেবারতী, আত্রেয়, স্বপ্না, গোপা ও রাজীব। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে ডক্টর পল্লবী সেনগুপ্তের দেখা হলো বছর দশেক পর।
3: শাল 2016।
4: এই তো হ্যাঁ, সাবধানে। হ্যাঁ সাবধানে। হ্যাঁ না না, আমার হাতটা ধরুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হ্যাঁ, একদম পারফেক্ট।
3: হুইলচেয়ার থেকে খুব সাবধানে 302 নম্বর কেবিনের রোগীকে বিছানায় শুইয়ে দিল শম্পা।
5: থ্যাংকস,
3: খুব ছোট করে বলল লোকটা। বিছানায় নিজেকে ঠিকমতো সেট করে নিয়ে আবার শম্পার দিকে ছড়ে দিল সেই দৃষ্টিটা। চকিতে সতর্ক হয়ে গেল শম্পা। সন্তর্পণে নিজেকে ব্যস্ত করে দিল ফলের রস ঢালার কাজে। নয় নয় করে শহরের এই নামজাদা বেসরকারি নার্সিংহোমে নার্সের কাজ তো আর কম দিন হল না, তাই পরিস্থিতি আঁচ করতে এখন শিখে গেছ। আর এই ধরনের সেলিব্রিটি রোগীও কম দেখা হল না, কিন্তু কোনো কেসেই এত অস্বস্তিতে পড়তে হয়নি শম্পাকে। এখন মনে হচ্ছে কেন যে ও নাচতে গেল মেয়েটার কথায়। তার আর কি, যত হ্যাপাতো শম্পার, এই লোকটা অবশ্য ঠিক সেই অর্থে সেলিব্রিটি নয়। সিনেমা বা সিরিয়ালের নায়ক, গায়ক বা মন্ত্রী কোনোটাই নয়, এ হচ্ছে নামজাদা সাংবাদিক, এগিয়ে খবর চ্যানেলের স্টার সাংবাদিক। বাংলার 1 নম্বর নিউজ চ্যানেলের এই পপুলার মুখটাকে এখন কে না চেনে। ফলের রস ঠালা যখন প্রায় শেষের দিকে, ঠিক তখনই প্রশ্নটা আবার এলো।
5: সিস্টার, আমি কিন্তু এখনো আমার জবাবটা পেলাম না, আর আপনি জানেন জবাবটা না নিয়ে আমি ছাড়ব না।
3: এই লোকটার অনেক ক্ষমতা, যদি একবার কোনো স্টেপ নেয় বা কোনো কমপ্লেন করে নার্সিংহোমের কমিটিতে, কেউ আর বাঁচাতে পারবে না শম্পাকে।
4: আমি তো আপনাকে যা বলার বলেছি স্যার।
5: হ্যাঁ, কিন্তু সেটা আমি বিশ্বাস করছি না। আমি সেদিন আপনাকে নিজের কানে একজনকে অন্য কথা

0: বলতে শুনেছি। আপনি কাউকে বলছিলেন যে আপনি সেদিন বাড়ি থেকে খাবারই আনেননি?
1: প্রমাদ গুনল শম্পা, কি বলবে বুঝতে পারল না। ভীষণ গম্ভীর আর ব্যক্তিত্ব সম্পন্ন লোকটা, সত্যি খুব আলাদা রকমের। তবে শম্পার কাছে ও তো শুধু নামই সাংবাদিক বা রোগী নয়, ওর আরও একটা পরিচয় আছে যেটা লোকটা নিজেও জানে না। তাড়াতাড়ি প্রসঙ্গ বদলায় শম্পা,
2: স্যার আপনি কিন্তু খুব কুইক ইম্প্রুভ করছেন, কাল থেকে আপনি নিজেই হুইল চেয়ার নিয়ে ঘুরবেন, আমি আর হেল্প করব না। না মানে আমি আপনার সাথে থাকবো, কিন্তু আপনি নিজেরটা নিজেই করবেন।
0: আপনার হেল্প আজও লাগতো না, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা।
1: কথাটা শেষ হলো না, ক্যাবিনের দরজায় মৃদু টোকার শব্দ, কেউ বাইরে থেকে ডাকছে শম্পাকে।
2: এক্সকিউজ মি স্যার, আমি দু মিনিটেই আসছি, এই দরজার জাস্ট বাইরেই আছি আমি।
1: ক্যাবিনেট দরজা ঠেলে বাইরে বেরোল নার্স, আর ঠিক সেই মুহূর্তেই খোলা দরজাটা দিয়ে একমুঠো জুঁই ফুলের গন্ধ মাখা বাতাস এসে আছড়ে পড়ল 302 নম্বর ক্যাবিনে। চমকে উঠল বিছানায় থাকা এগিয়ে খবর চ্যানেলের দুঁদে সাংবাদিক।
0: আবার আবার সেই গন্ধ, তার মানে সে এখানেই আছে, খুব কাছাকাছি কোথাও, হয়তো একদম এই ঘরটার পাশেই রয়েছে সে। না একদম না, কোনোভাবেই এই ভাবনাকে প্রশ্রয় দেওয়া যাবে না, একদম না, একদম না।
1: সাল 2011, এক নাগারে মন্ত্র পড়েই চলেছে পুরোহিত, যার বিন্দু বিসর্গ বোঝার আগ্রহ নেই শ্রুতির। কিন্তু বিয়ে তো, তাই হয়েই চলেছে একের পর এক মন্ত্র আচার আর অনুষ্ঠান।
3: উফ, আর কতক্ষণ এভাবে বসে থাকবো, আমার যে এসব আর ভালো লাগছে না। শুধুমাত্র মা বাবার জন্য, মা বাবার জন্য মা বাবার মুখের দিকে চেয়ে এই বিয়েতে রাজি হলাম। সত্যি বলতে কি, আমার ইচ্ছে অনুভূতি কিছুই নেই এই বিয়েতে। আর কতদিনই বা আমার মতো মেয়েদের নিজের সব ইচ্ছে আর অনুভূতিগুলোকে জলাঞ্জলি দিয়ে মেনে যেতে হবে এই সব কিছু। ধুর, ভাল লাগছে না।
1: কেমন যেন জ্বলন্ত ক্যানভাসের মতো মনে হচ্ছে আগুনটাকে, টুকরো টুকরো ছবির কোলা যে যেন ভেসে উঠছে ওই আগুনটার উপর দিয়ে, হারিয়ে যাওয়া দিনের টুকরো কিছু স্মৃতি। চোখ সরিয়ে নিল শ্রুতি আগুনের দিক থেকে, এবার ও দৃষ্টি ঘোরালো পাশে। ছেলেটা বাধ্য মূর্তির মতো বসে রয়েছে বরের আসনে, কিন্তু ওর চোখ দুটো বলছে যে ওর মনও বড় চঞ্চল হয়ে রয়েছে। হঠাৎ ঘাড়ে একটা খুব চেনা হাতের ছোঁয়া। হ্যাঁ ঠিক, মৌলি।
4: আমি চলি রে, সব ভালো ভালো মিটে যাক, পরশু দেখা হচ্ছে আবার।
3: থেকে যান আরে প্লিজ আজকের রাতটা।
4: না রে, তুই তো জানিস মাকে একা রাখা যাবে না, আমি গেলে তবে আয়ামাসি বাড়ি যাবে।
3: তাহলে বিয়েটা শেষ হলে যা,
4: আমার তো তাই ইচ্ছে করছে, কিন্তু এতটা পথ একা ফিরবো তো।
1: এবার একটু নিচু হলো মৌলি, শ্রুতির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল,
4: কিছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে দেখিস।
1: চমকে উঠল শ্রুতি, মৌলির গলার স্বরটা অবিকল সেই একই রকম লাগলো, হুবহু সেই দিনের মতো। আবার শ্রুতির চোখের সামনে ভেসে উঠল একটা দৃশ্য, শহরের নামজাদা কলেজটার আকাশে সেদিন আনন্দের ফোয়ারা, অনেকগুলো ছেলে মেয়ে বেষ্টিত হয়ে এগিয়ে আসছে লম্বা হিরো মাফিক একটা ছেলে, সেই জেনারেল সেক্রেটারি হচ্ছে এবার। এতদিন কাগজে কলমে জেনারেল সেক্রেটারি না থাকলেও বেশ হোমরা চোমরা তো ছিলই। ওর হাত জড়িয়ে রয়েছে একটা মেয়ে, আর ছেলেটাও শক্ত করে চেপে রেখেছে সেই মেয়েটার হাত, আর দূর থেকে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে এই দৃশ্যটা দেখছে আর একটা মেয়ে। খুব মলিন চেহারা মেয়েটা, এই ঠাটবাটের কলেজের আকাশে কেমন যেন একটা বেমানান ঘুড়ির মতো। পরনে সস্তা সালোয়ার কামিজ, গায়ের রং যথেষ্ট চাপা, খুব সাধারণ মুখশ্রী, আর চোখে কেমন যেন একটা ভীতু ভীতু ভাব। মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ে।

0: উল্লাস করতে করতে মেয়েটাকে পাশ কাটিয়ে চলে গেল আসন্ন জেনারেল সেক্রেটারি আর তার দলবল। ভীতু চোখ দুটো হঠাৎই জলে ভরে উঠল, আর ঠিক তখনই মৌলি এসে হাত রাখল মেয়েটার কাঁধে। এই স্পর্শটুকুর যেন অপেক্ষায় ছিল সে, ঝরঝর করে কেঁদে ফেলল এবার।
1: পাগলি, কাঁদছিস কেন? যাকে ভালোবাসিস তার সফলতায় কেউ কাঁদে?
2: আমি খুব খারাপ রে মৌলি, আমি জানি ওর সফলতায় আমার খুশি হওয়া উচিত, কিন্তু আমি যে পারছি না রে। এতদিন ও শুধু ক্লাস রিপ্রেজেন্টেটিভ আর কালচারাল সেক্রেটারি ছিল, তাতেই তোকে কলেজ চত্বরে প্রায় পাওয়াই যেত না, ক্লাসে আসতো কম। আর এবার তো ওকে শুধু চোখের দেখাটুকু দেখা নিয়েই তো খুশি ছিলাম আমি, সেটা বোধ হয় এবার হারালাম রে মৌলি, আর ওকে দেখতে পাবো না।
1: কিচ্ছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে দেখিস।
0: মেয়েটার হাতটা শক্ত করে চেপে ধরে বলল মৌলি, সূর্য অস্ত যাচ্ছে, আকাশে যেন লাল আবিরে মাখামাখি। মৌলি মনে মনে বলল,
1: হে ভগবান, এই লাল আভার একটু অংশ এই মেয়েটাকেও দাও তুমি, মেয়েটা যে বড্ড ভালো, বড্ড সরল।
0: সাল 2005, ঝ্যাংঝ্যাং করে গিটার বাজিয়ে গান গাইছে ছেলেটা কলেজ ক্যান্টিন চত্বরে, আর তাকে ঘিরে পাঁচ থেকে ছটা ছেলে মেয়ে বসে মন্ত্রমুগ্ধের মতো শুনছে সেই গান। গান শেষ হতেই হাততালিতে ফেটে পড়ল তারা অ্যাজ ইউজুয়াল, আর আবিরের ঠোঁটেও ফুলে উঠল রোজকার মতোই একটা বিজয়ী নায়কের হাসি। আবির সুদর্শন, স্মার্ট, ভালো লেখে, ভালো গান করে, খুব সুন্দর কথা বলে, আর পড়াশোনা তো খারাপ নয়। আর সবচেয়ে বড় কথা যে ওর মধ্যে একটা অদ্ভুত জাদু আছে, যে কারণে স্কুল লাইফ থেকেই লোকজনের ভীষণ নজর কাড়ে, যে কোনো জায়গাতেই খুব কম দিনেই ও ভীষণ পপুলার হয়ে যায়, আর যে কোনো ক্ষেত্রেই সফলতাও পেয়ে যায় তাড়াতাড়ি। অবশ্য এই কলেজেও যে এত তাড়াতাড়ি এত বেশি লোকের মন ও জয় করে ফেলবে সেটা ভাবেনি আবির। এটা দেশের অন্যতম বিখ্যাত একটা কলেজ, এখানে কেউই তেমন হেলা ফেলা নয়, তাই আবির ভেবেছিল যে এখানে হয়তো নিজের জাদু জমানো অতটা সহজ নাও হতে পারে। কিন্তু না, যথারীতি বরাবরের মতোই এখানে অনেকেই আবিরের জাদুতে একেবারে কুপোকাত। আজকাল তো আবার আবিরের ফ্যানের সংখ্যাও আরো বেড়ে গেছে, আর হবে নাই বা কেন, আবিরই যে জেনারেল সেক্রেটারি হচ্ছে সেটা তো প্রায় নিশ্চিত। গান শেষে অনেক হাততালি আর প্রশংসার মাঝে আবির খুঁজছিল বিশেষ দুটো চোখ। হ্যাঁ, সেই চোখ দুটো ভীষণ আবেগ মাখা একটা দৃষ্টিতে তাকে রয়েছে আবিরের দিকে। আবির জানে ওই দৃষ্টিটার মানে কি। এই কলেজে সুন্দরীর সংখ্যা নেহাত কম নয়, তাই খুব স্বাভাবিকভাবেই প্রথম দিন থেকেই একাধিক মেয়ের প্রতি একটা হালকা ক্রাশ তৈরি হয়েছিল আবিরের। হ্যাঁ, আবির এমনটাই, সুন্দর স্মার্ট মেয়েদের প্রতি ওর একটা ভালো লাগা তৈরি হয়ে যায় হুটহাট, এখানেও তার ব্যতিক্রম হয়নি। তবে আবিরের প্রতিও এখানে ফিদা প্রচুর মেয়ে, সেটা সে জানে। তবে তমিশ্রার ব্যাপারটা একদম আলাদা, ওর মধ্যে আলাদা একটা ব্যাপার আছে, যে কারণে ওকে একটু বেশি ভালো লেগেছিল আবিরের। যাই হোক, ফাইনালি ওদের সম্পর্কটা ভালোভাবে দানা বেঁধেছে তাও মাস দুয়েক হলো, সময়ের মেয়াদটা কম হলেও সম্পর্কের গভীরতাটা মোটেও কম নয়। হ্যাঁ, তবে এটা ঠিক যে খুব ঘনিষ্ঠ দু একজন বন্ধু ছাড়া এখনো কেউ জানে না ওদের সম্পর্কের কথা। তবে আবিরের মন বলছে যে তমিশ্রার সাথে ওর সম্পর্কটা হয়তো টিকে যাবে বেশ কিছুদিন।
3: আবির, আবির, এই আবির,

0: চারপাশের ভিড়টা ছাড়িয়ে হঠাৎ একটা ডাক পৌঁছলো ওর কানে। ডাকের উৎসটা খুঁজতে এদিক ওদিক তাকালো আবির, আর অমনি ঝাঁক করে মাথাটা গরম হয়ে গেল ওর। তপন এদিকেই আসছে বিচ্ছিরে চিৎকার করতে করতে। তপন দৌড়তে দৌড়তে চলে এলো প্রায় আবিরের সামনাসামনি।
1: আবির, একটা কথা ছিল, একবার একটু ওদিকে যাবি রে ভাই।
0: বিরক্তিতে কুঁচকে গেল আবিরের মুখ। ও ভালোই জানে যে কি কথা বলতে চাইছে তপন, তাই বেশ গম্ভীরভাবেই বলল,
2: যা বলার এখানেই বল।
1: আরে এখানে বলা গেলে কি আর তোকে ডাকতাম রে ভাই, প্লিজ চল না।
0: উফ, ছেলেটা বড্ড নাচর তো। অগত্যা উঠল আবির, নইলে বোধহয় এখানে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করেই যাবে। একটু ফাঁকা একটা কোণা খুঁজে নিয়ে এগুলো আবির সেদিকে, আর পিছু পিছু তপনও গেল।
1: বলছি, কিছু কি ভাবলি রে ভাই?
2: কি ভাববো বলতো, কি ব্যাপারে?
1: আরে শ্রুতির ব্যাপারটা, বিশ্বাস কর আবির, মেয়েটা সত্যি খুব ভালো, খুব আবেগী আর সরল। ও কিন্তু আজকালকার মেয়েদের মতো একদম নয়, আর তোকে সত্যি বড্ড
2: ব্যাস তপন, বড্ড নির্লজ্জ যে মেয়েটা সেটা তো বুঝতেই পারছি, নইলে বারবার তোকে এভাবে পাঠায় নাকি উমেদারি করতে?
1: না আবি না, আরে ও তো জানেই না যে আমি তোকে এভাবে বলছি, ও আমাকে পাঠায়নি, বিশ্বাস কর। দেখ, ও একটা একতরফা প্রেমের জ্বালায় বড্ড কষ্ট পাচ্ছে রে, আর আমরা বন্ধু হয়ে কি করে সেটা দেখি বলতো? শুধুমাত্র তোকে একটিবার চোখের দেখা দেখার জন্য এই শরীর খারাপ নিয়েও কলেজে আসছে। আবির ভাই, ওর মতো মেয়ে হয় না রে।
2: তাহলে তুই ওকে ভালোবেসে বুকে জড়িয়ে নে না, ওর সাথে তো তোকেই মানায়।
0: না, এই কথাটা শুধু মনে মনেই ভাবে আবির, কিন্তু মুখে তো আর ঠিক বলা যায় না, হাজার হোক দুজনেই নিজের ডিপার্টমেন্টের ছেলে মেয়ে বলে কথা।
2: দেখ, তুই বোধহয় পাগল হয়ে গেছিস, আর সেই জন্যই বুঝতে পারছিস না যে কতটা উদ্ভট একটা কথা বলছিস তুই।
1: না শোন, তুই
2: শোন আমার কথা। ওকে বল আবির মৈত্রকে নিয়ে ভেবে নিজের সময় আর এনার্জি নষ্ট না করে নিজের লেখাপড়া, ড্রেসিং সেন্স আর লুকটা নিয়ে ভাবতে। হ্যাঁ, ওগুলো একটু ভালো করার চেষ্টা করুক, তাহলে হয়তো ওর প্রেম করার স্বাদটা মিটলেও মিটতে পারে। আর হ্যাঁ, বড় কলেজে পড়ছিস তোরা, তাই কমন সেন্সটা বাড়া। বামন হয়ে যে চাঁদ ধরা যায় না সেটা বুঝতে গেলে কমন সেন্সই যথেষ্ট, বুঝেছিস?
0: কথাগুলো খুব রুক্ষ স্বরে বলে গটগট করে এগিয়ে গেল আবির, আর তপন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বোকার মতো। আর পুরো ঘটনাটাই থামের আড়াল থেকে দেখতে পেল সেই বামনটা, যে কিনা চাঁদ ধরার স্বপ্ন দেখেছিল। দুটো চোখ জলে ভরে উঠল তার, মেঘলা দুপুরের বিষণ্ন বাতাসটা যেন নখ বের করে আঁচড়াচ্ছে তাকে।
3: সত্যি তো, আবির তো ঠিকই বলেছি পুরোপুরি, কোথায় আমি আর কোথায় আবির, আকাশ আর পাতাল পার্থক্য। কিন্তু সব জেনে বুঝেও এই বেইমান হৃদয়টা কেন যে ওই আবিরের জন্যই।
0: গুড়গুড় করে মেঘে ডাকছে, মেঘের ভ্রুকুটিটাও বেড়েছে আরো অনেকখানি, মনে হয় আজ খুব ঢালবে। কালবৈশাখের এই দামাল বাতাস আর বৃষ্টির ফোঁটা এলোমেলো করে দেবে সবটুকু। কলেজের বাইরে বেরিয়ে এলো মেয়েটা, ঝাপসা দুটো চোখ নিয়ে বৃষ্টির বড় বড় ফোঁটা গায়ে মাখতে মাখতে এগিয়ে চলেছে সে। বৃষ্টির জলে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে মেয়েটার চোখ থেকে গড়িয়ে পড়া মুক্তোর তারাগুলো। সাল 2011, কলেজ স্ট্রিটের রয়্যাল শরবত হাউসের সামনে দাঁড়িয়ে উসকুস করছিল শ্রুতি। কুকজি উল্টে ঘড়ি দেখল একবার, প্রায় পাঁচটা বাজতে চলল, তবু রোদের ভ্রুকুটি যেন কমে না। আসলে জ্যৈষ্ঠ মাসের রোদ তো, তাই যেন গিয়েও যেতে চায় না, ঠিক শ্রুতির খারাপ ভাগ্যের মতো।
3: এখনো এলো না ছেলেটা, একবার কি ফোন

0: করে দেখবো না, থাক বেশি বাড়াবাড়ি হয়ে যাবে এটা। কেন যে রাজি হলাম দেখা করতে আসার জন্য, অবশ্য না হই বা উপায় কী ছিল, যে কোনো উপায় হোক ভাঙতে তো হবেই বিয়েটা।
1: হ্যাঁ, শ্রুতির বাবা মা যেমন পণ করেছে যে মেয়ের বিয়ে দিয়েই ছাড়বে, তেমনই শ্রুতিও পণ করেছে যে সবকটা বিয়ে ও ভেঙেই ছাড়বে।
0: আমি কখনোই বিয়ে করব না নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে। আমি একজন স্বনির্ভর মেয়ে, তাহলে কি প্রয়োজন আছে শুধু শুধু জীবনের জটিলতা বাড়ানোর? গ্র্যাজুয়েশনে এমন কিছু মার্কাটারি রেজাল্ট হয়নি ঠিকই, তাই প্রথাগত শিক্ষাকে বিদায় জানিয়ে ভর্তি হয়েছিলাম নার্সিং ট্রেনিংয়ের জন্য। ট্রেনিং শেষে সম্পাদী রেফারেন্সে জয়েনও করেছি জুনিয়র হিসেবে সম্পাদী নার্সিংহোমে। সম্পাদী আমার মাস্তুতো দিদি, কিন্তু খুব ভালোবাসে আমায়। অনেকদিন ধরেই সম্পাদী বেশ সুনামের সাথে চাকরি করছে শহরের নামই ওই বেসরকারি নার্সিংহোমটায়, তাই আমার চাকরিটা মোটামুটি সহজেই হয়ে গেছিল। পৃথিবীতে সম্পাদী একমাত্র মানুষ যে আমার অনুভূতিটাকে সম্মান করে, পাগলামি মনে করেন অ্যাটলিস্ট। হ্যাঁ, আবিরের প্রতি আমার গভীর একতরফা প্রেমটা আজও একই আছে, কিন্তু কেউ বোঝে না সেটা, সবাই তো পাগল ভাবে এসব বলতে গেলেই, উল্টে আমাকেই বুঝিয়ে দিতে চেষ্টা করে। আর আমার মতো মধ্যবিত্ত ঘরের সাধারণ মেয়েদের নিজের ফিলিংস নিয়ে বিলাসিতা করার অনুমোদন যে আজও নেই, সে যতই সমাজ এগিয়ে যাক না কেন, আত্মীয় স্বজন পাড়া পড়শি পাগল করে দিচ্ছে মা বাবাকে আমার বিয়ের জন্য। বাবা মাও কোমর বেঁধে লেগে পড়েছে আমাকে বিয়ে দেবে বলে। অসুস্থ বয়স্ক মানুষ দুটোর শুধু একই কথা,
2: পাগলামি করিস নে সুমি, কি ভাবিস তুই, ওই ছেলে আসবে তোর জন্য? এসব ভুলে সংসার কর, দেখবি সব সব ভুলে যাবি তুই। আমরা না থাকলে কি হবে তোর?
0: না, কিছুতেই বোঝানো সম্ভব না ওদের। তবে এটাও ঠিক যে আমি পাগল নই। আমি জানি চাঁদ বামনের ঘরে আসে না, কিন্তু তা বলে মনে একজনকে বসিয়ে রেখে অন্য কারোর ঘর করা, তার বাচ্চার মা হওয়া, এ হচ্ছে হয় না। সে আমায় ভালো না বাসলেও আমার ভালোবাসাটা তো মিথ্যে হয়ে যায় না। সব প্রেমকে কি একরকমই হতে হবে? সব প্রেমেই কি ভালোবাসাটা দুতরফেই হতে হবে? সব প্রেমেই কি সারা জীবন দুটো মানুষকে পাশাপাশি থেকে সংসার করে নুন তেলের হিসেব করতেই হবে? প্রতিটা মানুষ যেমন আলাদা, তেমনই সবার অনুভূতিও আলাদা, সবার ভালোবাসাকে ছুঁয়ে দেখার মনটাও আলাদা। হ্যাঁ, কেউ বলতেই পারে আমার পাগলামি এসব, এমন প্রেমের বাস্তব সমাজ আর জীবনে কোনো দাম নেই। না, তাতেই কিছু যায় আসে না আমার, আমি না হয় একটু পাগলই হলাম, সবাই কি একই রকম হবে নাকি?
1: দুটো সম্বন্ধ এর আগে এসেছিল শ্রুতির জন্য, একজনরা ওকে পছন্দ করেনি, আরেকজন ছেলেকে পার্সোনালভাবে কথা বলে ও স্পষ্ট জানিয়েছিল যে সে অন্য কাউকে ভালোবাসে, কিন্তু আপাতত সেই ভালোবাসার মানুষের সাথে বিয়েটা ওর সম্ভব নয়, তাই নিজে থেকে বাড়িতে সম্বন্ধ নাকচ করতে পারবে না ও। তাই ছেলেটা যেন ভেঙে দেয় বিয়েটা, কাজও হয়েছিল তাতে। কিন্তু এই দেবরূপ ছেলেটা বড় অদ্ভুত, শ্রুতি এর ক্ষেত্রেও একইভাবে বলেছিল, কিন্তু সে শুনে বলেছিল,
3: দেখুন আপনার কথা আমি মানতে পারি, তাহলে আপনাকে আমার একটা কথা রাখতে হবে, পরশু বিকেলে রয়্যাল শারবত হাউসের সামনে দাঁড়াবেন, একবার কথা বলবো তারপর সব ডিসিশন হবে।
0: কিন্তু কোথায় সে, আসবে না নাকি?
3: এক্সকিউজ মি ম্যাডাম, একটু দেরি হয়ে গেল না?
1: অপরিচিত কণ্ঠস্বরে চমকে পিছনে তাকালো শ্রুতি। এসে গেছে ছেলেটা। শ্রুতি অল্প হেসে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই ছেলেটা বলল,
3: চলুন ভেতরে গিয়ে বসা যাক।
1: শরবতের গ্লাস নিয়ে মুখোমুখি বসে আছে দুজনে। শ্রুতি প্রথম কথা শুরু করল,
0: দেখুন আমি সেদিনই আপনাকে বলেছিলাম আমি একজনকে ভালোবাসি, আর হ্যাঁ এটা ঠিক যে এই মুহূর্তে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর হবেও না, কিন্তু আমার ভালোবাসা বা অনুভূতিটা তো আর মিথ্যে হয়ে যায় না বলুন। আমার বাড়ির লোকেরা এসব বোঝে না, তাই আমি বিয়ে করব না বললে তারা হাজারটা প্রশ্ন করবে, কিন্তু একজন আধুনিক ছেলে হিসেবে আপনি নিশ্চয়ই বোঝেন যে ইচ্ছের বিরুদ্ধে একজন মেয়েকে বউ বানানো উচিত না, তাই বিয়ে না করার কথাটা আপনাকেই বলতে হবে।
1: এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল শ্রুতি। থামল তারপর। দেখল অদ্ভুতভাবে হাসছে ছেলেটা। মাথাটা গরম হয়ে গেল এবার শ্রুতির। স্বর একটু রুক্ষ করে বলল,
0: আপনি হাসতেই পারেন, আমাকে পাগল, স্কিজোফ্রেনিক, যা খুশি ভাবতে পারেন, কিন্তু আমার অনুভূতি আমার কাছে 100% সত্যি, তাই।
3: আরে কে বলল আমি আপনাকে পাগল ভাবছি? প্রতিটা মানুষের অনুভূতি তার কাছে তার মতো করে সত্যি, এমনকি যাদের আমরা পাগল বলি তারাও আমার আপনার কাছে অস্বাভাবিক, কিন্তু তার নিজের কাছে সে তো একদম সত্যি। আর এই যে কথাগুলো আপনি বললেন, আপনাকে দেখতে আসার আগের মুহূর্তেও আমি ভেবেছিলাম এগুলো বোধ হয় আমাকেই বলতে হবে আপনাকে, যেমন এর আগেও বলেছি দু এক জায়গায়। আমি তো আর জেনে শুনে কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারি না, তাই আমার অনুভূতির জন্য তারাও আমায় পাগল ভেবেছিল বোধ হয়, আরও অনেকেই ভাবে বোধ হয়, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, কারণ ওই যে আমার কাছে আমি সত্যি।
1: ভীষণ অবাক লাগলো শ্রুতির, এসব কি বলে লোকটা? ওর মনের কথা বোধ হয় বুঝতে পারল দেব্রু।
3: কি হলো, পাগল ভাবছেন তো আমায়? জানেন আমি ক্লাস 9 থেকে রিক্তাকে ভালোবাসি, ও আমাদের পাড়াতেই থাকতো, দীর্ঘ 10 বছরের প্রেম আমাদের, রিক্তা ছাড়া কোনোদিন নিজেকে ভাবতেই পারিনি আমি, আর ও জানতো না আমায় ছাড়া কিছু। কাগজে কলমে বা আচার মেনে বিয়ে না হলেও মনে মনে আমরা স্বামী স্ত্রী ছিলাম, কিন্তু সেই রিক্তাই চলে গেল আমায় ছেড়ে। মাসির বাড়ি যাচ্ছিল ও 7 দিনের জন্য শিলিগুড়িতে, মারাত্মক এক রেল দুর্ঘটনা কেড়ে নিল ওকে আমার থেকে।
1: এবার একটু থামল দেব্রু।
3: ওর মৃত্যুটা মেনে নিতে পারিনি আমি, সবসময় মনে হয় ও আশেপাশেই আছে আমার, যে কোনো সময় সামনে চলে আসবে। আমি যখন একা থাকি, যখন ঘুমোই, তখন ওর স্পর্শ অনুভব করি আমি, তাই যে যাই বলুক আমার পক্ষে রিক্তার জায়গা অন্য কাউকে দেওয়া সম্ভব ছিল না। বিয়ে নিয়ে কোনোদিন ভাবিনি আমি, কিন্তু বিধিবাম, মা হঠাৎ আক্রান্ত হলো ক্যান্সারে, মৃত্যুশয্যায় কথা আদায় করলো যে আমি বিয়ে করব। মা কোনোদিনই কিছু চায়নি আমার থেকে, তাই মায়ের শেষ সময়ে কথাটা না দিয়ে পারলাম না। তারপর থেকে দাদা বৌদি আর বাকিরা উঠে পড়ে লাগলো আমার বিয়ে নিয়ে, কিন্তু কিন্তু রিক্তার জল ভরা চোখটা না আমি দেখতে পাই আমার বিয়ের আলোচনার সময়, তাই একটার পর একটা বিয়ে ভাঙতে থাকলাম আমি। কোনো মেয়ের জীবন নষ্ট হোক আমি চাই না, আমার যে আর কিছুই দেবার নেই কাউকে, কিন্তু সেদিন আপনার কথা শুনে প্রথমবার অন্য কিছু মনে এলো আমার।
1: একটু থেমে শরবতে চুমুক দিল দেব্রু। আর শ্রুতি তাকিয়ে আছে উদ্গ্রীব চোখে।
3: যখন আপনি সেদিন আমার কোনো কথা শোনার আগেই বললেন কাউকে ভালোবাসেন, বিয়ে করতে চান না আমায়, অথচ সেই ভালোবাসার মানুষ এখন আপনার থেকে দূরে চলে গেছে, তাই আপনাদের বিয়েটাও এক্ষুনি সম্ভব নয়, তাই বিয়ে ভাঙতে হবে আমায়, তখন আমার মনে হলো আপনি সেই যাকে আমি খুঁজছি।
0: মানে?
3: মানে আমি ভাবছিলাম যদি এমন একজনকে পাওয়া যায় যে সাহায্য করবে আমায়। দেখুন শ্রুতি, বিয়ে নিয়ে এই লুকোচুরি খেলাটা আপনি বেশি দিন চালাতে পারবেন না, এক সময় আপনার বাবা মা কোথাও না কোথাও বিয়ে আপনাকে দেবেই, আর আমি ওভাবে কতদিন পাত্রী দেখা দেখা খেলবো, মাকে দেওয়া কথাটা যে রাখতে হবে আমায়। তাই বলছিলাম যদি আপনার আর আমার বিয়ে, মানে বিয়ের নাটকটা সেরে ফেলা যায়, তাহলে সমাজ তথা পরিবার এই নিত্যদিনের বিয়ের চাপ থেকে আমরা মুক্তি পেয়ে যাব, আর যেহেতু আমরা একই পথের পথিক, তাই একে অপরের অনুভূতিকে সম্মান করব আর খুব ভালো বন্ধু হয়ে উঠব, কিন্তু কারোরই কিছু প্রত্যাশা আর থাকবে না এই সম্পর্ক থেকে। কি ভুল বলছি?
0: না মানে, কিন্তু এমন আবার হয় নাকি? দেখুন আমি
3: কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না আপনার উপর, আপনি ভাবুন তারপর জানান আমায়। যদি আপনার আমার কথাগুলো ঠিক না লাগে, তাহলে আমি না হয় আপনার কথা মতোই জানাবো আপনার বাড়িতে, ঠিক আছে? চলি আজ।
1: দেব্রূপ চলে গেল, শ্রুতি বসে রইল ঝুম মেরে। সূর্য অস্ত যাবার পর অন্ধকারে ডুবছে শহর, হালকা হাওয়া ছুঁয়ে যাচ্ছে সবাইকে, আর শ্রুতির কানে বাজছে লোকটার কথাগুলো। সত্যি না পাওয়ার ব্যথা নিয়ে কত মানুষই না ঘুরছে চারপাশে, কজনেরই বা খবর রাখি আমরা। শ্রুতি ধীর পায়ে উঠে নামল রাস্তায়, বুক ভরে বড় করে শ্বাস নিল একটা, আর বুকে জমে থাকা এই জগদ্দল পাথরের বোঝাটা হঠাৎই যেন একটু হালকা ঠেকল মেটার। গুড়গুড় করে মেঘ ডাকলো আকাশের,

0: ক্লান্ত দগ্ধ দিনের শেষে কালবৈশাখী আসছে বোধ হয় এই ঘর্মাক্ত পৃথিবীর ক্লিদটুকু শুষে নিতে। সাল 2016। বিছানায় শুয়ে ছটফট করছিল শ্রুতি, কিছুতেই ঘুম আসছে না।
1: কেন কেন এত অভিশপ্ত শুধু আমার ভাগ্যটাই? যাদের ভালোবাসি, যাদের আমি ভালো চাই, তারা সবাই কেন জ্বলে পুড়ে মরে এভাবে? একদিনের জন্য কি শান্তি পাবো না? দেবরূপের সাথে বিয়ের পর থেকে যা হোক কাটছিল দিনগুলো। ছেলেটা ভীষণ ভালো, রিক্তার জন্য ওর সাংঘাতিক ভালোবাসা দেখে মাঝে মাঝে আমার মনে হতো সত্যি কত দুর্ভাগা ওই রিক্তা। এত অপার প্রেম ছিল ওর জন্য, কিন্তু তবুও চলে যেতে হলো ওকে।
0: না, শ্রুতির মনে দেবরূপের জন্য কখনো প্রেম জাগেনি, কিন্তু একটা অপার শ্রদ্ধা লোকটা আদায় করে নিয়েছিল নিজ গুণে। আস্তে আস্তে ভীষণ ভালো বন্ধু হচ্ছিল ওরা, ভীষণ ভরসা করত শ্রুতি দেবরূপকে, আর সেও শ্রুতিকে আর ওর ফিলিংসকে খুব সম্মান করত। স্বামী স্ত্রী সুলভ সম্পর্কদের ছিল না, তবে এটাও ঠিক যে সময় বড্ড বড় ওষুধ। কে বলতে পারে যে কোনোদিন হয়তো ঠিক হয়ে যেত ওদের মধ্যে ওই সব কিছু? কিন্তু সে সুযোগ এবার এলো কই? হঠাৎ শহরে ধেয়ে এলো একটা মারণ জ্বর। চার দিনের জ্বরে প্রাণ হারাচ্ছে বহু লোক। দেবরূপ সেই জ্বরের কবলে পড়ল। ওদের বিয়ের বয়স তখন সবে 6 মাস। নিজের নার্সিংহোমেই দেবরূপকে ভর্তি করেছিল শ্রুতি, সেবার কোনো ত্রুটি রাখেনি। কিন্তু তবু শেষ রক্ষার হল কই? দেবরূপ যখন চরম অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি, তখনই একদিন আবার সে সামনে চলে এসেছিল খুব অপ্রত্যাশিতভাবে, আর শ্রুতির বুকে আবার আছড়ে পড়েছিল একই সাথে লক্ষ কোটি ঢেউ। দেবরূপকে আলাদা ক্যাবিনে রাখতে পারেনি শ্রুতি। যে বেডে দেবরূপ ছিল তার পাশের বেডে ভর্তি থাকা লোকটা বোধহয় কোনোভাবে পরিচিত ছিল তার। তাকে দেখতে হঠাৎ একদিন চলে এসেছিল সে। না, কোনো বাধা তরা ভিজিটিং আওয়ার্সে নয়, দুপুরের দিকে এমনি একটা সময়। এতগুলো বছর পর আবার সে একদম সামনে। এগিয়ে খবর চ্যানেলে তাকে তো সবসময় দেখা যায়, কিন্তু আজ আবার সে একদম সামনে। শ্রুতি খুব কষ্ট করে শক্ত করছিল নিজের মন, একবারও তাকায়নি তার দিকে। কিন্তু মনে হলো যে সে যেন কয়েক মুহূর্তের নির্নিমেষ দৃষ্টি দিয়ে দেখছে ওকে। বিশ্বাস হয়নি শ্রুতির। কি করে বিশ্বাস হবে? সে এমনি এখন বিখ্যাত মানুষ, আর শ্রুতি শুনেছে যে কলেজের পুরনো কোনো লোকের সঙ্গে সে যোগাযোগ রাখে না, ফেসবুকে পর্যন্ত অ্যাড করে না। সেখানে সে কি করে শ্রুতির দিকে? না না, এটা হতেই পারে না, কারণ তার সেই কথাটা যে আজও সে ভোলেনি, ভুলতে পারেনি, বামন হয়েছে চাঁদ ধরা যায় না এই কথাটা। এই ঘটনার 2 দিন পরেই চলে যায় দেবরূপ তার রিক্তার কাছে। আবার শ্রুতি একা। দেবরূপের মৃত্যুটা ওকে আরও একবার বুঝিয়েছিল যে ভগবান ওর প্রার্থনা শোনেন না, যেমন আজ ও আবার সেটা হাড়ে হাড়ে বুঝছে। আবিরকেও নিঃস্বার্থভাবেই ভালোবেসে গেছে চিরকাল, হোক না একতরফা প্রেম, তবু তার মঙ্গল কামনা করতে একদিনও ভোলেনিও না। শ্রুতি যাদের ভালো চায় তাদের কারোর ভালো হয় না, না আবির, না দেবরূপ, না সম্পাদে। আজ সম্পাদে বোধ হয় ওর জন্যই বিপদে পড়তে চলেছে। শ্রুতির মনটা বরাবরই বেয়ারা আর অবুজ, বিশেষ করে আবিরের ব্যাপারে। তাই যেদিন ও প্রথম শুনল যে আবির এখানকার পানসে আর ওই কষাটে মারা খাবার খেতে পারছে না, সেদিন কিছুটা ঝুঁকি নেই আবিরের প্রিয় আলু পোস্ত নিয়ে এসেছিল নিজের হাতে রান্না করে। কলেজে পড়তে এটা শুনেছিল শ্রুতি যে আলু পোস্ত তার বড্ড প্রিয়। সম্পাদের ডিউটি ছিল সেদিন ওর ঘরে, তাই কিছুটা জোর করেই খাবারটা গুঁজে দিয়েছিল, ভেবেছিল যে সম্পাদে ঠিক ম্যানেজ করে খাইয়ে দেবে ওকে। কিন্তু না,

0: সম্পাদী পারেনি। খাবারটা সে খেলেও ধরা পড়ে গেছে সম্পাদী। আর এবার এটার জল কতদূর গড়াবে কে জানে। আকাশে আস্তে আস্তে আলো ফুটছে, পাখির কিচিমিচি জানান দিচ্ছে যে রাত এবার শেষ। শ্রুতি ধীরে ধীরে বিছানায় উঠে বসল, জল ভরা চোখে তাকালো দেওয়ালে টাঙানো ওই শ্রীকৃষ্ণর বড় বাঁধানো ছবিটার দিকে। হারস ফুটে বলল,
1: হে ভগবান, সব কষ্ট শুধু আমায় দাও, কিন্তু আমার কাছের মানুষগুলোকে আর কষ্ট দিও না, প্লিজ দিও না।
0: সাল 2016।
2: মাম, ওরা তখন বলছিল তুমি নাকি মারা যাবে, তুমি নাকি আমায় ছেড়ে চলে যাবে। এটা কি সত্যি মাম? কেন তুমি চলে যাবে? মারা যাওয়া মানে কি মাম? স্টার হয়ে যাওয়া, তাই না?
0: বছর সাতেকের বাচ্চা ছেলেটার মাথায় অপার স্নেহে হাত বুলিয়ে দিচ্ছিল তার মা। এবার থামলো পলকের জন্য।
3: কে তোকে বলেছে সব?
2: হ্যাঁ, ওই তোরা বলেছিল, আমি শুনতে পেয়ে গেছি তুমি স্টার হয়ে যাবে। না তো মাম।
3: আমি স্টার হয়ে গেলে তোর খুব কষ্ট হবে না রে?
2: হ্যাঁ হবেই তো, তুমি না থাকলে কে আমায় এভাবে ভালোবাসবে বলো? কে আমার কান্না পেলে আমার মাথায় হাত বুলিয়ে দেবে বলো? কে ঘুমানোর সময় আমায় ছুঁয়ে থাকবে বলো?
0: মায়ের শুকনো মুখটা কালো কষ্টের ছায়ায় ঢেকে গেল। বাচ্চা ছেলেটার চুল খেটে দিয়ে কান্না চেপে বলল,
3: আছে একজন যে তোকে আমার মতন করেই ভালোবাসবে, আমার মতন করেই ছুঁয়ে থাকবে সারা জীবন, তোর সব কান্না মুছিয়ে দেবে সে।
2: সে কে মাম?
3: সে একটা পরী। সে একদিন আসবে তোর কাছে টুকটুকে লাল বেনারসি শাড়ি পরে, ফুলের মুকুট পরে সে আসবে। সারা জীবন সে তোর কাছে থাকবে তোকে ভালোবাসার জন্য।
2: সে কবে আসবে? সে কোথায় আছে?
3: এই তো সোনা, এই তো, তুমি আরেকটু বড় হলে, আরেকটু বিগ বয় হলেই সে চলে আসবে। সে তো এখানেই আছে, তুমি যেদিন তাকে খুঁজে পেয়ে যাবে সেদিনই সে চলে আসবে, দেখো।
0: না, আজ পর্যন্ত তাকে খুঁজে পায়নি আবির। মাহারা ছেলেটার অবচেতন মনে ভালোবাসা খুঁজে পাবার যে সুপ্ত ইচ্ছেটা ছিল, সময়ের পরিস্থিতির প্রভাবে তার বিকাশ হয়তো ঘটেছিল সম্পূর্ণ অন্যভাবে, কিন্তু লাভ তাতে কিছু হয়নি। আবির যেমন একা ছিল তেমনই একাই রয়ে গেছে। এই এত বছরের জীবনে সম্পর্ক তো কম হয়নি, কিন্তু মা যেমনটা বলেছিল তেমন ভালোবাসার ছোঁয়া কখনো খুঁজে পায়নি। কোনো সম্পর্ক তো দু বছরের বেশি টেকেইনি। কখনো নিজেই আবির বেরিয়ে এসেছে সম্পর্ক থেকে, সেখানে নানান ইগো আর খারাপ লাগার কারণে, আর কখনো বা অপর দিকের মানুষটা চলে গেছে কিছু না কিছু একটা দোহাই দিয়ে। আসল ব্যাপার হচ্ছে যে সত্যিকারের ভালোবাসাটা কোনোদিন আসেইনি ওর কাছে। আজ প্রায় দু বছর হলো আবির সিঙ্গেল। আসলে সম্পর্ক, প্রেম, এই শব্দগুলো এখন খুব ভিত্তিহীন লাগে ওর কাছে। আবির জানে যে এখনো বহু মহিলা আকৃষ্ট ওর প্রতি, কিন্তু আবিরের ভালোই লাগে না আর কাউকে, কারণ সবই তো এক। সম্পর্ক মানে ওই দু একদিন একসঙ্গে ক্লাবে যাওয়া, পার্টিতে নাচা, পাঁচ তারা হোটেলে ডিনার করা, আর তারপর সব শেষ। এখন ওর খ্যাতি টাকা পয়সাকে ভালোবেসে কেউ হয়তো থেকেও যেতে পারে লং টার্মে, কিন্তু সেই ভালোবাসার ছোঁয়াটাকে দিতে পারবে সে? মা মারা যাওয়ার মাসখানেক আগে সেই যে পরিটার কথা বলে গেছিল, সেটা তরুণ বয়সের গরম রক্তে চাপা পড়ে গেলেও মুছে যায়নি কোনোদিনই। সেই জন্যই তো বোধ হয় সেই এক ফোঁটা নিঃস্বার্থ স্নেহের ছোঁয়ার জন্য এত কাঙাল পানা করে মনটা আজকাল। মায়ের সেই কথাগুলো নতুন করে মনে পড়ার পর সূত্রপাত ঠিক এই জায়গা থেকেই, মানে এই নার্সিংহোম থেকেই। গত বছর যখন শহরে ধেয়ে হলো হঠাৎ করে কালা জ্বর, তখন তিমির দাও ভর্তি হয়েছিল এখানে। তিমির দা আবিরের জাত।

0: তো দাদা, বড্ড ভালোবাসে ওকে, তাই ওকে দেখতে প্রথমবার এখানে পা রেখেছিল আবির। সেই সময় চোখ চলে গেছিল পাশের বেডে, আচ্ছন্ন পড়ে আছে একটা ছেলে, আর ভীষণ স্নেহে তার মাথায় হাত বুলি দিচ্ছে নার্স। অপার মমতা যেন ঝরে পড়ছে তার দু চোখের তারা থেকে। নার্সের মুখটা চেনা, কলেজের সেই ভেতু ভেতু মেয়ে শ্রুতি। তবে এখন আর তেমন ভীতু ভাবটা নেই চোখে, অনেক পরিণত সে এখন। কেমন মিষ্টি জই ফুলের গন্ধ যেন ভেসে আসছে তার শরীর থেকে। দৃশ্যটা কি যেন একটা ছিল, কয়েক মুহূর্তের জন্য চোখ সরাতে পারল না আবির। ওই গন্ধটায় কেমন যেন একটা মাদকতা রয়েছে।
1: তিমিরদা, পাশের বেডে ছেলেটাকে নার্স তো খুব টেক কেয়ার করছে, তোকেও দেখছে তো এভাবে?
2: হ্যাঁ রে ভাই, এটা নামই নার্সিং হোম, যত্ন আত্মীর কোনো ত্রুটি নেই। তবে ওখানে যাকে দেখছিস উনি তো ওই নার্সের বট, তাই ওনার সাথে কি আর তুলনা।
0: তিমিরদার কথাগুলো হঠাৎ অপ্রত্যাশিতভাবে কেমন যেন ধাক্কা মারল আবিরকে। বাড়ি ফিরে এসেও বারবার চোখের সামনে ভেসে উঠছিল একটা মমতা মাখানো হাতের স্পর্শ, ঠিক যেমনটা মা বলেছিল অনেক বছর আগে। পলকের জন্য হঠাৎ মনে হয়েছিল যে ওই স্পর্শ, ওই মমতা আসলে তো আবিরেরই হতে চাইছিল। মনকে সঙ্গে সঙ্গে কোষে শাসন করেছিল সেদিন আবির।
1: ছি, এগুলো কি ভাবনা, শ্রুতি একজন পরস্ত্রী।
0: কিন্তু মন যে সত্যি বড় বেয়ারা, শত শাসন সত্ত্বেও মাঝে মাঝেই সেই দৃশ্য ভেসে ওঠা চোখের সামনে কিন্তু থামেনি। নিয়তি, সে আবার বড় বিষমবস্তু, তাই আজ আবার আবির এই নার্সিংহোমে। আজ পঙ্গু, পা হারানোর পর প্রথম যখন চেতনা এলো আবিরের, উফ, সে কি অসহ্য যন্ত্রণা। আবিরের আর্ত চিৎকারে ছুটে এলো অনেক ডাক্তার নার্স, কিন্তু ওর চোখ খুঁজছিল একজোড়া হাত। এখন ভীষণ দরকার সেই স্পর্শটা। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হল আবিরকে, চোখ বুঝতে বুঝতে মনে হল সেও যেন এসে দাঁড়িয়েছে। সেই জুঁই ফুলের গন্ধটা ছুঁয়ে যাচ্ছিল আবিরকে। তারপর সেদিন ঘটল সেই অদ্ভুত ঘটনা, লাঞ্চের থালায় হঠাৎ আলু পোস্ত। না, কোনোভাবেই মিল নেই এখানকার রেগুলারই বিস্বাদ খাবারগুলোর সাথে। মনে হচ্ছে কেউ যেন খুব যত্ন নিয়ে বানিয়েছে খাবারটা, আর সেটা শুধু আবিরের জন্যই। মনে মনে সন্দেহটা দানা বেঁধেছিল তখনই। ডিউটিরত নার্স শম্পাকে চেপে ধরেছিল, প্রথমে ভুলভাল যুক্তি দিয়ে রেহাই পেতে চাইলেও গতকাল আবিরের জেরার মুখে সবটা স্বীকার করেছে সে। সে শম্পারই বোন, আর খাবারটা তারই বানানো ছিল। আসলে শুধু আজ নয়, বিগত 8 বছর ধরে সে নিঃশব্দে ভালোবেসে গেছে আবিরকে, কিছু পাবার আশা ছাড়াই। নিজের বিবাহিত জীবনও কাটায়নি স্বাভাবিকভাবে, আর আজ একাকি এই বিধবা মেয়েটা দাঁতে দাঁত চেপে নিজের সংগ্রাম চালাচ্ছে। তবু আবিরের মঙ্গল কামনা করতে সে ভোলে না একটা দিনের জন্যও। না, এগুলো শোনার পর আর জানার পর থেকে আর নিজেকে সামলে রাখতে পারছে না আবির। খুব অচেন একটা অনুভূতি ছেয়ে রয়েছে ওর বুকের মধ্যে। কেবিনের এসিটা বন্ধ করল, ভালো লাগছে না এই মেয়েকে শৈত্য। খুলে দিল জানলা, আসুক খোলা হাওয়া, আসুক আজ যে প্রাণ খুলে নিঃশ্বাস নেবার দিন। দরজায় একটা মৃদু টোকার শব্দ।
1: কাম ইন।
3: আপনি আমায় ডেকেছেন স্যার?
1: হুম, সিস্টার শম্পার হেল্প নিয়ে আমার লাঞ্চে তুমি নিজের রান্না পাঠিয়ে দিয়েছিলে, কি ভাবলে ধরা পড়বে না? তুমি জানো না এটা বেআইনি, তুমি জানো আমি কি করতে পারি এর জন্য?
3: স্যার, আপনি আমাকে যা ইচ্ছে শাস্তি দিন, দয়া করে শম্পাদিকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই।
0: খুব কষ্ট করে হাসি চাপল আবির, আবার গম্ভীর

0: গলা করে বলল,
1: ছেড়ে দিতে হবে তোমাদের? বাহ, কি সুন্দর।
0: ঠিক আছে, ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে।
2: বলুন স্যার।
0: একদিনের ওই এক মুঠো আলু পোস্ততে আমার হবে না, সারা জীবন আলু পোস্ত সাপ্লাই করে যেতে হবে তোমাকে। পারবে?
2: মানে
0: আমার মা ছোটবেলায় আলু পোস্ত করে দিতেন আমায়, আমার খুব ভালো লাগতো। তারপর মা চলে গেল আর আমিও খুঁজতে লাগলাম এমন একটা মেয়ে যে আলু পোস্ত রান্নায় পারদর্শী। কি পাগল আমি, কিন্তু তেমন কাউকে আজ অব্দি খুঁজেও পেলাম না। কিন্তু কিন্তু এবার যখন এমন একজনকে পেয়েছি, তাই আর তো ছাড়তে পারবো না, নিজের বউ করে বাড়িতেই রেখে দেব।
2: এসব আপনি কি বলছেন স্যার? কেন এইভাবে অপদস্থ করছেন আমায়?
0: কেন রে, যাকে দূর থেকে ভালোবাসতে পারিস তাকে কাছে টেনে ভালোবাসতে পারবি না? নাকি আমি এখন পঙ্গু বলে আপত্তি তোর আমায় বিয়ে করতে? হ্যাঁ বল।
3: বাচ্চা মেয়ের মতো ভ্যাঁ ভ্যাঁ করে এখন কাঁদছে শ্রুতি।

0: আর শোন, আজকাল পা বাদ গেলে কেউ অথর্ব হয় না সেটা তুইও জানিস। নকল পা মানুষের স্বাভাবিক জীবনকে অব্যাহত রাখে, কিন্তু দিনের শেষে আমার যে একটা হাত দরকার যাকে ভর করে আমি চলব, যে হাতে ছোঁয়াটা শুধু আমার হবে। কিরে, ধরবি না আমার হাত? বল।
1: হাতটা বাড়িয়ে দিয়ে ঝাবির শ্রুতি কাঁপছে ধীর ধীর করে।
2: কিন্তু কিন্তু বামুন হয়েছে, চাঁদ ধরা যায় না।
0: ওই পুরনো কথাটায় অভিমান করে এখনো দূরে সরে থাকবি? ক্ষমা করবি না পঙ্গু লোকটাকে?
1: আস্তে আস্তে হাতটা বাড়ালো শ্রুতি, আলতো করে ছুলো আবিরের হাত। দু চোখের জলে থই থই মেয়েটা, জানলা দিয়ে ছুটে আসছে ঠান্ডা একটা ভেজা হাওয়া, আর জুঁই ফুলের গন্ধ মিশে যাচ্ছে আবিরের নিঃশ্বাসে। কি সুন্দর লাগছে সবকিছু এই বিকেলটায়। গুড়গুড় করে ডেকে উঠল মেঘ আকাশ কাঁপিয়ে, আর খোলা জানলা দিয়ে ছুটে আসা বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিচ্ছে ওদের দুজনকেই।
2: কাল বৈশাখী?
0: না, কাল নয়, আমার আমার আজই বৈশাখী চাই। জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, আর নয় একটু নয়, বসন্তকে যে এবার বেঁধে রাখার পালা।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন ডক্টর পল্লবী সেনগুপ্তের দেখা হল বছর দশেক পর। গল্পের কথক অরিজিৎ, শ্রুতি অপরূপা, আবির বাসু, দেবরূপ অর্ণব, শম্পা দেবলীনা, মৌলি দেবারুতি, তপন আত্রেয়, শ্রুতির মা স্বপ্না, আবিরের মা গোপা, তিমির দা রাজীব। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি

0: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা। স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা, স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
1: এটা কলকাতার মানিকতলার মুরারি পুকুর এলাকা। এইখানে বাংলার বিপ্লবী আন্দোলনের সময় একটা গোপন গবেষণাগার গড়ে উঠেছিল, এবং সেটা হলো বিস্ফোরক গবেষণাগার কেন্দ্র, যার নেপথ্যে ছিলেন এই বাংলারই সেই সময়কার দাপুটে নেতা হেমচন্দ্র দাস কানুঙ্গ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুণাল দা। উত্তর কলকাতার এই মুরারি পুকুর এলাকায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা তো আজকের কলকাতা, নতুন কলকাতা। এই বাঁধানো পুকুর, পাশে গুরুদাস কলেজ, পেছনে অরবিন্দ ঘোষের মূর্তি। কিন্তু একটা সময়, মানে যে সময়ের কথা আজকে আমরা বলছি, এটা এই সময় ঋষি অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষের বাগান বাড়ি ছিল, আর তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গর। আর এই বাগান বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে হেমচন্দ্র দাস কানুঙ্গর নাম।
1: হ্যাঁ, বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ ছিলেন বিপ্লবীদের সেই সময়কার বোমা বিশেষজ্ঞ। মানে উনি অনেক বোমা তৈরি করেছিলেন, তবে তার মধ্যে যেটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ, উনি একটা বুক বোম তৈরি করেছিলেন।
0: বুক বোম মানে মানে বইয়ের মধ্যে বোমা?
1: একদম একদম, বইয়ের মধ্যে বোমা। কনসেপ্টটা কিরকম ছিল যে উনি একটা খুব মোটা বই নিয়েছিলেন, যেটা প্রায় 1075 পৃষ্ঠার একটা বই, তার ওপরের দিকের 80 পেজ আর তলার দিকের 400 পেজকে উনি বাদ দিয়ে মাঝের যে অ্যাপ্রক্সিমেটলি 600 পেজ সেটাকে উনি কেটে একটা বক্স তৈরি করেন। সেই বক্সের মধ্যে উনি চকলেট, কোকো চকলেটের যে বক্স হয়, টিন হয়, অ্যাকচুয়ালি সেই সময় টিন হতো, টিনটাকে ভরেন, তার মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয়, যেমন পিক্রিক অ্যাসিড, ফালমিনেট মার্কারি এগুলো, আর এটাকে উনি আটকেছিলেন স্প্রিং দিয়ে, মানে স্প্রিংটা ছিল ডিটোনেটার।
0: ওকে,
1: আর কনসেপ্টটা কিরকম ছিল যে যেই মুহূর্তে বোমার বইটাকে খোলা হবে অটোমেটিক্যালি বোমাটা এক্সপ্লোড করবে।
0: আচ্ছা কোনো দিয়ে যে বুক বোমা বা বই বোমা, এটা কাকে মারবার জন্য তৈরি করা হয়েছিল?
1: এটা মূলত তৈরি করা হয়েছিল সেই সময়কার ব্রিটিশ বিচারপতি ডগলাস কিংসফোর্ডকে মারার জন্য।
0: আচ্ছা,
1: আসলে উনি কুখ্যাত ছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কঠোর শাস্তি প্রদান করার জন্য। কিন্তু ওর যে দুঃখের ব্যাপারটা হলো, এটা তো তৈরি করলেন হেমচন্দ্র দাস কানুঙ্গ, কিন্তু বোমাটাতে না কোনো কাজ হয়নি, কিংসফোর্ড কিন্তু মারা যাননি,
0: তাই? আচ্ছা কুণালদা, প্রত্যেকটা ইতিহাসেরও তার একটা ইতিহাস থাকে, তো এই বিস্ফোরক গবেষক হওয়ার গল্পটা তুমি যদি একটু বলো।
1: আসলে যদি বলতে হয়, হেমচন্দ্র দাস তার কলকাতার বাড়ি বিক্রি করে 1906 পাড়ি দিয়েছিলেন প্যারিসে।
0: আচ্ছা,
1: বোমা বানানো শিখতে।
0: ওকে,
1: ওখানে ওনার সঙ্গে দেখা হয় বিপ্লবী ম্যাডাম বিকাজি কামার সঙ্গে, এবং ওখানকার কিছু রুশ বিপ্লবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে ওনার দেখা হয়। মূলত ওনাদের থেকে উনি বোমা বানানোটা শেখেন, এবং এক বছর পরে 1907 উনি কলকাতায় ফিরে আসেন প্রায় একটা 700 পাতার রাইট আপ নিয়ে, বোমা বানানোর রাইট আপ নিয়ে।
0: ওকে,
1: এবং ফিরে এসে উনি সেটাকে লিপি করেন, এবং সেইটাই কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের প্রচুর কাজে লেগেছিল।
0: তো তার মানে বিদেশ থেকে সরাসরি এখানে, এবং তারপর গবেষণাগার।
1: কারেক্ট। আর এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছিল 32 নম্বর মুরারি পুকুরে, এখানে উনি সাথে পেয়েছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষকে।
0: আচ্ছা কুণালদা, এই যে এত কিছু ঘটছিল, তো ব্রিটিশ পুলিশ কিছু আজ করতে পারেনি?
1: হয়েছিল তো, তোমার ধরো যখন 1908 ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি মুজাফফরপুরে যখন কিংসফোর্ড হত্যার জন্য বোমা মেরেছিল, তারপরে ব্রিটিশ পুলিশ নড়েচড়ে ওঠে।
0: আচ্ছা,
1: এবং তারা ফাইনালি এই জায়গাটার খোঁজ পায়, এই 32 নম্বর মুরারি পুকুর, এখানে তারা রেড করে, প্রচুর বোমা, বোমার মশলা, বোমা বানানোর লিফলেট, রাইট আপ এগুলো সমস্ত পান, এবং এখানে অনেকে ধরা পড়েছিলেন। মূলত অরবিন্দ ঘোষ ধরা পড়েছিলেন, হেমচন্দ্র কানুঙ্গ ধরা পড়েছিলেন, অরবিন্দর ভাই বারিন ঘোষ ধরা পড়েছিলেন, আরো অনেক অনেক বিপ্লবী ধরা পড়েছিলেন।
0: তো কুণালদা, একটু এই ধরা পড়ার পরের গল্পটা বলো না।
1: ধরা পড়ার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই আমাদের হেমচন্দ্র দাস কানুঙ্গ এবং আরো অন্যান্য বিপ্লবীদের, এনাদের সাজা হয়েছিল দ্বীপান্তর।
0: আচ্ছা,
1: ওনারা

0: মানে সেলুলার জেলে ওনাদের রাখা হয়েছিল এবং পরবর্তীকালে ক্ষমা প্রার্থনার মাধ্যমে হেমচন্দ্র দাসকে মুক্তি দেওয়া হয়। সেটা ১৯২১ সালে উনি কলকাতায় ফিরে আসেন এবং এই যে ঘটনাটা, এটা হচ্ছে সেই বিখ্যাত আলিপুর বোমা মামলা।
1: আচ্ছা, এটাই সেই আলিপুর বোমা মামলা।
0: আলিপুর বোমা মামলা
1: সত্যি কতটা বুকের পাটা থাকলে এইরকম একটা বিদ্রোহ করা যায়, সেটা এতটা পড়াশোনা এতটা গবেষণার পর।
0: ঠিক তাই। আর জানো তো অরিজিৎ, এই হেমচন্দ্র দাস স্বাধীনতার পরে তার এই যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে সেটা উনি অনেক জায়গায় লেখালেখি করে গেছেন এবং সেগুলো ইতিহাসের একটা প্রামাণ্য তুলুন।
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন,
3: সাত সুরে সারা দিন।
4: গল্প স্বল্প শেষে এবারে আমার আবারও আপনাদের কাছে সেই প্রস্তাব, গল্পটা কেমন লাগলো, ভালো লাগে কেন ভালো লাগলো, আর যদি ভালো না লেগে মন্দ লেগে থাকে তাহলে সেই মন্দ লাগার কারণটা কি সেটা জানিয়ে দিন। 9903652992 এই নাম্বার, 9903652992 এই নাম্বারে SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ঠিক আছে, নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বারটা জানাতে ভুলবেন না। যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ মনে হবে তাঁকেই আমরা মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে নিয়ে যাব। গল্প স্বল্পের এই পর্বের আপনাদের মতামত জানানোর সময় আর একটি ঘন্টা, অর্থাৎ রাত এখন 1:56। আমি 2:02 অবধি আপনাকে সময় দিলাম, আপনার বক্তব্য 9903652992 নাম্বারে জানিয়ে দেবেন নিজের নাম, লোকেশন এবং ফোন নাম্বার দিয়ে। গল্প স্বল্প অনুষ্ঠানটি আজকের মতন এখানে শেষ হলো। শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে এখন শুনব ঝিনঝটির আগে খেয়াল, শিল্পী সংযুক্তা বিশ্বাসের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন ঝিনঝটির আগে খেয়াল শিল্পী সংযুক্তা বিশ্বাসের পরিবেশনায়। এখন শুনবেন শরদের রাগ চন্দ্রকোষ, উস্তাদ আলী আকবর খানের পরিবেশনায়।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুর রঞ্জনীতে। এতক্ষণ শুনলেন শরদের রাগ চন্দ্রঘোষ উস্তাদ আলী আকবর খানের পরিবেশনায়। আর এর সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুর রঞ্জনী। এখন শুনব হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে, যার প্রথমার্ধে রয়েছি আমি সোহম।
1: 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
0: বন্ধুরা, গভীর রাতে আপনাদের সাথে গান শোনাতে চলে এসেছি আমি সোহম। রাত দুটো থেকে শুরু হবে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়ে অনুষ্ঠানে আজকে প্রথমার্ধে আমি রয়েছি, মানে সোহম রয়েছি, দ্বিতীয়ার্ধে থাকবেন তবারতী গঙ্গোপাধ্যায়। আর আজ 2003-04 সালের কিছু গান রেখেছি। ওই সময়টা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল, নতুন শতাব্দী, নতুন সহস্রাব্দ শুরু হয়ে গেছে। আর মানুষের চিন্তা চেতনা সামগ্রিক পরিবর্তন না হলেও অনেকটাই পরিবর্তনের ছোঁয়ার মধ্যে ছিল, আধুনিকতার মধ্যে ছিল। অনেক ধরনের হিন্দি ছবি সে সময় হয়, আর তার মধ্যে আমরা খুঁজে ফিরি আমাদের প্রিয় মুহূর্তগুলো। জীবনে যে সময় হারিয়ে যায়, একদম তো হারিয়ে যায় না, মনের স্মৃতির কোনো এক কুঠুরিতে থেকে যায়। চলুন না এমনই প্রিয় তিনটে গান শুনে নিই, ওই সময় মুক্তি পাওয়া ছবির গান। আমাদের প্রবাদ প্রতিম শিল্পী আর রহমানের কণ্ঠে প্রথম গানটি শুনে নেব স্বদেশ থেকে, তারপর গানটি উষা উত্থপের কণ্ঠে 2003 সালে মুক্তি পাওয়া জগার্স পার্ক ছবি থেকে, এবং তারপর গানটি উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের

দ্বৈত কণ্ঠে তেরা দিল 2003 সালে হাঙ্গামা, খুব মজার ছবিটা। হ্যাঁ, আর এই ছবিগুলোর সঙ্গে নিশ্চয়ই আমাদের জীবনের কোনো একটা ভাগের, কোনো একটা অংশের একটা স্মৃতি জড়িত রয়েছে। আসুন সেই স্মৃতির রোমন্থন করি আর এই গানগুলো শুনতে থাকি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছর পার। হ্যাঁ সত্যি, কবির কতগুলো কবিতার লাইন ধার করে বলতেই পারি জীবনে দুটো দশকেরও বেশি সময় কেটে গেছে, আর এই সময়ের মধ্যে আমাদের জীবনের অনেকটা পরিবর্তন ঘটে গেছে, বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে। সে পরিবর্তন কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাবে সেটা উত্তর তো সময়ই বলবে, কিন্তু রেখে গেছে স্মৃতিচিহ্ন। স্মৃতির সেই চিহ্নগুলোকে মাঝে মধ্যে আমরা উল্টে পাল্টে দেখে নিই, মাঝে মধ্যে সে সময়টাকে আরও একবার স্পর্শ করার চেষ্টা করি। কেন জানি না মনে হয় ফেলে আসা সেই সময়ের টুকরো টুকরো স্মৃতিগুলো এমন গভীর রাতে যেন তারার মতোই জল জল করে চলে। আর একটা সম্পদ হিসেবে আমার মনের মাঝে আছে, হয়তো এই সম্পদটাকে আমরা কেউ শেয়ার করতে চাই না। এই স্মৃতিটুকুকে আরও একবার গায়ে মাখতে চাই সময়ের নির্যাসকে। আর স্মৃতির পথে পিছন দিকে হাঁটতে গেলে শুনে নিতেই হবে সেই সময়ের কিছু গান। কুনাল গাঞ্জাওয়ালার কণ্ঠে সেই সময়ের একটা বিখ্যাত ছবি মার্ডার থেকে শুনে নেব পরের গান। তারপরের গানটি সুখবিন্দর সিং এর কণ্ঠে লাগান লাগে, 2003 সালে মুক্তি পাওয়া তেরে নাম, আরও একটি বিখ্যাত ছবি। এখান থেকে শুনে নেব সুনিধি চৌহানের কণ্ঠে সেই 2003 সালে মুক্তি পাওয়া চামেলি ছবির গান। একটু ডিফারেন্ট কাইন্ড অফ মুভি এটি। অভিজিৎ এবং সমবেত শিল্পীদের কণ্ঠে 2003 সালে মুক্তি পাওয়া রোম্যান্টিক মুভি চলতে চলতে থেকে 4 নম্বর গানটি। চলুন শুনে নি স্মৃতির সরণিতে হেঁটেও নিই।

হ্যাঁ হ্যাঁ, চলে গেছি চলে গেছি 2 দশকেরও বেশি সময় আগে। ওই সময়টাকে আরেকবার স্পর্শ করার চেষ্টা করছি, ওই সময়টাকে আরেকবার বোঝার চেষ্টা করছি, ওই সময়ের ফেলে আসা স্মৃতিগুলোতে আরও একবার নিজেদের ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর চেষ্টা করছি কোনোভাবে সেই সময়ের মধুর সময়গুলোকে, অর্থাৎ মধুর মুহূর্তগুলোকে যদি আরও একবার স্পর্শ করতে পারি। বন্ধুরা, যে সময় চলে যায় তা তো চলেই যায়, কিন্তু তবু রেখে যায় অনেকটা স্মৃতি। আর বয়স বাড়লেও কিছু স্মৃতি অম্লান থাকে, বয়স বাড়লেও কিছু স্মৃতি মনের মাঝে সোনালী অক্ষরে রেখা থাকে। আরেকটা কথা বলি, বয়স বাড়লেও কিন্তু ভালোবাসার কোনো খামতি বা ঘাটতি হতে পারে না, কেন বন্ধুরা, লাভ হ্যাজ নো এজ লিমিট। ভালোবাসার ক্ষেত্রে কোনো বয়সসীমা থাকতে পারে না, থাকা উচিত নয়। মানুষ যে কোনো বয়সই অন্য মানুষকে ভালোবাসতে পারেন, বা তাঁর যে দীর্ঘদিন, যে দীর্ঘ সময় কোনো মানুষকে ভালোবেসেছেন, সেই সুন্দর স্মৃতিটাকে বয়ে নিয়ে যেতে পারেন। সেই স্মৃতিটাই তার জীবনে চলার পথেও হতে পারে। তার প্রিয় মানুষটি তার পাশে না থাকলে, অর্থাৎ তিনি পৃথিবী ছেড়ে চলেও যান, তাহলেও ভালোবাসার স্মৃতিটাই তার একটা শক্তি হিসেবে পরিগণিত হয়।

এভাবেই একটা গান শুনে নেবো অমিতাভ বচ্চন এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে, এরপরে বাগবান ছবি থেকে। হ্যাঁ, সে গানটি যে কোনো বয়সে ভালোবাসার জয়গান বলা যেতে পারে। এই 2003 সালে মুক্তি পাওয়া সেই বাগবান, তারপরে চিত্রা এবং শানের কণ্ঠে 2003 সালে মুক্তি পাওয়া ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ ছবির গান। এটি বাংলা সাহিত্যের কাহিনীর থেকে মূলত বেস করে তৈরি হওয়া এই সিনেমাটি, এবং আদনান স্বামী এবং সুনিধি চৌহানের কণ্ঠে তার পরের গানটি 2004 সালে মুক্তি পাওয়া এতরাস, একটা খুব সুন্দর রহস্যধর্মী সিনেমা, তার গান, সেটিও শুনে নেব। আর এই গানগুলো শুনতে শুনতে চলে যাবো স্মৃতির সরণিতে। গানগুলো শুনতে শুনতে আবারও আমাদের পুরনো ভালো লাগা, পুরনো ভালোবাসা, পুরনো যে সব কিছু যা ফেলে চলে এসেছি সময়ের কাছে বন্ধক রেখে, আবারও আমাদের জীবনকে আঁচলা আঁচলা স্মৃতিতে ভরিয়ে তুলব। ভগবান ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ এবং এতরাস ছবি থেকে পরপর তিনটি গান রইল আপনাদের জন্য। শুনছেন 107 FM Rainbow।

वक्त जैसे ठहर गया है यहीं, हर तरफ एक

আদনান সামি এবং সুনিধি চৌহানের কণ্ঠে এই গানটি শোনার মাধ্যমে, এতরাষ্ট্রবিদের কিছু গানটি শোনার মাধ্যমেই আপাতত আপকে লিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। কিন্তু আপকে লিয়ে অনুষ্ঠান কিন্তু শেষ হচ্ছে না, ভোর চারটে পর্যন্ত আপনি শুনতে পাবেন, সঙ্গে থাকবেন আর যে তপারতি, শুনতে থাকুন 107 FM রেইনবো।

107 MHz FM রেইনবোয় শুনছেন আপকে লিয়ে। আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারুতি। আজকের দ্বিতীয় পর্বে গান শুনব।

যেখানে সোহমের সাথে প্রথম পর্ব শেষ করলাম, সেখান থেকে 2005 এবং প্রথম গান আজকের কলিযুগ ছায়াছবি থেকে রাহাত ফতেহ আলী খানের কণ্ঠে।

এরপরের গান শুনব মঙ্গল পাণ্ডে দ্য রাইজিং ছায়াছবি থেকে রিচা শর্মা এবং বনি চক্রবর্তীর কণ্ঠে। তারপরের গান শুনব সোনু নিগম, কুনাল গাঁজাওয়ালা এবং সুনিধি চৌহানের কণ্ঠে সোচা না থা ছায়াছবি থেকে।

এরপরের গান শুনব শানের কণ্ঠে সাভারিয়া ছায়াছবি থেকে, তারপরের গান লাগে রহমুন্না ভাই ছায়াছবি থেকে, সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: একশো সাত মেগাহার্টজ FM রেইনবোয় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্বের প্রায় অর্ধেক সময় পেরিয়ে এলাম। আপনাদের সঙ্গে আমি তপারতি। এরপরের গান শুনব চিত্রা এবং সানন্দ কিরকিরের কণ্ঠে, পরিণীতা ছায়াছবি থেকে। তারপরের গান শুনব শফকত আমানত আলী, শঙ্কর মহাদেবনের কণ্ঠে, কভি অলবিদা না কেহনা ছায়াছবি থেকে। পরপর দুটি গান।

এরপরের গান শুনব পাহেলি ছায়া ছবি থেকে সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে। তারপরের গান আনকাহি ছায়া ছবি থেকে কুনাল গাজাওয়ালার কণ্ঠে।

সময় প্রায় শেষ, তাই বিদায় নেব যেতে যেতে। গান শুনব ফানা আছা ছবি থেকে সুনিধি চৌহান এবং সোনু নিগমের কণ্ঠে। এই গানটির সাথে সাথে আজকের আপকে লিয়ে থেকে আমি তপারতি বিদায় নিচ্ছি। অন্যান্য অনুষ্ঠানে অবশ্যই সঙ্গে আছি, তবে আপকে লিয়ে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 মেগাহার্টজ FM রেইনবো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ এফএম রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি। প্রভাতিতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী সঞ্জনা জানা। শুনবেন রাগ সালাগ বারলি তোড়ি, তবলায় অভিষেক চ্যাটার্জি, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। সালাগ বারলি তোড়ি রাগে খেয়াল পরিবেশনায় সঞ্জনা জানা।

Gaga, Baba, Nana, Nina, Baba, Gaga.

Sarega, barega, barega, barega.

রাগ বারালি টড়ি রাগে পরিবেশনায় সঞ্জনা জানা। প্রভাতীতে এরপরে শুনবেন সেতার, শিল্পী পণ্ডিত কুশল দাস, শুনবেন রাগ শঙ্কর ভৈরব, হারমোনিয়ামে পণ্ডিত পরিমল চক্রবর্তী, শঙ্কর ভৈরব রাগে সেতার পরিবেশনায় পণ্ডিত কুশল দাস।

0: এতক্ষণ শুনলেন সেতার, শঙ্কর ভৈরব রাগে, পরিবেশনায় পণ্ডিত কুশল দাস। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

ভোর 5টা বেজে 2 মিনিট 9 সেকেন্ড, 107 মেগাহার্টজ FM রেইনবোয়। এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি, আজকের প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।